0: অধিবেশন তত্ত্বাবধানে আছেন রওনক জাহান।
1: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইব্রাহিম এর এক আয়াত থেকে তিন আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আনোয়ার হুসাইন।

0: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হুসাইন।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। সূরা ইব্রাহিম মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা 52, 7টি রুকু রয়েছে। তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলিফ লাম র, এ কোরআন একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন তাদের রবের নির্দেশে, প্রবল প্রতাপশালী প্রশংসাভাজন আল্লাহর পথের দিকে। তিনি আল্লাহ, আসমান ও জমিনে যা কিছু আছে তাঁরই, আর কঠোর শাস্তির দুর্গতি কাফেরদের জন্য যারা প্রাধান্য দেয় দুনিয়ার জীবনকে আখেরাতের ওপর, মানুষকে বিরত রাখে আল্লাহর পথ থেকে এবং তাতে বক্রতা অন্বেষণ করে। এরূপ লোকেরা পথ ভুলে দূরে পড়ে আছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় মাদকদ্রব্যের কুফল, বলছেন ডক্টর মোহাম্মদ শাহ জাহান কবির।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাদকদ্রব্য হলো নেশা উদ্রেককারী এমন সব বস্তু যা মানুষের মস্তিষ্কের স্বাভাবিকতাকে নষ্ট করে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণ করবে আল্লাহ তাআলা তার 40 দিনের এবাদত কবুল করবেন না। যদি এ অবস্থায় মারা যায় তাহলে সে হবে জাহান্নামী। সম্মানিত শ্রোতা, যেহেতু তখনকার আরব সমাজের মানুষের দৈনন্দিন জীবনের সাথে মাদকদ্রব্য অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে পড়েছিল, তাই হঠাৎ করে তা নিষিদ্ধ করা হলে তাদের জন্য সেটি মেনে নেওয়া অনেক কষ্টকর হবে। বিধায় পর্যায়ক্রমে মাদকদ্রব্যকে হারাম ঘোষণা করা হয়েছে। প্রথমেই মাদকদ্রব্যের অপকারিতা ও পাপ সম্পর্কে জনগণকে সচেতন করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 219 আয়াতে এরশাদ করেন, লোকেরা আপনাকে মদ ও জোয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, এ দুয়ের মাঝে রয়েছে মহাপাপ ও মানুষের জন্য সামান্য উপকারিতা থাকলেও এর মধ্যে পাপ ও ক্ষতিকর উপাদান রয়েছে অনেক বেশি। দ্বিতীয় পর্যায়ে নামাজের সময় মদ পান নিষিদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন। হে ইমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা নামাজে নিকটবর্তী হও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ। সূরা আন-নিসা আয়াত 43। সর্বশেষ পর্যায়ে আল্লাহ তাআলা মদকে চিরতরে হারাম ঘোষণা করেন। তিনি সূরা আল মায়েদা 90 আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ ঘৃণ্য বস্তু, এগুলো শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সম্মানিত শ্রোতা, ইসলামের দৃষ্টিতে সকল প্রকার মাদকদ্রব্যের ব্যবহার একটি জঘন্য ধর্মীয় ও সামাজিক অপরাধ, তাই ইসলামী শরীয়তে মাদকদ্রব্য গ্রহণ সম্পূর্ণভাবে হারাম বা নিষিদ্ধ বলে ঘোষিত হয়েছে। মাদকদ্রব্য গ্রহণের ফলে মানুষের শারীরিক স্বাস্থ্যগত অনেক সমস্যা সৃষ্টি হয়, যেমন মাদকদ্রব্য গ্রহণের ফলে ফুসফুস ও মস্তকের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে, চোখ রক্তবর্ণ হয় এবং মুখ ও গলা শুকিয়ে আসে, অঙ্গপ্রত্যঙ্গগুলো ধীরে ধীরে অকেজো হয়ে যায়, এতে হজম শক্তিও বিনষ্ট হয়, খাদ্য স্পৃহা কমে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায় এবং মানবদেহে ক্রমাগত অপুষ্টি বাধা বাঁধতে থাকে। এছাড়াও স্থায়ী কফ, কাশি এবং যক্ষ্মারোগের সৃষ্টি হয় মাদকদ্রব্য গ্রহণের ফলে। মাদকদ্রব্য গ্রহণের ফলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। সাধারণত দেখা যায় মানুষ যতক্ষণ নেশাগ্রস্ত থাকে ততক্ষণ তার বিবেক বুদ্ধি কোনো কাজই করতে পারে না। মাদকদ্রব্য গ্রহণের মাধ্যমে অপব্যয় হয়। ইসলামের সর্বপ্রকার অপব্যয় বর্জনীয়। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ-শায়াতিন, নিশ্চয়ই অপব্যয়কারীগণ শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল আয়াত 27। আর অপব্যয় থেকে শুরু হয় অবৈধ উপার্জনের লোভ লালসা। মাদকাসক্ত ব্যক্তি তার মাদকের ব্যয় সংকুলনের জন্য নানা রকম অসামাজিক ও অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ে। মাদকদ্রব্য ব্যবহারে মানুষের চিত্ত বিভ্রম, অস্থির ও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। সড়ক দুর্ঘটনা অনেক সময় মাদকাসক্তি চালকের কারণেই ঘটে থাকে। মাদকের ডাকা সংগ্রহের জন্য মাদকাসক্ত ব্যক্তি চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, গুম, অপহরণ, ধর্ষণ সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। হাদিসে বর্ণিত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহ তাআলা লানত দিয়েছেন মাদক দ্রব্য গ্রহণকারীকে এবং যিনি মাদক দ্রব্য গ্রহণ করায় তাকে, মাদকের বিক্রেতাকে, ক্রেতাকে, মাদক দ্রব্য তৈরিকারীকে। সম্মানিত শ্রোতা, আমরা সবাই যদি সর্বসাধারণকে মাদক গ্রহণের কুফল সম্পর্কে সচেতন করে তুলি, তাহলে আমরা মাদক মুক্ত একটি সুন্দর পরিবার সমাজ গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল মাদক দ্রব্যের কুফল, বললেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন দানিয়েল দীপন সরকার।
2: সকলকে খ্রিস্টপ্রীতীয় শুভেচ্ছা জানিয়ে পবিত্র বাইবেল থেকে একটি অংশ আজকের এই সকালে পাঠ করতে যাচ্ছি। পরে প্রভাত হইলে সেই দূতেরা লোটকে সত্তর করিলেন, কহিলেন, উঠো, তোমার স্ত্রীকে ও তোমার এই যে দুইটি কন্যা এখানে আছে ইহাদেরকে লইয়া যাও, পাশে তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও। কিন্তু তিনি ইতস্তত করিতে লাগিলেন, তাহাতে তাহার প্রতি সদাপু স্নেহপ্রযুক্ত সেই ব্যক্তিরা তাহার ও তাহার স্ত্রীর ও কন্যা দুইটির হস্ত দুড়িয়ে নগরের বাহিরে লইয়া রাখিলেন। এইরূপে তাহাদিওকে বাহির করিয়া তিনি লোটকে কহিলেন, প্রাণ রক্ষার্থ পলায়ন করো, পর্সার দিকে দৃষ্টি করিও না। তাহাতে লোট তাহাদিওকে কহিলেন, হে আমার প্রভু, এমন না হোক, দেখুন আপনার দাস আপনার কাছে অনুগ্রহপ্রাপ্ত হইয়াছে, আমার প্রাণ রক্ষা করাতে আপনি আমার প্রতি আপনার মহাদয়া প্রকাশ করিয়াছেন, কিন্তু আমি পর্বতে পলায়ন করিতে পারি না, কি জানি সেই বিপদ আসিয়া পড়িলে আমিও মরিব। দেখুন পলায়নের জন্য ওই যে নগর নিকটবর্তী উহা ক্ষুদ্র, ওখানে পলাইবার অনুমতি দিন, তাহলে আমার প্রাণ বাঁচিবে, উহা কি ক্ষুদ্র নয়? তিনি কহিলেন, ভালো, আমি এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করিয়া ওই যে নগরের কথা তুমি কহিলে উহা উৎপাটন করিব না, শীঘ্রই ওই স্থানে পলায়ন করো, কেননা তুমি স্থানে না পৌঁছিলে আমি কিছু করিতে পারি না। দেশের সুপরে সূর্য উদিত হইলে

0: লোটশোরে প্রবেশ করিলেন। এমন সময় সদাপ্রভু আপনার নিকট হইতে গগন হইতে সদমের গুমরার উপরে গন্ধক অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর ও সমস্ত অঞ্চল নিবাসী সকল লোক ও সেই ভূমিতে যাহাত সমস্ত বস্তু উৎপাদন করিলেন। আর লোটের স্ত্রী পিছনে হইতে পশ্চাৎ দিকে দৃষ্টিপাত করিল, আর লবণ স্তম্ভ হইয়া গেল। কথাগুলি লেখা আছে পবিত্র বাইবেলের আদি পুস্তকের 19 অধ্যায়ের 15 থেকে 26 পদের মাঝে। আব্রাহামের জীবনের আশীর্বাদের একটি বিষয় এবং তার ভ্রাতুষ্পুত্র লোট সদম ও গোমরায় তারা বাস করেছিলেন। আব্রাহাম তিনি আলাদা স্থান মনোনীত করেছিলেন এবং দুইজনের এই দুটি মনোনয়ন তাদের জীবনকে আশীর্বাদ এবং দুর্যোগের মধ্যে ফেলে দিয়েছিল। আব্রাহাম যে স্থানটি তিনি বেছে নিয়েছিলেন সেটি তার জীবনে আশীর্বাদের স্থান ছিল, চিহ্নিত হয়েছিল। কিন্তু লোট যদিও তিনি জাগতিকভাবে দৃষ্টি করে তিনি একটা সুজলা সুফলা স্থান বেছে নিয়েছিলেন, কিন্তু দুরকৃত্য কামে আমরা দেখতে পাই সদম ঘুমরা পর্যন্ত তাদের বিস্তৃতি লাভ করেছিল এবং আস্তে আস্তে সদম ঘুমরা একটি পাপিষ্ট নগর হিসাবে চিহ্নিত ছিল, ঈশ্বরের অভিষুপ্ত। এবং ঈশ্বর সদাপ্রভু আব্রাহামের কাছে এসে বলেছিলেন, আমি সদম এবং ঘুমরা আমি বিনষ্ট করতে যাচ্ছি। এবং সেখানে গিয়ে লোটের সঙ্গে ঈশ্বরের দূত আলাপ করেছিলেন যে এই স্থান তিনি ধ্বংস করতে যাচ্ছেন, তোমরা এখান থেকে বেরিয়ে আসো। আমরা লক্ষ্য করি শেষ মুহূর্তে স্বর্গের দূত তাদের হাত ধরে সদম ঘুমরা থেকে বেরিয়ে আনতে আনতে যখন আসছিলেন তখন তারা বলছিলেন, প্রভু অনেক দূর, আমাদের নিকটবর্তী কোনো স্থানে আপনি আমাদের নিরাপদ স্থান ঠিক করুন। আর সেই স্থানে আমরা দেখতে পাই শোর নামক একটি ক্ষুদ্র স্থানে তারা প্রবেশ করেছিলেন। আর ঈশ্বর সদাপ্রভু বলেছিলেন, তোমরা নিরাপদ স্থানে না পর্যন্ত এই স্থানে তিনি কিছুই করতে পারেন না। আমরা লক্ষ্য করি আব্রাহামের ভ্রাতুষ্পুত্র যখন সেখান থেকে বেরিয়ে এলেন স্বর্গের দূতরা বলেছিলেন পিছন দিকে যেন না তাকানো হয়। আর যখন সে অগ্নিবর্ষিত হল আর সেই মুহূর্তে লোটের স্ত্রী পিছন দিকে তাকালেন, পিছন দিকে তাকালের সঙ্গে সঙ্গে তিনি লবণের স্তম্ভে পরিণত হলেন। আর এখান থেকে একটি বিষয় আমরা লক্ষ্য করি, আমাদের জীবন যখন পাপের মধ্যে জড়িয়ে যায়, যখন আমরা তা আমাদের জীবনের মধ্যে সে পাপ শিকড় গড়ে গভীরভাবে, তখন সেই সমস্ত পাপের স্বভাব থেকে আমরা ফিরিয়ে আসতে পারি না। লোটের স্ত্রী তার সন্তান সন্ততি তারা সদম ঘুমরার মধ্যে থেকে পাপে জীবনযাপন করতে করতে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছিল যে তারা যখন বেরিয়ে আসতেছিল তাদের মায়া ছিল, তাদের পরিজন এবং তাদের সহায় সম্পত্তি সবকিছু তারা রেখে এসেছিলেন। কিন্তু যখন সেই ঈশ্বরের দূতের বাক্যে অবাধ্য হয়ে পিছনের দিকে ফিরে তাকালেন তখনই তিনি লবণের স্তম্ভ হলেন। অনেক সময় আমরা পাপের মধ্যে জীবনযাপন করি ঠিকই, কিন্তু আমরা পাপ পরিত্যাগ করতে পারি না, কারণ সেই পাপের এমন কতগুলি শিকড় আমাদের জীবনের মধ্যে থাকে যেগুলি আমাদেরকে বন্ধন দশার মধ্যে ফেলে দেয় এবং সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়। আজকে আমাদের জীবনে ঈশ্বর সদাপ্রভু তিনি তার নিরাপদ রেখেছেন এবং সেই নিরাপদ স্থান হচ্ছে তার কাছে। যখন আমরা তার কাছে সমর্পিত হই তখনই আমরা নিরাপদ থাকি। আর ঈশ্বর বলেন, তোমরা এই সমস্ত পাপ হইতে শুচি হও, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাদের সমস্ত বিষয় দেখব, আমি তোমাদের প্রতি কৃপা করব, তোমাদের অনুগ্রহ করব, কিন্তু তোমরা পাপের মধ্যে থেকে ফিরে আসো। আমাদের নূতনভাবে শিকড় গড়তে হবে প্রভু যীশু খ্রিস্টের রাজত্বের মধ্যে, তার নিরাপত্তার মধ্যে, আর তাহলেই তিনি আশীর্বাদে পরিপূর্ণ করবেন। পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত করছি।
1: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন দানিয়েল দীপন সরকার।
2: বাংলাদেশ বেতার, আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:19, সূর্য অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্জে, এফএম 106 মেগাহার্জে এবং এফএম 102 মেগাহার্জে।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠানমালা। ত্রয়োদশ জাতীয় সংসদে দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে প্রচার হবে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ প্রচার হবে সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবন ভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন প্রচার হবে বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো ঘুরি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। শুনতে 6:05 কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল। শুনতে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।

এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শোনাব ভোরের গান। শিল্পী মোহাম্মদ মতিউর রহমান, গানটির রচয়িতা পুলক রঞ্জন, সুর করেছেন অশোক কুমার সরকার।

শুনলেন ভোরের গান। শিল্পী মোহাম্মদ মতিউর রহমান, গানটির রচয়িতা পুলক রঞ্জন, সুর করেছেন অশোক কুমার সরকার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ইতোমধ্যে জানেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষে 2026-এর 25শে মে থেকে 2027-এর 25শে মে পুরো বছরটিকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সৃষ্টিকর্ম, জীবন দর্শন, একই সঙ্গে সাম্যবাদিতা, সংগ্রাম, বিদ্রোহ এবং অসাম্প্রদায়িক চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, নতুন প্রজন্মকে এই বিষয়টিতে উদ্বুদ্ধ করার জন্যই এই নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। আমরা তার সৃষ্টিকর্ম থেকে যে আদর্শগুলো নেব, সেগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করার চেষ্টা করব, এমনই শুভপ্রত্যাশায় এ পর্যায়ে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আপনাদের জন্য আমার গানের মালা। প্রথম গানের শিল্পী শবনম মুশতারি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শবনা মুশতারের কণ্ঠে। নজরুলের আদর্শ ও দেশপ্রেমকে আমরা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেব এবং নজরুল বর্ষকে সার্থক করব, এমনটাই সবার প্রত্যাশা।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে, এমনও দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়।

ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছেন। শিল্পী এবারে গিয়েছেন সেই ভালো আমারে না হয় না জানো।

0: ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবনের জন্য নিরাপদ পরিবেশ একান্ত প্রয়োজন। কৃষির আশানুরূপ উৎপাদনের জন্যও প্রকৃতি ও পরিবেশ ভালো থাকা চাই। আমাদের অর্থনীতি আবর্তিত হয় কৃষিকে কেন্দ্র করেই। এদেশের প্রায় সব মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত। আশার কথা হল, কৃষিতে আমাদের সফলতা অনেক। কৃষির প্রায় সব শাখাতেই আমাদের অর্জন উল্লেখ করার মতো। এই খাতের আরও উন্নতির জন্য আমাদের কৃষির আধুনিকায়নের পাশাপাশি দেশের অনাবাদী জায়গা আবাদের আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতি ও পরিবেশ অনুকূলে না থাকলে আমাদের ফল ফসলের ক্ষতি হয়, মরুময়তা কিংবা জলাবদ্ধতা কৃষির উৎপাদন ব্যাহত করে। প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব জলাবদ্ধ পতিত জমিতে ভাসমান বেডে সবজি চাষ সম্পর্কে। বলছেন শায়লা সুলতানা চৌধুরী, উপপরিচালক বাস্তবায়ন সরজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
1: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ও জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় জলাবদ্ধ পতিত জমিতে ভাসমান বেডে সবজি চাষ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভাসমান বেডে সবজি চাষ পদ্ধতিটা হল এমন একটি কৃষি পদ্ধতি যেখানে জলাবদ্ধ বা প্লাবিত এলাকায় মাটির পরিবর্তে পানির উপর জৈব বেড তৈরি করে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হয়। বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই পদ্ধতি বহু বছর ধরে প্রচলিত এবং এটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো একটি সফল কৃষি প্রযুক্তি। বাংলাদেশের নিম্নাঞ্চল এলাকা, বিশেষ করে গোপালগঞ্জ, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ভোলা, হবিগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া প্রভৃতি জেলার একটি বিরাট অংশ বছরের অনেকটা সময় ধরে জলাবদ্ধ থাকে। এসব এলাকাতে ভাসমান বেডে সবজিসহ বিভিন্ন মশলা চাষ নিয়মিত হয়ে থাকে। এছাড়া মৌলভীবাজার, সিলেট, শরীয়তপুর, যশোর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুর প্রভৃতি এলাকাতেও এ পদ্ধতিতে চাষ করতে দেখা যায়। আমাদের দেশে বর্ষার শুরুতে, সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে, এই ভাসমান বেড তৈরি করা হয়। ভাসমান বেড সাধারণত কচুরিপানা, ধানের খড়, নলখাগড়া, জলজ আগাছা ও অন্যান্য জৈব উপাদান দিয়ে তৈরি করা হয়। তবে কচুরিপানা দিয়ে ধাপ তৈরি করা উত্তম। সাধারণত 1% আয়তনের ভাসমান বেড তৈরি করতে প্রায় 5% জায়গার কচুরিপানা দরকার হয়। এসব উপাদান স্তরে স্তরে সাজিয়ে 2-3 ফুট পুরু ও প্রয়োজন অনুযায়ী 20-60 ফুট লম্বা বেড তৈরি করা হয়। সাধারণত ভাসমান বেডের মাপ হয় 20-22 হাত লম্বা, 2.5-5 হাত চওড়া এবং এটি পানির উপরে 2-2.5 হাত উঁচু হয়ে থাকে। কয়েকদিন পর বেডটি আংশিক পচে নরম ও উর্বর হয়ে গেলে তাতে বীজ বা চারা রোপণ করা হয়। ভাসমান বেডে সাধারণত চাষ করা যায় লাউ, মিষ্টি কুমড়া, শসা, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়স, লাল শাক, পালং শাক, কলমি শাক, টমেটোর চারা, মরিচের চারা, বাঁধাকপি, ফুলকপি, পুঁই শাক, মূলা শাক, পেঁপের চারা। ভাসমান বেডের উপর সচরাচর উঠা যায় না, এ কাজে নৌকা বা কলাগাছের ভেলা ব্যবহার করা হয়ে থাকে। ফসলের ধরন ও প্রয়োজন বুঝে সপ্তাহে 2-3 দিন ফসল তোলা হয়। বাজারের চাহিদা অনুযায়ী ভাসমান বেড বা ধাপে ফসল লাগানো ও সময় মতো ফসল তোলা উচিত। সাধারণত 1-2 মৌসুম বা যতদিন পর্যন্ত ভাসমান বেড বা ধাপ সবজি চাষের উপযুক্ত থাকে ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে সবুজ চারা উৎপাদন করা যায়। বেড বা ধাপ যত পুরু হবে ফসলও তত বেশি দিন ধরে সেখানে উৎপাদন করা যাবে। এ কাজে চাষে আসলে অনেকগুলো সুবিধা আমরা লক্ষ্য করি, যেমন জলাবদ্ধ এলাকা কৃষিকাজের আওতায় আসে, পতিত জলাশয় কাজে লাগানো যায়, রাসায়নিক সারের প্রয়োজন তুলনামূলকভাবে কম হয়, জৈব উপাদান ব্যবহারের ফলে পরিবেশ বান্ধব উৎপাদন হয়, বন্যা বা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায়ও সবজি উৎপাদন সম্ভব, কৃষকের আয় বৃদ্ধি এবং সারা বছর কর্মসংস্থান বৃদ্ধি হয়, পচে যাওয়া বেড পরে উৎকৃষ্ট জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। ভাসমান পদ্ধতির মাধ্যমে পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও পুষ্টির যোগান বাড়ানো যায়। এক্ষেত্রে অনেকগুলো সীমাবদ্ধতাই রয়েছে, যেমন অতিরিক্ত ঢেউ বা ঘূর্ণিঝড়ে বেড ক্ষতিগ্রস্ত হতে পারে, নিয়মিত কচুরিপানা ও জৈব উপাদান সংগ্রহ করতে হয়, বেড তৈরিতে প্রাথমিক শ্রম বেশি লাগে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের কৃষিজ উপকরণের মধ্যে সবজি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। আমাদের দেশে নানা জাতের সবজি উৎপাদিত হয় যা আমাদের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখে। সবজির মধ্যে পেঁপে একটি গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি। এখন আপনারা শুনবেন পেঁপে সম্পর্কে একটি স্পট।
2: এই যে, কেমন আছো তোমরা?
3: আমরা ভালো আছি।
4: হ্যাঁ মামা,
3: আপনি কেমন আছেন মামা?
2: ভালো আছি।
4: আপনি রাইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
2: না না
4: মামা, আপনি এত কিনি আইছেন?
2: তেমন কিছু নয়।
3: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
2: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
4: মামা, এত পেঁপে কেডায় খাইব?
2: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
3: এত কিছু থাকতে পেঁপে?
2: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
3: কি কোন মামা,
2: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
4: এই সব কথা তো আগে আমাকে কেউ কয় নাই মামা।
2: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না।
4: কোন মামা কোন, আমরা শুনতাছি।
2: শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
3: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
2: ঠিক বলেছো, পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়।
4: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
2: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
3: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
0: প্রিয় বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার, 28শে আষাঢ়, 26শে মহরম, 12ই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিউলি রানী বালা। শুরুতেই শিরোনাম। মানসম্মত সেবা এবং মানবিক দৃষ্টিভঙ্গি পারে স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে, ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হল চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা, বললেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, বিজিবি, আনসার ও সশস্ত্র বাহিনী। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করবে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি মানবিকতা ও নৈতিকতা শিক্ষা দেওয়ার উপর গুরুত্বারোপ তথ্য সম্প্রচার মন্ত্রীর। জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করল ইরান। ফিফা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন সুইজারল্যান্ডের মোকাবেলা করছে। নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। এবং হারারেতে তৃতীয় শেষ একদিনের ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 7 উইকেটে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সহানুভূতিশীল মানসম্মত সেবা প্রদান এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্যসেবার উপর জনগণের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজের 80তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে GMCIANদের ভাবনা শীর্ষক মত বিনিময় সভায় এ আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার সকালে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা। পরে তারেক রহমান উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের কথা মন দিয়ে শোনেন।
3: ঢাকা মেডিকেল কলেজের আসন সংখ্যা যেটা বর্তমানে 230 বা 240, এটা কমিয়ে 150 বা এর চেয়ে কম করা প্রয়োজন।
4: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 2 দিন সাপ্তাহিক ছুটি যেন চালু করা হয়।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে চিকিৎসকদেরকে রোগীদের প্রতি আরো সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্য সেবার ওপর জনগণের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনার আহ্বান জানান।
5: মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লে, এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায় তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগের শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন।
2: প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার সারা দেশে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে জানিয়ে তারেক রহমান বলেন, সরকার দেশের প্রতিটি হাসপাতালকে পর্যায়ক্রমে 101 বেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
5: আমরা হাসপাতালগুলোতে সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরো 5,000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদও দ্রুত চার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি।
2: অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক সেন্টার অব এক্সিলেন্স অ্যান্ড কম্প্যাশন ফর পেশেন্টস,
6: একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে।
2: চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের নেপথ্যে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবন জড়িয়ে থাকে উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসকদের পেশাগত প্রতিযোগিতার মধ্যেও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলে বেড়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে তিনটি জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, আনসার ও প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষও যাতে সহায়তা থেকে বঞ্চিত না হন সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে পুনর্বাসন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি করা হবে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন গতকাল চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তিনি বলেন, ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগের শুরু থেকে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, বন্যা দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর আগে তিনি ফটিকছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা এবং হালদা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। এদিকে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলার রামুতের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। টেকনাফে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাজাহান চৌধুরী। সেন্ট মার্টিন ইউনিয়নে ও কোস্টগার্ডের পক্ষ থেকে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় 100 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, জেলার সকল স্লুইজ গেট পানি প্রবাহের জন্য খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলায় 640টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলায় আগামী 16 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত 5টি জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে। মাহদী আমিন বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা, পাহাড় ধস ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত 5 জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। মাহদী আমিন আরও বলেন, আজ প্রধানমন্ত্রী দেশের সব বিভাগীয় কমিশনারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইতোমধ্যে চট্টগ্রামে অবস্থান করে পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন। স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে সাধারণ মানুষের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জরুরি ভিত্তিতে 2 কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন, যা দ্রুত মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। মাহদী আমিন জানান, উপকূলবর্তী এলাকা কোস্টগার্ড, সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং বিভিন্ন জেলায় প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। পানিবাহিত রোগ ও সাপের দংশন মোকাবেলা পর্যাপ্ত ভ্যাকসিন ও ওষুধসহ মেডিকেল টিম কাজ করছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রণয়ন সম্পন্ন হলে সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি গতকাল কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত শিক্ষা হল মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। তিনি গতকাল বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতে হবে।
7: আসল জ্ঞান পেতে গেলে পরে আমাদেরকে আমাদের পরিবার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গার্জিয়ান, আমাদের সামাজিক পরিবেশ এবং বড় বড় মনীষীদের জীবন তারা কিভাবে যাপন করেছে, সেই সমস্ত এক্সট্রা একাডেমিক লেখাপড়া, কারিকুলাম বহির্ভূত যে লেখাপড়া, সেই লেখাপড়াগুলি করা এবং আমাদের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে, মানব সন্তানের মধ্যে সর্বশক্তিমান যে প্রতিভা দিয়ে রেখেছে, বিভিন্ন প্রতিষ্ঠান যদি সেই প্রতিভাগুলিকে উৎসাহিত করে, তাহলে কিন্তু আজকের প্রতিভাবান শিশু ভবিষ্যতের একজন রাষ্ট্রনায়ক, একজন সমাজ নেতা, একজন বিজ্ঞানীতে পরিণত হয়।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রাজধানীর গুলশানে কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসিতে

0: ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁর সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতুবি ঘোষণা করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধির স্বার্থে শিল্পায়ন ও উৎপাদন বাড়ানো জরুরি, তবে পরিবেশ ধ্বংস করে কোনো শিল্প কারখানা করা যাবে না। তিনি গতকাল রাজধানীর পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার ময়মনসিংহ জেলার নান্দাইলকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি গতকাল ময়মনসিংহ জেলার নান্দাইলে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা ও পৌরসভায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে উন্নয়নের যে জোয়ার বইছে, নান্দাইলও তাতে সামিল হয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। বর্ষা মৌসুমের শুরুতে আবারও ডেঙ্গুর সংখ্যা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ন এবং এডিস মশার বিস্তার এবারও পরিস্থিতি জটিল করে তুলতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয়, বরং নগর ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ। গত কয়েক বছরে ঢাকায় ডেঙ্গুর ভয়াবহতা দেখেছে দেশ। মশক নিয়ন্ত্রণে বিপুল অর্থ ব্যয়ের পরও প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে। তথ্য বলছে, 2016-17 অর্থ বছর থেকে 2025-26 অর্থ বছর পর্যন্ত মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে ব্যয় করেছে প্রায় 1,000 কোটি টাকারও বেশি। তবুও প্রতি বছরই ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ সৃষ্টি করছে। চলতি মাসে মশাবাহিত এ রোগে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা 22 দাঁড়িয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত 7,557 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতা থেকে এবার বেশ আগেভাগেই প্রস্তুতির কথা জানিয়েছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহানে ফেরদৌস বিনতে রহমান,
2: ডেঙ্গু মোকাবেলার জন্য বর্ষা মৌসুম আসার আগে থেকেই প্রিপারেশনটা নেওয়া হয়। এখন সেখানে প্রথমেই কিন্তু আমরা একটা জরিপ করেছি, এটা হলো প্রাক বর্ষা জরিপ বলা হয়। জরিপ করে আমরা ফাইন্ড আউট করেছি যে কোন এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে, কোনগুলো মাঝারি, কোনগুলো হলো সাধারণ। যে এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে সেই এলাকাগুলোতে আমরা একদম বিশেষ ক্লাস প্রোগ্রাম, স্পেশাল যে ক্লাস প্রোগ্রামটা 7 দিন ব্যাপী ওখানে চালানো হয়েছে।
1: আর কীট তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো উৎস ধ্বংস করা।
3: আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু রোগ অনেক বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে যদি আমরা এখন এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি। সিটি কর্পোরেশনগুলোর এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে কার্যক্রম করতে হবে এবং এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে টার্গেট স্পেসিফিক এবং এভিডেন্স বেস এডিস মশা নিয়ন্ত্রণটা করতে হবে। রাস্তাঘাটে যদি আমরা ফগিং করি, ট্রেন বা নর্দমাতে যদি লারুই সাইডিং করি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি খুব বেশি প্রভাব ফেলবে না।
1: ডেঙ্গু মুক্ত ঢাকা করতে প্রয়োজন সিটি কর্পোরেশনের সঠিক পরিকল্পনা, কার্যকর ঔষধের ব্যবহার এবং নাগরিকদের শতভাগ সচেতনতা। কর্তৃপক্ষের কাজের স্বচ্ছতা আর জনগণের দায়িত্বশীলতায় পারে ঢাকাবাসীকে একটি নিরাপদ ও মশামুক্ত বছর উপহার দিতে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীর অনুমোদিত নৌপথে জাহাজ প্রবেশের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে ইরানি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিকল্প কোন রুট ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টার বিষয়ে সতর্ক করে তেহরান। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস IRGC-র নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শত্রুপক্ষের নতুন যে কোনো সামরিক ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলেও জানানো হয়। IRGC

আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ফি অনুমোদনের প্রস্তাব পর্যালোচনা করছে ইউরোপ। তবে এই ফি প্রণয়নের বাধ্যতামূলক না হওয়ার পাশাপাশি জাতিসংঘের বৈশ্বিক নৌ পরিবহন নিয়ন্ত্রক সংস্থার সমর্থন সাপেক্ষে এই প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। এদিকে মার্কিন কর্মকর্তারা ইরানের প্রতি হরমুজ প্রণালী চলাচলের জন্য উন্মুক্ত রাখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই জলপথ ব্যবহারকারী কোন জাহাজে হামলা না করার নিশ্চয়তা দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: যুক্তরাষ্ট্রের মিসৌরিতে চতুর্থ শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন সুইজারল্যান্ডের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। ক্রিকেট হারারেতে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে গতকাল বাংলাদেশ 7-0 স্বাগতিক জিম্বাবুয়েকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:19 এবং সূর্য অস্ত যাবে 6:49। আগে শিরোনামগুলো আরও একবার। মানসম্মত সেবা এবং মানবিক দৃষ্টিভঙ্গি পারে স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা বললেন প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, বিজিবি, আনসার ও সশস্ত্র বাহিনী। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করবে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি মানবিকতা ও নৈতিকতার শিক্ষা দেওয়ার উপর গুরুত্ব আরোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করল ইরান। ফিফা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন সুইজারল্যান্ডের মোকাবেলা করছে। নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। এবং হারারেতে তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 7-0 হারাল বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন পরিক্রমায় বয়সের বিভিন্ন ধাপ অতিক্রম করে। বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য নারী পুরুষের উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি শিশুর জন্মগ্রহণের পর ধীরে ধীরে বড় হতে থাকে। জন্মগ্রহণের পরবর্তী শিশুটিকে শারীরিক নানা ধাপ পার হয়ে বেড়ে উঠতে হয়, আর এসব ধাপ নিয়ে কিন্তু আমাদের প্রজনন স্বাস্থ্যকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। শ্রোতাবন্ধুরা, আজ আমরা জানব নারীর প্রজনন অধিকার প্রতিষ্ঠায় পুরুষের অংশগ্রহণ। এই বিষয়ে আমাদের সাথে আলাপচারিতায় থাকবেন আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রথমে জানতে চাই বাবা কেমন আছেন?
3: ভালো আছি আলহামদুলিল্লাহ।
2: আজকের যে বিষয়টা, যে প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলবো, প্রথমে জানতে চাইবো আপনার কাছে যে প্রজনন স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি।
3: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রজনন স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি, যে একটি শিশু, সেটা পুরুষ মানে ছেলে হোক বা মেয়ে হোক, জন্ম থেকে ধীরে ধীরে বেড়ে ওঠে। বেড়ে ওঠার পরে একসময় সে শিশু থেকে শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে। এই যে বয়ঃসন্ধিকাল যেটা আমরা বলি, যে একটা যৌবনের আগে এবং শৈশবের পরে কৈশোরকালীন যে একটা স্বাস্থ্য, এই ধরেন এটা 11-12 বছর থেকে 17-18 বছর, এই সময়টাকে এই প্রজনন স্বাস্থ্যের বিষয়টা আসে। যে বয়ঃসন্ধিকালীন যে স্বাস্থ্য, এটাই হলো প্রজনন স্বাস্থ্যের মধ্যে অন্তর্গত। এখানে যেটা হয় যে মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন ঘটে, ছেলেদেরও কিছু শারীরিক পরিবর্তন ঘটে। মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে মাসিক শুরু হয় এবং শরীরের অনেক অংশের অনেক পরিবর্তন ঘটে। ছেলেদেরও গলার স্বর, কণ্ঠস্বর পরিবর্তন হয় এবং তাদের শারীরিক অনেক পরিবর্তন বা স্বপ্নদোষ বা অনেক কিছু হয়। এই সময়টাকে আমরা বয়ঃসন্ধিকাল বলি। অ্যাডোলোসেন্স বলা হয় এবং প্রজনন স্বাস্থ্য এই সময়টাকে আমরা চিহ্নিত করি।
2: আর জানতে চাইবো যে নারীর প্রজনন স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি?
3: আচ্ছা, নারীর প্রজনন স্বাস্থ্য বলতে পুরুষ নারী দুটোই তো আছে প্রজনন স্বাস্থ্য। নারীরটা আমরা আরও জোর দিয়ে এই জন্য বলি যে এই সময় কিন্তু একটি নারী সন্তান ধারণে সক্ষম হয়। যখনই একটি মেয়ের মাসিক হয় তখন থেকেই কিন্তু একটি মেয়ে সন্তান ধারণে সক্ষম হয়। কিন্তু তার মানে এই না যে 12-13 বছর বয়সে মাসিক হলো এবং সাথে সাথেই তাকে বিয়ে দিয়ে সন্তান সম্ভব হোক, সেটা আপনার আমার কারোই কাম্য নয়। বাল্যবিবাহ হোক কোনো মেয়ের, সেটা আমরা কখনোই চাই না। কিন্তু সেই প্রজনন স্বাস্থ্যটা, মানে সেই অধিকার বলেন বা প্রজনন স্বাস্থ্যর যে একটা যত্নের বিষয় আছে, সেই বিষয়টা কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে মাসিক, প্রতি মাসে হয়, এই সময় একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে, এই বিষয়টা খেয়াল করা। এবং এই যে শারীরিক এবং মানসিক একটা পরিবর্তন ঘটে, তার পুষ্টির বিষয়টাও খেয়াল করতে হয়, খাবার দাবার একটা সুষম খাবার কিন্তু খেতে হয়। এই বিষয়গুলো নারীদের ক্ষেত্রে অবশ্যই অনেক জোরদারভাবে দেখতে হয়।
2: নারীর প্রজনন স্বাস্থ্যের অধিকার বলতে আমরা কি বুঝি?
3: নারীর প্রজনন স্বাস্থ্যের অধিকার, প্রথম কথা যে একটি নারী প্রজননক্ষম হলো, আমি একটু আগেই বললাম যে প্রজননক্ষম হলো বলেই কিন্তু তার বিয়ে হোক সেটা আমাদের কাম্য নাই। অবশ্যই বাল্যবিবাহ না হোক, বাল্যবিবাহ প্রতিহত করতে হবে আমাদের, এবং আমরা এই আঙ্গিকে কাজও করে যাচ্ছি। তো আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি স্লোগানই আছে, 18 আগে বিয়ে নয়, 20 আগে সন্তান নয়। তো প্রজনন স্বাস্থ্য বা প্রজনন অধিকার প্রতিষ্ঠায় প্রথমেই কিন্তু এসে যাচ্ছে যে একটি নারী প্রজননক্ষম হলেই তার কিন্তু বিয়ে হবে না, তাকে সেটি বা সুন্দরভাবে মেনটেন করা বলেন বা তাকে সেটা রক্ষা করতে হবে, সেভাবে বেড়ে উঠতে হবে, এবং 18 আগে তার বিয়ে হবে না বা 20 আগে সন্তান নেওয়া হবে না। এই বিষয়টা একটি প্রজনন অধিকার একটি নারীর অবশ্যই, কারণ 18 বয়স যেটা প্রাপ্তবয়স্ক হলে আমাদের দেশে আইনত সে বিয়ে করতে পারে। আর এই যে তার শারীরিক যে পরিবর্তন ঘটে, সে যে একটি সন্তান ধারণ করবে বা বিবাহ করবে, এর মানসিক শারীরিক একটা পরিপক্কতাও তার মধ্যে আসে। তারপরে বিয়ে হলো 18, তারপরে একটি নতুন পরিবারে যে সে সেখানে খাপ খাওয়া নিবে, স্বামীর সাথে একটা নতুন শারীরিক সম্পর্ক, সেটার সাথে সে অভ্যস্ত হবে, তারপরেই সে 20 বছর হলে একটি বাচ্চা ধারণ করার জন্য শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত হবে এবং একটি বাচ্চা ধারণ করতে সক্ষম হবে বা সেই সময়টায় ধারণ করা উচিত বলে আমরা মনে করি।
2: মানে একটি নারী সুস্থ সুন্দরভাবে শারীরিক এবং মানসিক যেটা স্বস্তি নিয়ে তাকে বেড়ে উঠতে হবে, এটাই হলো প্রজনন স্বাস্থ্যের অধিকার।
3: এবং
2: শারীরিকও তার যেরকম একটা পরিবর্তন এবং মানসিক পরিবর্তন হয় এই সময়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।
3: এবং সে ওই জিনিসটার সাথে খাপ খাওয়ায় যখন নিজে ধাতস্থ হবে বা নিজে জিনিসটা ধারণ করতে পারবে, তখনই কিন্তু একটি বাচ্চা ধারণ করলে সেই বাচ্চাটাকেও কিন্তু সে সুন্দর পুষ্টি দিয়ে সে মানুষ করতে পারবে, তার গর্ভে পুষ্টি পাবে, এবং সে যখন বাচ্চাটা লালন পালন করবে তারও বয়স হবে একটি বাচ্চাকে লালন পালন করার মধ্যে।
2: আর এবার জানতে চাইবো যে প্রজনন অধিকার প্রতিষ্ঠায় পুরুষের অংশগ্রহণ, এই সম্পর্কে কিছুটা বলুন আমাদেরকে।
3: একটি নারীর যখন বিয়ে হলো, তার সঙ্গী হলো পুরুষ একজন, তার স্বামী, আমরা কিন্তু সর্বক্ষেত্রে চাইবো যে মেল পার্টিসিপেশন, মানে পুরুষের অংশগ্রহণ, একদম বিয়ের প্রথম রাত থেকেই কিন্তু এই পুরুষের অংশগ্রহণটা জরুরি। এই যে আমি স্লোগানের কথা বললাম, 18 আগে বিয়ে নয়, 20 আগে সন্তান নয়, এটা অবশ্যই আমাদের সবার কাম্য, কিন্তু সাথে কিন্তু তার স্বামীরও এই বিষয়ে সহযোগিতা প্রয়োজন। যে বিয়ে করে তাকে কিন্তু প্রথমে বাচ্চা নেওয়া হবে না, তারও কিন্তু এই বিষয়টা স্ত্রীর সাথে সহযোগিতা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। তারপরে আমি ধরে নিলাম যে 20 হোক বা তার একটি বাচ্চা হলো, এই সন্তান প্রসবের পর কিন্তু আবার কমপক্ষে একটা 2 বছরের বিরতি দিতে হবে গর্ভবতী হওয়া থেকে। এই সিদ্ধান্তটাও কিন্তু স্ত্রীকে সহায়তা করতে হবে, স্বামীকে কিন্তু এই সহায়তা করতে হবে যে এই যে বাচ্চা আরও 2 বছর নেব না, এই সিদ্ধান্তটা গ্রহণে স্ত্রীকে সহায়তা করা। এরপরে যে পরিবার পরিকল্পনা পদ্ধতির বিষয়েও কিন্তু স্ত্রীর সাথে আলোচনা করতে হবে, যে পুরুষের পদ্ধতি গ্রহণ করবে বা মেয়ের পদ্ধতি যেই করুক, এটা কিন্তু দুইজন আলোচনা সাপেক্ষে এই পদ্ধতিটা গ্রহণ করতে হবে। এমনকি স্ত্রীও যদি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে, এটা কিন্তু স্বামীর উচিত তাকে নিয়ে যাওয়া নিকটস্থ সেবা কেন্দ্রে আলোচনার মাধ্যমে এই পদ্ধতিটা গ্রহণ করতে তাকে সহায়তা করে। এবং শুধু তাই না, পদ্ধতি গ্রহণ করে অনেক সময় যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সমস্যা হয় সেটাও কিন্তু দ্রুত সেবা কেন্দ্রে নিয়ে যাবে, এটাও কিন্তু পুরুষকেই করতে হবে। এই জন্য পুরুষের অংশগ্রহণ কিন্তু স্ত্রীর সাথে একদম বিয়ের শুরু থেকেই আমাদের কাম্য এবং এটাই হওয়া উচিত।
2: সেবার কথা বলছিলেন যে প্রজনন স্বাস্থ্য সেবা, নারীর প্রজনন স্বাস্থ্য সেবা কোথায় সহজে পাওয়া যাবে?
3: আমাদের কিন্তু একদম জাতীয় থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে আমাদের সমস্ত সেবার ব্যবস্থা আছে। প্রথমে বলি যে বাড়ি বাড়ি যেটা ডোর টু ডোর সার্ভিস আছে, আমাদের পরিবার কল্যাণ সহকারী কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করে। তারপরে যেটা আমাদের উঠান বৈঠক আছে, কমিউনিটি ক্লিনিক আছে, এবং আমাদের যেটা পরিবার কল্যাণ মানে FWC বলি, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, সেখানে একদম প্রান্তিক লেভেল পর্যন্ত এটা আছে। উপজেলা পর্যায়ে যেটা আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে আমাদের MCH ইউনিট আছে যেখানে আমরা এই সেবা নিশ্চিত করি। জেলা পর্যায়ে আমাদের মাতৃসদন আছে এবং জাতীয় পর্যায়ে আমাদের বিশেষায়িত প্রতিষ্ঠান আছে। এর সবখানে কিন্তু আমরা এই সেবাগুলো বিনামূল্যে প্রদান করি।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা নারীর প্রজনন অধিকার প্রতিষ্ঠায় পুরুষের অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানলাম। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ধন্যবাদ আপা আপনাকে।
3: আপনাকে অনেক ধন্যবাদ।
2: সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে আজকে বিদায় নিতে হচ্ছে। আজকে সুখের ঠিকানা অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি তানিয়া পারভিন, সম্পাদনায় আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: এসেছে বর্ষাকাল, বর্ষা আসে নূপুর পায়ে ঝমঝমিয়ে। বর্ষার গুণগান গেয়ে কবিরা লেখেন কবিতা, ভাবক মন হয়ে উতলা। কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। মেঘের ছায় অন্ধকারে রেখেছি ঠেকে তারে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান। আজ এনে দিলে হয়তো দেবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার রূপকন্ধের সঙ্গে নিজেকে একাকার করে রেখেছেন, লিখেছেন অসংখ্য কবিতা ও গান। রবীন্দ্রনাথের উপস্থাপিত বর্ষা আজও আমাদের মনে অনুরণন সৃষ্টি করে।
0: বর্ষাই হল বাংলার চিরায়ত রূপ। কখনো রিমঝিম গান গেয়ে বৃষ্টি নামের মিষ্টি মেয়েটি সুরে সুরে ভরিয়ে তোলে প্রকৃতি, আবার ঝুমঝুম নূপুর বাজিয়ে মুগ্ধ করে দেয় আমাদের মন। বর্ষায় খাল বিল পুকুর নদী ডোবা পানিতে থই থই করে, সবুজ সজীবতায় গাছপালা বন বনানি প্রাণ ফিরে পায়।
1: কত ধরনের ফুল ফুটে এই বর্ষায়! খাল বিলে বাংলার জাতীয় ফুল শাপলার অপরূপ দৃশ্য তো আছেই। শাপলা ও পদ্ম রূপ ছড়াতেও কম যায় না। কেয়া, কামিনী, হিজল, বকুল, জারুল, করবী ও সোনালু এসবও বর্ষা ঋতুতে ফুটে থাকতে দেখা যায়। আর জুই চামেলিকে বাদ দেব কী করে?
0: তবে বর্ষার প্রধান ফুল হল কদম। বৃষ্টি ভেজা কদমের মন কাড়া সৌরভ ভিজে বাতাসে মিশে ছড়িয়ে পড়ে সারা প্রকৃতিতে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুরে। আমাদের এবারের আয়োজন বর্ষাকালকে ঘিরে। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। বর্ষাকাল মানে আকাশ কালো করা ঘন মেঘের আনাগোনা, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি, পথেঘাটে কাদা পানি, ঘরে স্যাঁতস্যাঁতে ভাব। কবি শামসুর রহমান বর্ষার বৃষ্টি নিয়ে লিখেছেন, হঠাৎ আকাশ সাদা মুখটি কালো করে, কালো মেঘে বুকটি ফুরে পানি পড়ে, ঝরো ঝরো ঝরো একটানা বৃষ্টি ঝরে, বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে।
0: বর্ষার প্রতিটি ফোঁটা মনে করিয়ে দেয় প্রকৃতির অফুরন্ত ভালোবাসা ও স্নেহ, যা আমাদের হৃদয়কে নীরবে ছুঁয়ে যায়। বর্ষার দিনে প্রকৃতি যেন নিজেকে নতুন করে জীবন্ত করে তোলে, মনে প্রশান্তি ও স্বস্তি এনে দেয়। বৃষ্টির প্রতিটি ফোঁটা মনে করিয়ে দেয় জীবনের নতুন শুরু, যা আমাদের হৃদয়কে নতুন আশা ও উদ্যমে ভরিয়ে দেয়।

0: বৃষ্টির সুরে যেন প্রকৃতির এক অদ্ভুত মাধুর্য লুকিয়ে থাকে, যা আমাদের মনে প্রশান্তি এনে দেয়। বর্ষার প্রতিটি আভাস মনে করিয়ে দেয় প্রকৃতির অফুরন্ত সম্পদ, যা আমাদের জীবনকে সমৃদ্ধ করে।
1: বর্ষায় কদম ফুলের গন্ধ যেন মনকে এক অন্য জগতে নিয়ে যায়, যেখানে সবকিছুই প্রশান্তিতে ভরা। বৃষ্টির দিনে ভিজে যাওয়া পথ যেন জীবনের পথের মতোই, যেখানে প্রত্যেক পদক্ষেপে লুকিয়ে থাকে নতুন অভিজ্ঞতা। কবি নজরুলের অনেক গানই ধরা দিয়েছে বর্ষাকাল। বর্ষার রূপ ও কবির আবেগ মিলেমিশে একাকার হয়ে গেছে এসব গানে ও সুরে।

0: প্রকৃতির এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা আছে, বিশেষ করে যখন আকাশ কালো করে মেঘ জমে আর জানালার কাঁচে অথবা টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ বাজে। বৃষ্টির এই ছন্দ কেবল মাটিকে ভেজায় না, বরং আমাদের মনের গহীনে লুকিয়ে থাকা হাজারো আবেগ ও স্মৃতিকে জাগিয়ে তোলে।
1: এক আকাশ বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আমাদের জমানো হাজারো অভিমানের এক একটি শান্ত সুর। মেঘলা আকাশ জানে মোর একাকিত্বের হাহাকার, বৃষ্টি হয়ে ঝুরুক আজ মনের সব অন্ধকার।
0: নীল রঙের ছাতা আর বৃষ্টির অবাধ্য ছন্দ আমাদের প্রেমে খুঁজে পায় এক স্বর্গীয় আনন্দ। এই শ্রাবণের ধারায় ধুকে যাক, ধুয়ে যাক সব পুরনো তিক্ততা, নতুন করে শুরু হোক আমাদের নীরবতা।

0: সুপ্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান ষড়সুর এখানেই শেষ করছি। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা ষড়সুর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আর উপস্থাপনায় এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ আহেল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা,
0: আর প্রকৌশল নির্দেশনায় শাকিল আহমেদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও কথা হবে ষড়সুরের আগামী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনায় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন দেশাত্মবোধক গান শুনবেন অজিত রায়ের কণ্ঠে। গানটি লিখেছেন জাহিদুল হক, সুর দিয়েছেন সুজি ও শ্যাম।

শুনলেন দেশের গান অজিত রায়ের কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজন ডালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, প্রথম গানের রচয়িতা মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন আব্দুল আহাদ।

আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, এবারের গানের রচয়িতা খান আতাউর রহমান, সুর করেছেন আজাদ রহমান।

0: The Information and Broadcasting Minister added that alongside academic learning, students must be given education on moral values and ethics. This is Bangladesh Betar giving you the news. Iran has said it closed the Strait of Hormuz after a vessel travelled on an unapproved route, warning vessels not to attempt to cross it via any route not approved by Iranian authorities. The Navy of Iran's Islamic Revolutionary Guard Corps, IRGC, warned that acts of aggression against Iran will be met with a severe response and new enemy bases in the region will be targeted. The IRGC said the strait was closed until further notice and until the end of U.S. interference in this region. Meanwhile, Europe is studying proposals that could allow navigation fees to be charged in the Strait of Hormuz, provided the payments are not compulsory and have the support of the UN agency that regulates maritime transport. World Cup football and defending champion Argentina are now facing Switzerland in Missouri of the USA. Argentina are leading the match by 1-0 when reports last came in. Earlier, England moved into the semi-final, beating Norway by 2-1 in the third quarter-final at Miami tonight. Cricket and Bangladesh beat host Zimbabwe by 7 in the third and last ODI match at Harare yesterday. Dhaka Meteorological Office says under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Mamunshing, Dhaka, Chattogram and Sylhet divisions till 12 this noon. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary sun, southeasterly, gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Tangail, Dhaka, Faridpur, Joshur, Kustia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, and Chattogram. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Humanitarian approach, proper treatment can restore people's confidence in country's healthcare system. Prime Minister Tariq Rahman says at foundation anniversary of Dhaka Medical College. Actual foundation of medical profession is humanity, says Prime Minister's wife, Dr. Zubaida Rahman. Relief operation continues in flood-hit areas. Government postpones HSC and its equivalent examinations under Chattogram Board until next Thursday. Government will provide assistance to flood-affected farmers, says Agriculture Minister. Information and Broadcasting Minister focuses on teaching humanity and ethics along with textbooks to make students responsible citizens. Iran again declares closure of Strait of Hormuz to shipping. In FIFA World Cup, defending champion Argentina now facing Switzerland. England moved to semi-finals, beating Norway. And Bangladesh beat host Zimbabwe by 7 in third and last ODI match in Harare. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar Dhaka.
2: Boma.
3: Zi abba.
2: Babur jotta ki kom se.
3: Zi abba. Ohon to kom kom hi lage.
2: Sinta koro na ma. Bikal porjonto deho. Tar por na hoy.
3: Sinta to kori onno karone abba.
2: Ki karone?
3: Hun ta si site theke na ki বাসাগু খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাথায় আমার ছাইলা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার।

0: হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
0: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে বাবা।
1: হ্যাঁ।
3: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন নজরুল সঙ্গীত শুনবেন, প্রথম শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান।

প্রিয় শ্রোতা, এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পীরা ছিলেন মোহাম্মদ ইয়াকুব আলী খান, মিরাজুল জান্নাত সোনিয়া ও সুমন মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপে এখন বিশ্ব কাঁপছে, খেলা গড়িয়েছে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালের আজ শেষ ম্যাচ, আর আজ বাংলাদেশের সময় সকাল 7টায় আমেরিকার কানসাস অঙ্গরাজ্যের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। বিশ্বকাপের এই হাই ভোল্টেজ ম্যাচ, এর রোমাঞ্চ এখন সরাসরি উপভোগ করছেন বাংলাদেশের সহ সারা বিশ্বের ফুটবল ভক্তরা।
1: ঠিক তাই বন্ধুরা, আপনারা কি জানেন এইবার বিশ্বকাপ ফুটবলের যে লোগো তৈরি করা হয়েছে তাতে কি লেখা আছে? বর্ণিল রঙে বারবার ফিরে আসা 26 সংখ্যার ব্যাকগ্রাউন্ডের উপর বিশ্বকাপ ট্রফিটি বসানো আছে। ফিফা তার ওয়েবসাইটে লিখেছে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের লোগোতে ট্রফি এবং টুর্নামেন্টের বছরকে একসঙ্গে লেখা হয়েছে, যা ফুটবল ও বৈচিত্র্যের উদযাপন হিসাবে, যা ভবিষ্যতের বিশ্বকাপগুলোর প্রতীক হিসেবেও কাজ করবে।

0: আকাশ জুড়ে ঘন কালো মেঘের মেলা, যেন মেঘের গায়ে রঙের কত খেলা।
1: শুভ্রতা আজ হারিয়ে গেছে আধার ঘনিয়ে, শ্রাবণের মেঘ ঝরছে বৃষ্টি হয়ে, এই বর্ষা শোনায় না কোলাহল, সে শোনায় বিস্মৃতির নূপুর ধ্বনি।
0: চেতনার অলিন্দে জেগে থাকা এক মৌন কুসুম, যা ফোটে না ঝরে না, শুধু বাঁচে অভিমানী মেঘের গর্ভে।
1: শ্রোতাবন্ধুরা, এখন বর্ষাকাল। বাংলাদেশে ঋতু বৈচিত্র্যে জনমানুষের জীবন সঙ্গত কারণেই বর্ষার দ্বারা প্রভাবিত। কবি এবং কবিতাও তাই ষড় ঋতুর সৌন্দর্য রূপমা যেমন উপেক্ষা করতে পারে না, তেমনি এসব জলবায়ুগত পরিবর্তনের ফলে এখানকার জনগোষ্ঠীর জীবনাচারে বা জীবনবোধে দুঃখ বেদনা মাখা ঘটনাসমূহকেও এড়িয়ে যেতে পারে না, তাই না? আর তাই বাংলা সাহিত্যের অন্যতম সমৃদ্ধ ধারা কবিতায় বর্ষার প্রভাব একটু বেশি।
0: আষাঢ়ের দিনগুলোই ক্ষণে ক্ষণে রূপ বদলায় আকাশ, কখনো কালো মেঘের ঘন ঘটা, কখনো আবার শুভ্র মেঘের খেলা। এ সময় মেঘের সঙ্গে সবুজ পাহাড়ের মিলনে দেখা যায় প্রকৃতির আরেক রূপ। কথায় আছে, মানুষের মন নাকি আকাশের রঙের সঙ্গে বদলায়, তাই মনের মেঘ আর আকাশের রঙের এই মিশেলে বিমোহিত হয়ে কবি মন গেয়ে ওঠেন।

0: শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ভেজা আজকের এই সুন্দর সকালে এখন আষাঢ়ের শেষের সকাল, আর সেই সকালে গানে গানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গনে।
1: হ্যাঁ বন্ধুরা, আর আজ সেই অঙ্গনে আপনাদের সাথে আছি আমি শিউলি রানীবালা
0: এবং আমি মোহাম্মদ মহসিন মিয়া।
1: সুপ্রভাত বন্ধুরা।
0: শ্রোতা বন্ধুরা, আজ রবিবার, 28 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 12 জুন 2026 খ্রিস্টাব্দ, 26 মহরম 1448 হিজরি বর্ষাকাল।
1: বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন। শুভ জন্মদিন।

0: মহানগরের প্রিয় শ্রোতা, কথায় আছে মানুষ বেঁচে থাকে কিসের ভরসায়? ধন সম্পদ, ক্ষমতা কিংবা প্রাচুর্যের নয়, মানুষ বেঁচে থাকে আশায়। কারণ আশা এমন এক অদৃশ্য শক্তি যা অন্ধকারে বুক চেড়ে আলো দেখায়, ভেঙে পড়া মানুষকে আবার উঠে দাঁড়ানোর সাহস দেয়। তাই বলা হয় আশায় বসতি, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশাও থাকে।
1: ঠিক তাই। আজকের পৃথিবী নানা সংকটে জর্জরিত। যুদ্ধ, দারিদ্র, জলবায়ু পরিবর্তন, মহামারী, বেকারত্ব, মানসিক চাপ সব মিলিয়ে অনেক মানুষের জীবন যেন অনিশ্চয়তার দোলা চলে। তবুও মানুষ স্বপ্ন দেখে, নতুন দিনের প্রত্যাশায় পথ চলে। কারণ আশাহীন জীবন মরুভূমির মতো, যেখানে নেই কোনো সবুজ, নেই কোনো পাখির গান, নেই কোনো ভবিষ্যৎ।
0: এদেশের কৃষক যখন খরায় ফেটে যাওয়া জমির দিকে তাকিয়ে আকাশে কালো মেঘের অপেক্ষা করেন, তখন তার বুকের ভেতরেও জেগে থাকে আশার প্রদীপ। পরীক্ষায় ব্যর্থ হওয়া শিক্ষার্থী আবার নতুন করে বই খুলে বসে আশার টানে। রোগশয্যায় কাতর মানুষ সুস্থ হয়ে প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন এই আশার শক্তিতেই। একজন মা সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায় অসংখ্য ত্যাগ স্বীকার করেন, একজন বাবা প্রতিদিন ঘাম ঝরান পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য।
1: হ্যাঁ বন্ধুরা, আজ 12 জুলাই বিশ্ব আশা দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ হোপ। 2025 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি রেজুলেশন পাশের মাধ্যমে দিবসটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। এই দিবসটি যা একতা, শান্তি এবং স্থিতিস্থাপকতাকে অনুপ্রাণিত করে। জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবসটি পালনের প্রস্তাবটি যা বিশ্বজুড়ে আশা, শান্তি ও একতার গুরুত্ব তুলে ধরে।
0: এই প্রস্তাবটি জাতিসংঘ সনদ এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের স্থায়ী মূল্যবোধের উপর স্থাপিত, যা শান্তি, মর্যাদা, সহনশীলতা এবং ভাগাভাগি অগ্রগতির আহ্বান জানায়, যেখানে মানব কল্যাণ, পারস্পরিক শ্রদ্ধা, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে আশার অপরিহার্য ভূমিকা তুলে ধরে।
1: বিশ্বব্যাপী মানবিকতা, মানসিক স্বাস্থ্য, সহানুভূতি এবং ভবিষ্যতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যেই আন্তর্জাতিক আশা দিবসটির প্রবর্তন করা হয়। বিশ্ব আশা দিবস আমাদের সেই অমূল্য শক্তির কথাই স্মরণ করিয়ে দেয় জীবনের।
0: হ্যাঁ বন্ধুরা, রাত যতই গভীর হোক, ভোরের সূর্য ওঠার প্রত্যাশাই মানুষকে অপেক্ষা করতে শেখায়। এই অপেক্ষার নামই আশা। আশা কখনো অলস বসে থাকার নাম নয়। আশা হল কর্মের প্রেরণা, মানুষের বেঁচে থাকার প্রেরণা। যে মানুষ আশা নিয়ে পরিশ্রম করে, সে একদিন না একদিন সফলতার দরজায় পৌঁছায়। ক্যান্সারের রোগীও আশা করতে পারে আরও একটি দিনের বেঁচে থাকার।
1: হ্যাঁ, এই দিবসটি বিশ্বকে মনে করিয়ে দেয় যে অন্ধকারেও আশা পথ আলোকিত করে। বন্ধুরা, তাই আজ আমরা এই বিশেষ দিবসটির সফলতা কামনা করে এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের নিয়মিত আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
0: বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা। থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন ও জীবিকা। রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালি।
1: বন্ধুরা, রয়েছে ঢাকা মহানগরীর প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি। এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা। এবং বন্ধুরা, সময় পেলে শোনাবো গান, তো চলুন শোনা যাক এক এক করে।
0: হ্যাঁ বন্ধুরা, প্রথমে শুনবো আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য হ্যাঁ বন্ধুরা আজকে ঢাকা আমরা শুনব, তার আগে আমরা চলে যেতে চাই উদ্যমী, কর্মঠ ও শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকায়। আজকে শুনব ঢাকা শহরের একজন লেস ফিতা বিক্রেতার সাক্ষাৎকার, আর সাক্ষাৎকার গ্রহণ করেছেন আয়েশা সিদ্দিকা মনি।
2: শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে। আজ আমরা আছি ঢাকার মিরপুর 11 নম্বর বাজারে। এখানে মাথার চুলের চিরুনি থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত সবকিছুই আসলে পাওয়া যায়। পরনের পোশাক, কাপড়, লেস, ফিতা, অনেক কিছুর বিশাল সমাগম। আমরা এসেছি একদম বাজারের সময়ে, অর্থাৎ অনেক মানুষের ভিড় কিন্তু এই সময়ে। চেষ্টা করব আজকে একজন লেস ফিতা বিক্রেতাকে খুঁজে বের করার। চলুন শুরু করা যাক। শ্রোতা বন্ধুরা, এই শহরে হাঁটতে হাঁটতে আমরা বাজারে পেয়ে গিয়েছি একজন লেস ফিতা বিক্রেতাকে, কথা বলছি তার সঙ্গে। আপনার নামটা যদি বলেন।
3: আমার নাম মোহাম্মদ মুন্না।
2: মোহাম্মদ মুন্না ভাই, আপনার দোকানে আমরা অনেক ধরনের লেস দেখতে পাচ্ছি, ফিতা দেখতে পাচ্ছি, একটু যদি বলেন কত ধরনের লেস আছে?
3: বাংলাদেশেও আছে, চায়না মালও আছে।
2: আচ্ছা, কয়টা আছে আপনার আনুমানিক হিসাবে যদি বলেন?
3: হিসাবে না হলে আপনার 300 বান্ডিলের উপরে হবে। এখানে
2: 300 বান্ডিলের উপরে, বিশাল একটা সমাহার লেসের। বাহ, দারুন। আচ্ছা, আপনার এই যে এতগুলো লেস, আপনি এগুলো কোত্থেকে নিয়ে আসেন?
3: নিউ মার্কেট থেকে।
2: প্রতিদিন গিয়ে নিয়ে আসেন?
3: না না না, আমারে সপ্তাহে সপ্তাহে একদিন যাওয়া হয়।
2: আচ্ছা, এই সময় ক্রেতার সমাগম কেমন বেশি, আর বছরের কোন সময়টা মানুষ বেশি থাকে?
3: সরকারি ছুটি থাকলে একটু মানুষ থাকে।
2: আপনারা পরিবার ধরে এই ব্যবসা করে যাচ্ছেন?
3: না, পরিবার কি, আমি এই ব্যবসাতে ঢুকছিলাম, যে ব্যবসায় দুই বছর করে যাওয়ার পরে আমার দুইটা ভাইরে আমার এই ব্যবসাতে রাখছি আমি।
2: তার মানে আপনি শুরু করেছিলেন?
3: জি, আমি শুরু করেছিলাম।
2: কত টাকা দিয়ে শুরু করেছিলেন?
3: আমি এটা শুরু করেছিলাম 10,000 টাকা দিয়ে।
2: এখন লাভ কিরকম হয় ভাই?
3: এখন লাভ হয় আলহামদুলিল্লাহ, বছরে 50,000টা থাকে, সবকিছু খাওয়া দাওয়া।
2: আপনার কি দোকান ভাড়া দিতে হয়?
3: দোকান ভাড়া আগে দিতাম, এখন দেই না দোকান ভাড়া।
2: আর এই যে কারেন্টের খরচ বা লাইটের খরচ?
3: হ্যাঁ, লাইটের খরচ দিতে হয়, লাইটের খরচ আসে মাসে 800 টাকা।
2: ভাই, সব মিলিয়ে কেমন আছেন এবং আপনার পরিবার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
3: ভবিষ্যৎ কি, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। মনে করেন মেয়েরে মাদ্রাসায় পড়ায়, আর ছেলেরও আলহামদুলিল্লাহ 4 বছর হয়েছে, একটু ছোট, তো ওরেও ভবিষ্যৎ আছে, মাদ্রাসায় ওরেও পড়ানোর সম্ভাবনা আছে, বাস এইটাই।
2: আচ্ছা, অনেক ধরনের লেস তো থাকে, কিভাবে বোঝেন যে কোনটা চলবে আর কোনটা চলবে না?
3: এটা তো মনে করেন আমরা তো এটা তো প্রায় 5 বছর দিয়ে ব্যবসা করতেছি, বুঝছেন। আমরা আগে মাল অল্প আনি, অল্প আনার পর যদি দেখি মাল চলতেছে, অর্ডার পাইতেছি, তো আলহামদুলিল্লাহ ওইটা আনি।
2: আচ্ছা, সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকার লেস পাওয়া যায় গজে?
3: সর্বনিম্ন এখানে 15 টাকা তৈলে আপনার 30 টাকা আছে, 30 টাকাও আছে, 40 টাকাও আছে।
2: গজ হিসেবে বিক্রি করেন?
3: জি, গজ হিসাবে।
2: বাহ, আপনার দোকানে অনেক কাস্টমার এসেছে, আপনার কাজের জন্য অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।
3: আল্লাহ আল্লাহ।
2: সপ্তাহের 7 দিনে এভাবেই এগিয়ে চলে মুন্না ভাইয়ের মতো শ্রমজীবী মানুষের জীবনযাত্রা। প্রিয় শ্রোতা, আগামী পর্বে কথা হবে অন্য কোনো শ্রমজীবী কিংবা পেশাজীবী মানুষের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই মহানগরের সাথে থাকুন। ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। মহানগরের প্রিয় শ্রোতা, শুনব আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন তানিয়া সুলতানা।
4: জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান তুলে ধরার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষ 2026-27 আনুষ্ঠানিকভাবে উদযাপিত হচ্ছে দেশব্যাপী। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন শিল্প মাধ্যমের শিল্পীদের সম্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে সকাল 11:00, চলবে বিকেল 5:00 পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ ওমর খৈয়াম ও প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ। এছাড়া নজরুল বর্ষ উপলক্ষে একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে 11:00 শুরু হবে শিল্পী সম্মেলন ও মতবিনিময়। দেশের স্বনামধন্য শিল্পী ও নবীন শিল্পীদের নিয়ে আয়োজিত হবে মতবিনিময় অনুষ্ঠান। আর একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ বিকেল 5:30 পরিবেশিত হবে নাটক রসমন। নাটকটি পরিবেশন করবে নাট্য সংগঠন ওপেন স্পেস থিয়েটার। রসমন মূলত জাপানি কথা সাহিত্যিক রিউনোসুকে লেখা ছোট গল্প রসমন এবং ইন দ্য গ্রোভ অবলম্বনে নির্মিত আকিরা কুরোসাওয়ার বিখ্যাত চলচ্চিত্র রসমন থেকে উদ্ভূত একটি নাটক। বাংলায় নাটকটি নির্দেশনা দিয়েছেন আরিফুর রহমান। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আজ বিকেল 5:00 ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক মঞ্চে পরিবেশিত হবে নাটক লাইলি মজনু। সুফি সাহিত্যের চিরায়ত প্রাণ প্রখ্যান নিয়ে দৌলত উজির বাহরাম খানের কাব্য অবলম্বনে এ নাট্যরূপ পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন তানভীর নাহিদ খান। নাটকটি প্রযোজনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। অন্যদিকে শিল্পী মহিউদ্দিন আহমেদের চিত্রকর্ম নিয়ে অন্তর্গত প্রতীতি শীর্ষক প্রথম একক প্রদর্শনীর আয়োজন করেছে আলিওয়াস প্রসেসেস ঢাকা। ধানমন্ডির 26 মিরপুর রোডে আলিওয়াস প্রসেসেস দ্য গ্যালারির আয়োজিত এ প্রদর্শনী প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা সবার জন্য উন্মুক্ত থাকবে, চলবে 16 জুলাই পর্যন্ত। ধানমন্ডির 4 নম্বর সড়কের 21-এর এ নম্বর বাড়িতে গ্যালারি চিত্রকে শুরু হয়েছে শিল্পী শামসুল আলম আজাদের তৃতীয় একক চিত্র প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রদর্শনী প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা সবার জন্য উন্মুক্ত থাকবে, চলবে আগামী 18 জুলাই পর্যন্ত। এই ছিল আজকের ঢাকা।
0: শুনলাম আজকে ঢাকা পর্বটি। ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। পুরান ঢাকা আমাদের শিকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে এদেশের রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আরও সযত্নে ধারণ করে রেখেছে।
1: হ্যাঁ বন্ধুরা, এবারের পর্ব নগর পাঁচালী। এই পর্বে শুনব বাকরখানি নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারু, তার তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
5: ভোরের আলো যখন ধীরে ধীরে শহরের দেয়াল ছুঁয়ে যায়, তখন নিস্তব্ধতার ভেতর থেকে জেগে উঠে দিনের প্রথম শব্দ। ঠিক তখনই কোথাও না কোথাও থেকে ভেসে আসা পরিচিত এক গন্ধ ঢুকে পড়ে নাকে। ময়দা, ঘি আর আগুনে পুড়ে ওঠা এক সোনালি স্মৃতি, সেই গন্ধ বাখরখানির। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ নগর পাঁচালীতে আমরা শুনব এমন এক খাদ্য সম্পর্কে যা শুধু রুটি নয়, ঢাকা মহানগরের কয়েকশো বছরের ইতিহাস, ঐতিহ্য এবং পুরনো ঢাকার আত্মার এক গভীর স্বাদ বলে মনে হবে। বাখরখানি বিশেষ ধরনের একটি শুকনো স্তরযুক্ত রুটি, এবং এই খাবারটির জন্ম মুঘল আমলে। ইতিহাসবিদদের মতে এই রুটির উৎপত্তি বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে, বিশেষ করে ঢাকাকে কেন্দ্র করে। মুঘল শাসন আমলে ঢাকা ছিল বাণিজ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে দেশ বিদেশের ব্যবসায়ী, সৈনিক ও কারিগরের আনাগোনা ছিল নিয়মিত। এই সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্যেই জন্ম নেয় বাখরখানি। প্রিয় শ্রোতা, বাখরখানির গঠন অন্য খাবার থেকে একেবারেই আলাদা। এটি সাধারণ রুটির মতো নয়, বাইরে শক্ত ও মচমচে, ভেতরে স্তরে স্তরে গড়া কোমলতা। প্রতিটি স্তরে লুকিয়ে থাকে কারিগরের হাতের সূক্ষ্ম নিপুণতা। ময়দা, সুজি, ঘি, চিনি, কখনো জাফরান ভেজানো, মোলাসেস বা তিল, পোস্ত দানা, এসব উপকরণের সংমিশ্রণে তৈরি হয় এটির খামি। তারপর বারবার ভাজ করে স্তর তৈরি করা হয় এবং তন্দুরে বেক করা হয়, যতক্ষণ না এটি ধারণ করে এক সোনালি আভা। শ্রোতা সঙ্গীরা, এই রুটির আরেকটি বৈশিষ্ট্য জানেন কি? দীর্ঘস্থায়িত্ব। শুকনো প্রকৃতির হওয়ায় এটি সহজে নষ্ট হয় না, যা একসময় ভ্রমণকারী বা দীর্ঘ সময় সংরক্ষণের জন্য উপযোগী খাদ্য হিসেবে এটিকে জনপ্রিয় করে তোলে। তবে বাখরখানির ইতিহাস শুধু রান্না ঘরের ভিতর সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষেরও গল্প। জনশ্রুতি রয়েছে মির্জা আগা বাকের নামে এক ব্যক্তি এবং খনি বেগম নামে এক নারীর করুণ প্রেম কাহিনী থেকেই বাখরখানি নামের উৎপত্তি। এই কাহিনীতে প্রেম, সংঘর্ষ এবং ট্র্যাজেডির নানা উপাদান রয়েছে। তবে ইতিহাসবিদরা এটিকে নিশ্চিত ঐতিহাসিক ঘটনা হিসেবে নয়, বরং লোকমুখে প্রচলিত একটি কাহিনী হিসেবে বিবেচনা করে থাকেন। তবে আমরা একথা নিশ্চিতভাবে বলতে পারি যে বাখরখানি নামের পেছনে একটা গল্প আছে, এবং সেই গল্প ইতিহাসের চেয়ে বেশি কিংবদন্তির অংশ। শ্রোতা সঙ্গীরা, মুঘল আমলে ঢাকায় বাখরখানি জনপ্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে। প্রথম দিকে অভিজাতদের খাদ্য তালিকায় ছিল এটি, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে খাবারটি পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। পুরনো ঢাকার লালবাগ এলাকার আশেপাশে বাখরখানির প্রাচীন দোকান আজও নজরে পড়ে, যা এই খাদ্যের নগর সংস্কৃতির সঙ্গে গভীর সম্পর্কের প্রমাণ দেয়। শ্রোতাসঙ্গীরা, ঢাকা থেকেই এই রুটির খ্যাতি ছড়িয়ে পড়ে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে কাশ্মীর, লখনৌ, হায়দরাবাদ সহ নানা স্থানে। তবে প্রতিটি অঞ্চলে এর রূপ ভিন্ন ভিন্ন। কোথাও এটি নরম ও মিষ্টি, কোথাও বা আবার পরোটার মতো। কিন্তু পুরনো ঢাকার বাখরখানি অন্য সব থেকে স্বতন্ত্র, শুকনো ও খসখসে। এই গঠনের জন্য আজও আলাদা পরিচিতি বহন করে। বাখরখানি কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন গাঁও জোবান, শুকি, নিম শুকি, কাইচা রুটি ইত্যাদি। এগুলোর মধ্যে পার্থক্য মূলত গঠন, স্বাদ এবং প্রস্তুত প্রণালীর ভিন্নতায়। বন্ধুরা, আজকের দিনেও বাখরখানি সবচেয়ে বেশি দেখা যায় পুরনো ঢাকায়, তবে প্রযুক্তির উৎকর্ষে রুটি তৈরিতে বৈপ্লবিক পরিবর্তন আসায় ঢাকা মহানগরীর প্রায় সবখানেই বাখরখানি পাওয়া যায়। সকালের নাস্তায় বাখরখানির আবেদন এখনও অটুট রয়েছে। এক কাপ গরম চায়ের সঙ্গে বাখরখানি, এই সরল সংযোগেই পাওয়া যায় এক গভীর তৃপ্তি। অনেকে এটি দুধ বা মাংসের ঝোলের সঙ্গেও উপভোগ করে থাকেন। শ্রোতা সঙ্গীরা, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়। আধুনিক খাবারের ভিড়ে বাখরখানির উপস্থিতি আগের মতো বিস্তৃত না, তবু এর ঐতিহ্য এখনও টিকে রয়েছে। কারণ এটি শুধু একটি খাদ্য নয়, এটি আমাদের হারানো স্মৃতি, এটি আমাদের ঐতিহ্যের পরিচয়। বাখরখানি আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্য মানে শুধু অতীত নয়, এমন কিছু একটা যা সময়ের ভেতর দিয়ে বেঁচে থাকে। একটি রুটির স্তরের ভেতরও ইতিহাস জমা থাকতে পারে, এই সত্যটা বাখরখানি আমাদের মনে করিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, এই সাত সকালে কর্মব্যস্ত নতুন দিনের প্রস্তুতি নেয়ার ফাঁকে যদি কখনো সুযোগ হয়, পুরনো ঢাকার কোনো সরু গলিতে গিয়ে এক টুকরো বাখরখানি হাতে নিতে পারেন। হয়তো সেই স্বাদের ভেতরেই আপনি খুঁজে পাবেন ইতিহাসের এক জীবন্ত স্পর্শ।
1: শুনলাম নগর পাঁচালী মহানগরীর প্রিয় শ্রোতা, সকলেই হয়তো অনুভব করেন ইট পাথরের যান্ত্রিক কোলাহলে ঘেরা ঢাকা শহরে প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত। নগরায়ণ মানেই প্রকৃতি থেকে সরে আসা, মানুষের তৈরি প্রতিবেশে বসবাস, সেটা শুধু পাকা বাড়ি বা কলের পানি নয়, মাটি ঢেকে পিচের রাস্তা বা কংক্রিটের আস্তরণও মানুষকে প্রকৃতি থেকে দূরে নিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে নগর সহ পুরো বাংলাদেশকেই নতুন করে ঢেলে সাজাবার, সেই সুযোগকে কাজে লাগাতে হবে যেন নগরবাসীকে প্রকৃতির প্রাণের স্পর্শ দেয়।
0: হ্যাঁ বন্ধুরা, এবারে পর্ব নগর প্রকৃতি। আজ শুনব বকুল বিছানো রাজপথ নিয়ে প্রতিবেদন, গবেষণা ও গ্রন্থনা এম এম রাশেদ রাব্বি, আর তা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
6: প্রিয় শ্রোতা, নগরের ভেতরেও কখনো কখনো প্রকৃতি তার নিজের ভাষায় কথা বলে ওঠে। কংক্রিটের জটিলতা, গাড়ির হর্ন আর মানুষের ব্যস্ততার ভিড়ের মাঝেও হঠাৎ হঠাৎ দেখা মেলে এক নরম সৌন্দর্যের বকুল ফুল, যেন নগরীর ক্লান্ত রাস্তাগুলোকে কেউ গোপনে সাজিয়ে দিয়েছে স্নিগ্ধ এক শুভ্র চাদরে। ঢাকার নানা সড়কে মিরপুর রোড, তাজউদ্দিন আহমেদ সরণি, মানিক মিয়া এভিনিউ, সংসদ এভিনিউ, রাজুক এভিনিউ, এয়ারপোর্ট রোড, সাত মসজিদ রোড, বনানী ও গুলশান এলাকার প্রশস্ত সড়কগুলোতে সারি সারি গাছের ভিড়ে বকুল ফুল আজও নীরবে ফুটে থাকে। দিনের আলোয় সে ফুল খুব বেশি ঘোষণা দেয় না, কিন্তু তার আসল সৌন্দর্য ধরা পড়ে ভোরের নরম আলোয় কিংবা সন্ধ্যার শেষ স্নিগ্ধতায়। গ্রীষ্মের শেষ আর বর্ষার শুরুর এই দুই ঋতুর মিলন মেলায় শহরটা যেন এক অনন্য রূপ নেয়। বাতাসে হালকা স্নিগ্ধতা, আকাশে মেঘের আনাগোনা, আর ঠিক তখনই বকুল গাছগুলো ঝরিয়ে দেয় তাদের ছোট ছোট শুভ্র তারা। এই ফুলগুলো কোনো শব্দ করে না, কিন্তু তাদের পতনে যেন পুরো শহর এক মুহূর্তের জন্যে থমকে যায়। রাস্তার বিভাজক রেখা, ফুটপাত, এমনকি কালো অ্যাসফল্টের বুকেও ছড়িয়ে পড়ে বকুলের নরম বিছানা। ডরমপুর রোডের ব্যস্ত ট্রাফিকের মাঝেও দেখা যায় কোথাও একপাশে জমে আছে বকুলের সাদা ছোপ। তাজউদ্দিন আহমেদ সরণির দীর্ঘ পথ ধরে হাঁটলে মনে হয় কেউ যেন নীরবে পথের ওপর কবিতা লিখে গেছে। মানিক মিয়া এভিনিউর প্রশস্ততা আর সংসদ ভবনের গাম্ভীর্যের মাঝেও বকুল ফুল এক ধরনের কোমল প্রতিবাদ হয়ে দাঁড়িয়ে থাকে শহরের কঠোরতার বিপরীতে প্রকৃতির কোমল উপস্থিতিতে। রাজুক এভিনিউ আর এয়ারপোর্ট রোডে দ্রুতগতির গাড়ির চাকার নিচেও কখনো কখনো চূর্ণ হয় এই নরম ফুল, তবুও তাদের সৌন্দর্য ম্লান হয় না, বরং প্রতিটি ঝরে পড়া পাপড়ি যেন মনে করিয়ে দেয় নগর যতই যান্ত্রিক হোক প্রকৃতি তার অস্তিত্ব হারায় না। বনানী ও গুলশানের সড়কগুলোতে বকুলের এই উপস্থিতি আরও বেশি অনুভবযোগ্য। পরিচ্ছন্ন রাস্তার ধারে গাছের সারি আর তার নিচে ছড়িয়ে থাকা ফুল সব মিলিয়ে এক ধরনের নিঃশব্দ চিত্রকাব্য। মনে হয় শহর নিজেই কোনো শিল্পীর ক্যানভাস, যেখানে রঙের বদলে ব্যবহার হয়েছে ফুলের পাপড়ি। এই বকুল বিছানো পথ কেবল সৌন্দর্য নয়, এক ধরনের অনুভব বটে। এটি আমাদের মনে করিয়ে দেয় নগর জীবনের মধ্যেও প্রকৃতি তার কোমলতা ধরে রাখে। আমাদের চোখ যতই ব্যস্ত থাকুক, হৃদয় যদি একটু থেমে তাকায়, তবে সে দেখতে পাবে শহরের বুকে এখনো ফুল ফোটে, ঝরে পড়ে আর নীরবে পথ সাজিয়ে যায় সুরভি ছড়িয়ে।
1: মহানগরের প্রিয় শ্রোতা, বৃষ্টি ভেজা সকালে চায়ের চুমুকে সিনেমার গান শুনলে মন্দ হয় না। হ্যাঁ, গাজী মাজহারুল আনোয়ারের লেখনীতে আলাউদ্দিন আলীর সুরে রুনা লায়লা এবং জাফর ইকবালের কণ্ঠে শুনব সিনেমার গান।

0: অধুরা গান শুনলাম। চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। শুনব রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 7:45। সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:30। ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যায় সকাল 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল 7:30।
1: বন্ধুরা, সড়ক, নৌ, রেল এবং আকাশপথে যারা কাছে ও দূরে যাত্রা করবেন সকলে যাত্রাপথে নিয়মকানুন মেনে চলবেন এবং সাবধানে চলাচল করবেন। সকলে যাত্রা শুভ হোক, নিরাপদ হোক।
0: শ্রোতা বন্ধুরা, সময়ের হাত ধরে আমরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেই শুভকামনা রেখে শেষ কথাগুলো বলে যাই।
1: বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি শিউলি রানী বালা
0: এবং আমি মোহাম্মদ মোহসিন মিয়া।
1: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: প্রকৌশল সহযোগিতায় হাফিজ আক্তার,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
0: আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াসিন ইশরাত শারমিন।

এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান সহানুভূতিশীল মানসম্মত সেবা প্রদান এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্যসেবার উপর জনগণের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজের 80তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময়নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সর্বোপরি রোগীদের প্রতি সহমর্মী আচরণ অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি হল মানবিকতা। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, বিজিপি, আনসার এবং প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষও যাতে সহায়তা থেকে বঞ্চিত না হন সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে পুনর্বাসন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি করা হবে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলায় আগামী 16 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রী প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত 5টি জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে। মাহদি আমিন জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত 5 জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত শিক্ষা হল মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। তিনি গতকাল বরিশালের গৌরনদী উপজেলার নলচেরা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতে হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দলীয় নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রাখার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে, কোনো অপরাধীর পক্ষে তদবির করা হবে না। তিনি গতকাল ময়মনসিংহ জেলার নান্দাইলে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলের উদং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন। বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানায়, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চকোলা জেলার তেঁতুলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন সুইজারল্যান্ডের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি 1-1 গোলে সমতা বিরাজ করছে। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা দর্শক, একটি দেশ শক্তিশালী সমৃদ্ধশালী করতে গেলে, গড়তে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। শিক্ষার উপর গুরুত্ব দিয়েই বর্তমান সরকার তাদের নির্বাচন ইস্তেহার তৈরি করেছেন এবং বাংলাদেশকে বিশ্বের সাথে তাদের চাল চলনের জন্য, বিশ্বের সাথে তাদের সমন্বয় করার জন্য তিনি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আজকে এই শিক্ষার এই উন্নতিকল্পে আজকে আমরা এখানে দুজন বিশেষ ব্যক্তিদের আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। এখানে উপস্থিত আছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর সাফিল শাহীন, আর উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব হাসনাত আলী। আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারিক রহমানের একটি স্লোগান সারা বাংলাদেশে আজকে আলোড়িত হচ্ছে, সেটা হলো সবার আগে বাংলাদেশ। এই ব্যাপারে প্রথম আপনার একটা মন্তব্য জানতে চাচ্ছি।
1: এই কথাটি, এই ভাবনাটি, এই দর্শনটি, এই ন্যারেটিভটি বাংলাদেশের শুরু থেকে হওয়া উচিত ছিল যে সবার আগে বাংলাদেশ। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন এই বিষয়টিকে তিনি যখন নিয়ে আসলেন সবার উপর বাংলাদেশ, এটা কিন্তু একটা নতুন অনুকরণ তৈরি করেছে, ব্যঞ্জনা তৈরি করেছে সকল স্তরের মানুষের কাছে এবং নিজেকে নিজের পরিচয়ের জায়গা থেকে উদ্বুদ্ধ করছে। আমরা মনে করি এটা শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের এই যে উদ্দীপনা, এই যে অনুপ্রেরণা, এটাকে আমাদের ধারণ করা উচিত, আমাদের এটাকে বাস্তবায়ন করা উচিত।
0: আপনি কিভাবে চিন্তা করছেন যে নির্বাচন ইস্তেহার ছিল এই সরকারের শিক্ষার মান উন্নয়ন করা, গবেষণা ধর্মী শিক্ষা করা, বিশ্বের সাথে শিক্ষাকে, আমাদের শিক্ষাকে একটা লিয়াজো তৈরি করা, এই ব্যাপারে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন?
1: এটা পরিষ্কার যে আমরা শিক্ষার ক্ষেত্রে আমাদের যে প্রত্যেকের এই যে বক্তব্য এখন সরকারের, দলের, মাননীয় প্রধানমন্ত্রীর, যে আমরা শিক্ষাক্ষেত্রে প্রথমে আগে প্রাথমিক শিক্ষাকে কিন্তু আমরা সবাই মনে করি যে প্রাধান্য দেওয়া উচিত। প্রাধান্য মানে গুরুত্ব। এই গুরুত্ব সম্পর্কে যে ব্যাখ্যাটা আছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে যে এর গুণগত মানকে তৈরি করা। আমি বলছি প্রাথমিক বলতে গিয়ে কিন্তু প্রাথমিক অথবা আপনার উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে উচ্চশিক্ষা, যেটা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা এখন কাজ করছি, সব জায়গায় এই শিক্ষার যে গুরুত্ব, গুণগত মান, উৎকর্ষতা, এই উৎকর্ষতার জন্য আমরা সকলেই কিন্তু উঠে পড়ে লেগেছি। এই গুণগত মানগুলোর বিষয়টা হচ্ছে যে আপনার মূল দেখতে হবে যে শুধুমাত্র বিল্ডিং গুলো নয়, ঘর না, দামি দামি ঘর তৈরি করো না, এখানে আপনাকে দেখতে হবে যে যোগ্য যে শিক্ষা প্রণালী, আপনার দেখতে হবে প্রশিক্ষণ শিক্ষকদের জন্য। আর আমার ব্যক্তিগত ভাবে একটা বিষয় মনে হয় যে আমাদের পরিবেশটাকে তৈরি করতে হবে। তার পরিবেশের জন্য আমাদের যেগুলো উদ্যোগ নিতে হবে, যেমন ধরেন আমাদের সময় ছোটবেলায় আমরা দেখেছি যে উপজেলায় হোক, গ্রামে হোক, লাইব্রেরি ছিল, পাঠাগার এবং ক্লাব ছিল, শিক্ষার, সংস্কৃতির, খেলাধুলার, এই বিষয়গুলোকে নিয়ে সমন্বিত ভাবে একত্রে কাজ করতে হবে।
0: ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সাহেবের কাছে। তো আপনার বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে আমাদের সবার আগে বাংলাদেশের যে স্লোগানটা এবং বাংলাদেশকে উন্নতি করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিশাল ভূমিকা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় কি ধরনের ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন?
2: ধন্যবাদ আপনাকে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানটা জন্যই তো আমরা একাত্রে রক্ত দিয়েছিলাম। বাংলাদেশ শোষিত হতো, বাংলাদেশ বঞ্চিত হতো, উন্নয়ন বঞ্চিত হতো, অর্থনৈতিকভাবে বঞ্চিত হতো, শিক্ষায় বঞ্চিত হতো, বাংলাদেশকে সবার উপরে দেখা হতো না, বরং পশ্চিম পাকিস্তানকে সবার আগে দেখা হতো। স্বাধীন করলাম দেশ, আমাদের প্রত্যাশা ছিল যে সবার আগে বাংলাদেশ ধারণাটাকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে যাব। কিন্তু আমরা কি দেখলাম, স্বাধীনতার পরপরই সবার আগে বাংলাদেশ হয়েছে, সবার আগে পরিবার হয়ে গেল, সবার আগে দল হয়ে গণতন্ত্র থেকে বাকশাল হলো, সবার আগে দেশ না হয়ে লুটপাটতন্ত্র কায়েম হলো, সবার আগে দেশ না হয়ে মানুষ ভাত পায় না, দুর্ভিক্ষ হয়, অনাহারে থাকে, নর্থ বেঙ্গল আমরা যারা বসবাস করি সেই এলাকা বঞ্চিত থাকে, এ সমস্ত চিত্র দেখলাম ওই সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে ধারণ না করার কারণে। 75-এর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউল স্বাধীনতার ঘোষক সবার আগে বাংলাদেশ ধারণ করলেন এবং তিনি প্রমাণ করলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে, যে গণতন্ত্রের জন্য লড়াই করলাম সেই গণতন্ত্রকে হত্যা করে যে সবার আগে পরিবার, সবার আগে দল, সবার আগে ক্ষমতাকে, নীতিকে গ্রহণ করা হলো, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি আবার জনগণের কাছে ফিরে গেলেন, দেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, জাতিকে উদ্বুদ্ধ করলেন, দেশকে অগ্রাধিকার দিলেন। এরপরে বেগম খালেদা জিয়া সবার উপরে বাংলাদেশ নারী নেতৃত্ব বলেন, খাল খনন বলেন, অনেকগুলো অসাধারণ কাজ করলেন। এরপর আবার গত 18 বছর আবারও ফিরে গেলাম সেই স্বাধীনতার পরপর সবার আগে পরিবার, এক পরিবারের প্রায় 42 জন সংসদ সদস্য, মন্ত্রী, ঢাকার মেয়র, ব্যাংকের মালিক, লুটপাটতন্ত্র, বেগমপাড়া, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, সবার আগে যদি বাংলাদেশকে ধারণ করতাম তাহলে এগুলো হওয়ার কথা নয়। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আমি খুশি বাংলাদেশের মানুষ হিসাবে, এই দেশে জন্মগ্রহণ করা একজন সন্তান হিসেবে আমি আশা করি যে স্লোগানটি আছে, এই স্লোগানটি কাজে কর্মে তার রাষ্ট্রীয় নীতি গ্রহণ করার মধ্য দিয়ে উনি বাস্তবায়ন করে প্রমাণ করবেন তার বাবা যেটি করেছিলেন প্রমাণ করেছিলেন, সেই প্রমাণটা সন্তান হিসেবে তার প্রমাণ করার সময় এসেছে এবং তিনি করছেন। অন্তত আচরণে, তার সাধারণ জীবনযাপনে, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, শুদ্ধাচারের ক্ষেত্রে, তিনি অন্তত বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের ভ্যানিটি প্রধানমন্ত্রীদের বা মন্ত্রীদের যে ভ্যানিটি, সেখান থেকে বের হয়ে এসে নিজে গাড়ি ড্রাইভ করছেন, নিজের পয়সায় তেল ব্যবহার করছেন, নিজের গাড়িটা নিজে ব্যবহার করছেন, এই যে একটা পজিটিভ গেস্টচার, এটা কেন কখন করা যায়? যখন মনে করা যায় যে এই দেশটা সবার উপরে, দলটি সবার উপরে নয়, দলের আদর্শ সবার উপরে নয়, দলবাজি সবার উপরে নয়, বরং একটি রাষ্ট্রকে আর্থিকভাবে সক্ষমতার চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হলে এই দেশটা ভালোবাসা, দেশ মাতৃকাকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা 52 ভাষায় সবার আগে বাংলাদেশ বুকে ধারণ করেছি, 6 দফা আন্দোলন করেছি, 71 মুক্তিযুদ্ধ করেছি, 90 সাত বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি, 24 আমার সন্তানরা রক্ত দিয়ে এই ঢাকার রাজপথে এখনো রক্তের গন্ধ পাওয়া যায়, এই বাংলাদেশ টেলিভিশনের সামনে আপনি গেলে পোড়া গন্ধ আপনি পাবেন, সেই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ হবে এবং সেই বাস্তবায়নটা মানুষ দেখতে চায়। শুধু স্লোগান নির্ভর কোনো মিথ তৈরি করে জাতি বহুবার বিভ্রান্ত হয়েছে, সেই বিভ্রান্তির থেকে মানুষ মুক্তি পাবে বর্তমান সরকারের নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সীমাবদ্ধতা অনেক, এটাকে অস্বীকার করার কিছু নাই। আর সবার আগে বাংলাদেশ স্লোগানটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, তো শিক্ষায় স্বাধীনতার 53 বছর 54 বছর চলে গেছে, এখন পর্যন্ত বাজেটে জিডিপির 2% কে টাচ করতে পারেনি, আপনি শিক্ষা ছাড়া একটি জাতিকে সমৃদ্ধ করবেন কি করে? আমার ভাই বলছেন যে মান উন্নত করতে হবে, কি করে উন্নত করবেন? কি করে

0: বিজ্ঞান চর্চা করবেন, বিজ্ঞান শিক্ষা করবেন, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, পঞ্চম শিল্প বিপ্লব করা নাচ্ছে দরজায়। আমার গ্রামের স্কুলগুলোতে যান আপনি, ল্যাবগুলোর সক্ষমতা দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার সরকার ঘোষণা করেছে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ আপনি দেবেন। এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণটা খুবই জরুরি, খুবই জরুরি। গতানুগতিক কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে না গিয়ে আমার দেশের চাহিদা কি, কোন জায়গায় কর্মসংস্থান হবে, সেটাকে একাডেমি এবং ইন্ডাস্ট্রি এই দুটার মধ্যে কোলাবোরেশন করে প্রকৃত চাহিদা নির্ধারণ করে আপনি যদি গ্রাজুয়েট তৈরি করতে পারেন, তাহলে আজকে যে বেকার তৈরি হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই বেকারত্ব একদিকে লাঘব করা যাবে, কর্মসংস্থান তৈরি করা যাবে। বিদেশের যে ভারত, শ্রীলঙ্কা বা এই নেপাল, বহু লোকজন বাংলাদেশে কাজ করে, দক্ষ জনশক্তি আমরা তৈরি করছি না বলে, অতএব বাজার চাহিদার সাথে সমন্বয় রেখে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো তাদের যদি কারিকুলাম ঠিক করে, তাদের যদি সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করে, তাহলে তো আমরা একদিকে বেকারত্ব দূরীভূত করতে পারবো, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের যে সম্পদটা বিদেশিরা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা সার্ভ করতে পারবো। অতএব গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার না হলে আপনি মানসম্মত লেখাপড়া দেবেন কোথায়? লাইব্রেরিতে পর্যাপ্ত বই যদি ভিসিরা কিনতে না পারে, আপনি কি করে ছাত্রদেরকে শেখাবেন? ডিজিটাল ল্যাব যদি আপনি তৈরি না করেন, হাব যদি না তৈরি করেন, ইনকিউবেটর যদি আপনি তৈরি না করেন, কি করে আপনি উন্নত শিক্ষা আপনি দেবেন? অতএব ইনভেস্ট আপনাকে করতে হবে শিক্ষাতে, প্রচুর ইনভেস্ট করতে হবে। ইউনিসেফ বলছে যে জাতীয় বাজেটের জিডিপির 6% পর্যন্ত যদি আপনি বরাদ্দ না দেন, তো একটি দেশের শিক্ষা কখনো মানসম্মত পর্যায়ে যেতে পারে না।
1: আমি একটু বলি যে বর্তমান সরকার দেখলাম জিডিপির 5% শিক্ষাকে ওদের বরাদ্দ দেওয়ার একটা চিন্তা
0: না, এটা এত দরকার নেই। আপনি 3% যান না, আমার তো এখন 2-এর নিচে, আপনি যদি 3% বরাদ্দ দেন তাহলে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আপনি যান না কেন 3% দেন? আমি তো এখন পর্যন্ত 2-কে টাচ করতে পারিনি স্বাধীনতার 54 বছরে। তাহলে আপনি যদি 3-এ যদি যান, তাহলে আমি আপনাকে কথা দিই এখানে লিয়াকত ভাই, যে দেশের এই শিক্ষাঙ্গনের মানসম্মত শিক্ষা বা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা দেখেন এবং যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যে এডুকেশন উইথ ফান, এডুকেশন উইথ জয়, এই যে হ্যাপিনেস, এই জায়গা তো গুরুত্বপূর্ণ। দেখেন আমরা স্কুল করি, কলেজ করি, বিশ্ববিদ্যালয় করি, খেলার মাঠ কোথায়? আমরা যখন স্কুলে পড়তাম অ্যানুয়াল স্পোর্টস হতো, মাঠ নাই, স্পোর্টস হলো কি করে? কি করে একটা স্কুল তার খেলার মাঠ ছাড়া অনুমোদন পায়? কি করে একটা বিশ্ববিদ্যালয় তার খেলার মাঠ ছাড়া সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি পায়? কি করে সাংস্কৃতিক কর্মকাণ্ড ইয়ারলি কালচারাল ফেস্ট হতো সেগুলো ছাড়া আপনি একটা জাতিকে, আমার যে বাংলাদেশের যে চিরায়িত সংস্কৃতি সেটার বিকাশ আপনি ঘটাবেন কি করে সম্ভব? তথাপি এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে কম্প্রেহেন্সিভ একটি প্ল্যান, দুঃখ করে আজকে আপনাকে বলি, স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত একটি শিক্ষানীতি আমরা তৈরি করতে পারিনি। কেউ এসে আলু ভর্তা শিখায়, আবার খিচুড়ি রান্না করা শিখায়, আবার প্রশিক্ষণের জন্য কেউ আবার বিদেশে যায়। এরকম করে আমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করেছি, জাতিকে বিভ্রান্ত করেছি। আমার কেন জানি মনে হয় যারা শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত বা শিক্ষা নীতি প্রণয়নের সাথে জড়িত, তাদের সন্তানরা কি এই দেশে লেখাপড়া করে? আমার সন্তান তো পড়ে, কষ্টটা আমি বুঝি যখন শিক্ষাঙ্গনে গেলে আমার সন্তানরা দেখি মানহীন একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, নাম বড়, অনেক কিছু সুযোগ সুবিধা অপ্রতুল। তাদের সন্তানরা যদি পড়তে লেখানে, যারা নীতি নির্ধারণ করেন, পলিসি মেকার, নিশ্চয়ই তারা এগুলো করার জন্য খুবই আগ্রহী হতেন, যেটা আগ্রহী হন অন্যান্য কাজে। তাদের অধিকাংশ ছেলেমেয়েরা তো বিদেশের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, আমেরিকায়, কানাডায়, টাকার উৎস কোথায় আমি জানি না। যদি তাদের সন্তানকে যদি এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর যদি বাধ্যতামূলক করা যেত, তবে নিশ্চিত করে বলতে পারি আজকের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক ভালো একটা সিনারিও আমরা দেখতে পারতাম।
1: ধন্যবাদ। আমি একটু ইসরাফিল শাহিন ভাইয়ের কাছে যাচ্ছিলাম। আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সব বাংলাদেশের সমস্ত মেধা সম্পন্ন লোকরাই তো বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়ন করেন এবং এখান থেকে তারা বিদেশে স্কলারশিপ নেন, ডিগ্রি নেন, দেশের উন্নয়নের জন্য বিভিন্ন গবেষণা চলে যাচ্ছেন। তো যেই জিনিসটা সমাজে খুব বেশি প্রচলিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে গেলে এবং শিক্ষক দলাদলি রাজনীতির জন্যই আজকে অনেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা একটু মুখ থুবড়ে পড়ে, তো এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি?
2: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি বলছেন যে এটা
1: একটা দলীয় বা একটা স্বজন প্রীতি, যার ফলে মেধা সম্পন্ন ছেলেরা বা ইয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিছু আসতে পারতেছে না, এতে শিক্ষার মান হয়তো খারাপ হচ্ছে, এই ধরনের একটা।
2: সে তো যদি আপনার শিক্ষক নীতিমালা যদি না থাকে এবং মেধার ভিত্তিতে, যেটা আমরা সবাই মনে করি,
1: যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা,
2: আমি সেটাই
1: গবেষণা ধর্মী শিক্ষা ব্যবস্থা চালু করছি।
2: আপনি যেটা বললেন পরিষ্কার কথা যে আপনি শিক্ষক নিয়োগের যে নীতিমালা হবে সে নীতিমালার মধ্যেই যাতে করে আমরা কম্প্রোমাইজ না করি, সে নীতিমালাটার মধ্যে যেন স্বচ্ছতা থাকে। মূল কথা হচ্ছে যে নীতিমালা তো করলে হবে না, যারা নীতিটাকে প্রয়োগ করে সেই প্রয়োগকারীদেরকে হতে হবে, সেই জায়গাটা থাকতে হবে।

0: ইনশিওর করতে হবে যে আমি যোগ্য লক্ষ্যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসব। কথা দুটো, একটা হচ্ছে নীতিমালা অথবা সেই নীতিমালার যে মানদণ্ড অথবা তার যে মাত্রা, সেটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে তারা বাস্তবায়ন করছি আমরা, এই বাস্তবায়নের মধ্যে আপনাকে দেখতে হবে যে আমাদের মধ্যে কতটা সে ধরনের সততা, দেশপ্রেম, নিষ্ঠা, সেগুলো যদি আমরা ইনশিওর করতে পারি, নিশ্চিত করতে পারি।
1: আমি একটু সাহেব ভাইয়ের সাথে আপনি যে প্রশ্ন করছেন ওখানে একটু আমার যাইতে খুব আগ্রহ।
2: বল,
1: রাজনৈতিক বিবেচনা সঙ্গে আপনি যেটা বলছেন রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ গত দুই তিন দশক আমাদের শিক্ষা ব্যবস্থার মানটাকে অনেক নিচে নেমে দিয়েছে, র্যাঙ্কিং এ আমরা থাকি না, তৃতীয় শ্রেণী পাশ করা লোকগুলো রাজনৈতিক বিবেচনা অনেক সময় শিক্ষক হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল না, এটি মেধাবীদেরকে অনেকাংশে আহত করেছে। দুই নম্বর যেটা হলো, আপনি ইদানিং দেখবেন সবাই অ্যাডমিন হতে চায়, কেউ শিক্ষক হতে চায় না। ডাক্তার হয়ে তারা অ্যাডমিন হতে চায়, শিক্ষক হতে চায় না। ইঞ্জিনিয়ার হয়ে তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে চায় না, তারা যাই অ্যাডমিন হতে। আমি যে গবেষণাগার ব্যবহার করতে চাই, সেই গবেষণাগার ব্যবহার করার জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা আমি চাই, জাতিকে আমি দিতে চাই পাঠ পঠন করে, সেই সুযোগ সুবিধা আদৌ সেখানে আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য যে মেশিনারিজ বা মেকানিজম, যে অর্থ বরাদ্দ দরকার, সেটা আমরা কতটুকু করছি, করতে পারছি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ওয়ার্কআউট আছে কিনা আমি এখন পর্যন্ত নিশ্চিত নই। নতুন সরকার এগুলো করবে বলে আমি অন্তত আশা করছি। দুই নম্বর কথা হলো, আপনি চাকরিটাকে যদি, শিক্ষকতা পেশাটাকে যদি আপনি যদি লুক্রেটিভ না করেন, যদি খুব আগ্রহী না করেন, তা আসবে কেন তারা? বর্তমানে শিক্ষকতায় তারা আসতে চায় না, এক নম্বর কথা। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষকদের মর্যাদা, এর জন্য আমরাও অনেকাংশে দায়ী, আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী, কমে গেছে। দুই নম্বর কথা, একজন শিক্ষককে প্রকৃত মর্যাদাশীল করতে হলে আপনাকে আর্থিক সক্ষমতা তাকে দিতে হবে। সেই আর্থিক সক্ষমতার জায়গায় এই সাবকন্টিনেন্টে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্যালারি স্ট্রাকচার হলো বাংলাদেশের শিক্ষকদের। একজন প্রাইমারি শিক্ষক যিনি জয়েন করেন, উনি সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেন, 35 বছর চাকরি করার পরে সহকারী শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে যান। আমার দেশের শিক্ষা ব্যবস্থার বেঞ্চমার্ক হলো প্রাইমারি। আমি কোথা থেকে ছাত্র পাই? ওই গ্রাম থেকে, প্রাইমারি স্কুল থেকে। তারপরে প্রাইমারি স্কুলের শিক্ষককে অসন্তুষ্ট রেখে, তার সন্তুষ্টি নিশ্চিত না করে, তাকে স্বপদে জয়েন করার পরে সারা জীবন একই পদে রেখে আপনি তার কাছ থেকে মানসম্মত শিক্ষা প্রত্যাশা করবেন? তেঁতুল গাছ লেগে ফজলি আম খাওয়ার মতো একটা অবস্থা, সেটি আমরা করছি। দুই নম্বর কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা যদি বলেন, তাদের মর্যাদাগত অবস্থা আপনি দেখেন না, বেতন দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন না, কোনো কিছু দিচ্ছেন। মেধাবীদেরকে এই পেশায় যদি আপনি আগ্রহী করতে না পারেন, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হবে, নতুন নতুন নির্বাচনী ইশতেহার হবে, মেধাবীরা যদি আপনি না আসে, আগ্রহী না হয়, তাহলে দেখবেন যে একসময় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমনি অনেকাংশে বেকার তৈরি করার একটা অভিযোগ উত্থাপিত হচ্ছে, ভবিষ্যতে এটা আরো বেশি ত্বরান্বিত হবে। দেখেন, স্কলার প্রডিউস দ্য স্কলার, মেধাবী একজন মেধাবীকে তৈরি করে, তো মেধাবী তিনি উন্নত ভবিষ্যতের আশায় গবেষণা বা অন্য লেখাপড়ার জন্য বিদেশে চলে যাচ্ছে, তিনি আর আসছেন না, কারণ আমার দেশের যে স্যালারি স্ট্রাকচার বা আমার দেশের যে আর্থসামাজিক অবস্থা সেটি আমার সন্তানকে টানছে না বাংলাদেশে থাকার জন্য, একদমই টানছে না। তিনি তখন কি করছেন? তার চেয়ে কম মেধাবী মানুষ যখন তাকে ডমিনেট করছেন, তাকে নির্দেশ দিচ্ছেন, তখন তিনি মনের দুঃখে কষ্টে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ফিরাতে পারছে না। সরকারকে উদ্যোগ নিতে হবে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফ্যাকাল্টি ফার্স্ট, বিদেশে গবেষণা করছে, তাদেরকে প্রয়োজনীয় অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে আমার দেশের উন্নয়নের জন্য, আমার দেশের ল্যাবকে ডেভেলপমেন্ট করার জন্য, আমার দেশের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য। দেখেন, একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশে আমার আছে, ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা আমাদের কৃষি ক্ষেত্রে, শস্য ক্ষেত্রে অভূতপূর্ব কিছু অবদান রেখে গেছেন, যার জন্য এখনো মহাদুর্যোগ কমিটির মধ্যে আমরা খাদ্য সংকটে পড়িনি। এখনো সকালে যে শস্যটি বগুড়ায় মহাস্থান হাটে বিক্রি হয়, সকালবেলা ঢাকার মানুষ সেটা কিনতে পারে। এই কৃষক কিচ্ছু চায় না, এ সমস্ত হাইব্রিড বা এই ধরনের বিষয়গুলো কৃষি বিশ্ববিদ্যালয় করেছে, তার আদলে আরেকটি প্রতিষ্ঠানকে আমরা করতে পেরেছি বাংলাদেশে। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করছি, সেখানে বাংলা পড়াচ্ছি, আমি বাংলার বিরুদ্ধে নই, পড়াতেই হবে বাংলা ভাষা, কিন্তু আপনার মূল উদ্দেশ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি পড়াচ্ছেন নাট্যকলা, আপনি পড়াচ্ছেন বিজনেস, কেন রে ভাই? বিজনেস পড়ানোর জন্য তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আপনি দেশে একটা নাট্যকলা বিশ্ববিদ্যালয় করেন, একটা সঙ্গীত কলা বিশ্ববিদ্যালয় করেন, আপনি পারফর্মিং আর্টস বিশ্ববিদ্যালয় করেন রবীন্দ্র ভারতীর মতো, কোনো অসুবিধে নাই। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন বিজ্ঞান চর্চার জন্য, প্রযুক্তি চর্চার জন্য, আপনি সেখানে পড়াচ্ছেন অন্য জিনিস, তাহলে আপনার উদ্দেশ্যের সাথে তো কাজের কোনো মিল নাই। এই একটা অবস্থা, সেই অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিচে দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষায় যেখান থেকে প্রোভাইড করা হয়, সেই শিক্ষার মক্কা বলা হয় যাকে, সেই লন্ডন, সেই ইংল্যান্ড, সেখানে থেকেছেন, ওনার নিজের মেয়ে সেখানে লেখাপড়া করেছেন, অতএব উনি জানেন যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন সেই বিষয়টা যদি উনি স্বপ্ন দেখেছেন, নির্বাচনের ইশতেহারে গুরুত্ব দেবেন বলেছেন, আমি সেই স্বপ্নর
2: বাস্তবায়ন চাই,
1: তাহলেই এই বাস্তবায়নটা যদি হয় তাহলেই বুঝবো যে সবার আগে বাংলাদেশ স্লোগান এবং বাস্তবতা যখন একাকার হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, তখন লিয়াকত ভাই এই শিক্ষা সংকট নিয়ে আপনার আর আমার আর শাহিন ভাইয়ের বসে কথা বলবো।
0: আমি একটা পয়েন্ট বলি আপনাকে,
2: আমাদের সময় খুব সংক্ষেপ, খুব সংক্ষেপ
0: যে একটা বিষয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে আমাদের সকলেরই যদি শিক্ষার সাথে সংস্কৃতির একটা সমন্বয় না করি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে দেখবেন যে আপনি গানের শিক্ষক অথবা অন্যান্য এই যে ড্রয়িং এর শিক্ষক গত সরকার কিন্তু বাদ দিয়ে দিয়েছে স্কুল থেকে। তো আমার মূল কথা হচ্ছে যে শিক্ষাটা কি, শিক্ষাটা শুধুমাত্র তো বই পড়া না, যে বইটি পড়ছে অঙ্কের অথবা ফিজিক্সের, এটার সাথে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে, যেটাকে আমরা বলি যে এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম, সেটা ছিল আমাদের আমাদের ছোটবেলায়। এটাকে আপনাকে এবার একটা সিলেবাসের মতো আনতে হবে, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে ট্রেনিং এর মধ্য দিয়ে। তা না হলে আপনার শিক্ষাটা তো আপনার হ্যাপিনেস তৈরি করবে না, প্লেজার তৈরি করবে না। শিক্ষার সাথে সংস্কৃতি কোনো বিরোধ নাই। সবার আগে যে বাংলাদেশ, এটা তখনই সম্ভব যখন শিক্ষার সাথে সংস্কৃতিকে আপনি সমন্বয় করবেন।
2: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা দর্শক, আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন। আমাদের সবচেয়ে বড় কথা, সবার আগে বাংলাদেশ, এই মনোবৃত্তি নিয়ে সমস্ত ছাত্রছাত্রী তাদের মেধা নিয়ে বেরিয়ে আসুক, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহিল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরত শর্মিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সঞ্জীদা খাতুনের কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সঞ্জিতা খাতুন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজন ডালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শিল্পী অপু আমান, প্রথম গানের রচয়িতা রামানন্দ সরকার, সুর করেছেন মিল্টন খন্দকার।

0: দুখানি আধুনিক গান শুনলেন অপু আমারের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন লালন গীতি শুনবেন শিল্পী দিল আফরোজ রেবা।

দোহনী লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন দিল আফরোজ রেবা। বাংলাদেশ বেতার ঢাকা। এখন ফ্যামিলি কার্ডের গান শুনবেন শিল্পী, গীতিকার এবং সুরকার মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

0: ফ্যাব্রিকারের গান শুনলেন, গীতিকার সুরকার এবং শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজের কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএম শিয়ানদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময়নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সর্বোপরি রোগীদের প্রতি সহমর্মিতা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিক জ্ঞান অর্জন হলেও এই পেশার প্রকৃত ভিত্তি হচ্ছে মানবিকতা। বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্ট গার্ড, বিজেপি, আনসার এবং প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে দুর্গত মানুষ ও যাতে সহায়তা থেকে বঞ্চিত না হন সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে পুনর্বাসন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি করা হবে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত ৫টি জেলার উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে। মাহদি আমিন জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এইসব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত শিক্ষা হল মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। তিনি গতকাল বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতে হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে, কোন অপরাধীর পক্ষে তদবির করা হবে না। তিনি গতকাল ময়মনসিংহ জেলার নান্দাইলে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানায়, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ১৯৩১ সালের ১ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, চলছে নজরুল বর্ষ। কবি কাজী নজরুল ইসলাম বহুমাত্রিক কবি ছিলেন। তিনি বড়দের জন্য যেমন গান লিখেছেন, কবিতা লিখেছেন, তেমনি ছোটদের জন্য তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন। এখন ছোটদের জন্য যে কবিতাটি তিনি লিখেছেন সেটা একটু পাঠ করে শোনাচ্ছি। অমা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং, খাদা নাকে নাচছে নাদা নাক ডাঙ্গা ড্যাং ড্যাং, ওর নাকটাকে কে করল খেঁদা রেদা ঝুলিয়ে, চামচে কেছা বসে যেন ন্যাজুর ঝুলিয়ে, বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং, অমা আমি হেসি মরি নাক ডাঙ্গা ড্যাং ড্যাং, ওর খেঁদা নাকের ছেঁদা দিয়ে টুকি কে দেয় টু, ছর্দি বলে সর্দি ওটা এ রাম ওয়াথু, কাছিম যেন উপড়ে উঠে ছড়িয়ে আছেন ঠ্যাং, আমা আমি হেসে মরে নাক ডাঙ্গা ড্যাং ড্যাং, দাদু বুঝি চিনা ম্যান মা, নাম বুঝি চ্যাংচু, তাই বুঝি ওর মুখটা এমন চ্যাপটা সুধাংশু, জাপান দেশের নটিশ নাকি নাকে এঁটেছেন, আমা আমি হেসে মরি নাক ডাঙ্গা ড্যাং ড্যাং, দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক, ঘুম দিলে ওই চ্যাপটা নাকি বাঁচত 7টা শাক, দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন, ও মা আমি হেসে মরি নাক ডাঙ্গা ড্যাং ড্যাং, লম্ফানন্দে লাফ দিয়ে মা চলতে বেজির ছা, দাড়ির জালে পড়ে জাদুর আটকে গেছে পা, বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন, ও মা আমি হেসে মরি নাক ডাঙ্গা ড্যাং ড্যাং। চলুন এবারে আমরা শুনি নজরুল সঙ্গীত শিল্পী সিফাতে মঞ্জুর।

নজরুল বর্ষাকে নিয়ে প্রায় 150 মতো গান লিখেছিলেন, তারই একটি শুনলাম। এবারে এসো বধূ ফিরে এসো, সিফাতে মঞ্জুর।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সিফাতি মঞ্জুর, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লীগীতি শুনবেন শিল্পী বারি সিদ্দিকী। প্রথম গানের গীতিকার শহীদুল্লাহ ফারায়েজি, সুর করেছেন শিল্পী নিজেই।

পল্লীগীতি শুনছেন। এবারে যে গানটি শুনবো সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে আদি এবং অকৃত্রিম কথা। সেই কথাটাই আমরা শুনে আসি, যেটি বিজয় সরকারের। চলুন বারী সিদ্দিকীর কণ্ঠে শুন।

0: পল্লীগীতি শুনলাম বারি সিদ্দিকীর কণ্ঠে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, গেয়েছেন শায়লা ইমাম কান্তা।

0: মধুর তোমার শেষ যে না পাই। রবীন্দ্রসঙ্গীত শুনলেন শায়লা ইমাম কান্তার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। বন্ধুরা, দ্বিতীয় পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা, রাবেয়া সুলতানা শিউলি, ফারহানা জাহান, গুলশান আরাহক এবং আমি ইয়াসমিন আক্তার বিনা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, রাসেল আহমেদ, হাফিজ আক্তার এবং মোহাম্মদ শাকিল আহমেদ। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান লাকি আখন্দের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার এস এম হেদায়েত, সুরকার শিল্পী নিজেই।

0: প্রথমে এই নীলমণিহার এই স্বর্ণালী দিনে, ও পরে আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়। নিজের সুরে দুখানে আধুনিক গান শুনলেন লাকী আখন্দের কণ্ঠে, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন গিটার শুনবেন, রবীন্দ্রসঙ্গীতের সুরে বাজিয়েছেন সুলতানা রাজামান।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের সুরে গিটার শুনলেন, বাজিয়েছেন সুলতানা রাজামান। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালা এখন রয়েছে খাল খননের গান। গিয়েছেন মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পী বিন্দু। গানটি লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ খাল খননের গান শুনলেন। শিল্পী ছিলেন মনির খান, রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত HSC এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত ৫টি জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে। মাহাদি আমিন জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ঐসব ৫ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। এদিকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, আনসার এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর খিলগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু ও মাদকের মতো বড় দুটি সংকট মোকাবেলা করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতুবি ঘোষণা করেন। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। মিডিয়া সেল জানায়, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। এদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পৃথক শোক বার্তায় তারা জমিরুদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মরহুমের নামাজে জানাজা আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ইউক্রেনে রাশিয়ার চালানো ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ঘন ঘন লক্ষ্যবস্তু হওয়া উত্তরাঞ্চলীয় শহর সুমির একটি জনবহুল এলাকায় ২টি বোমা আঘাত হানলে ৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এছাড়া ওড়িশা সহ অন্য অঞ্চলে হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার নতুন করে রাতভর ১২০টি ড্রোন ও ১২টি মিসাইল ছুড়েছে, যার মধ্যে ৬টি ব্যালিস্টিক মিসাইল। হরমুজ প্রণালীতে নৌ চলাচল ফি অনুমোদনের প্রস্তাব পর্যালোচনা করছে ইউরোপ। তবে এই ফি প্রণয়ন বাধ্যতামূলক না হওয়ার পাশাপাশি জাতিসংঘের বৈশ্বিক নৌ পরিবহন নিয়ন্ত্রক সংস্থার সমর্থনের প্রেক্ষাপটে এই প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। এদিকে মার্কিন কর্মকর্তারা ইরানের প্রতি হরমুজ প্রণালী চলাচলের জন্য উন্মুক্ত রাখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই জলপথ ব্যবহারকারী কোন জাহাজে হামলা না করার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পঞ্চকবির গান, কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তারু মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ে আছি পাল, কে ধরি বেহাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। শ্রোতা বন্ধু, পঞ্চকবির গানে প্রথমেই শুনবেন কাজী নজরুল ইসলামের গান ওয়াদুদ সরকারের কণ্ঠে।

0: আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্র প্রাণের পল্লোলে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পঞ্চকবির গান। পঞ্চকবির গানে এবারে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান হ্যাপি চক্রবর্তীর কণ্ঠে।

0: আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
5: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার ঢাকা।

0: বন্ধুরা, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন।
1: শ্রোতা, আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষের মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তোলে, মানুষকে সচেতন করে তার মৌলিক চাহিদা প্রাপ্তি সম্পর্কে। মানুষ শিক্ষিত হলে সে তার সকল বিষয়ের প্রতি সচেতন থাকবে, তার মধ্যে জাগ্রত হবে ভালো মন্দ বিচার করার ক্ষমতা।
0: শুরুতেই রয়েছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা, আর বিষয় সংক্রামক রোগ প্রতিরোধ সেবা কেন্দ্র ও সেবা দানকারীদের ভূমিকা। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার ডরিন আঞ্জুম।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব সংক্রামক রোগ প্রতিরোধে সেবা কেন্দ্র ও সেবাদানকারীদের ভূমিকা নিয়ে। আমাদের সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুইদুর রহমান, সহকারী অধ্যাপক এপিডেমিওলজি IDCR ঢাকা। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, সংক্রামক রোগ বলতে কি বোঝায়?
3: সংক্রামক রোগ বলতে আমরা বুঝি যে এক সংক্রমণ হয়, অর্থাৎ একজন অসুস্থ মানুষের বা অসুস্থ ব্যক্তির দেহ থেকে যে কোনো উপায়ে, যেমন সুস্থ ব্যক্তির শরীরে যদি কোনো রোগ জীবাণু অথবা এমন কোনো পদার্থ প্রবেশ করে যেটি ওই সুস্থ ব্যক্তিকে অসুস্থ করে দিতে পারে বা অসুস্থ করার ক্ষমতা রাখে, তাহলে সেটাকে আমরা বলছি সংক্রমণ। এবং এই সংক্রমণের ফলে শরীরে যে উপসর্গগুলি দেখা দেয় বা যে রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, সেটিকে আমরা বলছি সংক্রামক রোগ বা কমিউনিকেবল ডিজিজ বা ইনফেকশাস ডিজিজ।
2: আধুনিক বিশ্বে কোন কোন ধরনের সংক্রামক রোগ রয়েছে?
3: অনেকেই জানি, প্রথমে যেটা ছিল যে HIV/AIDS প্রথম, এরপরে হলো কিছু কিছু রোগ যেটা আগে হয়তো নিয়ন্ত্রণে ছিল কিন্তু বর্তমানে আবার তার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বা তার সংক্রমণের হার বেড়ে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার যক্ষা বা টিউবারকুলোসিস, ম্যালেরিয়া এবং পরবর্তীতে হেপাটাইটিস বি এর অন্তর্ভুক্ত করা হয়। 2019 সালের পর্যন্ত কিন্তু আমরা এ কটা রোগের নিয়ন্ত্রণের লক্ষ্যেই আমরা কাজ করেছি, কিন্তু 2019 সালে যখন COVID-19 প্যান্ডেমিক দেখা দিল, যেটি একদমই নিউ ছিল, যে কারণে আমরা বলি যে এটাকে একদম নিউ ইনফেকশন বা আপনার আমরা যেটা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে আপনার একটা নতুন সংক্রমণ হিসেবে ইতিমধ্যে এটাকে প্রতিষ্ঠিত করেছে বা উল্লেখ করেছে, তো সেই কোভিড আসার পরে বা COVID-19 শুরু হওয়ার পরে এটাও কিন্তু এখন টার্গেট হলো 3.3 এর অন্তর্ভুক্ত হয়েছে। তো সেই কারণে আমরা বর্তমানে HIV/AIDS, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, হেপাটাইটিস বি এবং COVID-19 সবগুলি রোগের নিয়ন্ত্রণ এবং লক্ষ্যমাত্রা আমাদের দেশ সহ সারা বিশ্ব কমানোর জন্যই যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি, তো সেই কারণে আমরা এই কটা রোগকেই আধুনিক বিশ্বের জন্য হুমকি হিসাবে এবং জনস্বাস্থ্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিকভাবে শারীরিক, মানসিক এবং আর্থিক যে ক্ষতি হচ্ছে তার ভিত্তিতে এই কটি রোগকে আমরা গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
2: বর্তমানে আমাদের দেশে কমিউনিকেবল ডিজিজ নিয়ন্ত্রণের জন্য রোগ নিয়ন্ত্রণ শাখার অধীনে কি কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে?
3: প্রথমে যখন স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু আমাদের এই রোগগুলো সম্পর্কে এতটা ধারণা ছিল না, বা হয়তো এই রোগগুলো ধারণা ছিল কিন্তু আমাদের নিয়ন্ত্রণের জন্য এমন কোনো কর্মসূচি আমরা হয়তো গ্রহণ করতে পারিনি, কারণ তখন দেখা গেছে যে জনসংখ্যার আধিক্য, প্রথম দিকে শুধুমাত্র আমরা কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বা CDC বা রোগ নিয়ন্ত্রণ শাখা নামে স্বাস্থ্য অধিদপ্তরের একটি শাখা ছিল, যেটি সামগ্রিকভাবে সবগুলি রোগ, সংক্রামক রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করতো, কিন্তু পরবর্তীতে এটিকে CDC অধীনে কতগুলো কর্মসূচি গ্রহণ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই ন্যাশনাল HIV/AIDS কন্ট্রোল প্রোগ্রাম, তারপরে হলো ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলো বা কর্মসূচির অধীনে কিছু কিছু আপনার জনসচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই সংক্রামক রোগগুলো কীভাবে ছড়ায় সেগুলোর বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট প্রদান এবং হাসপাতালগুলোতে বিলবোর্ড লাগানোর ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সদর হাসপাতাল এবং আপনার মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য ইনস্টিটিউটগুলোতেও যেখানে সংক্রামক রোগের রোগী ভর্তি করা হয় সেখানে আপনার ওই বিলবোর্ড লাগানোর ব্যবস্থা করা হয়েছে, যে যেখানে এই সংক্রামক রোগগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত দেওয়া থাকে, কীভাবে রোগটা ছড়াচ্ছে, প্রতিরোধ কীভাবে করা যাবে এগুলোর তথ্য দেওয়া থাকে এবং সচিত্র দেওয়া থাকে। এর পাশাপাশি আপনার আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতেও ওই রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে কিছু নাটিকা বা তথ্যচিত্র নির্মাণ করে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতেও কিছু বিলবোর্ড লাগানো হয়েছে যেখানে আপনার এই বিভিন্ন সংক্রামক রোগ সম্পর্কে বিভিন্ন কথিকা বা প্রামাণ্যচিত্র প্রচার করা হয়ে থাকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। এছাড়াও এগুলো নিয়ন্ত্রণের জন্য আমাদের কিছু নির্ধারিত দিবস আছে, যে দিবসে যেমন জাতীয় যক্ষা দিবস, তারপরে জাতীয় STD/AIDS দিবস, যেটা আমরা জানি যে বিশ্ব এইডস দিবস প্রতি বছর 1 ডিসেম্বর উদযাপিত হয়, তারপরে ম্যালেরিয়া দিবস, এরকম বিভিন্ন দিবস, হেপাটাইটিস দিবস, এরকম দিবস আছে। সেই দিবসে আমরা ওই রোগটার ব্যাপারে সচেতনতামূলক আমরা তথ্য প্রচার করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি, তথ্য প্রচার করে থাকি এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনে এবং আপনার যে হেলথ মেডিকেল এডুকেশন বা হেলথ এডুকেশন যে শাখাটা আছে তারাও আপনার এই রোগ নির্ণয় শাখার সাথে মিলে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে, যাতে করে জনগণ এ ব্যাপারে সচেতন হতে পারে এবং ওই সংক্রামক রোগগুলো প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর হয়।
2: সংক্রামক রোগগুলোর কারণে কি ধরনের আসলে শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি হয়ে থাকে?
3: যে আপনারা জানেন যে HIV বা এইডস কেউ যদি আক্রান্ত হয় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায় এবং দেখা যাচ্ছে যে কোনো অপরচুনিস্টিক ইনফেকশন বা যেই রোগটা সাধারণ অবস্থায় বা সংক্রমণটা হয়তো তার সাধারণ অবস্থায় হতো না, কিন্তু HIV এইডস এর কারণে তার সেই সংক্রমণটা দেখা দিতে পারে এবং সংক্রমণের কারণে রোগী মৃত্যুবরণ করতে পারে। যদি রোগী মৃত্যুবরণ নাও করে, HIV এইডস এর চিকিৎসা এখনও অত্যন্ত ব্যয়বহুল। যে আমরা সাধারণত যেটা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি যেটা আমরা দেই রোগীকে, সেটা কিন্তু আপনার বিদেশ থেকে আমদানি করতে হতো। বর্তমানে আমাদের দেশেও কোনো কোনো ওষুধ কোম্পানি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করার কারণে এটা কিছুটা সহজলভ্য হয়েছে, কিন্তু এটা তারপরও এখনও এটা অনেক অত্যধিক এটা বলবো যে ব্যয়বহুল চিকিৎসা এবং রোগীকে আপনার একটা সুপার স্পেশালাইজ বা বিশেষায়িত অবস্থায় রেখে চিকিৎসাটা দিতে হয়। সেই কারণে কিন্তু রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হয় এবং যেহেতু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এখানে হ্রাস পাচ্ছে তাকে প্রচুর পুষ্টিকর খাবার দিতে হয়। সামগ্রিকভাবেই তার চিকিৎসার ব্যয় বেড়ে যাচ্ছে এবং সে সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে এবং আমরা এখনও যেটা দেখি যে HIV বা এইডসের রোগী কিন্তু আমরা খুব ভালো চোখে আমাদের সমাজে দেখা হয় না, যেহেতু আমরা অনেকেই জানি যে এটা একটা যৌন রোগ এবং সাথে আপনার অনিরাপদ রক্ত সঞ্চল পরিসঞ্চালনের মাধ্যমে রোগটি হতে পারে। এমনকি গর্ভস্থ শিশুরও যদি আপনার মা HIV এর সংক্রমিত হয়ে থাকেন তাহলে কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কেউ যদি HIV এইডস রোগী থাকে তাহলে আমাদের দেখা গেছে যে আমরা তাকে অনেকটা এক ঘরেই করে ফেলি, যেমন কোভিড এর সময় আমরা যেরকম করেছিলাম। সেই কারণে আমরা এখনো HIV বা এইডস রোগী যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন HIV-তে তাহলে কিন্তু তার চিকিৎসার নিয়মিত চালানোটা কিন্তু তার পরিবারের পক্ষে এবং তার পক্ষে অনেক কষ্টসাধ্য এবং অনেক ব্যয়বহুল। তো সেই কারণে আমরা কেউ যদি কোনো সংক্রামক রোগে আক্রান্ত হয়ে যান তাহলে তার কিন্তু এইভাবেই তার জীবনটা তার শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। একই কথা প্রযোজ্য হেপাটাইটিস বি এবং আপনার হেপাটাইটিস বি থেকে আমরা জানি যে লিভার সিরোসিস হতে পারে এবং সেখানেও কিন্তু রোগীর মৃত্যু ঝুঁকি অনেক বেশি। ম্যালেরিয়া যক্ষাতে আগে অনেক মৃত্যুবরণ করত কিন্তু বর্তমানে মৃত্যুবরণ করছে না ঠিকই, কিন্তু ম্যালেরিয়া এবং যক্ষাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, দেখা যাচ্ছে যে রোগী শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে বা কোনো শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। এক্ষেত্রেও কিন্তু ম্যালেরিয়া যক্ষার চিকিৎসা অতটা ব্যয়বহুল না, কিন্তু হেপাটাইটিস বি এর চিকিৎসা কিন্তু ব্যয়বহুল এবং ম্যালেরিয়া যক্ষা যদি সরকার সরাসরি ওষুধ প্রদান করছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরও আপনার রোগীর জীবনশক্তি কিন্তু আগের হ্রাস পাচ্ছে এবং তার আগের মতো যে কর্মদক্ষতা বা কর্মক্ষমতা ছিল এটা কিন্তু তার কমে যাচ্ছে। যে কোনো সংক্রামক রোগে কেউ আক্রান্ত হলে এভাবে তার শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং পাশাপাশি তার সাথে সাথে তার পরিবার এবং এমনকি সমাজ এবং দেশও ক্ষতিগ্রস্ত হতে পারে।
2: সবশেষে আপনার কাছে ছোট করে জানতে চাইবো যে সংক্রামক রোগ প্রতিরোধে সেবা কেন্দ্র এবং সেবাদানকারীদের কি ভূমিকা রয়েছে?
3: স্বাস্থ্যকর্মী বা সেবাদানকারী যারা আছেন তাদের ভূমিকা কিন্তু এখানে প্রধান, কারণ তারাই কিন্তু সরাসরি জনগণের সংস্পর্শে থেকে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে থাকেন। যেমন আমি যে রোগগুলোর কথা বললাম যে HIV বা এইডস, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, যক্ষা, কোভিড-19, এই রোগগুলো কিভাবে হয়, কিভাবে ছড়ায়, কিভাবে সংক্রমণ হয়, তারা কিন্তু সরাসরি তাদের কেন্দ্রে যারা সেবা নিতে আসবেন সেবা গ্রহীতা তাদেরকে তারা এই রোগগুলো সম্পর্কে বিভিন্নভাবে সচেতন করে তুলতে পারেন। যে একটা মা হয়তো টিকা নিতে আসলো, তখন তিনি একটা আলাপ করলেন যে মা আপনার কি HIV এইডস সম্পর্কে কোনো ধারণা আছে কিনা বা হেপাটাইটিস বি সম্পর্কে ধারণা আছে কিনা। ম্যালেরিয়া যক্ষা হয়তো অনেকে জানে, কিন্তু অনেকে HIV এইডস বা হেপাটাইটিস বি সম্পর্কে কিন্তু এখনো লোকজন অনেকে হয়তো গ্রামের বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ হয়তো সচেতন না বা তারা হয়তো বিষয়টা জানেন না। তো এই কারণে তাদেরকে এই ব্যাপারে সচেতন করে তুলতে হবে এবং আপনার কিভাবে এই রোগগুলো ছড়াচ্ছে, কিভাবে সংক্রমণ হচ্ছে এই ব্যাপারে তাদেরকে তারা সরাসরি তথ্য দিয়ে তাদেরকে সচেতন করে তুলতে পারেন। এবং সেবা কেন্দ্রে কেউ যদি আসেন তাহলে তিনি যদি সব সেবা কেন্দ্রে অবশ্য আমাদের পরীক্ষার ব্যবস্থা নেই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মেডিকেল কলেজ হাসপাতাল বা ইনস্টিটিউটগুলিতে অনেক জায়গাতেই রক্ত পরীক্ষার মাধ্যমে সংক্রামক রোগগুলো নির্ণয় করার ব্যবস্থা আছে। তো তারা যদি কেউ মনে করেন যে তার তিনি ওই ধরনের রোগে আক্রান্ত তাহলে দ্রুত তিনি তার যে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র যেখানে পরীক্ষাগুলো করা যায় পরীক্ষাগুলো করে রোগ নির্ণয় করে তিনি দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু তিনি তার শারীরিক সমস্যা অনেকটাই কাটিয়ে উঠে আবার সুস্থ জীবনে প্রত্যাবর্তন করতে পারবে। তো এই কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো এবং সেবাদানকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, যাতে করে সংক্রামক রোগ প্রতিরোধের এই কারণে তাদেরকে ব্যাপারে সবসময় জনগণকে সচেতন করতে হবে এবং জনগণেরও দায়িত্ব হলো যে সচেতনতা যে ব্যাপারে তাদেরকে যে স্বাস্থ্য শিক্ষাটা প্রদান করলেন সেটা মেনে তারা যাতে এই সংক্রামক রোগ প্রতিরোধে তারাও ভূমিকা পালন করতে পারে।
2: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা কথা বললাম সংক্রামক রোগ প্রতিরোধে সেবা কেন্দ্র ও সেবাদানকারীদের ভূমিকা নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
0: শ্রোতবন্ধুরা, গান কিন্তু অনিন্দ্য সুন্দর একটি ছন্দের নাম। গীতিকার তার মনের মাধুরী মিশিয়ে গান রচনা করেন, সুরকার তাতে সুর দিয়ে তাকে করে তোলে ছন্দময়, আর শিল্পী তার কণ্ঠের মাধুরী দিয়ে তাকে করে তোলে শ্রুতিমধুর। বন্ধুরা, এমনই একটি জনসংখ্যা বিষয়ক গান শুনব মোহাম্মদ আলাউল হকের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন দীপক কুমার দে।

0: মা হতে চলেছেন, এজন্য আপনাকে অভিনন্দন। অনাগত সন্তান নিয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মনে অনেক প্রশ্নও আসছে। তার মধ্যে একটি বিষয় সবার ক্ষেত্রে প্রয়োজন, তা হল আমার কি খাওয়া উচিত। জীবনের সব পর্যায়ে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ, আর গর্ভাবস্থায় তো আরও বেশি। বন্ধুরা, এবারে গর্ভবতী মাকে স্বাভাবিকের চাইতে বেশি পুষ্টিকর খাবার দেওয়ার গুরুত্ব, এ বিষয়ে একটি কথিকা শুনব সামিয়া তাসনিমের উচ্চারণে।
1: একজন মায়ের এবং তার বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ সময় হল গর্ভাবস্থার সময়, কারণ একমাত্র এই সময়ে মা তার শিশুকে সরাসরি তার শারীরিক ও মানসিক গঠনের জন্য পুষ্টি সরবরাহ করতে পারে। গর্ভাবস্থায় মায়ের নিজের পুষ্টি ঠিক রাখার পাশাপাশি তার গর্ভাবস্থার শিশুর পুষ্টি ঠিক রাখার জন্য এই সময়ে মাকে বাড়তি পুষ্টিকর খাবার গ্রহণ করতে হয়। কোনোভাবে যদি পুষ্টির ঘাটতি হয়ে যায়, তাহলে মা ও শিশুর দুজনেরই অপুষ্টি ও সমস্যা দেখা দিতে পারে। তাই গর্ভবতী মাকে তার নিজের প্রয়োজনের পাশাপাশি বেশি পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এজন্য স্বাভাবিকের চেয়ে বেশি পুষ্টিকর খাবারের গুরুত্ব অনেক বেশি। গর্ভাবস্থায় শিশুর শারীরিক ও মানসিক গঠন হয়ে থাকে। শারীরিক গঠনের জন্য মাকে কিছু কিছু বাড়তি পুষ্টি নিশ্চিত করতে হবে, যেমন আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন ইত্যাদি। গর্ভাবস্থায় এইসব পুষ্টি উপাদান শিশুর বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর জন্য পুষ্টি সরবরাহ এবং তার বেড়ে ওঠা দুটির জন্যই আয়রনের গুরুত্ব অনেক বেশি। আয়রনযুক্ত খাবারগুলোর মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম, কলা, খেজুর, কলিজা, ডাল, বেদানা, বিটরুট, গাজর এবং নানা রকম সবুজ শাকসবজি অন্যতম। তাই মাকে প্রতিদিন বাড়তি একটি ডিম সিদ্ধ, এক গ্লাস দুধ, দু পিস মাছ মাংস এবং পরিমিত ডাল ও শাকসবজি, সাথে দুটি করে ফল খেতে দিতে হবে। শিশুর হাড়ের বৃদ্ধিতে সাথে মায়ের নিজের পুষ্টি যোগান দিতে ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে দুধ, দই, দুধের বানানো খাবার, গাঢ় সবুজ শাকসবজি, ছোট মাছ, সামুদ্রিক মাছ অন্যতম। গর্ভবতী মাকে বাড়তি এক গ্লাস দুধ, দু থেকে তিন কাপ শাকসবজি এবং মাছ খেতে দিতে হবে, তাহলে তার বাড়তি চাহিদা পূরণ করা সম্ভব। এছাড়াও শিশুর ওজন বৃদ্ধি ও শারীরিক বৃদ্ধির জন্য আমিষ জাতীয় খাবারের ভূমিকা অনেক বেশি। গর্ভবতী মাকে অবশ্যই আমিষযুক্ত খাবার তিন মাস সময় থেকে ডেলিভারির আগ পর্যন্ত বেশি করে দিতে হবে। আমিষযুক্ত খাবারের মধ্যে ডিম, দুধ, মাছ মাংস, ডাল অন্যতম। এছাড়াও শুরুতে শিশুর বার্থ ডিফেক্ট প্রিভেন্টের জন্য গর্ভবতী মাকে ফলিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ করতে হবে, বিশেষ করে প্রথম তিন মাস সময় পর্যন্ত এটি গুরুত্ব অনেক বেশি। পাশাপাশি ভিটামিন সি এবং ভিটামিন ডি যেন গর্ভবতী মা পেয়ে থাকেন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একজন গর্ভবতী মাকে প্রতিদিন সুষম খাবার দিতে হবে, পাশাপাশি বাড়তি পুষ্টিকর খাবার 300 কিলো ক্যালোরি প্রতিদিন তাকে গ্রহণ করতে হবে। গর্ভবতী মা যদি বাড়তি পুষ্টিকর খাবার গ্রহণ না করেন, তবে শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে, সাথে মায়ের নিজেরও অপুষ্টি দেখা দিতে পারে। গর্ভস্থ শিশুর 25% মানসিক বৃদ্ধি বা ব্রেন ডেভেলপমেন্ট এই সময় মায়ের গর্ভেই হয়ে থাকে। তাই মাকে এই সময় ওমেগা 3 বা ওমেগা 6 যুক্ত খাবার যেমন বাদাম, সামুদ্রিক মাছ, রান্নায় ভালো তেল ইত্যাদি দিকে খেয়াল রাখতে হবে বা তাকে গ্রহণ করতে হবে। তাহলে গর্ভবতী মা নিজের ও তার বাচ্চার জন্য সঠিক পুষ্টি সরবরাহ করতে পারবে এবং শিশুর সব ধরনের বৃদ্ধি সঠিক হবে। তাই এই সময়ে স্বাভাবিক খাবারের পাশাপাশি গর্ভবতী মাকে বেশি পুষ্টিকর খাবার দিতে হবে। এজন্য এই সময়ে বেশি পুষ্টিকর খাবারের গুরুত্ব অনেক বেশি।
0: শ্রোতা বন্ধুরা, অনেক তো কথা হলো, চলুন এবারে স্বাস্থ্য বিষয়ক একটি গান শোনা যাক। গানের শিল্পী রাজিয়া মুক্তি, কথা সাজিয়েছেন এনামুল ইসলাম, সুর করেছেন সজল।

0: শ্রোতা, প্রাত্যহিক জীবনের নানান প্রসঙ্গ কথা আর খানিক সুরের ছোঁয়ায় কখন যেন আমরা আজকের অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। আমাদের প্রান্তিক পরিবেশনা বেতার কার্টুন, চলুন শোনা যাক।
1: বাবা বাবা বাবা,
2: কি হয়েছে রে রেনু?
1: দুলা ভাই নাই। বাবা ইন্নালিল্লাহি পড়তাছো কেন?
2: কি হবে আমার রে বেনুদা?
1: আহা বাবা, চুপ করো তো, একদম চুপ।
2: খালি শেষ কথাটা কইতে দে।
1: আর কোনো কথা না, আগে আমারটা শুনবা। দুলা ভাই আফার লগে ঝগড়াঝাটি শেষে রাগ করে চলে গেছে রাত দুইটায়। ওখন সকালবেলায় নাস্তে দিতে গিয়া সব জানলাম।
2: বেনু কি করে? বেনু
1: দুনিয়ার মানুষে ফোন করতেছে, কারণ দুলা ভাইয়ের ফোন বন্ধ।
2: আচ্ছা, আমি দেখতাছি।
1: কই যাও বাবা?
2: ব্যবস্থা কইরা আসতাছি।
3: কই গেল রে বাবা?
1: জানি না, কইলো ব্যবস্থা কইরা আসতাছে।
3: কিসের ব্যবস্থা?
1: জানি না।
3: জানবি না কেন? বাবা যে আজকাল কি করতে গিয়া কি করে তা তো সবারই জানা।
1: কিছু করব না, বাজারে ঘুইরা ফিরা ওই হাতে কইরা একটা কিছু নিয়ে চলে আসবো। বাদ দাও তো বাবার কথা, তোমা গোনা ছুটি কাটাইয়া তিন দিন পরে যাওনের কথা। তো দুলা ভাইয়ের এমন কি হইল যে রাইত না পোহাইতেই বেড়ানি শেষ?
3: তুই তো ছোট বইন, তোর কাছে তো আর সব কথা খুইলা কইতে পারি না। যত দিন যাইতাছে মানুষটা ততই নাদান হইতাছে।
1: ও বুঝছি, তোমরা ঝগড়া করছো।
3: হ্যাঁ করছি, তার মাথায় আগুন উঠছে, রাইতেই সে ফিরা যাইব।
1: ও মা কি কও আফা, সন্ধ্যায় আমার আয়সা তো বললো ছুটি শেষ হইলে তোমার আফারে পাঠাইয়া দিয়া আমি থাকুম যে কয়দিন আমার মন চায়।
4: শানু, অশানু, আরে বেনু কবে আসছো?
3: এই তো গত রাইতে।
4: জামাই আসে নাই?
1: গভীর রাইতে গোসা কইরা চইলা গেছে।
4: কি কারণে?
1: আফাই বললো ছোট বোন হিসাবে আমার কাছে নাকি খুইলা কইতে পারবো না।
4: বুঝছি, সোজা কেস। কও কি বেনুরানি?
3: স্বাস্থ্য আফা, আপনিও না।
4: হ্যাঁ, সাপের হ্যাচ্ছ বাইদানি সিনে কি নিয়ে যে ঝগড়া হয়েছে ঠিক দোষছি, তাই না?
3: আরে দূর, শানুর সামনে।
4: শানুরও 18 হয় হয়, সব কিছু জানা থাকা ভালো। তো বিয়ের পরে তোমরা কি পদ্ধতি লইছো, কন্ডম না বড়ি?
3: খাইবার বড়ি, কিন্তু সমস্যাটা হইল গার্মেন্টে চাকরি করি, পালা কইরা দিনে আবার রাইতেও ডিউটি করতে হয়। বড়ি খাওয়ানোর কথা খালি ভুইলা যাই, গত দুই দিন ধরেই ভুল হইতাছে, সেই কারণে আমি না করছিলাম।
4: এইটা লেগে ঝগড়া করুন লাগে? কাছের দোকান থেকে কন্ডম কিনা আনলে তো আপাতত ঝগড়াটা এড়ানো যাইতো।
3: ওইটা তো সে পছন্দ করে না।
4: বাবা, ঠাড় আছে বেডা।
3: ভাবছিলাম ঘর দুয়ারটা গুছাইবার লাগা দুই তিনটা বছর ভালা করে চাকরি করুম।
4: তাইলে একটা কাজ করতে পারো।
3: কি আপা?
4: জন্মবিরতিকরণের অস্থায়ী অথচ দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসাবে ইমপ্ল্যান্ট করাইতে পারো।
3: ইমপ্ল্যান্ট কি?
4: হাতের কোণের ভিতরের দিকে চামড়ার নিচে অবশ কইরা দেশলাইয়ের কাঠির চাইও ছোট্ট একটা ক্যাপসুল ঢুকাই দেওয়া হয়।
3: ও,
4: সন্তান নিতে চাইলে আবার খোলার ব্যবস্থাও আছে।
3: আচ্ছা আচ্ছা,
4: বিয়ের পর যেমন এই ব্যবস্থা নেওয়া যায়, প্রসবের পরপরও নেওয়া যায়। এক কাঠি লাগাইলে নিশ্চিন্তে তিন বছর কাজ চলে, আর দুই কাঠি লাগাইলে পাক্কা পাঁচ বছর কার্যকর থাকে। তবে ইমপ্ল্যান্ট অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের হাতেই নিতে হয়।
5: থানায় ডায়রি করে আসছে, জামাই হারানো গিয়েছে, এইবার পুলিশি তারে খুঁজা বাইর কইরা ধইরা আনবরে মা।
3: হায় আল্লাহ, এইটা কি করছো বাবা?
4: এটা কি করছেন চাচা?
2: না, কি করছি?
0: কথা আর সুরের আবেশে এভাবে যদি আরো অনেক সময় আপনাদের সাথে থাকা যেত দারুণ হতো, কিন্তু ছকবাঁধা সময়ের ইশারা যে মানতেই হয়, তাই গুটিয়ে নিতে হচ্ছে আমাদের আজকের আয়োজনডালা। যাবার বেলায় আরেকটি কথা, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলের সচেতন থাকা চাই। বাড়ির ভেতরে বাইরে এবং আশেপাশে কোথাও যেন একটানা তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সতর্ক নজর রাখুন, পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুন, আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফাহমিদা খান, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাতি আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত ৫টি জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে। মাহাতি আমিন জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ঐসব ৫ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। এদিকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, আনসার এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সেনাবাহিনী বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর খিলগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু ও মাদকের মতো বড় দুটি সংকট মোকাবেলা করা সম্ভব নয়। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির মিডিয়া সেল জানায়, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। এদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পৃথক শোক বার্তায় তারা জমিরুদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এদিকে মরহুমের নামাজে জানাজা আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বাহরাইন, কুয়েত, জর্ডান এবং কাতারের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে হামলার অভিযোগ করে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে এই হামলা চালানো হল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা সহ অন্তত ১৪০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এছাড়া বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ফি অনুমোদন প্রস্তাব পর্যালোচনা করছে ইউরোপ। ইউক্রেনে রাশিয়ার চালানো ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় ৮ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ঘন ঘন লক্ষ্যবস্তু হওয়া উত্তরাঞ্চলীয় শহর সুমির একটি জনবহুল এলাকায় ২টি বোমা আঘাত হানলে ৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এছাড়া ওড়িশা সহ অন্য অঞ্চলে হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত রংপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবরও প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।
2: কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠা নামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের উপরে ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝায় নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। বৈধ সার্ভিস সার্টিফিকেট ছাড়া কোনো নৌযান চালাবেন না। নদীপথে লঞ্চ চালানোর সময় প্রতিযোগিতা থেকে বিরত থাকুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চালানো থেকে বিরত থাকুন এবং প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা বড় করে লঞ্চের সামনে লিখে রাখুন। গাছ আমাদের সবুজ বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। জন্ম থেকে গাছের প্রয়োজনীয়তা অপরিহার্য। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

0: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতারে ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্স।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশ

0: তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স ও FM 106 মেগাহার্সে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে প্রচার হবে।
1: শিল্পী, গীতিকার ও সুরকার জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবরই ছোট পরিবার বিকেল 4:05। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।
0: এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শ্রোতা

বাংলাদেশ বেতার ঢাকা। এখন পাঁচমিশারি গান শুনবেন। প্রথমে শুনবেন দেশের গান, শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী। এই গানটি লিখেছেন মুন্সি ওয়াদুদ, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

আপনারা পাঁচমিশালি গান শুনছেন। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। মিতা হক গেয়েছেন, এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়।

আপনারা পাঁচমিশালি গান শুনছেন। এবারে শুনবেন আধুনিক গান শিল্পী কুমার বিশ্বজিৎ। এ গানটি লিখেছেন মাহফুজুর রহমান মাহফুজ, সুর করেছেন শেখ সাদী খান।

পাঁচমিশালি গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সাম্যবাদী গাহে সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। বন্ধুরা, এবারে শুনবেন নজরুল সঙ্গীত দিলরুবা আনামের কণ্ঠে।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি শোকবার্তা। জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সিনিয়র আইনজীবী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ভোর রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। তিনি বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। আমরা বাংলাদেশ বেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনা করছি। শোকবার্তাটি শুনলেন।
1: আপনারা এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুনছিলেন পাঁচমিশালি গান। পাঁচমিশালি গানে এবার শুনবেন তুমি আমার ছায়াছবির গান। দুইটা কণ্ঠ গেয়েছেন কনক চাঁপা ও আগুন।

0: এতক্ষণ শুনলেন পাঁচমিশালি গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমে গিয়েছেন দেবলীনা দূর দোলা, এসো নিপুবনে ছায়া বিথি তোলে। শুনেন এই গানটি দেবলীনা সুরদোলার কণ্ঠে।

0: আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এবারে শিল্পী কলিম শরাফি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
2: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এখানে উপস্থাপনা রয়েছে আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ও শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই শ্রোতাদের তা সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমেই শুনবেন স্বাধীনতার গান, শিল্পী সম খায়রুল ইসলাম, গীতিকার শামসুদ্দিন আহমেদ হাসু এবং সুর দিয়েছেন শিল্পী নিজেই।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয়শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: স্পিকার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: صدق الله العظيم. سورة مائدة এর 7 নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। মহান রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং যে অঙ্গীকারে তিনি তোমাদিগকে আবদ্ধ করিয়াছিলেন তাহা, যখন তোমরা বলিয়াছিলে শ্রবণ করিলাম ও মান্য করিলাম এবং আল্লাহকে ভয় করো, অন্তরে যাহা আছে সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার আজ ভোরে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে সংসদ পরিবার শোকাহত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ যথাসময়ে আমি সরকারি দলের একজন এবং বিরোধী দলের একজন সদস্যকে আহ্বান জানাব। আপাতত এখন আমি দিনের কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছি। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। তারকতা চিহ্নিত প্রশ্ন 2269 মাননীয় সদস্য মোহাম্মদ মুক্তার আলী যশোর 6 আপনি উত্থাপন করুন।
2: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি সমগ্র দেশে ডিজিটাল সুযোগ সুবিধা সম্প্রসারণ লক্ষ্যে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করিয়াছে। আমার নির্বাচন এলাকা 90.6 কেশবপুরে এই সুযোগ সুবিধা পৌঁছাইবার লক্ষ্যে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না?
1: মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম।
3: বিসমিল্লাহ রহমান রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক যশোরে, কাশ্যপুর সহ সমগ্র দেশে ডিজিটাল সুযোগ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক ডিজিটাল সংযোগ স্থাপন ইডিসি প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে 109,224 ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর আওতাধীন কমিউনিটি ক্লিনিক, সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠান, 64 জেলা প্রশাসনিক কার্যালয়, ভূমি অফিস, বাংলাদেশ ডায়াবেটিক সেন্টার, বস্ত্র অধিদপ্তর ইনস্টিটিউট, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা পর্যায়ের কোর্ট সহ 57,000 প্রতিষ্ঠানে ইন্টারনেটের সংযোগ প্রদান করা হয়েছে। এর মধ্যে
4: মাননীয় মন্ত্রী জি, দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য হতে পারে, আপনি চাইলে
3: জি মাননীয় স্পিকার আমি অনুরোধ করব পঠিত বলে গণ্য করার জন্য।
4: উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হল। মাননীয় সদস্য মোহাম্মদ মুক্তার আলী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় মন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রশ্নের উত্তরের শেষ অংশে একটি বিষয় আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। তা হচ্ছে, প্রবাসীদের কল্যাণ রেমিটান্স প্রাপ্তি সহজ করতে প্রতিটি সেন্টারে প্রবাসী হেল্প ডেস্ক চালু পরিকল্পনা নেওয়া হয়েছে। আমার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে, এই এই প্রবাসী হেল্প ডেস্ক চালু পরিকল্পনা আছে, কবে নাগাদ তা ইফেক্টিভ হতে পারে? আর শেষের একটি অংশ আছে, তা হচ্ছে, বিশেষত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে যশোর ৬ নির্বাচন এলাকার
3: চলমান। আমরা খুব শিগগিরই আপনার এই হেল্প ডেস্কটাকে চালু করার চেষ্টা করছি, ইনশাল্লাহ খুব শিগগির এটা করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
4: মাননীয় চিফ হুইপ,
5: আচ্ছা ঠিক আছে। মাননীয় স্পিকার, আমরা তো সিদ্ধান্ত নিয়েছিলাম এমন করে যে আপনি জি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে মাননীয় জমিরুদ্দিন সরকার সাহেব, আমাদের সাবেক স্পিকার, তিনি ইন্তেকাল করার কারণে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য সংসদে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনি ছিলেন এবং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় ছিলেন, তাদের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনাতেই আমি সিনিয়রদের সভাকে বলেছি। পরবর্তী যে পরিবর্তন হয়েছে আমি জানি না, আমি জানতে পারি নাই। তার আলোচনার সিদ্ধান্ত ছিল এরকম, আপনি কথা বলবেন, তারপরে এখানে মাননীয় সরকার দলীয় কেউ একজন, বিরোধী দলীয় আমার নেতা উপনেতা, ওনার সাথে কথা বলেছি তখন আপনার সামনেই। তো ওনার কথা বলার পরে তারপরে আমরা প্রশ্নোত্তর পর্ব এবং আইন এই একাত্তর বিধি এটা আপনি স্থগিত করবেন এবং শুধুমাত্র আইন প্রণয়ন যেটা জরুরি কাজ আছে সেটুকু করে আপনি পার্লামেন্ট আজকে অ্যাডজর্ন করবেন তার সম্মানে রাখতে, এবং পরবর্তীতে আমরা নামাজে জানাজায় যাব, আসরের নামাজ পড়ে নামাজে জানাজায় যাব, এই সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি সবাইকে। পরবর্তীতে কেউ পরিবর্তন হয়েছে আমি জানতে পারিনি।
4: এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রশ্নোত্তর করার পরে একটা রিপোর্ট উপস্থাপন হবে আইন মন্ত্রণালয় সংক্রান্ত, তারপরেই আমরা আলোচনায় যাব শোক জমিরুদ্দিন মাননীয় সাবেক স্পিকারের তিরোধানে আমরা একটু আলাপ আলোচনা করে তারপর সংসদ মুলতবি করব। আইন প্রণয়ন কার্যগুলি আজকে করার পরিকল্পনা
5: সিদ্ধান্ত আপনি নিয়েছেন, ঠিক আছে, আমার তো সেটা কোনো অসুবিধা নেই, আমি সবাইকে জানিয়েছি এইভাবে যেমন করে আপনার সাথে বসেই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে আমি কিছুই জানতে পারি না যে এইসব ব্যাপারে, আমি সবাইকে বলেছি এই ওই অনুযায়ী হবে বিষয়টা এরকম আর কি।
4: যাই হোক, একটু পরিবর্তন হলো এখন।
5: আর আইন প্রণয়ন কার্যাবলী কি আজকে হবে?
4: না, আইন প্রণয়ন কাজ আজকে না।
5: তো আচ্ছা না, ঠিক আছে, মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে।

0: মাননীয় সদস্য রাশেদুল ইসলাম খান, শেরপুর এক।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু ছোট্ট সংশোধনী দিতে চাই। আমার নামটা দেখলাম কয়েকদিন থেকে আমার নামের সাথে খান যোগ করা হয়েছে, সম্ভবত এটা একটু মিস্টেক আর কি। তা আমার নাম রাশেদুল ইসলাম রাশেদ, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে অনেকগুলো পদক্ষেপের কথা বলা হয়েছে যশোর ছয় মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার শেরপুর সদরে, ইভেন শেরপুর পৌরসভার অনেক জায়গায় ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল। মানে সেখানে 4G তো দূরের কথা, 3G নাই, 2G নাই, অনেক ক্ষেত্রে একেবারেই দুর্বল অবস্থায় ইন্টারনেট আছে। এবং অনেকেই ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে চালানোর চেষ্টা করছে, সেখানেও দেখা যাচ্ছে নানান ধরনের ত্রুটি। এই যে জায়গাগুলো একেবারে যদি শহর পর্যায়ে পৌরসভা পর্যায়ে সংকটগুলো থাকে, তাহলে গ্রাম পর্যায়ে ইন্টারনেটের অবস্থা আমরা কতটুকু দুর্বলভাবে দেখছি সেটা আমি মাননীয় মন্ত্রীর কাছে একটু জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, আপনার এলাকায় ইন্টারনেটের যে কথা বলেন স্লো এবং পাচ্ছেন না, আপনি যদি আমাকে স্পেসিফিকটা একটু বলেন, একটা নোটিশ দেন, তাহলে আমি ওটা দেখব এবং যদি সম্ভব হয় আমি আমাদের টেলিটক বলবো অথবা অন্য যারা আপনার গ্রামীণ বা অন্য যারা অপারেটর আছে তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার ওখানে, যাতে নেটওয়ার্কটা আর ভালো আসে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য সাবিকুন নাহার, মহিলা আসন 39।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রীর সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। জাতীয় টেলিযোগাযোগ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে সরকারকে পরামর্শ প্রস্তাব দেয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়মিত কাজ, এটা আমরা সবাই জানি। সেখানে অভিযোগ উঠেছে নিয়মিত এ কাজকেই গবেষণা দেখিয়ে আলাদা সম্মানে নিচ্ছেন কমিশনের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি তৈরিকে গবেষণা হিসেবে দেখিয়ে এ কাজে যুক্ত কর্মকর্তাদের সম্মানী ধরা হয় 16,28,000 টাকা। বিআরসি সবশেষে কমিশন সভায় এই অর্থ ছাড়াও ছাড় করা হয়েছে। এছাড়া পলিসি বাস্তবায়নের গাইডলাইন প্রণয়নে যুক্ত ব্যক্তিদের সম্মানী ধরা হয়েছে 12,25,000 টাকা। এই অর্থ ছাড়ের জন্য বর্তমানে যাচাই বাছাই চলছে। এ ব্যাপারে আমি আমাদের মাননীয় স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। বিটিএসসির যে আলাদা কমিশনের কথা বলা হচ্ছে, অনেস্টলি আমার এই ফিগারগুলি যে উনি দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য, আমার এই মুহূর্তে জানা নেই। আমি এটা আপনার ওনার কথা অনুযায়ী আমি এটাকে

0: আর সংসদ সদস্যকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 2270, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিং 6।
2: সালাম আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 2270 উপস্থাপন করছি। মাননীয় মন্ত্রী, মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি গত ফেসিস সরকারের আমলে শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজিয়া বাহির করিয়া জনসম্মুখে তাহাদের তালিকা প্রকাশ ও তাহাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, নিয়ে থাকলে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় অর্থমন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে গত ফেসিস সরকারের আমলে শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে, তা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, এবং আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও গত ফেসিস সরকারের আমলে শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত তথা কারসাজি ও নিয়ম দুর্নীতিকারী ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 1,497 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকোর শেয়ার সংক্রান্ত লেনদেনে কারসাজির কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চিহ্নিতকরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটির প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে গৃহীত ব্যবস্থাটি নিম্নরূপ।
1: মাননীয়
3: স্পিকার, এটা অনেক দীর্ঘ লিস্ট, এটা যদি আপনি বলেন।
1: জি, ধন্যবাদ। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো।
3: ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত 2271, বাণিজ্য মন্ত্রণালয়ে স্থানান্তরিত। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আমরা দেখেছি যে অতীতে ফেসিস্ট আমলে যারা নিয়োগ পেয়েছেন তারা দলান্ধ এবং অসৎ, এইসব ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হয়েছে। জনগণের মধ্যে ধারণা রয়েছে যে দরবেশ খ্যাত ব্যবসায়ীরা এই অসৎ কর্মের সাথে, এই শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে যেমন জড়িত, জনগণের ধারণা যে এটার সাথে ওই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্যরাও তেমনিভাবে জড়িত, যোগ সাজসে এই কাজটা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে ফেসিস সরকারের নিয়োগের নীতিমালা অনুসরণ করে দলান্ধ ব্যক্তিদেরকে এখানে নিয়োগ দেওয়া, অসৎ ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে কি না, এবং যারা ওই ফেসিস সরকারের আমলে এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় অর্থমন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। ইতিমধ্যে বিগত সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ অন্যদের বিরুদ্ধে মামলা এবং তদন্ত চলছে। মাননীয় স্পিকার, প্রশ্নকারী সম্মানিত সংসদ সদস্যের জ্ঞাতে বলছি যে ইতিমধ্যে আপনারা জানেন নতুনভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়েছে, একজন চেয়ারম্যান, তিনজন সদস্য, আরেকজন সদস্য নিয়োগের প্রক্রিয়া অব্যাহত আছে, চলছে। সকলেই এদের কেউ রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয়নি, এবং আমি ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রী হিসেবে আমি এদের কাউকে চিনিও না। আর নিয়োগ প্রক্রিয়া এত স্বচ্ছ ছিল যে এদের সবাইকে আমি ভালো করে চিনিও না, কিন্তু সবাই প্রফেশনাল, সবাই শেয়ার বাজার, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটের সাথে সংযুক্ত ছিল, তাদের এক্সপোজার ভালো, তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন আমাদের মধ্যে নাই, জানা নেই। এবং আপনি লক্ষ্য করেছেন মাননীয় সংসদ সদস্য, ইতিমধ্যে শেয়ার বাজার কিন্তু ঊর্ধ্বমুখী গতির দিকে চলছে এবং বহু পয়েন্ট গেইন করেছে, এটা বাংলাদেশের গত 5 বছরে যতটুকু গেইন করে নেয়,

0: গত দুই মাসের মধ্যে এই নতুন আপনার কমিশন নিয়োগের পরে এর উদ্যোগতি আমরা দেখতে পাচ্ছি এবং শেয়ার বাজারে সত্যতা আসার কারণে, শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসার কারণে এটা হয়েছে। এবং আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। বাংলাদেশে শুধু দেশের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের আস্থা ফিরে আসছে এবং বাইরের ফান্ড ম্যানেজার যারা আছে তাদেরও আস্থা ফিরে আসছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন হংকং, নিউ ইয়র্ক, লন্ডন স্টক মার্কেট থেকে ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে আসতে শুরু করেছে এবং অংশগ্রহণের ইন্টারেস্ট দেখাতে আরম্ভ করেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একটি গ্লোবাল, যেভাবে পরিচ্ছন্নভাবে পরিচালিত একটি শেয়ার বাজার হয় ট্রাস্টের মাধ্যমে, আস্থার মাধ্যমে, সেটা ইনশাআল্লাহ আমরা করতে যাচ্ছি এবং ইতিমধ্যে তার সফলতা আমরা দেখতে পাচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে এবং শেয়ারের ঊর্ধ্বগতি দেখে সেটা বোঝা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য শওকত আরা আক্তার, মহিলা আসন 33।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি রাজস্ব আয় বাড়াইবার জন্য কর হার না বাড়াইয়া কর জাল সম্প্রসারণের লক্ষ্যে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী,
0: এটা সম্পূরক। হ্যাঁ, ধন্যবাদ মাননীয় স্পিকার। যদিও এটা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত প্রশ্ন নয়, তারপরে আমি এটার উত্তর দিচ্ছি। ইতিমধ্যে কর হার আর নেটওয়ার্ক বাড়ানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটি কোম্পানি যারা ইতিমধ্যে কর প্রদান করছে সঠিকভাবে, সেই সমস্ত সেক্টরগুলোতে আমরা পুরোপুরি কাদের কত মার্কেট শেয়ার আছে সেটা বের করছি এবং মার্কেট শেয়ারের অনুযায়ী ট্যাক্সেশনের একটা সম্পৃক্ততা আছে। কারণ যার যত মার্কেট শেয়ার তাকে কিন্তু সেই অনুমান, সেই পরিমাণ ট্যাক্সের বোঝা বইতে হয়। তো আমরা বিগত দিনে কিন্তু এই কাজগুলো হয়নি। আমরা প্রত্যেকের মার্কেট শেয়ার নির্ধারণ করছি, প্রত্যেকটি কোম্পানির কোন সেক্টরে কার কত মার্কেট শেয়ার আছে, এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আমরা একটা ফ্ল্যাট রেটে গিয়েছি, যেটা সমস্ত বাংলাদেশে যারা এখন করের আওতায় আসে নাই তাদের সাধ্যের মধ্যে যতটুকু ট্যাক্স দিতে পারে একটা ফ্ল্যাট রেট নির্ধারণ করছি আমরা এলাকা ভিত্তিক। সুতরাং সেই ফ্ল্যাট রেটের মাধ্যমে কোনো এনবিআর কর্মকর্তার, ট্যাক্সেশনের কর্মকর্তার কাছে ট্যাক্স পেয়াররা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এই জন্য ফ্ল্যাট রেটের মাধ্যমে তারা ট্যাক্স দিতে পারবে, তাদেরকে কোনো ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে না এবং সেই ফ্ল্যাট রেটের শুধু রিসিপ্টটাই হাতে থাকবে। সুতরাং তাদেরকে হয়রানিও করা হবে না, তাদের সাধ্যের মধ্যে যতটুকু তারা কর দিতে পারে। একটা ফ্ল্যাট রেটের মাধ্যমে আমরা একটা বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করছি এবং একবার সকলে নেটওয়ার্কে আসার পরে পরবর্তীতে আমরা এই করের সত্যিকার, যেটা আমাদের করের যেটা নীতিমালা আছে সেটা প্রয়োগ করব। শুরুতে ফ্ল্যাট রেটের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্কটা বড় করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 2271 বাণিজ্য মন্ত্রণালয়ে স্থানান্তরিত। তারকা চিহ্নিত প্রশ্ন 2272 মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1 উত্থাপন করুন।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমার তারকা চিহ্নিত প্রশ্ন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয় অনুগ্রহপূর্বক বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 274 লক্ষ্মীপুর 1 আসনের একটি পৌরসভা ও 10টি ইউনিয়নের ডাকঘরগুলো সংস্কারের কোনো পরিকল্পনা আছে কি? ধন্যবাদ
1: মাননীয় মন্ত্রী।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। ডাক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ যারা জীর্ণ ডাক গোস্বামীর সংস্কার অবলিক পুনর্বাচন দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় সম্প্রতি লক্ষ্মীপুর এক আসনের রামগঞ্জ উপজেলা ডাকঘর ভবন সম্প্রসারণ ও মেরামত কাজ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণ করা হলে অগ্রাধিকার ভিত্তিতে দেশের জরাজীর্ণ ডাকগুলোকে পর্যায়ক্রমে সংস্কার পরিকল্পনা সরকারের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মোহাম্মদ শাহাদাত হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
3: মাননীয় স্পিকার, আমরা 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন অনেক রক্ত ত্যাগের বিনিময়ে সংসদ পেয়েছি। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে যখন প্রশ্ন করি, আমরা আশা করব মাননীয় মন্ত্রী মহোদয় তার সরকারি মেকানিজমের উপর নির্ভর না করে সঠিক তথ্যতা যেন সংসদে উপস্থাপন করেন। আমার ভোটার আইডি কার্ডে আমার নিজের ঠিকানা, গ্রামের ঠিকানা থাকার কারণে আমার সমস্ত চিঠিপত্র আমার গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। আমার প্রশ্ন ছিল 10টি ইউনিয়নে ডাকঘর সংস্কার করা হবে কিনা, তিনি এ প্রশ্নের উত্তর দেননি। আমার ইউনিয়নে ডাকঘরটা মাটির সাথে মিশে গেছে, কোনো ডাকঘর সেখানে নেই, 2-1টা ডাকঘর যেখানে আছে সেখানে বখাটাদের আখড়া। আমি আমার কোনো চিঠি 10 দিনের মধ্যেও আমি খুঁজে পাই না। আমার প্রশ্নটা ছিল যে 10টা ইউনিয়নে যে জরাজীর্ণ ডাকঘর এগুলো সংস্কার করবেন কিনা, যদি সরকার মনে করেন এগুলো সংস্কার করা দরকার সংস্কার করবেন, যদি সরকার মনে করেন যে এটা অর্থনৈতিকভাবে ভাইবল না তাহলে সরকার এই ডাকঘরগুলো বিলুপ্ত করবেন। কিন্তু এই ডাকঘরগুলো মাদক সেবীদের আড্ডাখানা হোক এটা আমরা চাই না, এবং মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নের যথাযথ যে প্রশ্ন করব সেই প্রশ্নের যথাযথ উত্তরটা আমরা আশা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন সম্প্রসারণ দ্বিতীয় সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন চলছে। আমরা ইউনিয়ন পর্যায়ে ডাকঘরগুলিকে আমরা আপগ্রেড করার চেষ্টা করছি। আমাদের প্রায় সারা বাংলাদেশে 9,000+ ডাকঘর রয়ে গেছে। সত্যি বলেছেন মাননীয় এমপি মহোদয়, ঠিকই বলেছেন যে প্রায় সমস্ত ডাকঘরগুলি জরাজীর্ণ অবস্থায় রয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে এত বিগ নাম্বার, যার ফলে আমরা স্লোলি একটার পর একটা আমরা করে যাচ্ছি। হয়তো উনি আমাকে মাননীয় এমপি মহোদয় যে বললেন, আমি এটা আমার মিনিস্ট্রিতে গিয়ে আমি এটাকে চেষ্টা করবো ওনার ডাকঘরগুলিকে প্রায়োরিটি বেসিসে করে দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: শফিকুল ইসলাম। পটুয়াখালী 2।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সবাই ইদানিং যেটা উপলব্ধি করছি যে মাদক আমাদের সমাজের জন্য যেমন ভয়াবহ, ঠিক পাশাপাশি আমাদের তরুণ প্রজন্ম সহ পর্নোগ্রাফি এক বড় বিরাট ভয়াবহ আসক্তিতে পরিণত হচ্ছে। একই সাথে আমরা স্কুল কলেজগুলোতে যেমন তথ্য প্রযুক্তি সহজলভ্য করার চেষ্টা করছি, ঠিক পাশাপাশি আমরা লক্ষ্য করছি আমাদের সন্তান, আমাদের পরিবারের সদস্যভুক্ত সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের স্কুল কলেজগুলোতে আমাদের সন্তানদেরকে একই সাথে, যেমন আমরা তথ্য প্রযুক্তিতে আমরা বলি যে নলেজ ইজ পাওয়ার, এটা ছিল ইনফরমেশন ইজ পাওয়ার, পরবর্তীতে এখন টেকনোলজি ইজ পাওয়ার, সেই টেকনোলজিতে গোটা বিশ্বে আমরা মাননীয় স্পিকার লক্ষ্য করছি যে সেটাকে একদিকে স্টেট সিকিউরিটি করা হচ্ছে আর একদিকে সোশ্যাল সিকিউরিটি ডেভেলপমেন্ট করা হচ্ছে। কিন্তু একই সাথে আমাদের দেশে আমরা লক্ষ্য করছি এই পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধ করা, রেস্ট্রিক্টেড করা এবং আমাদের প্রজন্মকে রক্ষা করার জন্য যে সামাজিক উদ্যোগ গ্রহণ করা, এই ক্ষেত্রে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এই বছরের যে বাজেট, সেই বাজেটের যা নির্ধারণ করা আছে তার মধ্য থেকে এই প্রজন্মকে মাদকের মতো করে এটা থেকে বা এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য কার্যকর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারছি কিনা এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাদক সারা বাংলাদেশে একটা বেদি হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন মাদক নিয়ে যে অবস্থা দেখছি সারা বাংলাদেশে, এটা আমরা সবাই ভীত সন্ত্রস্ত। আমরা এটিকে এখান থেকে বের করে আনার জন্য আমাদের তথ্য প্রযুক্তি থেকে আমরা প্রত্যেকটা উপজেলায় পর্যায়ে আমরা যাতে উপজেলায় পর্যায়ে আপনার এআই প্লাস ফ্রিল্যান্স ইন্টারনেট সার্ভিস দিতে পারি তার জন্য চেষ্টা করছি। আই উইল ট্রাই টু ডাইভার্ট দি ইয়াং জেনারেশন এবং আমরা উপজেলা পর্যায়ে ট্রেনিং একটা রুম নিয়েছি যেখানে ছেলেপেলারা এসে তারা নিজেদের ট্রেনিং নিয়ে তারা সেলস সাফিসিয়েন্ট হবে, এই পর্যায়ে আমরা কাজ করছি। আশা করি কিছু কিছু উপজেলায় আমাদের ট্রেনিং কোর্স করা শুরু হয়ে গেছে এবং বেশিরভাগই এখনও বাকি আছে। আমরা উপজেলা পর্যায়ের একটা উপরে চার পাঁচতলা ছয়তলা এরকম রুমগুলিতে সেই ট্রেনিং কোর্সগুলি করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা যদি এইভাবে এই পর্যায়ে যদি ছেলেপেলেদেরকে ইয়াং জেনারেশনকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি তাহলে হয়তো এই মাদকাসক্ত যারা আছেন তারা একটু ইয়াং জেনারেশন বিশেষ করে তাদেরকে আকৃষ্ট করে ওখান থেকে বের করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য আবুল হাসান, সিলেট পাঁচ।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা যক্ষীগুঞ্জ খানাইঘাট সীমান্ত এলাকা। নেটওয়ার্ক মোবাইলের এত দুর্বল যার কারণে যে সমস্ত মানুষ সীমান্ত এলাকায় আছে যোগাযোগের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির মধ্যে, সাথে সাথে বাংলাদেশের নেটওয়ার্ক না থাকার কারণে পার্শ্ববর্তী দেশের নেটওয়ার্ক অনেকে ব্যবহার করতে থাকে। এমতাবস্থায় অর্থনৈতিকভাবেও বাংলাদেশ পিছনে পড়ছে। এমতাবস্থায় যাতে নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা করার জন্যে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে
1: মাননীয় মন্ত্রী।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের রিমোট জায়গায় আমাদের এই কোম্পানিগুলি আছে যেখানে আপনার ইন্টারনেট সার্ভিস পাওয়া যাচ্ছে না। আমি মাননীয় এমপি মহোদয়কে বলবো আপনি যদি আপনার স্পেসিফিকলি আপনি বলেন কোন জায়গায় আপনার নেটওয়ার্ক পাচ্ছেন না, তাহলে আমি যারা অপারেটর আছে এবং আমাদের সরকারি যে টেলিটক আছে তাদের সাথে কথা বলে আমি ইনশাল্লাহ আপনার টাওয়ারের ব্যবস্থা করে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 2273 মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর তিন।
7: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 2273 এই মহান সংসদে আপনার মাধ্যমে উপস্থাপন করছি। মাননীয় অর্থ বিভাগের মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি আমরা দেখেছি ফেসিস্ট আমলে একজন ব্যক্তির নামে বর্ষ পালিত হয়েছে, মুজিব বর্ষ। এই মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ তামা মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের কত টাকা খরচ হইয়াছে, এই অপচয়ের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিবে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ তামা মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982,91,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। আবার বলবো ফিগারটা
1: মাননীয় মন্ত্রী? চার পৃষ্ঠার উত্তর, পঠিত বললে গণ্য হতে পারে।
0: জি, এটা অনেক লম্বা, কারণ 900 কোটি টাকা তো বিভিন্ন মন্ত্রণালয় খরচ করেছে, সুতরাং এটা অনেক দীর্ঘ, এটা বোধ হয় পঠিত বলিও গণ্য হলে
1: ধন্যবাদ
0: ভালো হবে।
1: উত্তরের বাকি অংশ পঠিত বললে
0: এখনো পর্যন্ত কোনো কিছু গৃহীত হয়নি,
1: এটি পঠিত বলিয়া গণ্য করা হলো। বাকি প্রশ্নের বাকি উত্তর মাননীয় সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
7: জি ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সম্পূরক প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। ইতিমধ্যে আমার মনে হয় এই মহান সংসদ এবং এই জাতি জানতে পারল যে একজন ব্যক্তির প্রচারের জন্য আমাদের এই দেশের কষ্টার্জিত অর্থের 982,91,74,000 টাকা ব্যয় করা হয়েছে। নিঃসন্দেহে এটা একটা বিরাট আমি মনে করি নিন্দনীয় বিষয়। এবং এই বিষয়টির ব্যাপারে আমার প্রশ্ন হলো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, উনি কি জানাবেন যে বিপুল অর্থ সরকারি অর্থ ব্যয়ের কোনো নিরীক্ষা বা তদন্তের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি না, সরকারি অর্থের অপচয় বা অনিয়মের সঙ্গে যারা জড়িত আছে প্রমাণ পাওয়া গেলে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে এবং ভবিষ্যতে এ ধরনের এই ব্যক্তিকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য প্রচারের জন্য অপ্রয়োজনীয় ব্যয় রোধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করবে, মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। ধন্যবাদ
1: মাননীয় মন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, এটা তো শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এইটার আসলে শুধুমাত্র একটি বিষয় তো না, অনেকগুলো বিষয় আছে, সবগুলোর বিষয়ে ক্রমান্বয়ে আমরা স্টক টেকিং করছি, পরবর্তীতে এটা কোনো সিদ্ধান্ত গৃহীত হবে ভবিষ্যতে আমি নিশ্চিত। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য সালাউদ্দিন গাজীপুর চার।
8: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া, প্রবাসীদের কল্যাণের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে গত ফেসিবাদের সময় তদবির, ঘুষ বাণিজ্য এবং সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লোনের নামে লুটপাট করা হয়েছে, যেখানে প্রায় 61% এখন পর্যন্ত ঋণ খেলাপি রয়ে গিয়েছে। একই সাথে ভয়ানক তথ্য হলো, এখন পর্যন্ত আগের সিন্ডিকেট, আগের তদবির এবং আগের বাণিজ্যের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় সেই লোন উত্তোলন এবং প্রদান করা হচ্ছে। এই সিন্ডিকেট ভঙ্গ ভেঙে দিতে এবং আগের বিষয়গুলো কোনো ধরনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা।
1: মাননীয় মন্ত্রী।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আগেও কয়েকবার সংসদে একটি বিষয় পরিষ্কারভাবে বলেছি যে আর্থিক শৃঙ্খলা এই সরকারের টপ প্রায়োরিটি। এই জায়গাটা আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। শুধু একটি ব্যাংক তো নয়, অনেকগুলো ব্যাংকে কী ঘটনা ঘটেছে এবং প্রত্যেক কিছু তদন্ত হচ্ছে, অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে এবং এই এটা একটা চলমান প্রক্রিয়া। এটা তো রাতারাতি এটার সলিউশন দেওয়া সম্ভব না, চলমান প্রক্রিয়া। এই যে ক্লিনিং প্রসেস চলছে, পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর একটা ক্লিনিং প্রসেস চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি। আমি আগেও বলেছি বিএনপি সরকার আর্থিক শৃঙ্খলা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি, কারণ একটি দেশের কে যদি সামনের দিকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যেতে হয় আর্থিক শৃঙ্খলা হচ্ছে টপ প্রায়োরিটি, সেটা আমরা নিশ্চিত করছি ইনশাআল্লাহ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 2274 মাননীয় সদস্য মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ 1।

0: অনুপস্থিত তারকা চিহ্নিত প্রশ্ন 2275 রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2।
1: স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 2275 এই মহান সংসদে উপস্থাপন করছি। অর্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি ব্রাহ্মণবাড়িয়া 2 এর সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার আংশিক গ্রামীণ জনপদ এলাকায় কৃষিপণ্য সংরক্ষণ হিমাগার নির্মাণ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা চালুর কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় অর্থমন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। না বলবো কেন, হ্যাঁ।

0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গ্রামাঞ্চলে, দেশের গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কৃষিখাতের পণ্য প্রক্রিয়াজাতকরণ, শিল্প স্থাপন ও তৎসংক্রান্ত সহায়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে 2,000 কোটি টাকার কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে পুনঃ অর্থায়ন তহবিল চলমান রয়েছে। এই তহবিলের আওতায় উদ্যোক্তাগণ 7% সুদে 7 বছর পর্যন্ত মেয়াদে সর্বোচ্চ 100 কোটি টাকার ঋণ সুবিধা পেয়ে থাকেন। গ্রামীণ এলাকায় অবস্থিত উদ্যোগসমূহকে এ তহবিলের আওতায় পুনঃ অর্থায়ন প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। সম্প্রতি এ তহবিল এর পরিমাণ 1400 কোটি টাকা থেকে বৃদ্ধি করে 2,000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক 2008-6-2026 তারিখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য 10,000 কোটি টাকার একটি পূর্ণ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। তাছাড়া কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ ব্যাংক কর্তৃক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়ে থাকে। উক্ত কর্মসূচির আওতায় 2025-26 অর্থবছরে তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক কৃষি খাতে ঋণ বিতরণের জন্য 39,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ব্যাংকসমূহ কর্তৃক আমদানি বিকল্প ফসলসমূহে ডাল, তেলবীজ, ভুট্টা, মশলা জাতীয় ফসল চাষে মাত্র 4% রিয়াতি হার সুদে ঋণ বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে সরকার কর্তৃক ঋণ প্রদানকারী ব্যাংকসমূহকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুদ ভর্তুকি প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংক এসিডি সার্কুলারের মাধ্যমে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিকল্পে 1,000 কোটি টাকার একটি বিশেষ পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। উক্ত স্কিমের আওতায় কৃষক পর্যায়ে ঋণের সুদ হার 4%। এ সকল তহবিল ছাড়া দেশের জন্য প্রযোজ্য বিধায় বর্তমানে পৃথকভাবে ব্রহ্মণবাড়িয়া 2-এর সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার আংশিক উপজেলার গ্রামীণ জনপদে জনপদ এলাকার কৃষিপণ্য সংরক্ষণ, হিমাগার নির্মাণ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা আলাদা করে করার প্রয়োজন নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য রুমিন ফারানা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, এই সবগুলো ব্যাংকের মোটামুটি গত 15 বছরে যে পরিমাণ ঋণ দেয়া হয়েছে তার অলমোস্ট 50-70% খেলাপি। একমাত্র জনতা ব্যাংকের ঋণেই 70% খেলাপি, এবং এই খেলাপি ঋণগুলো হয়েছে এসালম, বেক্সিমকো, অ্যানন্ট্যাক্স গ্রুপ, বিসমিল্লা গ্রুপ, এদের মাধ্যমে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এই যে যারা গত 15 বছরে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে সেটা পরিশোধ করে নাই, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে, এবং এই ব্যাংকগুলোর আর্থিক যে দুরবস্থা সেইটা কাটাতেই বা সরকার কি ব্যবস্থা নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
0: মাননীয় স্পিকার, এটা একটু ভিন্ন প্রশ্ন, যদিও বা প্রথম এই প্রশ্নের সাথে এটার কোনো মিল নাই, তবু আমি উত্তর দিচ্ছি। সেটা আমি তো বহুবার সংসদে বলেছি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কয়েকদিন আগেও বলেছি, এবং সকলের বিরুদ্ধে ব্যবস্থা, ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, তদন্ত চলছে, এবং অনেকের প্রপার্টি ইতিমধ্যে ক্রক করার প্রক্রিয়া চলছে। তো এটা এই ধারা চলতে থাকবে, এবং এই ব্যাপারে আমরা আগেও বলেছি বারবার, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গেছেন তাদের ব্যাপারে বিএনপি কোনো কম্প্রোমাইজ করবে না, এই সরকার কোনো কম্প্রোমাইজ করবে না, এবং এই ধারা অব্যাহত থাকবে। এটা তো বহুবার তথ্য দিয়েছি আমি সংসদে, কি কি ব্যবস্থা নিয়েছি সেই তথ্য, বিস্তারিত তথ্য দিয়েছি এই সংসদে, এবং সুতরাং এই ধারা অব্যাহত থাকবে।
1: মাননীয় সদস্য আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম 2।
3: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা অনেকগুলো ব্যাংকের নাম শুনি, কিন্তু আমার অঞ্চলের গরিব মানুষকে যে ব্যাংকটা ঋণ দেয় সেটার নাম হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য, এই ব্যাংকটা একটা সিন্ডিকেটের আন্ডারে পড়েছে। শুধু রাজশাহীর বাহিরে যেন ব্যাংকটা না যায়, এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল ঢাকায় নিয়ে আসা, যাতে করে গভর্নমেন্ট স্বচ্ছভাবে তদন্ত রাখতে পারে। কিন্তু এখানে অনেক ঋণ খেলাপি আছে, অনেক নিউজ হয়, অনেক কিছু হয়, কিন্তু একটা গোষ্ঠী আগে ছিল আওয়ামী লীগ, এখন তারা বিএনপি সাজা শুরু করেছে। এই ব্যাংকটাকে জনঘনিষ্ঠ, কৃষক ঘনিষ্ঠ বানানোর ক্ষেত্রে আমাদের অর্থমন্ত্রী কোনো ধরনের প্ল্যান নেবেন কি না, বা কোনো উদ্যোগ নেবেন কি না, বা কোনো তদন্ত করবেন কি না, সেটার ব্যাপারে আমার জানার প্রশ্ন আর কি।
1: মাননীয় মন্ত্রী।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের পরিবর্তে বিএনপির ব্যাংক দখল প্রক্রিয়ার কোনো সুযোগ এই সরকারের অধীনে নাই, কোনো সুযোগ নাই। এবং আমরা কোনো ব্যাংককে রাজনৈতিকভাবে কোনো নিয়োগও দিচ্ছি না, কনসিয়াস ডিসিশন অফ বিএনপি গভর্নমেন্ট। আমরা কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট কোনো ব্যাংকে দিচ্ছি না, কোনো আর্থিক প্রতিষ্ঠানে দিচ্ছি না, দেওয়ার সুযোগও নাই। এবং বিশেষ করে যে ব্যাংকটির কথা বলেছেন সেই ব্যাংক না, অনেকগুলো ব্যাংকের সমস্যা আছে। সুতরাং এগুলো পরিচালনা পরিষদ, এগুলোর যারা ম্যানেজমেন্টে আছে, এগুলোর সব কিছুর একটা অ্যানালিসিস চলছে, এবং সেটা শেষ হলে পরিবর্তনগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 2276, মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন হল, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় তথ্য প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণ, উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিতকরণ এবং যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে ICT অবকাঠামো উন্নয়নে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না? ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক তথ্য প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণ, উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতকরণ ও কর্মসংস্থানের লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন ডিজিটাল সংযোগ স্থাপন প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের মাধ্যমে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্স একতলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে পঞ্চম তলায় উপজেলা সেবা তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা সেবা এবং তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা পর্যায়ে ভবিষ্যতে একটা আধুনিক ICT হাবে পরিণত করবে। উক্ত কেন্দ্রে ডিজিটাল ল্যাব স্থাপন করে উপজেলা পর্যায়ে তরুণ তরুণীদের স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্স প্রশিক্ষণ সহ ICT বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করার কার্যক্রম গ্রহণ করা হবে। একটু আগে আমি বললাম মাননীয় স্পিকার, যে মাদকাসক্ত যারা আছে তাদেরকে আমরা ঠিক এইভাবে আমাদের এনগেজ করার চেষ্টা করছি। ফলে উপজেলা পর্যায়ে আত্মকর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে। এছাড়া উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে স্টার্ট আপ জোন, প্লাগ অ্যান্ড প্লে জোন প্রভৃতি সুবিধা রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক সারা দেশে আগামী 5 বছরের মধ্যে আমরা 1000 জনকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ফ্রিল্যান্সার তৈরি করা হবে।
1: এছাড়া দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য হতে পারে।
5: জি মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে।
1: উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
4: মাননীয় স্পিকার, মন্ত্রী মহোদয় বলেছে এক তালা হতে পঞ্চম তালা সম্পন্ন হয়েছে, কিন্তু অদ্যাবধি আমরা যেই ইন্টারনেট চালু এবং যে প্রশিক্ষণ কেন্দ্র চালু হতে দেখি নাই, তাই আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, কবে নাগাদ চালু হবে এবং মানুষ সুফল কখন হইতে পাওয়া শুরু করবে? ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
5: মাননীয় স্পিকার, ইন্টারনেট চালু কিছু কিছু হয়েছে, সব উপজেলাগুলিতে এখনও হয়নি, এখনও পঞ্চমতলা বা চতুর্থতলায় কাজ চলছে, শেষ করতে পারিনি আমরা, বাট কিছু কিছু হয়েছে, একদমই যেহানি তা নয়। আর ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে প্রত্যেকটা উপজেলায় যাওয়ার চেষ্টা করছি এবং এই কাজ অব্যাহত থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য সঞ্জিদা ইয়াসমিন, মহিলা আসন 31। রেলিভেন্ট প্রশ্ন করবেন।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়কে বলতে চাই। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে দেশে কতটি মোবাইল সিম কোম্পানির কার্যক্রম চলমান রহিয়াছে? টেলিটক সিমকে ব্যাপক গ্রাহক ব্যবহারকারীর আওতায় নিয়ে আসিবার কোনো পরিকল্পনা আছে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। এই মুহূর্তে আমাদের 4টি অপারেটর রয়ে গেছে, আপনারা জানেন, টেলিটক, রবি, বাংলা লিংক এবং গ্রামীণ। আর আপনার টেলিটককে আমরা আপগ্রেড করার চেষ্টা করছি, আমরা আরও কিছু কিছু টাওয়ার বসাতে হবে আমাদের। আসলে টেলিটককে আপগ্রেড করতে গেলে আমাদের টাকা পয়সা দরকার, আল্লাহ চাইতো আমরা চেষ্টা করছি বাড়ি থেকে ফান্ড এনে টেলিটককে কীভাবে আপগ্রেড করা যায়, কারণ টেলিটককে আপগ্রেড করতে পারলে অন্য যারা অপারেটর রয়ে গেছে তারা একটু কেয়ারফুল থাকবে, তা না হলে আমরা যদি বাজারে না থাকি, টেলিটক বাজারে না থাকলে অন্য অন্য অপারেটরগুলি তার ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিবে, যার জন্য টেলিটককে আমাদেরকে বাজারে রাখতেই হবে, সরকারের কাছে রাখতেই হবে। আমরা অনেক সময় শুনি যে টেলিটককে বিক্রি হয়ে যাচ্ছে, বাট এটি সরকারের এমন কোনো এখন এই মুহূর্তে এরকম ইচ্ছে নেই, আমরা আল্লাহ চেয়ে তো খুব শীঘ্রই টেলিটককে আমরা আপগ্রেড করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: নাদিয়া পাঠান, মহিলা আসন 32।
7: আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, বাংলাদেশে গ্রাহকরা যদি ব্যাংকে টাকা রাখার পর সেই গচ্ছিত অর্থ চাহিবা মাত্র নির্দিষ্ট চার্জ কর্তনের মাধ্যমে সেই টাকা ফেরত নিতে পারে, তাহলে মোবাইল কোম্পানির কাছে আমরা যারা গ্রাহকরা মোবাইলে টাকা রিচার্জ করি এবং ডাটা রিচার্জ করি, সেই অব্যবহৃত ডাটা এবং মোবাইলে সেই টাকা অর্থাৎ রিচার্জকৃত টাকা ব্যবহার করার পর কিংবা ব্যবহার যদি আমি না করি, তাহলে নির্দিষ্ট মেয়াদান্তে সেই টাকাগুলোর কোনো ফেরত আমরা পাই না, অর্থাৎ সেই নির্দিষ্ট মেয়াদে সেই টাকাগুলো যে কোনো উপায়ে মোবাইল কোম্পানিগুলোর হাতে নিয়ে যায়। প্রতারণার এই ফাঁদ থেকে গ্রাহকদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং সেটি কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। ইটস এ ভেরি রিলেভেন্ট কোশ্চেন্স। অ্যাকচুয়ালি আমরা বিটিএসসির মাধ্যমে আমরা কয়েকবার যারা অপারেটর আছে তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে আমরা প্যাকেজ কিনি, 7 দিনের প্যাকেজ বা 15 দিনের প্যাকেজ, দেখা যায় আমার টাকা শেষ হয়নি কিন্তু দিন শেষ হয়ে গেছে, টাকাটা কিন্তু ওরা নিয়ে নেয়, কিন্তু এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমরা যারা অপারেটর তাদের সাথে কথা বলেছি, আমরা বিটিআরসির সাথে কথা বলেছি, আমাদের রেগুলেটরি কমিশন যেটা আছে, আর তাছাড়া একটা আছে ড্রপ, কল ড্রপ, এটা নিয়েও কথা বলেছি আমরা। আমরা আরও অধিকতভাবে কথা বলতে হবে, আমাদের অপারেটরের সাথে বসতে হবে, কারণ তাদের কিছু বিজনেস পলিসি আছে যার জন্য অনেক সময় তাদের নানা রকম এক্সকিউজ দেয় তারা, যে এই জন্য আমরা করতে পারছি না। আমরা চেষ্টা করছি তাদের চাপের মুখে রাখতে, কারণ আমাদের আজকে মাননীয় সংসদ সদস্য যে কথা বললেন এটা আমরাও কনসার্ন, আমরা ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব কী করে এই কি বলে এটাকে প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়, এটা আমরা নিশ্চয়ই আমরা চাপে রাখব যারা অপারেটর আছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্নোত্তর এখানেই শেষ হল। বলেন, পয়েন্ট অফ অর্ডার, মাইক দেন ওনাকে। ও ইকবাল হাসান মাহমুদকে মাইক দেন, মাননীয় মন্ত্রী।
8: মাইক আসে না স্পিকার? আসছে। মাননীয় স্পিকার, আমরা অতীতে দেখেছি পার্লামেন্টে পার্লামেন্ট চালক চলা অবস্থাতে যদি কোনো সাবেক স্পিকার ইন্তেকাল করেন তাহলে পার্লামেন্টে সব কাজ স্থগিত রেখে তার সম্বন্ধে শোক প্রস্তাব এনে বিরোধী দল এবং সরকারি দল উভয় আলোচনা করে সেদিনের জন্য পার্লামেন্টকে আর্জন করা হয়। এটা জাস্ট ওই স্পিকারকে সম্মান জানানোর জন্য, যেহেতু পার্লামেন্ট চলছে এবং উনি ইন্তেকাল করেছেন এবং উনি দীর্ঘকাল এই পার্লামেন্টের স্পিকার ছিলেন, তাই আমি আপনার কাছে আবেদন করব আর কোনো আলোচনা না করে শোক প্রস্তাবে যে পার্লামেন্টটাকে অ্যাডজন করেন। ধন্যবাদ তোমার স্পিকার।
1: মাননীয় সদস্য, আমার যেটুকু অভিজ্ঞতা, সংসদে বিদ্যমান কোনো সংসদ সদস্য যদি ইন্তেকাল করেন তাহলে সেদিন আর সংসদ বসে না, সাথে সাথে সংসদ কার্যক্রম স্থগিত করা হয়। কর্মরত কোনো স্পিকার আজ পর্যন্ত তো মারা গিয়েছে বলে আমার জানা নাই, সুতরাং এই প্রশ্নের এই সমস্যার সম্মুখীন বা এই এই বিষয়ে আগে কখনো হয়নি। যদি এই সংসদে খোদা না খাস্তা কোনো সদস্য এমনকি স্পিকার মারা যায় তাহলে সাথে সাথে সংসদ মুলতবি হয়ে যায়। আজকে যেহেতু একজন প্রাক্তন সংসদ সদস্য প্রাক্তন স্পিকার ইন্তেকাল করেছেন, সেই জন্য আমরা সংসদ মুলতবি করি নেই, এ ব্যাপারে আলোচনা করব। আলোচনা করার পরেই আজকে আগেই অনেক আগেই সংসদের বাকি কার্যক্রম অনিষ্পন্ন রেখে মুলতবি করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচীভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা বিষয়ক সিদ্ধান্ত পরবর্তীকালে জানানো হবে। এখন বিল সম্পর্কে স্থায়ী কমিটি রিপোর্ট উপস্থাপন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমান বোলা এককে কার্যপ্রণালী বিধি 211 বিধির এক উপবিধি অনুযায়ী বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026-এর পরীক্ষাকরণ সংক্রান্ত আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদের 7 জুলাই 2026 খ্রিস্টাব্দের তারিখের বৈঠকে উত্থাপিত বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি আন্দালিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 9 জুলাই 2026 তারিখে বৈঠকে মিলিত হয়, বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন আমি আন্দালিব রহমান 115 ভোলা সদর ভোলা এক, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ এক, মোহাম্মদ নওশাদ জমির 1 পঞ্চগড় 1, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট 1, মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1 এবং আক্তার হোসেন 22 রংপুর 4। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা ও কর্মচারী বিলটি পরীক্ষার কাজে এই রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো।

0: মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করার জন্যে সরকার এবং বিরোধী দলের উভয় পক্ষ থেকে কয়েকজন সদস্য যে তালিকা পেয়েছি সেই অনুযায়ী আহ্বান জানাব। প্রথমেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মোহাম্মদ আখতার হোসেন, এনসিপি।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আমাদের জন্য একটা শুভবাহু দিন, আমাদের এই সংসদের সাবেক একজন স্পিকার।
0: আপনি 3 মিনিটে বক্তব্য শেষ করলে ভালো হয়।
1: জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আমাদের জন্য একটা শোকাবহ দিন, আজকে আমাদের এই সংসদের সাবেক একজন স্পিকার এবং অস্থায়ী একজন রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব, তিনি আজকে ভোরে ইন্তেকাল করেছেন। আমরা তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করছি। তিনি বাংলাদেশের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং বিশেষত আমরা যারা আইন অঙ্গনের মানুষেরা আছি, আমরা তাকে দীর্ঘ সময় ধরে চিনি এবং জানি। তিনি রাষ্ট্রীয় দায়িত্বগুলো যখন পালন করেছেন, তার পাশাপাশি তিনি কোর্টে যখন প্র্যাকটিস করেছেন, তার সেই বিখ্যাত ছাতা, তার বিখ্যাত হ্যাট এবং তার কোর্টে বিচরণ করা দীর্ঘ সময় পর্যন্ত, জীবনের একটা শেষ সময় পর্যন্ত তিনি কোর্টে এসেছেন, এটা যারা আইন অঙ্গনের মানুষেরা আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয়। এবং আজকের এই সংসদে তার একজন যোগ্য সন্তান আমাদের সাথে আছেন, আমরা তার প্রতি এবং তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আমরা চাই এই বাংলাদেশের মানুষেরা, যারা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের সাথে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তার যে স্বপ্নের আবহ ছিল সেটাকে মিলিয়ে নিয়ে সামনের দিনে আমরা যেন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি। আমরা বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে তার অতীত জীবনের সমস্ত কর্মকাণ্ড এবং তার সমস্ত অনুপ্রেরণাদায়ী যে বক্তব্য এবং তার অনুপ্রেরণাদায়ী কর্মকাণ্ড, সব কিছুকে একটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে সংরক্ষণ করার মধ্য দিয়ে সামনের দিনে আমরা বাংলাদেশের জন্য আরও ভালো একটা উদাহরণ যদি তৈরি করতে পারি, সেটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। আমরা সামগ্রিকভাবে আজকের এই সংসদ থেকে আমাদের সদ্য প্রয়াত ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং অস্থায়ী সাবেক স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি, তার পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার জীবনের ভালো জিনিসগুলোকে গ্রহণ করেন এবং ত্রুটি বিচ্ছিন্নগুলোকে ক্ষমা করে দেন। সামগ্রিকভাবে আমরা আমাদের বিরোধী দল এবং সরকার দলের পক্ষ থেকেই আজকের এই সংসদে তার মৃত্যুতে গভীর শোক প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন, নোয়াখালী এক।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আমি
2: প্রথমে সাবেক স্পিকার, বাংলাদেশ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যু শোক প্রকাশ করছি। তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন মাননীয় স্পিকার, এবং আইন জগতেও যেরকম ছিলেন, পার্লামেন্টে একইরকম ছিলেন। তার একটা বর্ণাঢ্য জীবন ছিল। তিনি 1931 পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে বিএ অনার্স, এমএ, পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স, এলএলবি ডিগ্রি লাভ করেন। লন্ডনের লিগমেন্টন থেকে ব্যারিস্টার ল ডিগ্রি লাভ করেন। 27 পাস 60 সাল তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং 5/2/69 তিনি সুপ্রিম কোর্টের প্র্যাকটিস অনুমতি লাভ করেন। তিনি ছাত্র অবস্থায় 1945 সনে ছাত্র থাকাকালীন অবস্থায় তৎকালীন ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন মাননীয় স্পিকার। তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের সমর্থক ছিলেন জীবনের প্রথমে। 1971 সনে হাইকোর্টে আইনজীবীদের গ্রুপটি মুক্তিদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। আইন পেশায় সুনাম খ্যাতি অর্জন করায় রাষ্ট্রপতি মহান রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 থেকে 1981 পর্যন্ত 5 বার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তাকে পাঠান এবং দল গঠনের প্রথম পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাগত দল গঠন করলে তিনি তাকে তাদের যোগ দেন। তিনি জাতীয়বাদী গণতান্ত্রিক দল জাগ দলের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন এবং 2002 সালের 21 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত তিনি গণপতি বাংলাদেশ সরকারের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ যুবদের সরকার এবং 6 এপ্রিল 1981 থেকে 27 নভেম্বর 1981 পর্যন্ত গণপূর্ত নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন এবং 1981 সনের 11 ফেব্রুয়ারি থেকে 1982 সালের গণপতি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি পঞ্চম জাতীয় সংসদে বেগম খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় 20 মার্চ 1991 সনে থেকে 28 আগস্ট 1991 পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং 19 সেপ্টেম্বর 1991 থেকে 19 মার্চ 1996 পর্যন্ত শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ষষ্ঠ জাতীয় সংসদে গঠিত স্বল্পকালীন বিভিন্ন সরকারের মন্ত্রিসভার 19 মার্চ 1996 থেকে 30 মার্চ 1996 পর্যন্ত আইন বিচার সংসদীয় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তত্ত্বাবধায়ক সরকার বিল প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এটা বনেট জীবন ছিল, পার্লামেন্ট একদম অভিজ্ঞ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য নাজিবুর রহমান, পাবনা 1।
3: আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
0: সময় 3 মিনিট।
3: প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহর বেদেদা সেই অমোঘ বিধান অনুযায়ী আমাদের মুরব্বী জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, 6 বারের নির্বাচিত এমপি, সাবেক মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য আমাদের কলিগ জনাব নওশাদ জমিরের সম্মানিত পিতা দুনিয়ার সফর শেষ করে তার রবের কাছে ফিরে গিয়েছেন। আমি আজকে এখানে দাঁড়িয়ে ওনার মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মা গফিরলাহ ওয়ারহাম ওয়াফু আনহু ওয়াআফি ওয়া আকরিম নুজুলাহ ওয়াওয়াসসি মুদখালাহ ওয়াগসিলহু বিমাইন ওয়া সালজিন ওয়া বারদ ওয়া নাক্কিহি মিন মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবয়াদু মিনাদ দানাস। আমি ওনার শোকশোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সবরান জামিলা দান করেন। আল্লাহুম্মা আনজিল আলা আহলি বাইতিহি সাকিনাতা ওয়াল ওয়াকার। মাননীয় স্পিকার, 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী পঞ্চম জাতীয় সংসদে আপনারা যারা এই সংসদকে প্রাণবন্ত করে রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জনাব জমিরুদ্দিন সরকার। সেই সময় গ্যালারি থেকে বিভিন্ন বিতর্ক আমার দেখার সৌভাগ্য হয়েছিল, বিশেষ করে অধ্যাপক গোলাম আজম সাহেবের নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কে তার বুদ্ধিদীপ্ত উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছিল। 2001 সালে অষ্টম জাতীয় সংসদে তিনি স্পিকার নির্বাচিত হন। সেই সময়ে দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে সেই সময় যেহেতু একটি ফ্যাসিবাদী দল বিরোধী দলের ভূমিকায় ছিল। আমরা দেখেছি তিনি অত্যন্ত যোগ্যতার সাথে শান্তভাবে সেই দায়িত্ব পালন করে গিয়েছিলেন। তিনি একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন, 66 বছর তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। আমাদের সিনিয়র বলতেন, একজন ব্যারিস্টারকে তার বেশভূষা দেখে বহু দূর থেকে চেনা যায়। এরকম ব্যারিস্টার আমাদের দেশে যদি কয়েকজনের নাম বলা যায় তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হবেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। তার সেই সুটেড বুটেড যে অ্যাটায়ার ছিল, একটি হ্যাট একটি ছাতা নিয়ে যেভাবে তিনি চলাফেরা করতেন, বহুদূর থেকেই বোঝা যেত তিনি একজন স্বনামধন্য আইনজীবী। তিনি শুধুমাত্র একজন আইনজীবী ছিলেন না, আমাদের আজকের যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য শিক্ষা। আজকে আমরা দেখি না উনি যেভাবে বই লিখেছেন, 12টি বই লিখেছেন আইনজীবীদের মধ্যে, সেই চর্চা রাজনীতিবিদদের মধ্যে সেই লেখার চর্চাটা কমে গিয়েছে, সেক্ষেত্রে তিনি আমাদের জন্য উদাহরণ। মাননীয় স্পিকার, তিনি একজন সৎ সন্তানের বাবা ছিলেন, তার দুই সন্তান আমার পরিচিত, তারা অত্যন্ত ভালো এবং দিনদার পরহেজগার রূপে আমি দেখেছি তাদেরকে। রাসূলুল্লাহ ইসলামের হাদিস অনুযায়ী কেউ যখন মারা যান তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, যে কয়টি খোলা থাকে তার মধ্যে একটি হলো সৎ সন্তান। সৎ সন্তানরা যখন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করেন সেটা তখন কবুল।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা এক।
4: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: 3 মিনিট।
4: আমাকে আমাদের একজন দীর্ঘদিনের কর্মী মরহুম ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সম্পর্কে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মরহুম ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মরহুম জমিরুদ্দিন সরকার, তিনি একজন অত্যন্ত সফল আইনজীবী, তার জীবনে আইনজীবী হিসাবে তিনি একজন সফল আইনজীবী। আমার পূর্বে মাননীয় সংসদ সদস্য বলেছেন, সুটেড বুটেড হ্যাট ছাতা, এইভাবে বহু দূরে থেকেই বোঝা যেত যে ঢাকা হাইকোর্টের সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী জমিরুদ্দিন সরকারকে দেখা যাচ্ছে। তিনি একজন সফল আইনজীবী, যারা ওনার কাছে বিচার

0: তিনি একজন সফল রাজনীতিবিদ, রাজনীতিবিদ হিসাবে বলতে গেলে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে তিনি বিভিন্ন পদে রাজনীতিতে অবদান রেখেছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি অবদান রেখেছেন বিভিন্ন পদে, এবং এই পার্লামেন্টে একজন স্পিকার হিসাবে তিনি অবদান রেখেছেন। আজকে যেহেতু সময় নির্ধারিত, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সম্বন্ধে বলতে গেলে দীর্ঘ সময় বলতে হবে।
1: মাননীয় সদস্য, এক মিনিটে সাম আপ করুন।
0: আপনারা সকলে মিলে মরহুম ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবারের পরিজনকে আমরা সমবেদনা জানাচ্ছি, এবং পরিবারের সদস্যদের সাথে আমাদের সাথে একজন কলিগ আছেন এখানে, যে তিনিও ব্যারিস্টার নওশের জামির। আমি তাদের সকলের সাফল্য কামনা করি, আমরা তাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। আমরা পুনরায় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের শ্রদ্ধা নিবেদন প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: যেহেতু আজানের কিছুক্ষণ পরে আজান পড়বে, আপনি তিন মিনিটে শেষ করলে ভালো হয় আর কি।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। ব্যারিস্টার জমিরুদ্দিন শিরকার, তিনি লিখতেন এসআইআর কে, তো একজন সুটেড বুটেড আপাদমস্তক জেন্টলম্যান। আমাদেরকে তিনি আমাদের পিতৃতুল্য ছিলেন, কিন্তু কখনো আপনি ছাড়া কথা বলেন। তাকে থ্রি পিস ছাড়া চেনা যেত না। তার এলাকায় একজন ভোটার তার নিজের মুখে বলা গল্পে বলেছেন, একদিন পাজামা পাঞ্জাবি পরে গেলে তাকেই জিজ্ঞেস করেছেন ব্যারিস্টার সাহেব কোথায়, ওনাকেই জিজ্ঞেস করেছেন। তো তাকে সারা জীবনে আমরা থ্রি পিস সুটেড বুটেড স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, আইনজীবী, এই হিসাবেই জেনে যাব। কিন্তু সারা জীবন ওনার যা প্র্যাকটিস কর্মজীবন আমার বয়সের সমান, ওনার কর্মজীবনের পরিধি। এই কর্মজীবনে তার সুনাম ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি, কোনো ক্লায়েন্ট এবং কোনো মানুষ আইনজীবী হিসেবে তার বিরুদ্ধে কোনো দিন কোনো সমালোচনা করেননি। দলের প্রতি শতকরা শতভাগ নিবেদিত একজন মানুষ। তাকে আমি শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি আমার কর্মজীবনের প্রথম দিকে, এবং আমার সিনিয়র কলিগ হিসেবে পেয়েছি আমার তার কর্মজীবনের শেষের দিকে। তিনি আমাদের স্ট্যান্ডিং কমিটির ওয়ান অফ দি সিনিয়র মোস্ট মেম্বার। আজকের এই পার্লামেন্ট উনি থাকার কথা ছিল, কিন্তু বয়সের ভারে তিনি তার সন্তান ব্যারিস্টার জমির নওশাদ জমিরকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করে তিনি নিজে আর এই নির্বাচনটা করেননি। নির্বাচন করলে নিশ্চিতভাবেই তিনি জয়ী হতেন, আমাদের বিশ্বাস। তিনি আমাদের মাঝে থাকতেন, তিনি আমাদের মাঝে না থাকলেও সারা জীবন এই পার্লামেন্টের এখানেই থাকবেন। আমরা শুনেছি, জানতে পেরেছি প্রথামাফিক পার্লামেন্টই যেখানে সাবেক স্পিকারদেরকে কবরস্থ করা হয়, সমাধিস্থ করা হয়, সেখানেই ওনাকে আজকে তার দাফনটা করা হবে, কবর দেওয়া হবে। সুতরাং তিনি পার্লামেন্টেই থাকবেন, তিনি পার্লামেন্টে ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি আইনজীবী ছিলেন, তিনি আইন প্রণয়নকারী ছিলেন, তিনি স্পিকার ছিলেন, তিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন, এবং সেরকম একজন সাকসেসফুল মানুষ আমাদের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। স্পিকার হিসেবে নয়,

0: না আমি তাকে সংসার সদস্য হিসেবে যে ভূমিকা রাখতে দেখেছি, যা কিছু আমরা তাদের কাছ থেকে শিখেছি পরবর্তী জীবনে সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি
1: পরবর্তী বক্তা মাননীয় বিরোধী দলের নেতা।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আল্লাজি সালামুন আলা নবী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, সাদাকাল্লাহুল মাওলানা আল আজিম। আজকে একজন মহান ব্যক্তি, যিনি ছয় ছয় বার এই পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় গুরুদায়িত্ব পালন করেছেন, যিনি মহান পার্লামেন্টের স্পিকার ছিলেন, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, আইন অঙ্গনের একজন তারকা আইনজীবী ছিলেন, আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সূরা মুলকের দ্বিতীয় আয়াতটি এখানে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সমস্ত মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আগে মৃত্যুর কথা বলেছেন আল্লাহ তাআলা, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সুন্দর চরিত্রের অধিকারী, উত্তম আমলের অধিকারী। ওহুয়াল আজিজুল গাফুর, যারা স্বয়ং সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করবে তাদের ব্যাপারে এই মহান সত্তা বড় কঠোর, কিন্তু যারা তার অনুগত হবে আল্লাহ তাদের প্রতি খুবই দয়া পরবশ। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকেই স্মরণ করিয়ে দিয়েছেন যে কোনো উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে তৈরি করা হয়নি, উদ্দেশ্য একটাই, ভালো কাজ করা। আর ভালো মানুষের পরিচয় আল্লাহ নবী বলেছেন, খাইরুন নাস মাইয়ান ফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে। আমি এই মহান ব্যক্তিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসাবে তিনি সফল এবং কালারফুল ব্যক্তি এবং দল হিসাবে আমি এবং আমরা তার ক্লায়েন্ট ছিলাম, বিশেষ করে আমাদের কষ্টের দিনগুলোতে ফেসিবাদী আমলে, আইনের জাতাকুলে যখন আমরা পিষ্ঠ তখন প্রায়ই আমরা তার কাছে যেতাম, দ্বারস্থ হতাম। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। এরকম তো আরো অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু তিনি একদিক থেকে ভীষণ ব্যতিক্রম ছিলেন। প্রথমবার থেকে আমরা চেষ্টা করেছি কৃতজ্ঞতা স্বরূপ তাকে কিছু ফি দেওয়ার, শেষ পর্যন্ত আমরা এই কাজে সফল হইনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটি আমার জন্য সুযোগ, একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে, আমরা তার ঋণ পরিশোধ করতে পারব না। তিনি স্পিকার হিসাবে পার্লামেন্টকে প্রাণবন্ত করে রাখতেন, আর আইনের অঙ্গনে তিনি অনেকের গুরু, তার চলন বলন সব কিছুই ছিল শিক্ষণীয়। কিন্তু এরপরে তিনি মানুষ, কোনো মানুষই আমরা ভুলের ঊর্ধ্বে না, মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তার এই বান্দাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তার কোনো গুণা থাকলে আল্লাহ তালা নেকিতে রূপান্তরিত করে দিন, এবং আল্লাহ তালা তার এই অনন্ত সফরে নিজেই তার সঙ্গে হিসাবে উত্তম ফেরেশতাদেরকে নিয়োজিত করুন। কবরের জিন্দেগিতে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে প্লাবিত করুন, প্রশস্ত করুন, শিলা বরফ এবং পানি দিয়ে আল্লাহ দৌত করে তাকে বেগুনা করে দিন। তার কবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় জান্নাতের একটা মায়ার জানালা খুলে দিন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনজন প্রিয়জন এবং তার রাজনৈতিক সহকর্মীবৃন্দকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করুন। এই সমস্ত মানুষদের জীবন থেকে আমরাও যেন অনুপ্রাণিত হয়ে নিজেদের কর্তব্য নির্ধারণ করতে পারি, আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দান করুন। আমরা একটু পরেই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মহান আল্লাহর কাছে তাকে সমজে দেব। মাটির একটা পর্দা দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবে, সেই সময় মহান আল্লাহ যেন নিজেই তার সঙ্গী হয়ে যান, সেই দোয়া করছি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। এই সংসদে অতীতে যারা স্পিকারের দায়িত্ব পালন করেছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। এখন যারা জীবিত মৃত আমরা আছি সবাইকে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার সুযোগ দিন। একদিন আমাদের জন্য মানুষ পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মানুষটাই সফল যে মারা যাওয়ার পরে কিছু মানুষ তার জন্য চোখের পানি দিয়ে তাকে স্মরণ করে। আল্লাহ আমাদের জীবনে সেই সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, আপনি যে জায়গাটায় যে চেয়ারে বসে আছেন, তিনি এই চেয়ারে ছিলেন। আল্লাহ আপনাকে অসুস্থ রাখুন, আল্লাহ ইনসাফের সাথে আপনার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। মহান দরবারে দোয়াগুলা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় এলজিআইডি মন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার জন্য আজ খুব শোকের দিন। ব্যারিস্টার স্পিকার, সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকার সাহেব, তিনি আমার কাছে একজন অত্যন্ত পরম আত্মীয় ছিলেন। রক্তের সম্পর্ক ছিল না, তিনি পুত্রের মতোই আমাকে স্নেহ করতেন। সেই জন্য তার সম্পর্কে কিছু বলতে গেলে আমি কিছুটা আবেগ আপ্লুত হব, এটাই স্বাভাবিক। খুব অল্প সময়ে তার সম্পর্কে কিছু বলে শেষ করা যাবে না। মাননীয় স্পিকার, এই ধরনের মানুষগুলো যারা পৃথিবীতে আসেন অল্প সময়ের জন্যে, যতটুকু সময় থাকেন তারা তাদের অবস্থানটুকু জানিয়ে দিয়ে যান। ব্যারিস্টার জমিদ্দিন সরকার সাহেব ছিলেন সেলফ মেড ম্যান, নিজের মেধা দিয়ে তিনি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, সুদূর যুক্তরাজ্যে গিয়ে লিঙ্কন সিন থেকে ব্যারিস্টার হয়ে এসেছেন, এবং তারপরে তার কর্মজীবনে তিনি কখনো পিছনে ফিরে তাকাননি। ব্যারিস্টার জমিদ্দিন সরকার সাহেব এমন একটা জনপদের মানুষ যে জনপদটি স্পিকার অত্যন্ত দরিদ্র লোকের বাস, কিন্তু এই মানুষগুলোর কাছে অত্যন্ত জনপ্রিয়। তারা এখনো তাকে মনে করে যে ব্যারিস্টার জমিদ্দিন সরকার তাদের অভিভাবক, সেভাবেই তারা তাকে চেনে। কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি, সাধারণ মানুষের অতি প্রিয় এই মানুষটি। শুধু উত্তরবঙ্গের ওই সুদূর উত্তরে নয়, এই ঢাকাতেও কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন মাননীয় স্পিকার। তার সারা জীবনে তিনি যখন যেখানে কাজ করেছেন পরম নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ছাত্র জীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং তার নীতির প্রতি তিনি আকৃষ্ট হয়ে প্রথমে জাগদল এবং তারপরে তিনি বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দলে যোগ দেন। একের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি ছিলেন এবং বারবার তিনি তার নেতৃত্বে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং যতবার বিএনপি সরকার গঠন করেছে ততবার তিনি মন্ত্রী ছিলেন, মাননীয় স্পিকার। এই মানুষগুলো অত্যন্ত সঠিকভাবে আমাদের ব্যারিস্টার খোকন বলেছেন যে এরা নিজেরা এক একটি প্রতিষ্ঠান, আইনের ক্ষেত্রে তিনি একটি প্রতিষ্ঠান, আইনের প্রতি তার যে আইনের শাসনের প্রতি তার যে অবিচল আস্থা, গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, এটা আমরা খুব কম দেখেছি মাননীয় স্পিকার। কতগুলো বিষয়ে তিনি একেবারে আপোষহীন ছিলেন, সেই বিষয়গুলো ছিল যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। অন্যদিকে আইনের ক্ষেত্রেও তিনি একইভাবে ছিলেন। তিনি একদিকে ইতিহাসের ছাত্র ছিলেন, সাহিত্যের ছাত্র ছিলেন, পরে আইনের পেশাকে বেছে নিয়েছিলেন আইনজ্ঞ হিসাবে। যে কোনো বিষয়ে তিনি অবলীলায় অনেকক্ষণ ধরে কথা বলতে পারতেন, উন্নত জ্ঞান ও গর্ব বক্তব্য রাখতে পারতেন। আমাদের সকলের কাছে তিনি অনুসরণীয়। আজকে যখন আমার খুব কষ্ট হচ্ছে, গতকালই আমি আমাদের সহকর্মী ব্যারিস্টার নওশাদ জামির সাহেব তাকে আমি ফোন করেছিলাম, খবর পেলাম যখন যে তিনি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে গেছেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে জানেন একটু শরীরটা খারাপ হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে এসেছি, তখন অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা। তা আপনি কালকে সকালে আসেন, সেই সকাল আর আসেনি মাননীয় স্পিকার, 4:15 তিনি চলে গেছেন। এই জন্য আমার নিজেকে অপরাধী মনে হয় যে আমি শেষ সময়টুকু তাকে দেখতে যেতে পারিনি। আজকে তিনি আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন। এই পার্লামেন্টে তার অনেক স্মৃতি, এই পার্লামেন্টে অনেক কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন যাদের চাকরি হয়েছিল তার সময়ে, তার দেখা হলেই বলে যে স্যার ব্যারিস্টার জমির সরকারের হাতে আমাকে চাকরি দিয়েছেন। এর সবাই তারা আমাকে এটা বলেন, অনেক সময় বলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, পরম করুণা আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানগুলোর মধ্যে একটিতে তাকে স্থান দেন। তার 3 সন্তান, 3টি আইনের ছাত্র, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে, তিনি আইনের কাজ করেন, কাজ করছেন। ব্যারিস্টার নওশাদ জমির, তিনি আমাদের সহকর্মী, তিনিও সুপ্রিম কোর্টে কাজ করছেন। তার ছোট ছেলে নওফেল, তিনিও আইনেরই ছাত্র। অর্থাৎ আইনের প্রতি তার যে ভালোবাসা, এটা ছিল তার আন্তরিক, সন্তানদেরকে তিনি সেভাবেই ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমাদের এই জাতীয় জীবনে যখন তাকে আমাদের খুব বেশি দরকার ছিল, আরেকটি বিষয়ে না বললে অন্যায় হবে, যে তিনি তার দলের প্রতি যে আনুগত্য, রাজনীতির প্রতি যে আনুগত্য, উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে আনুগত্য, এই ব্যাপারে তিনি অবিচল ছিলেন। আমাকে সবসময় একটা কথা বলতেন, ইলেকশন করবে, ইলেকশনের মধ্যে দিয়ে যাবে, ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না। আমি তার কাছে মাঝে মাঝেই যেতাম, তার কাছে পরামর্শ নিতাম। শেষের দিকে যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, পার্লামেন্ট আমাদের শ্রেণী কমিটির মিটিংয়ে আসতেন, সেই মিটিংয়েও তিনি আমাদেরকে পরামর্শ দিতেন। সবচেয়ে বড় যে জিনিসটা মনে পড়ে, যে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে 18 নির্বাচনের আগে, আমরা তখন অনুমতি নিয়ে স্ট্যান্ডিং কমিটির সব সদস্যরা গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে দেখা করতে পারে কারাগারের মধ্যে। সেখানে তিনি আমাদেরকে, ম্যাডাম জিয়া ব্যারিস্টার জমিদ্দার সরকারকে এসে বলেছিলেন যে আপনি তো গণতন্ত্রের মানুষ, গণতন্ত্র যেন টিকে থাকে, গণতন্ত্রের মধ্যে দিয়ে আমরা যেতে পারি, সেই কথাটা সবাইকে বলবেন এবং সেভাবে এগিয়ে চলবেন। তিনি সে চেষ্টাই করেছেন, শেষ পর্যন্ত তিনি সেই গণতন্ত্রের পথেই চলার চেষ্টা করেছেন। আমি সবশেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেস্ট নসিব করেন এবং তার পরিবারের সদস্যদেরকে সেই ক্ষমতা দেন যেন তারা এই শোক সহ্য করতে পারে এবং আমরা আমাদের বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, জাতি এক মহান রাজনীতিক, আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। আমিও কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম। আপনাদের ওখানে বসেই এই চেয়ার থেকে তিনি যখন অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন সেটি দেখে মুগ্ধ হয়েছি। বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনো অভিযোগ শুনতে পাইনি। জাতি এক মহান সন্তানকে হারালো। গতরাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে দেখতে গিয়েছিলেন। আমি প্ল্যান করেছিলাম যে আজকে সকালে তাকে দেখতে যাব, কিন্তু সেই সুযোগ থেকে দুর্ভাগ্যবশত বঞ্চিত হয়েছে। আল্লাহর ইচ্ছাই সবসময় আমরা মেনে নিতে বাধ্য। তো আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার নওশাদ জমির এবং অন্যান্য পরিবারের সদস্যবৃন্দর প্রতি গভীর শোক জানাই এবং আল্লাহর কাছে কামনা করি এই শোক সহ্য করার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দেন। এখন আমি সকল সংসদ সদস্যকে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। নীরবতা পালন শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন মাননীয় সদস্য মোহাম্মদ কামরুজ্জামান, মুন্সিগঞ্জ 3।

0: धन्यवाद।
1: अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व अल आकिबतु लिल मुत्तकीन व अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाई व मुरसलीन व अला आलिहि व सहबी अजमाईन। يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خير كما أنت شعلك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك لا حول ولا قوة إلا بالله لا ملجأ ولا منجأ من الله إلا إليك سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا رب اغفر وارحم انت خير الراحمين ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমরা এখানে কতিপয় গুণাগার, আল্লাহ একটা দেশের তাহজিব তামাদ্দুনের এই বাংলাদেশে পবিত্র সংসদ এখানে যারা দাঁড়িয়েছে সবাই জনপ্রতিনিধি মালিক, আল্লাহ তুমি আমাদের যাকে উদ্দেশ্য করে আজকে হাত তুলেছি আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। এই সংসদের প্রথম থেকে আজ পর্যন্ত আল্লাহ যে সমস্ত মেহমানরা জনপ্রতিনিধি হয়ে এখানে আসছিলেন সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের কাছ থেকে, বেগম খালেদা জিয়া যাকে পেয়েও মালিক সংসদ আমরা তাকে পাই নাই, আল্লাহ আমাদের সবার আমিনের গুণে তুমি তাদেরকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমরা এখানে সবাই মজলুম, কেউ না কেউ এমন কোনো ব্যক্তি নাই যারা কষ্ট করে এই জায়গায় আসে নাই, যাদের দ্বারা কষ্ট পাইছে মালিক তাদেরকে তুমি শাস্তির আওতায় এনে দাও মালিক। আমরা যেন আল্লাহ জনপ্রতিনিধি হয়ে সবাইকে সেবা করতে পারি সেইভাবে তুমি আমাদেরকে প্রস্তুতি নিয়ে মানুষ সেবার কারিগর হিসেবে তুমি আমাদেরকে প্রস্তুতি করার তৌফিক দান করে দাও। কাজ করে এই সংসদের সংসদ নেতা আল্লাহ বাবা মা ভাই হারিয়ে এই জায়গায় দায়িত্ব নিয়েছে, এই দেশের দায়িত্ব নিয়েছে, আল্লাহ তাকে তুমি কামিয়াব করে দাও। আল্লাহ তুমি আমাদের সবার এই দুয়ার উসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও। এই সংসদে যারা যেভাবে আল্লাহ নির্যাতিত হয়েছে, যাদের হাহাকার তোমার আসমানের জমিনে থেকে তোমার আশা আজিমে গিয়েছে, আল্লাহ তাদেরকে আল্লাহ দিলেন নেক মাকসাদ গুলা আল্লাহ আপনি পুরা করে দাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবা'আ ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা। আল্লাহ আমরাও একদিন আল্লাহ কবরবাসী হয়ে যাব, কবরে যাইবার আগে আল্লাহ আপনি আমাদেরকে গুণামুক্ত জীবন দান করেন, পাপকে ঘৃণা করার অন্তর অপ্তি তৈরি করে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা ঈমান। আল্লাহ আমাদেরকে তুমি এমনই ভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন যেভাবে মানুষ আমাদের প্রতি খুশি থাকে মালিক। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা ফারিজাল হাম কাশিফাল গাম মুজিবাদ দাওয়াতাল মুস্তাররিন রাহমানাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা আনতা তারহামনি ওয়া রাহমনি। আল্লাহ সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন واخر دعوانا الحمد لله رب العالمين।
0: মাননীয় সদস্যবৃন্দ, সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমিরউদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দিনের কার্যসূচির অন্যান্য সকল কার্যক্রম স্থগিত রাখা হল। মরহুমের জানাজার নামাজ সংসদ টানেলের নিচে বাদ আসর বিকাল 5:20 ঘটিকায় অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সেখানে যোগদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদের বৈঠক আগামীকাল 29 আষাঢ় 1433 13 জুলাই 2026 তারিখ রোজ সোমবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হল। আপনাদের সকলকে ধন্যবাদ।
2: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী নীলুফার ইয়াসমিন ও তার সঙ্গীরা। শিল্পী কণ্ঠে গা ভক্তিমূলক গানে কথা লিখেছেন সাব্বির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: সাব্বির আহমেদ চৌধুরীর কথায় আলাউদ্দিন মিয়ার সুরে ভক্তিমূলক গান শুনলেন নীলুফার ইয়াসমিন ও তার সহশিল্পীদের কণ্ঠে। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, বেশি করে গাছ লাগাই এবং গাছের পরিচর্যা করি। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগাতে হবে। রোপণকৃত গাছের চারার যত্ন নিতে হবে, পরিচর্যা দিয়ে একে বড় হওয়ার সুযোগ দিতে হবে। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালায় রয়েছে বৃক্ষরোপণের গান, শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। গানে কথা লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: Assalamu alaikum, 5 PM. This is Bangladesh Betar, the news read by Naushin Farhan Noor. Prime Minister Tariq Rahman has directed all relevant agencies and the field-level administration to remain on maximum alert and work in close coordination to protect lives and the property affected by the widespread waterlogging caused by the heavy rainfall and ensure the prompt relief distribution and the healthcare service. The directive came during a virtual meeting from the Prime Minister's office with the Divisional Commissioners, Deputy Inspector General of Police, Deputy Commissioner, Superintendents of Police, Civil Surgeons, and other field-level officials from all 8 divisions. During the meeting, officials briefed the Prime Ministers on the latest waterlogging situation in their respective areas, including the extent of damage, the conditions of the shelter center, rescue operation, relief distribution, and healthcare services. The Prime Minister said, protecting people's lives and the property must remain the administration's highest priority during the ongoing emergency and the threats that there was no room for negligency. Prime Minister Tariq Rahman has stressed the importance of adopting coordinated measures to protect the capital's environment and the water bodies and suggested timely implementations of the relevant project to this end. He laid the importance of meeting after reviewing the several presentations on the restoration of Dhaka's Dhanmondi and Gulshan lakes, ongoing cleanliness initiative and the installation of the sewage treatment plant in the residential and the commercial establishment. Prime Minister Tariq Rahman has held a meeting on 2 waste-to-energy projects to be implemented at Amin Bazaar under Dhaka North City Corporation DNCC and the Matwal under Dhaka South City Corporation DSCC. The meeting was held at the conference room of the Cabinet Divisions in the Secretariat today. The Prime Minister directed an inter-ministerial meeting to be held between the ministries of the local government, power and the environment to expedite the 2 projects. Tariq Rahman emphasized the importance of completing both projects within the stipulated time frame and ensuring the best possible use of the environmental-friendly technologies. President Mohammad Shahabuddin has called on all concerned to transform the country's population into productive human resources by ensuring quality education, modern healthcare, skill development, employment, and the good governance. He made the call as a chief guest at a program marking the World Population Day at the Osmani Memorial Auditorium in the capital today. The president said, "A qualitative and a planned population is the main asset and the strength of a country." Finance and the Planning Minister Amir Khosrow Mohammad Chaudhry has said the government has taken various steps to fill up the country's revenue deficit and control inflation in the current economic situation. He said this while replying to a written question in the Jatiya Sangsad today. Earlier, the parliament resumed its sitting with the speaker, Major Retired Hafizuddin Ahmed B. Bikram, in the chair. In the next 24 to 48 hours, the water levels of the rivers may rise and exceed the danger level in some districts of the northeastern, northern and the southeastern regions of the country. Flood forecasting and the warning center said there is a risk of the short-term flooding in the low-lying areas near the river. Meanwhile, Border Guard Bangladesh BGP personnel have been deployed to 11 flood-affected districts in the country. In a statement issued today, the BGP said its personnel had been deployed in Bandarban, Cox's Bazar, Rangamati, Khagrachori, Chattogram, Feni, Silet, Hobiganj, Sunamganj, Netrakona, and Zamalpur. The result of the Primary Scholarship Examination 2025 have been published today. The results were officially announced at a press conference organized in the International Mother Language Institute in the capital. A total of 79,246 students have been awarded scholarship in the primary scholarship examination, with 32,965 scrutiny talent pool scholarships and 46,281 receiving the general scholarship. Senior politician, former speaker of the Jatiya Sangsad, former acting president and member of the BNP National Standing Committee, Barrister Zamiruddin Sharkar, has passed away. Inna lillahi wa inna ilaihi rajiun. He was 94. BNP's media cell said Barrister Zamiruddin Sharkar breathed his last while undergoing treatment at a hospital in the capital this morning. The Namaz Janaza of the Barrister Zamiruddin Sharkar will be held at 5 PM today at the South Plaza of the Jatiya Sangsad Bhavan. He will be buried in the designated premises of the parliament. Meanwhile, Prime Minister Tariq Rahman has expressed profound shock and sorrow at the death of Barrister Zamiruddin Sharkar. Parker. Iran claims attack on Bahrain, Kuwait, Jordan, and Qatar and UAE also report interception Iranian missiles and drone attack. The attack came after the U.S. announced a third round of strikes on Iran this week, accusing of attacking a Cyprus-flagged container ship in the Strait of Hormuz. Former Emir of the Qatar Sheikh Hamad bin Khalifa Al Thani has died at the age of 74. According to the Qatar state-run media, Sheikh Hamad ruled the country from 1995 until his voluntary abdications in June 2013. World Cup football. Argentina and England have advanced to the semi-finals. Defending champion Argentina defeated Switzerland by 3-1 in the fourth and the last quarter-final of the FIFA World Cup at Kansas today. Earlier in the third quarter-final, England beat Norway by 2-1 at Miami last night. Dhaka Meteorological Office says under the influence of the active monsoon, heavy to heavy rainfall is likely to occur at places over Rongpur, Rajshahi, Mimonsingh, Dhaka, Chattogram and Silla divisions during next 24 hours, commencing from 12 p.m. today. Meanwhile, forecast valid one tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Babna, Bogura, Tangail, Mimonsingh, Dhaka, Faridpur, Jessore, Kushtia, Kumilla, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number one. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shangbad Porchi, Nigar Sultana. অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হবে সরকার। তিনি আজ সচিবালয়ে ঢাকা সফররত আইএমএফ এর মিশন প্রধান ইভো ক্রাসনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। অর্থমন্ত্রী বলেন, পুরনো ঋণ কর্মসূচি বাদ দিয়ে নতুন কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে আইএমএফ। এরই অংশ হিসেবে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে সংস্থাটির 12 সদস্যের প্রতিনিধি দল। দেশের তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আগামী 20 জুলাই দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে বায়লা ফিউচার সামিট 2026। এতে দেশ বিদেশের 1,500 জনের বেশি অংশগ্রহণকারী, 500-এর বেশি সিএক্সও এবং 20 জনের বেশি বক্তা অংশ নেবেন। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের পোশাক খাতকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পুঁজিবাজারে দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানিগুলোকে শিগগিরই তালিকাচ্যুত ডিলিস্টিং করার সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এ ধরনের কোম্পানিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় কার্যক্রমে ফেরার সুযোগ দেওয়া হতে পারে। সম্প্রতি বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের বক্তব্যের বরাত দিয়ে বন্ধ কোম্পানি ডিলিস্টিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন সংবাদ প্রকাশের পর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। সংস্থাটি জানায়, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিষয়টি পর্যালোচনা করছে এবং একটি যৌক্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া তৈরির উদ্যোগ নিয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 199টির, কমেছে 156টির এবং অপরিবর্তিত ছিল 37টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসএক্স 45 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,849 পয়েন্টে। ডিএসইতে আজ 1,670 কোটি 63 লাখ টাকা শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,428 কোটি 46 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা, ইউরো বিক্রয় 142.66 টাকা, ক্রয় 140.09 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.61 টাকা, ক্রয় 164.55 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.19 টাকা, ক্রয় 32.53 টাকা, দিরহাম বিক্রয় 33.86 টাকা, ক্রয় 33.25 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.19 টাকা, ক্রয় 396.80 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.31 টাকা, ক্রয় 94.53 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.58 টাকা, ক্রয় 29.99 টাকা এবং থাইবাত বিক্রয় 3.74 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৬টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় তামান্না সিদ্দিকী।

0: সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে। সাথে আছি আমি তামান্না সিদ্দিকি। বাংলাদেশের প্রকৃতি এই মুহূর্তে একটা বিরূপ অবস্থায় রয়েছে। বৃষ্টি হচ্ছে ঝুম এবং অনেক জায়গায় কিন্তু পানি জমে গেছে, বন্যা দেখা দিয়েছে। তবে ফুটবল প্রেমীদের মনের যে ঘর, সেখানে কিন্তু প্রকৃতি এখন খুবই উজ্জ্বল, উচ্ছল এবং আনন্দময়। কারণ আর্জেন্টিনা জয়লাভ করেছে, কোয়ার্টার ফাইনাল থেকে তারা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে, এবং আর্জেন্টিনা যারা ভক্ত রয়েছেন, আজকের দিন তাদের জন্য মহা আনন্দের দিন। অনেক কথা, অনেক সমালোচনা, অনেক তর্ক বিতর্ক, কিন্তু সেখান থেকে তাদের পারফরমেন্সই প্রমাণ করে দেয় কেন তারা বিশ্বসেরা, কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন এবং কেন তাদেরকে নিয়ে এত উন্মাদনা। সবকিছু নিয়ে আমরাও আজকে কথা বলবো বিশ্বকাপ দামামার আয়োজনে। এবং আজকের আয়োজনে কথা বলার জন্য আমাদের অতিথি হয়ে আছেন বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এবং ক্রীড়া বিশ্লেষক মোহাম্মদ শামসুল ইসলাম। শামসুল ভাই, স্বাগত জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।
0: আমরা আলোচনায় আসবো, তবে তার আগে দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকার এফএম 90 মেগাহার্জে, বাণিজ্যিক কার্যক্রমের মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জে এবং সেই সাথে এফএম 104 মেগাহার্জে। একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই আয়োজন শুনতে পারেন। এবং বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকেও এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে, এবং সেখানে এসে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, একই সাথে ফোন করেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, তারপরেও আরো একবার জানিয়ে রাখি 01553841500। আসতে চাই কথায়, এবং শেষ ম্যাচটা দিয়ে শুরুটা করতে চাই, যেহেতু কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ এবং খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ। এক গোলে এগিয়ে থেকে এক একে সমতা, তারপরে এক্সট্রা টাইম, সেইখানে এসে গোল দেয়া এবং একটি না দুটো গোল দিয়ে 3-1 ব্যবধানে জয়, সেই খেলা থেকে যদি আসি।
1: হ্যাঁ, ধন্যবাদ তামান্না। তবে সেমিফাইনালের যে লাইন আপ সেটা আমরা পেয়ে গেছি। ফ্রান্স আর স্পেন তো আগেই পেয়েছিলাম, মধ্যরাতে রাত 3টায় মিয়ামিতে ইংল্যান্ড 2-1 নরওয়েকে পরাজিত করে ইংল্যান্ডকে পেয়েছে, এবং শেষ ম্যাচটায় ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনাকে সবাই চাইছিল এবং অনুমিত ভাবেই আর্জেন্টিনা ফাইনালে।
0: আমরা কিন্তু এই 4টি দলের কথাই বলেছিলাম, সেভাবেই কিন্তু এসে গেছে।
1: না, সেটাই, পুরো বিশ্বই এই 4টা দলকেই সেমিফাইনালের অন্যতম সেরা কন্টেন্ডার হিসেবে বিবেচনা করেছিল। এবং সেই বিশ্লেষকরা যখন বিশ্লেষণ করেন কি দেখে, 3টা বিষয়। একটা হচ্ছে যে ওই দলটার ঐতিহ্য, কারেন্ট ফর্ম এবং তাদের ট্র্যাক রেকর্ড, এবং লাইন আপে যে সমস্ত অ্যাভেলেবল প্লেয়ার্সরা আছে, বেস্ট পসিবল লাইন আপ নিয়ে সেই দলটা নামতে পারছে কিনা। কেননা একটা লম্বা টুর্নামেন্টে, বিগ জার্নি, অলরেডি 6টা করে ম্যাচ খেলে ফেললো সবগুলো দল, বিশেষ করে যারা সেমিফাইনালিস্ট 4টা। সো এইখানে যেটা হয় যে ইঞ্জুরি কনসার্ন থাকে, কার্ড ইস্যুস থাকে, ডিসিপ্লিনারি অ্যাকশনস, তো এইগুলোকে সামলিয়ে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু এই শেষ অবধি যেতে হয়, যারা শেষ 2-এ আসে, চ্যাম্পিয়ন হয়, রানার্স আপ হয়। অনেকেই হয়তো বলছে আর্জেন্টিনার এই ম্যাচের ফলাফলের পর, টানা 3টি ম্যাচ এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কষ্ট করে পড়ে গিয়ে আছাড় খেয়ে আবার উপর হয়ে দাঁড়িয়ে ম্যাচ জিতলো, হয়তো অনেক ভক্ত সমর্থকের মন গলাতে পারেনি, মন ভরাতে পারেনি এই মার্জিন। কিন্তু আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, খেলাধুলার সাথে সম্পৃক্ততার জায়গা থেকে বলতে পারি যে টাফ ম্যাচ জেতার জন্য লম্বা রেসের ঘোড়া হয়ে ফাইনালি ওই ফিনিশিং লাইনটাকে টাচ করাটাই হচ্ছে মোর ইম্পর্টেন্ট অ্যাজ এন স্প্রিন্টার। আপনি জানেন যে ফিনিশিং লাইন টাচ করলো কি, একেবারে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড যদি একটু এগিয়ে থাকা যায়, যেমন অফসাইড হয়ে যায়, সিমিলারলি তো ওই ফিনিশিং লাইনটা টাচ করেছে মেসির আর্জেন্টিনা। দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গত আসরের 2 ফাইনালিস্ট অলরেডি সেমিফাইনালে জায়গা পেয়েছে, তো এইগুলো তো ধারে ভারে কাটে, মাঠের খেলায়ও কাটে। আপনি দেখেন যে প্রথম গোলটা তো 10 মিনিটে আর্জেন্টিনার লিড নিল, ম্যাক অ্যালিস্টার দুর্দান্ত হেড, সেভাবেই চলছিল ফার্স্ট হাফ 1-0। তারপর সেকেন্ড হাফে কি হলো, সেকেন্ড হাফে 67 মিনিটে এন্দুই চমৎকার গোলে সমতায় ফেরালেন সুইজারল্যান্ডকে। এবং সুইজারল্যান্ড আজকে, আমি ম্যাচটা যেহেতু কমেন্ট্রি করছিলাম, দেখছিলাম শুরুর 7 থেকে 8 মিনিট পুরোটা সুইজারল্যান্ড খেলেছে। ওই সময় মেসি একবার কি দুবার বল টাচ করেছে, তাও 5 সেকেন্ডের বেশি হয়তো হোল্ড করতে পারেনি, এইরকম একটা অবস্থা ছিল আর্জেন্টিনার। কেন জানি গুটিয়েছিল শুরুর দিকে, মানে ফোকাস করতে পারছিল না। কিন্তু এই যে প্রথম গোলটা পেয়ে গেল 10 মিনিটে লাকিলি কর্নার থেকে, ওয়ান্স অ্যাগেন মেসির কর্নার, ব্যাক টু ব্যাক কর্নার ছিল, একটা তারা কনভার্ট করলো। গোলটা পাওয়ার পরে আর্জেন্টিনা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে এলো, দে আর মানে কি বলবো, মানে উজ্জীবিত, ভীষণ উজ্জীবিত।
0: শেষ গোলটা কিন্তু দেখার মতো ছিল।
1: আমি সেটাই আসছি যে সেকেন্ড হাফে যখন বিরতি নিয়ে এলো, টিমগুলোর প্ল্যানিং কিন্তু ডিফারেন্ট হতে থাকে, বিকজ তারা এক্সট্রা টাইমের কথা ভাবতে থাকে, টাই ব্রেকার ফেজে ম্যাচটা যাবে কিনা, এই ধরনের সুদূরপ্রসারী পরিকল্পনা স্পেশালি স্কালোনি অ্যান্ড আদার ম্যানেজার সবাইকে করতে হয়। তো ওই জায়গা থেকে দেখছিলাম গোল পাচ্ছে না, গোল পাচ্ছে না, এভাবে করে তো 90 মিনিটই ফুরিয়ে গেল, বেশ কিছু চেঞ্জেস অলরেডি হয়ে গেল, এবং এক্সট্রা টাইমের যে 30 মিনিট সেইখানে গিয়ে 112 মিনিটে লাউতারো মার্টিনেজ বেশ খানিকটা দূর থেকে ডান দিক থেকে ডান পায়ের ইনস্টেপ শটে যেভাবে ফার পোস্টের কোনাকোনি গোলটা করলেন, দেখার মতো গোল। এবং আপনি যদি বিশ্বকাপ 26-এর শেষে একটা হাইলাইটস ফুটেজ রেডি করেন, এই গোলটাকে আপনি সেখানে ডেফিনেটলি মানে জায়গা দেবেন, এইরকম একটা গোল। তো ওই গোলটাতে বেসিক্যালি আর্জেন্টিনা ম্যাচ সিলড করে। শেষে যে গোলটা হয়েছে 120 মিনিটের মাথায় ইনজুরি টাইমের সময়,
0: 120 মিনিটেরটাই কিন্তু লাউতারো, তার আগেরটা কিন্তু ছিল
1: আলভারেজ, আমি আলভারেজের কথা বলছি, সরি মাফ করবেন, আলভারেজের গোলেই ম্যাচটা সিলড করে আর্জেন্টিনা। আর 120 মিনিটের শেষটা তো তখন তারা কাউন্টার অ্যাটাকে ছিল, অল আউট অ্যাটাকিং মোডে ছিল সুইজারল্যান্ড, ফাঁকা জায়গায় পেয়ে লাউতারো গোলটা করে বেরিয়ে এসেছে। এটা ভালো হয়েছে মেসি আজকে গোল পায়নি, আর্জেন্টাইন ভক্তদের হয়তো মন খারাপ, কেননা গোল্ডেন বলের বুটের রেসে একটু পিছিয়ে পড়লো প্রবাবলি, যদিও এমবাপ্পের সাথে সমানে সমান সমান সংখ্যক ম্যাচ থেকে, স্টিল এই যে তিনজন ডিফারেন্ট প্লেয়ার গোল পেয়েছে এইটা আর্জেন্টিনাকে বুস্ট আপ করবে ফর দ্য নেক্সট।
0: নিঃসন্দেহে, এবং একটা বিষয় দেখার, মানে যতগুলো ম্যাচ দেখলাম বিশেষ করে শেষ কয়েকটা যদি বলি, যে আজকের ম্যাচে যেমন ছিল সুইজারল্যান্ড এবং গত ম্যাচে ইজিপ্ট, একটা সিনারিও সবসময় দেখা যায় যে আর্জেন্টিনার খেলায় মেসি যেখানে থাকেন তাকে কিন্তু একটা ঘিরে ধরে রাখা হয়, মানে ছেঁকে রাখা হয়, তার মধ্য থেকেও যে গত ম্যাচে মেসির গোলটা করতে পেরেছেন সেটা কিন্তু একটা ডিফারেন্ট লুক ছিল। আজকের ম্যাচেও দেখুন, মানে আমার কাছে মনে হচ্ছিল যে একটা রেড কার্ড হয়েছে, তারপরে তারা যেইভাবে করে তাদের খেলাটাকে চেঞ্জ করেছে সুইজারল্যান্ড, এবং সেই জায়গা থেকে মেসিকে কিন্তু আজকেও মনে হচ্ছিল যে একদম ঘিরে ধরে রাখা এবং ডিফেন্ড করার জন্য পুরো মানে লাল পিপড়া ছেঁকে থাকে যেরকম, সেরকম একটা
1: রেড শার্ট আর হোয়াইট শার্টের মতো মনে হচ্ছিল। ইয়েস, মানে সুইজারল্যান্ড দে হ্যাভ প্ল্যান্ড ওয়েল, এক্সিকিউটেড ওয়েল, 1-1 ফার্স্ট হাফ, তারপরে সেকেন্ড

0: অভিনয়ের আশ্রয় নিয়েছিলেন অ্যান্ড কনভার্টেড ইন টু এ রেড কার্ড। সো দশ জনের সুইজারল্যান্ড দল হয়ে যায় 72 মিনিটের পর থেকে। তো এই সময়টা খুবই চ্যালেঞ্জিং ছিল ওদের জন্য, বাধ্য হয়ে তারা একটা ম্যান, যেহেতু শর্ট ম্যান মার্কিং এর লোকের ঘাটতি হয়ে গেল, একটু পেছনে নেমে ডিফেন্সিভ লাইন আপটাকে আরো মজবুত করে প্রতিপক্ষকে সামলে কিভাবে টাই ব্রেকার সেশনে যাওয়া যায় এরকম প্ল্যান করছিল, কিন্তু সেই জায়গাটায় গোল পাচ্ছে না পাচ্ছে না। আর্জেন্টিনা অনবরত অ্যাটাক করে গেছে, সেকেন্ড হাফ পুরোটাই আর্জেন্টিনা ডমিনেট করে খেলেছে, স্পেশালি এক্সট্রা টাইমের সময়টায় আরো বেশি ডমিনেট করেছে। এবং আমি বলবো যে ওই যে মানে ফাইনাল স্টেজে যাওয়ার জন্য যে ধরনের যোগ্যতা সামর্থ্য টেম্পারমেন্ট দরকার আছে, এবং রিজার্ভ বেঞ্চে দেখেন ওটামেন্ডি লোপেজ সবাই মন্টিয়েল সবাইকে নামানো হলো, অর্থাৎ এটা যে একটা টিম হয়ে উঠছে বা টিম হয়ে খেলছে, মেসির উপর খানিকটা নির্ভরতা কমিয়ে এনেছে শেষ মুহূর্তে টুর্নামেন্টের এই ক্রাঞ্চ মোমেন্টে, এটা আর্জেন্টিনার জন্য অ্যাজ এ টিম আরো দুধাপ এগিয়ে যেতে
1: আর একটু বুস্ট আপ করেছে। আমরা আরো কথায় আসবো, তার আগে আমরা একটা ফোন কলে চলে যেতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা অবশ্যই সেই প্রসঙ্গটাতেই আসব। তবে তার আগে আজকে প্রথম যে ম্যাচটা ছিল সেই প্রসঙ্গে যদি একটু আসি, যে ইংল্যান্ড এবং নরওয়ে ম্যাচ, কথায় আসবো আর একটা ফোন কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনি প্রশ্ন করুন। এরকম কখনো এই ৯৬ ইতিহাসে ঘটছে কিনা যে চারটা চ্যাম্পিয়ন সেমি ফাইনাল হচ্ছে, এটা জানার ইচ্ছা। আর একটা জানার ইচ্ছা যে ফ্রান্স স্পেন যে খেলাটা হবে এখানে আমরা এগিয়ে রাখবো কাকে, এটুকু জানালে খুশি হতাম।
2: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আমরা সেই প্রসঙ্গে আসার আগে আজকের প্রথম ম্যাচটা প্রসঙ্গে একটু যদি বলেন, যে নরওয়ে এবং ইংল্যান্ড, নরওয়ে এগিয়ে থাকলো কিন্তু তারপর হেরে গেল।
0: এখানেই তো আবারও সেই টেম্পারমেন্টের ব্যাপার, আবারও শেষ মুহূর্তের ভেলকি, আবারও ওই বড় ম্যাচ জেতার বড় রকমের মানসিক শক্তি, দৃঢ়তা হ্যারি কেনের ইংল্যান্ড, সেই যাচ্ছি নিয়ে প্রেডিকশন অনুযায়ী অনুমিতভাবেই অন পেপার যারা কি বলবো সুপেরিয়র টিম, বেটার টিম, দে হ্যাভ ওন দ্য রেস ফাইনালি। আপনি এখানে দেখেন যে বেলিংহাম দুটো গোল পরিশোধ করেছেন, ইনফ্যাক্ট আন্ড্রেয়াস সেলডেরুপ 36 মিনিটেই নরওয়েকে লিড এনে দিয়েছিলেন দুর্দান্ত গোলে, এবং ফার্স্ট হাফেই গোলটা পরিশোধ করে দেয় বেলিংহাম। বেলিংহাম এমন সুযোগ সন্ধানী একজন ক্রুশাল মেম্বার ইংল্যান্ডের অ্যাটাকিং জোনে, তিনি গত ম্যাচটাও কিন্তু ক্রুশাল মোমেন্টে গোল করেছেন, দলকে জিতাতে সহায়তা করেছেন। এবং সেই বেলিংহাম ম্যাচের অন্তিম মুহূর্তে এক্সট্রা টাইমে গিয়ে 93 মিনিটে আবারও দ্বিতীয় গোলটা করলেন অ্যান্ড ইংল্যান্ড সিলড দ্য ম্যাচ। খুব যে সহজ হয়েছে, মানে এই স্টেজে নকআউট স্টেজে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল কোনো দলের জন্য কোনো দল সহজ প্রতিপক্ষ নয়, মানে কেউ কাউকে ছাড় দেবে না। কিন্তু আমরা যেটা দেখছি খেলার মাঠে অভিজ্ঞতাটা, ওই ফাইনালি মেজাজ ধরে রেখে স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শন করতে পারা এবং সামহাউ টিল দ্য ভেরি লাস্ট ব্রেথ বা মোমেন্ট নিজের উপর আস্থা বিশ্বাসটা রাখা যে ইয়েস উই ক্যান ডু ইট, এইটা। এবং দেখেন যে টানা দুটো ম্যাচ দুটোই 90+ এক্সট্রা 30 মিনিটসে গড়ালো, কোনটাই টাই ব্রেকারে গেল না। হয়তো টাই ব্রেকারে গেলে লেসার অপোনেন্ট একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে, ডিপেন্ডস অন লাক, বাট এইখানে যেমন সুইজারল্যান্ড কমপ্লিটলি দে ডিজাইন দেয়ার প্ল্যান টু গো ইন টু দ্য টাই ব্রেকার সেশনস বাট দে ফেইল টু গট ইট, কেননা ওই যে মানে আলভারেজের সেই দর্শনীয় বিশ্ব মাতানো গোল। তো এইরকম হয় আর কি। ইংল্যান্ডকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। আর একটা কোশ্চেন ছিল না, ইংল্যান্ড আর্জেন্টিনার জন্য কতটা সহজ নাকি কঠিন প্রতিপক্ষ, দেখেন আমি ওই রাউন্ড অফ 16 থেকে কোনো দলের জন্য কোনো প্রতিপক্ষকে সহজ বলতে রাজি নই,
2: উপায়ও নেই।
0: যদিও আমি গতকালকে আলোচনায় আর্জেন্টিনা ইংল্যান্ড দুটো দলকেই খুব কনফিডেন্টলি এগিয়ে রেখেছিলাম, হয়তো মিলে গেছে দেখে আমি আরো একটু সাহস নিয়ে বলছি যে ইয়েস।

0: আর্জেন্টিনা ইজ স্টিল ফেভারিট ইন দ্য সেকেন্ড
1: সেমিফাইনাল আসলে তারা এগেইনস্ট ইংল্যান্ড করছে, মানে প্রত্যেকটা খেলায় সেখানেই কিন্তু তারা আসলে মানে ফেভারিট হয়ে আছে। আমরা আরেকটা ফোন কল নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: ধারাভাষ্য শুনি এবং এমনিতে ক্রিকেটের সব জায়গায় ওনার কথাবার্তা শুনি, খুব ভালো লাগে, ওনাকে ধন্যবাদ। আর আমার প্রশ্ন, আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের খেলা, এরপরে কি ওই ফ্রান্স এবং স্পেনের যে কোনো এক দলের সাথে যদি ফাইনালে যায় তাহলে ওনাদের সাথে পড়বে, এরকম কি তাদের মানে ফাইনালে কাপের যাওয়ার সম্ভাবনা আছে, এই ব্যাপারে যদি একটু আলোচনা করতেন?
1: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা অবশ্যই সেই প্রসঙ্গে আলাপ নিশ্চয় করব। এবং আমরা নরওয়ে ইংল্যান্ড প্রসঙ্গ থেকে আসলে সেই জায়গাটাতেই আসি যে ইংল্যান্ড আর্জেন্টিনা প্রসঙ্গে যেহেতু এসেছি, একটা একটু এমনি স্ট্যাট দিই যে লাস্ট 6 বার কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনা তারা মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লাটা কিন্তু ইংল্যান্ডের বেশি, আর্জেন্টিনা কিন্তু মাত্র 1টি ম্যাচে জয়লাভ করেছিল সেখানে।
0: হ্যাঁ, এখানেও যুক্তি আছে, মানে যারা ক্রিটিক্স।
1: আমরা শামসুল ভাই কথায় আসবো, তবে তার আগে একটু আমরা একটা বিরতি নিয়ে আসতে চাই। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আমাদের সাথেই থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। এই যে আর্জেন্টিনা ইংল্যান্ড প্রসঙ্গে, এই প্রসঙ্গেই কিন্তু কথা হবে, সাথেই থাকুন।
3: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
4: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
3: তাই নাকি?
4: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
3: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
4: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
3: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
4: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
3: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
4: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
1: বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে, এবং আজকের আয়োজনে আপনাদের সাথেই আছি আমি, তামান্না সিদ্দিকি, এবং আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন আমাদের সকলের প্রিয় কণ্ঠস্বর, প্রিয় ধারাভাষ্যকার মোহাম্মদ শামসুল ইসলাম। শামসুল ভাই, আমরা যেই কথায় ছিলাম সেই কথায় আসতে চাই যে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটা আসলে কতটা কঠিন হতে পারে, এবং স্ট্যাট বলছিলাম যে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে জয়ের পাল্লাটা কিন্তু ইংল্যান্ডের দিকে বেশি আছে।
0: শেষ 6টা ম্যাচের পরিসংখ্যান আপনার কাছে আছে, সেখানে কি বলছে?
1: ইংল্যান্ড 4টাতে জিতেছে, আর্জেন্টিনা 1টাতে, এবং 1টা ম্যাচ ড্র।
0: এইটা একটা মানে পরিসংখ্যান, এবং লেটেস্ট 6 ম্যাচেস, সেগুলো ডেফিনেটলি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, ইউরো মানে অন্যান্য কনফেডারেশন কাপের ম্যাচ, সেই সমস্ত জায়গায়। ওয়ার্ল্ড কাপ ইজ এ ডিফারেন্ট কাপ অফ টি, আপনি জানেন, এখানে নার্ভের খেলা, এইখানে ক্রাঞ্চ মোমেন্ট প্রতিটা মুহূর্তে, বিশেষ করে নকআউট স্টেজে। এখন আর্জেন্টিনা ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ উভয় উভয়ের জন্যে, 66 চ্যাম্পিয়ন ইংল্যান্ড, হ্যাঁ, আর 3 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই এই আর্জেন্টিনা দলটাকে এগিয়ে রাখার কিছু উপলক্ষ তো আছে, মানে ওই থার্ড আই থেকে দেখলে স্কালোনি সাকসেসফুল ম্যানেজার, ওয়ার্ল্ড কাপ উইনিং ম্যানেজার, অ্যান্ড তার সাথে ক্যাপ্টেন মেসি, এই দুজনের যে দ্বৈরথটা, এই দুজনের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এবং ওয়ে দে মেইনটেইন দেয়ার হোল টিম, ট্রুপসটাকে যেভাবে হ্যান্ডেল করছে, টাইমলি সুইচ করানো, টাইমলি প্ল্যানিং করা। আপনি দেখেন একটা স্টার্টিং লাইন আপ একভাবে শুরু হয়, প্রতিপক্ষকে স্টাডি করার পর খেলার মাঝখানে সেই প্ল্যান বিতে সুইচ করা, ইভেন প্রয়োজন পড়লে সিতে সুইচ করা, স্ট্র্যাটেজিক্যাল, মেথোডিক্যাল, এবং মানে ওই ফরমেশন ওয়াইজ, তো এইগুলো ম্যাটার করে ওই সমস্ত জায়গায়। ইট ওয়ার্কস ট্রিমেন্ডাসলি ওয়েল ফর আর্জেন্টিনা, শেষ মুহূর্তের গোলে জিতে আসছে, ওদের সাহস আরও বেড়ে যাচ্ছে, অর্থাৎ ওই যে হার মানার আগে বা শেষ হওয়ার আগে হার মানতে চাচ্ছে না তারা ভেতর থেকে। এবং একটা বিষয় যে মেন্টালি ডিমোরালাইজ হয়ে যাচ্ছে না, মানে 2 মিনিট সময় আছে, স্টিল উই ক্যান কাম ব্যাক, এই যে স্পিরিটটা, এটাই আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে। এবং সে কারণে আমি ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচেও ডেফিনেটলি ইংল্যান্ড আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি।
1: আমরা আরো কিছু কথা বলবো, সেই কথায় আসবো। আচ্ছা, ফোনটা নিতে চাচ্ছিলাম কিন্তু কেটে গেছে, ফোন আসলে আমরা সেখানেই যাব। যে বিষয়টা হচ্ছে যে আর্জেন্টিনা প্রসঙ্গে কথা হচ্ছে, আমরা তো আসলে খেলা শেষ হওয়ার পরেও মনে হয় খেলা দেখতেই থাকি, হাইলাইটস গুলো দেখি, ক্লিপস গুলো দেখি, সেভাবে দেখি এবং সেখানে
0: এবং এই যে ম্যাচের রিভিউ মানে প্রিভিউ আলোচনা গুলো, রিপোর্টিং গুলো হয় কোথায় কোন অ্যাঙ্গেলে, সেগুলো দেখে আমরা নিজেরা আরো সমৃদ্ধ হই, পরের দিন যাতে আরেকটা স্টেশনে গিয়ে বেটার কথা বলতে পারি।
1: হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে
2: বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আবুল কাসেম, বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা। আমি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন অনুষ্ঠান আয়োজন করার জন্য মাসব্যাপী। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এবারে বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল অবকাঠামোকে কোন জায়গায় নিয়ে গিয়ে
1: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা এই প্রসঙ্গেও আসব। যে কথায় ছিলাম, গত ম্যাচের কথাটাই বলছি, যে ইজিপ্টের সাথে যখন খেলাটা হলো মিশরের সাথে, এবং সেখানে আমরা দেখছিলাম মেসি কিন্তু নেচে নেমে এসেছিলেন এবং এসে তিনি কিন্তু লাউতারোকে মানে ইশারা করছেন যে বলটা কোথায় পাঠাতে হবে। এরকম সিনারিও কি আসলে অন্য দলের খেলোয়াড় বা ক্যাপ্টেনদের মধ্যে সেভাবে আমরা দেখেছি কিনা?
0: না, ওইভাবে চোখে পড়েনি। ওই তো মেসি হচ্ছে যে ফাদার ফিগার টিমের মেম্বারদের কাছে, হয় না যে তাকে সবাই এক বাক্যে ওস্তাদ মেনে নেয়, মানে ক্যাপ্টেন মেনে নেয়
1: যেভাবে বলবেন,
0: এবং ওইভাবে, এবং দে হ্যাভ ফুল ট্রাস্ট অন হিম। যে মেসি ম্যাজিক্যাল মেসি, উনি যেভাবে চাচ্ছেন, যেভাবে ডিজাইন করেছেন, ওইভাবে অনুশীলন সেশনেও তারা নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করেছে, সো ইট ওয়ার্কস ফর দেম। আর ওই ইজিপ্ট ম্যাচে 2-0 পিছিয়ে পড়ার পর যেভাবে ক্যারেক্টারিস্টিক্স দেখিয়ে পুরো আর্জেন্টিনার টিম ফিরে এসছে, সেটাই তাদেরকে বুস্ট আপ করবে টিল দ্য ফাইনাল। হ্যাঁ, ফাইনালে গিয়ে কি হবে এনিবডিজ গেম সেখানে একটা ব্যাপার, কিন্তু এইখানে আপনি, আমার মনে হয় যে ইংল্যান্ড বাধাটাও আর্জেন্টিনা পেরিয়ে যাওয়া সম্ভব, পেরিয়ে যাওয়া উচিত, এবং সেই সামর্থ্য ওদের আছে, যতই সমর্থকদের মন না ভরুক। টেকনিক্যালি খেলাটাকে যদি আপনি দেখেন, বিশ্লেষণ করেন, স্কালোনি, মেসি অ্যান্ড টোটাল আর্জেন্টিনা টিম, they were simply outstanding and fantastic.
1: আমরা এবারে আসতে চাই যে সেমিফাইনালের প্রথম যে ম্যাচ রয়েছে ফ্রান্স এবং স্পেন। যদি আমরা সেখানে কথা বলেছিলাম গতকালকেও যে ফ্রান্সকে আমরা এগিয়ে রাখছি, কিন্তু আসলে দুটো দলের খেলার মধ্যে মানে কোনো পরিবর্তন এসে স্পেনের চান্স কতটুকু আছে মনে করেন?
0: আবারও আমার কাছে তো 55-45 ফ্রান্সের পক্ষে। কেন বলি, ফ্রান্সের খেলার ধরনটাই আলাদা, ওরা খুব হাই প্রেস করে, লং পাসে খেলে, একাধিক স্কোরার আছে দলটায়। স্পেনের যে এই যোগ্যতাগুলো তার নাই তা না, স্পেনের একটা ট্রেডিশনাল ফুটবল আছে, টিকি টাকা ফুটবল, আক্রমণ বিল্ড আপ করে, পরিকল্পিত উপায়ে তারা আক্রমণে যেতে চায়, প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ার বাইরে প্রচুর সাকসেসফুল ছোট ছোট পাসেস খেলে, জ্যামিতিক কোণ একে তারা এগিয়ে যেতে থাকে এবং স্পেস তৈরি করে শট নেয়। এখন শক্ত ডিফেন্স লাইন, ফ্রান্সের মতো এরকম প্যাকড ডিফেন্স লাইন আপনাকে ওই স্পেস দেবে না, তার আগেই চার্জ করবে, বল ক্লিয়ার করবে অথবা দ্রুত এগিয়ে যাবে। আর ফ্রান্সের যে খেলার গতি, স্পিডের কাছে স্পেন কিন্তু মানে পিছিয়ে পড়বে, বিকজ লম্বা পাসে খেলে ফ্রান্স, নর্মালি হাই পেসে খেলে, ওইটাই হয়তো ফ্রান্সকে স্পেনের এগেনস্টে এগিয়ে রাখে।
1: একটা প্রশ্ন ছিল যে আসলে এর আগে মানে 4টা বিশ্বজয়ী দল সেমিফাইনালে এরকম এসেছে কিনা, কারণ রিসেন্ট পাস্ট আমরা দেখেছিলাম যে ক্রোয়েশিয়া আসছে বা অন্য একটা দলকে দেখছি এরকম আছে।
0: এটা এটা স্ট্যাটস ঘাঁটতে হবে, তারপর বলতে হবে, আমি দায়িত্ব নিয়ে এটা কথাটা বলতে চাচ্ছি না। তবে এটা যেহেতু মানে বিশ্বকাপ যত এগোবে, 23তম আসর, তো এর আগে আমরা 22টা চ্যাম্পিয়ন দেখেছি, তার মধ্যে সিলেক্টিভ কিছু টিম লাইক ব্রাজিল 5 বার, জার্মানি 4 বার, ইটালি 4 বার, তাহলে 8-5-13 তো এখানেই শেষ হয়ে গেল। এইভাবে করে 4টাই ফাইনালিস্ট বা চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা সম্পন্ন দল সেমিফাইনালে খেলেছে কিনা, হয়তো ম্যাক্সিমাম 3টা দেখা গেছে, 4টা এবারে দেখা যাচ্ছে। মানে কি, বুঝতে হবে যে হাই প্রোফাইল টিম গুলো এসছে, স্টিল ইটালি বিশ্বকাপে ছিল না, জার্মানি অনেক আগে বিদায় নিয়েছে, মানে ফুটবলের পরিধি, শক্তিমত্তা, অবয়ব এক্সপ্যানশন হচ্ছে, ডেফিনেটলি ভালো লাগছে, এটা ভালো, মানে এক্সপেক্টেড টিম গুলোই তো সেমিফাইনালে এসেছে।
1: এক্স্যাক্টলি, আমরা আরো একটা প্রশ্ন ছিল আমাদের দর্শক শ্রোতা তাদের কাছ থেকে, যে আমরা তো বলছি যে এক্সপেক্টেড টিম এবং 48টা দল খেললো এবং সামনে 68টা দলের খেলাও আছে, 64টা দলের খেলা আসতে যাচ্ছে, সেটাও আমরা শুনেছি, সেই প্রসঙ্গে আসতে চাই একটা ফোন কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। মেসির পায়ে গোল পাবো কিনা এই প্রশ্নটা আসলে আমরা মানে করলেও
0: শ্রোতা যে কোশ্চেনটা করলো মানে ভালো লাগছে, ইউ নো মাচ বেটার। আমরা কমেন্ট্রি বক্স শেয়ার করি, মানে প্রেডিকশন মিলে গেছে আমার।
1: হ্যাঁ,
0: ক্রেডিট
1: ক্রেডিট গোস টু শামসুল ইসলাম।
0: এনিহাউ, মানে আমরা তো সময় কখনো কখনো মিলে যায়, কখনো কখনো ক্রেডিট কিন্তু ডিসক্রেডিটও হয়। আই মিন আমার পূর্বানুমান মিস হয়েছে, এরকম ঘটনা আছে, তবে সেই সংখ্যা নেহায়েত কম এটাও বলতে পারি।
1: তবে যেরকমটাই হোক, আসলে আমরা যে প্রসঙ্গে আসছিলাম সেই প্রসঙ্গে আসতে চাই, যে প্রেডিকশন যেমনই থাকুক আমরা বাংলাদেশ প্রসঙ্গটা চাই, যে বাংলাদেশ আসলে
0: আবুল কাশেম আমাদের নিয়মিত শ্রোতা, থ্যাঙ্কফুলি প্রতিদিনই প্রায় ফোন করে আমি দেখেছি। আজকে যে কোশ্চেনটা করছিল যে এই যে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা চারপাশে, এটা আমাদের বাংলাদেশের ফুটবল অবকাঠামো
1: উন্নয়নে কিভাবে
0: মানে অ্যাডাপ্ট করে বা ম্যাচ করে কিনা, এইখানেই আমাদের আসলে যারা আছি পুরো দেশবাসী ফোকাস করা উচিত। যে দেখেন বিশ্বকাপের এই পুরো মাস জুড়ে আমরা রাত জেগে খেলা দেখেছি, প্রিয় সন্তানকে জার্সি কিনে দিয়েছি, নিজে জার্সি কিনে পড়েছি, আমি ধনাঢ্য হলে সামর্থ্য থাকলে পাড়ার ছেলেদেরকে কন্ট্রিবিউট করেছি, এখানে খিচুড়ি রান্না হয়েছে, উৎসব মুখর পরিবেশে প্রিয় দলের খেলা দেখা হয়েছে, জয় উদযাপন করা হয়েছে, উল্লাস করা হয়েছে। আবার বিচ্ছিন্নভাবে দেখলে দেখেন এই সাধারণ ফুটবল খেলাকে ঘিরে কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা, তাদের সাথে আমাদের নারীর কোনো কানেকশনই নেই, স্টিল আমরা দ্বন্দ্বে দ্বন্দ্বে মেতেছি,
1: একটু থামাতে
0: তৈরি করেছি, ট্রোল করেছি।
1: একটু থামাতে চাই শামসুল ভাই, কারণ আমাদের কথা তো চলতেই থাকবে, তবে আমরা ঠিক এই মুহূর্ত থেকে আমাদের অডিও ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি। আমাদের ফেসবুক যে লাইভগুলো চলছে সেখানে আমরা যুক্ত থাকছি, নিশ্চয়ই দর্শক শ্রোতা যারা রয়েছে তারা আমাদের সাথে সেখানেও যুক্ত থাকবেন। আমরা সেই কথায় আসতে চাই,
0: এই যে দেখেন যে আমরা ট্রোল করি, দেখেন এই আর্জেন্টিনা ব্রাজিলের বাইরেও তো অনেক দল আছে, তারা খুব কোয়ালিটিফুল ফুটবল খেলছে। আমি জানি ফ্রান্সের, স্পেনের, ইভেন জার্মানির প্রচুর সমর্থক আমাদের এখানে ছিল, হয়তো সংখ্যায় কম।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামান। সঞ্চালনায় ছিলেন তামান্না সিদ্দিকী। সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারিক হোসেন শিমুল।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। কাজী নজরুল ইসলাম,
6: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন দেশের গান শিল্পী আফসানা ফেরদৌস রুনার কণ্ঠে। গানে কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন রফি মোহাম্মদ খান।

0: দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন আফসানা ফেরদৌস রুনা।
1: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশ বেতার ঢাকা।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
4: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাসময়ে চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আসুন সবাই সচেতন হই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন আধুনিক গান শিল্পী মাহবুবুন নবীর কণ্ঠে। প্রথম গানের কথাও শুরু করেছেন শওকত হায়াত খান।

0: ভোলার শেষ কোন সাগরে তার ঠিকানা তো কান ছন্দ হারায় নদীর মতো ছুটে যায়, আমার চলার শেষ কোন সাগরে তার ঠিকানা তো জানা না।
1: শুনছেন আধুনিক গান। আধুনিক গানের আয়োজনে এবারে খলিফা মতিউর রহমানের কথাই মাহমুদুন নবীর কণ্ঠে ও সুরে শুনবেন যদি তুমি থাকতে পাশে এই গানটি।

0: এতক্ষণ আধুনিক গানের আয়োজনে মাহমুদুর নবীর কণ্ঠে প্রথমে শওকত হায়াত খানের কথা ও সুরে আমি ছন্দ হারা এক নদীর মতো এবং এরপরে খলিফা মতিউর রহমানের কথায় মাহমুদুর নবীর সুরে যদি তুমি থাকতে পাশে তবে কেমন হতো, এই দুটি গান আপনারা শুনলেন। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বস্ত্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন। এই সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সঞ্জিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এ সময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়সীমার মধ্যে ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দুটি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বলা হয়, চীনের সিএমইসি গ্রুপ উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। বৈঠকে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ায় বি অ্যান্ড এফ কোম্পানির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। রাষ্ট্রপতি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদনদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নির্মাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ এক প্রতিবেদনে কেন্দ্রটি জানায়, দেশের তিনটি নদীর পানি ৫টি পয়েন্টে বেড়েছে। এদিকে টানা মৌসুমি বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও নির্মাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী, শিক্ষার্থী সহ সকল সাধারণ নগরবাসীকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনা।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: তো তোমরা সবাই কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ।
0: তবে এখন তো যেহারে অতি বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়,
3: আবহাওয়ার অবস্থা বেশি ভালো না।
0: হ্যাঁ,
2: এখন পর্যন্ত ভালো আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।
0: প্রতি বছরই তো আমরা এই সময়,
3: এই সময়টা তো হয়ই,
2: বর্ষাকালে তো বৃষ্টি হইবই,
3: যে সিজনে যা তা তো হবেই।
0: তো আমরা যারা কৃষক, আমাদেরকে কিছু বিষয় সবসময় একটু মেনে চলতে হবে। যেমন বর্তমানে যেভাবে অতিবৃষ্টি হচ্ছে, পানি দেখা দিয়েছে, তাই কৃষকরা, আমরা যারা কৃষক এবং যারা আমাদেরকে শুনছেন, তারা যে বিষয়গুলি খুব গুরুত্বের সাথে খেয়াল করবেন এবং এ কাজগুলি করতে হবে, সেটা হলো জমি থেকে দ্রুত পানি নিষ্কাশন করতে হবে।
3: তাই তো,
0: এই জন্য নালা বা ড্রেন পরিষ্কার করে জমে থাকা পানি বের করার ব্যবস্থা করতে হবে। অধিকাংশ ফসল দীর্ঘ সময় জলাবদ্ধতা কিন্তু সহ্য করতে পারে,
2: নষ্ট হয়ে যায়।
0: তারপরে মনে করো যে সমস্ত গাছ হেলে পড়েছে, এগুলাকে ঠিক করে দিতে হবে। এবার তোমার ধরো যে পচা বা ভাঙা পাতা, ডাল বা গাছের অংশ কেটে ফেলতে হবে, যাতে রোগ কম ছড়ায়। এই রোগ বলা কিন্তু আবার পর্যবেক্ষণ করতে হবে। যেমন ধরো অতিবৃষ্টি পর ছত্রাক জনিত রোগের কিন্তু ঝুঁকি বাড়ে, তুমি দেখলেই বুঝতে পারবা, বুঝছো? তুমি যখন ছত্রাক তো বুঝো,
2: ছাতা
0: পড়ে, যখন দেখবো যে ছাতা পড়ছে, লক্ষণ দেখা দিলেই কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ছত্রাকনাশক ব্যবহার করবা। তারপরে সার ব্যবস্থাপনা কিন্তু একটা জরুরি বিষয়। ভারী বৃষ্টিতে সার ধুয়ে যেতে পারে, পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রয়োজনে মাটির অবস্থা অনুযায়ী পরিমিত মাত্রা কিন্তু সার প্রয়োগ করবে,
3: নতুন করে দিতে হবে।
0: আবার আগাছা পরিষ্কার করা দরকার, পানি কমে গেলে দ্রুত আগাছা পরিষ্কার করতে হবে, যাতে পুষ্টি ও আলো যেসব ফসল মনে করে পরিপক্ক হয়েছে, আবহাওয়া ভালো হলে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এটা
3: সংগ্রহ করা লাগবে।
0: তারপরে এই সময় কিন্তু তোমার নিয়মিত কিন্তু তোমার জমি কিন্তু পরিদর্শন করা জরুরি,
2: সব থেকে আগে।
0: যেমন ধরো যে নতুন করে আবার মানে জলাবদ্ধতা যেটা ছিল সেটা শরীরে আবার কি নতুন করে হয়েছে কিনা, পোকা মাকড় বা রোগের আক্রমণ হইতেছে কিনা, এগুলো কিন্তু খুব বেশি
3: মাত্রায়।
0: এবং এই বন্যার পানি নেমে গেলে এবং বৃষ্টি চলে যাওয়ার পরে কিন্তু সমস্যা বাড়বে, এই জন্য এটাকে বেশি মাত্রায় খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বেটা যেটা হচ্ছে যে, এবং রূপালী তোমার বিষয়,
2: আমার মাছের কথা,
0: মাছের আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ছোটখাটো একটা পুকুর আছে বা কারো বড় আছে,
2: মাছ ভেসে যাওয়ার
0: পানি বেশি হলে কিন্তু মাছ ভেসে যাবে, মাছ চলে যাবে, মাছ যাতে যেতে না পারে।
3: আমার একটা ছোট্ট পুকুর আছে, ঠিকই কইছো।
0: আমার মনে করো তুমি পুকুরের মাছের চাষের পাশাপাশি খাঁচায় মাছ চাষ করতে পারো।
3: সেটা কিরকম
1: পুকুরের মধ্যে খাঁচা বানিয়ে তার মধ্যে মাছ ছাড়বো, নদীতে ছাড়বো, খালে ছাড়বো, খাঁচার মধ্যে মাছ থাকবে।
0: আচ্ছা ঠিক আছে, নদীতে ছাড়বো।
2: আমি আবার চিন্তা করতেছি যে সে যে চুপ করে রয়েছে বাবুল ভাই, সে কি আবার ভাবতেছে কিনা যে খাঁচা একবার ঘরে তুলবো আবার বাইরে আনবো? এটা
0: কথা আছে, এটা প্যাঁচ রয়ে গেছে।
1: নদীর মধ্যে খুঁটা পুঁটা খাসা তার সাথে বাঁধে রাখতে হবে, যে খাসা ভাইসা না যায়। এখন খাল কাটে অনেক খাল বড় করা হয়েছে, খালের পানিতে মাছ নাই, আমি খাসার মধ্যে মাছ দিয়া খালের পানিতে ছাড়বো।
0: ঠিক আছে,
1: মাছ বেশি বৃদ্ধি হবে।
0: আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা কতটা উচ্চ মার্গীয় নাকি নিম্ন মার্গীয়
3: এখন
0: বিবেচনা হবে। আমরা একটা সাক্ষাৎকারের মাধ্যমে আসলে বিষয়টা জেনে নিচ্ছি। হ্যাঁ, তুমি কতটুকু পণ্ডিতি কথা বলছো নাকি আসলে ভুল বলছো? ভুল কিন্তু করা যাবে না, শুদ্ধটা করেই কিন্তু কাজ করতে হবে। চলো আমরা তাহলে শুনে নেই খাঁচায় মাছ চাষ নিয়ে একটা সাক্ষাৎকার।
3: আচ্ছা,
4: কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলেছে মৎস্য সম্পদ। মৎস্য চাষে আমাদের চাষিরা যতটা আগ্রহী হচ্ছেন, পাশাপাশি সরকারিভাবেও মৎস্য চাষিদেরকে মৎস্য চাষে উৎসাহিত করা এবং সঠিকভাবে মৎস্য চাষ কিভাবে করলে অনেক বেশি চাষ করা সম্ভব, দ্রুত সময়ে কিভাবে মৎস্য চাষ করা সম্ভব, এই বিষয়গুলোকে আমরা নিয়েই কাজ করছি। কাঁচায় মাছ চাষ, এটি আমাদের অনেকেরই জানা। আর সেই মাছ চাষের ক্ষেত্রে কি করণীয়, কিভাবে করা যেতে পারে, ব্যবস্থাপনাটা কিভাবে হলে আরো অনেক বেশি সফলভাবে খাঁচায় মাছ চাষ করা যেতে পারে, আর এই বিষয়গুলো বলবার জন্য আমাদের আসরে আজ উপস্থিত হয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা মৎস্য মাহবুবা খানম। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। প্রথমেই আমরা আপনার কাছে জেনে নিব যে খাঁচায় আসলে মাছ চাষ, এই ব্যাপারটি কি আমাদের মৎস্যজীবীদের জন্য যদি বলেন।
5: খাঁচায় মাছ চাষ হলো প্রাকৃতিক জলাশয়ে যেমন নদী, পুকুর, হ্রদ বা সমুদ্রে জালের তৈরি খাঁচার মধ্যে মাছ চাষের একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে খাঁচার মধ্যে মাছ রাখা হয় যা মাছের খাদ্য গ্রহণ, পর্যবেক্ষণ এবং সংরক্ষণে সহায়তা করে। এটি কম পুঁজিতে লাভজনক এবং বেকারত্ব দূরীকরণে একটি কার্যকর উপায়।
4: জানা হলো খাঁচায় মাছ চাষ সম্পর্কে, এবারে জানবো খাঁচায় মাছ চাষের কি কি সুবিধা রয়েছে।
5: খাঁচায় মাছ চাষের আসলে অনেকগুলো সুবিধা আছে। যেমন নদীতে খাঁচায় মাছ চাষ করলে সহজেই প্রবাহমান নদীর পানি পাওয়ার পাশাপাশি প্রাকৃতিক উৎস থেকেও অনেকটা খাবার পাওয়া যায়। এক্ষেত্রে পুকুর খনন ও তৈরির অতিরিক্ত খরচ কমে যায়। যে কোনো সময়ই খাঁচার সংখ্যা বৃদ্ধি করে খামার সম্প্রসারণ করা সম্ভব। নদীর প্রবাহমান পানিতে প্রচুর অক্সিজেন থাকায় মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া খাঁচার মাছের বর্জ্য পানির স্রোতে অন্যত্র চলে যায়, ফলে পানি দূষিত হয় না। এই হল খাঁচায় মাছের সংক্ষিপ্ত সুবিধাগুলো।
4: তো খাঁচা কোথায় বসাতে হবে কিংবা খাঁচা তৈরির পদ্ধতি কেমন হলে সেটা ভালো হয়, সেই বিষয়টি বিস্তারিত আপনার কাছে জানব।
5: বর্ষা মৌসুমে যে সমস্ত এলাকা ডুবে যায় সেখানে অথবা নদীর বাঁকে যেখানে স্রোত থাকে খুব কম, সেখানে খাঁচা বসানো ভালো। খাঁচা বসাতে পানির গভীরতা থাকতে হবে সর্বনিম্ন 1.2 মিটার বা 46 ইঞ্চি। তবে সর্বত্র পানির উচ্চতায় কোনো হিসাব নেই, পানি যতই বৃদ্ধি পাক খাঁচার কোনো অসুবিধা নেই। খাঁচা বসাতে খাঁচার মাপের উপরে একটা বাঁশের ফ্রেম তৈরি করতে হবে এবং চার কোনায় বাঁশ পুঁতে শক্ত করে বেঁধে দিতে হবে। পানি বাড়লে খাঁচা তুলে উপরে করে দিতে হবে আর পানি কমলে খাঁচা নিচু করে দিতে হবে। খাঁচার উপরে খোলা এবং পাঁচ দিকে জাল এবং পানির উপরে 1 ফুট উঁচু রাখতে হবে।
4: আমরা কি কি ধরনের মাছ চাষ করা যায় সেটি যদি আমরা আমাদের যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে যদি জানাতে পারি, তাহলে তারা সেই মাছগুলোকে গুরুত্ব দিয়ে চাষ করতে পারেন। তো খাঁচায় কি কি মাছের চাষ করা যেতে পারে?
5: খাঁচায় আসলে সব ধরনের মাছই চাষ করা যায়। তবে যেসব মাছ চাষ করা যায় না বা চাষ করলেও ভালো উৎপাদন পাওয়া যায় না, সেগুলো হলো বিদেশি ঘাউর, নাইলোটিকা, রাজপুটি, কার্প প্রজাতি, পাঙ্গাস। এই মাছগুলো চাষ না করাই ভালো। এই সমস্ত মাছের উৎপাদন খাঁচায় 4 থেকে 5 মাসে প্রতি ঘনমিটারে 5 থেকে 15 কেজি।
4: মৎস্য চাষের জন্য মৎস্য খাবারের গুরুত্ব অপরিসীম। বিভিন্নভাবে মাছের খাবার মাছের বৃদ্ধিতে যেমন সহযোগিতা করে, মাছের রোগ বালাইও নিয়ন্ত্রণ করে। তো এই খাঁচায় মাছের কি কি খাবার আসলে দেয়া যেতে পারে?
5: যেসব বিল বা খাল এলাকায় প্রচুর উদ্ভিদ কণা জন্ম হয় সেখানে অল্প ঘনত্বে মাছ ছেড়ে বিনা খাদ্যেই প্রতি ঘনমিটারে 4 থেকে 5 মাসে 5 থেকে 7 কেজি মাছ উৎপাদন করা যায়। তবে সুষম খাদ্য হিসাবে মাছ খেয়ে দৈনিক 2 থেকে 3 বার খাবার দিতে হবে। এখানে থাকবে প্রাণীজ আমিষ যেমন শুটকি মাছ, শামুকের মাংস অথবা গরু ছাগলের রক্ত অথবা মাংসের ছাটি বা গরু ছাগলের নাড়ি ভুড়ি ইত্যাদি। দ্বিতীয়ত খৈল, যে কোনো খৈল যেমন সরিষা, তিল, নারকেল বাদাম, সয়াবিন, তিসি, তুলা ইত্যাদি।
4: খাঁচায় যে মৎস্য চাষ, এটি একটি সম্ভাবনাময় খাত এবং এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। কি কি সম্ভাবনা রয়েছে বাংলাদেশে খাঁচায় মাছ চাষের, সে বিষয়ে যদি বলেন।
5: পতিত জমিতে যেমন নদী, হাওর, বিল ইত্যাদিতে মাছের উৎপাদন সাধারণত জমিতে স্থাপিত খামারের তুলনায় প্রায় 13 গুণ বেশি। সাধারণ পুকুরে বা খামারে 1 একরে যে পরিমাণ মাছ চাষ করা যায় সেই পরিমাণ মাছ উৎপাদনের জন্য খাঁচায় মাত্র 180 ঘনমিটার জায়গায় যথেষ্ট। খাঁচায় যেখানে প্রতি হেক্টরে 3 লাখ কেজি মাছ উৎপাদন সম্ভব, সেখানে পুকুরে বা খামারে প্রতি হেক্টরে মাত্র 23,000 কেজি মাছ উৎপাদন হয়ে থাকে। বর্তমানে দেশে মাছের চাহিদা প্রতি বছরে 30 লাখ টন প্রায়। খাঁচায় মাছ চাষ করলে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে মাত্র 10,000 হেক্টর জমি যথেষ্ট, যা আমাদের দেশের পতিত মোট নদ নদীর পানির মাত্র 0.25% প্রায়।
4: আমরা শুনছিলাম খাঁচায় কিভাবে মাছ চাষ করা যায় এবং কিভাবে ব্যবস্থাপনা রাখলে খাঁচায় মাছ চাষের মধ্য দিয়ে মৎস্য চাষীরা মৎস্য চাষকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। এই জানা এবং বোঝার মধ্য দিয়ে আমাদের মৎস্যজীবীরা আরো অনেক বেশি মৎস্য চাষে উৎসাহিত হবেন, মৎস্য সম্পদ কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। এমন শুভকামনায় আসর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: তোমার কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। তোমার মাথা বোধ আজকে একটু ঠান্ডা না গরম?
1: আচ্ছা, তো ঠান্ডা, সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, আবার আমার কিছু অঞ্চলে, বাংলাদেশের কিছু অঞ্চলে ভাইরা বন্যার মধ্যে আটকা পড়ে আছে, পানি আর পানি।
3: তোমার মাথা কি রকম সেটা কও।
1: গবাদি পশু
0: সবসময় যে পাশের দিকে খেয়াল রাখতে হবে, যারা এই সময় অসুবিধে আছে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, কারণ আমরা তার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি হয়তো ভালো আছি, আমি যে সমস্যা পড়বো না এটা ভাবার কোনো কারণ
1: নেই। দুই তিনবার আমার এলাকায় বন্যা হইতে পারে, সেজন্য আগে থাকতে ওদের সহযোগিতা করতে হবে,
0: এগিয়ে আসতে হবে। তো চলো এবারে আমি তোমাদেরকে একটা কৃষি বিষয়ক গান শোনাই।
1: হ্যাঁ,

0: मिनी, ओ মিনি, আরে কই গেলি রে মা? দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলা কুটান লাগবো তো।
1: আইতাছি আইতাছি। কি মাছ আনছেন?
0: হরেক রকম মাছ আনছি।
1: ও মোমেনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে। মাছগুলা রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
2: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
0: আরে দেখ, একদম তাজা, পুঁটি মলা ঢেলা কাসকি সকল পদের মাছ আনছি।
2: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
1: আপনি আইজু গুড়া মাছ আনছেন? এত গুড়া মাছ কাটবো কেডা?
3: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
0: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
3: বাড়িতে এত কথা কিসের?
1: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
3: ভাবি, আপনার শরীর এখন কেমন? ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
1: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে, সেই
3: কেন হাফিজ?

0: বাজারে গেলেন, মাছ আনেন নাই?
1: আনছি তো, তাজা পুটি মলা ঢেলা কাসকি দেখে দেখে কেমন চকচক করতেছে।
2: ভাইজান, মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
1: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
3: আমার তো বেলাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
0: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
2: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
0: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
2: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
0: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
3: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
1: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
0: এই যে আমাগো বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
1: ও
3: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
0: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
1: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকল রে বুঝাইতে পারি নাই।
2: এই জন্য কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম।
3: এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো।
2: মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না।
3: খালু যান, আমিও রাগ করুম না।
0: পুটি মলা ঢেলা কাসকি এইগুলা হইলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
1: হ ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
0: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
4: গুড়া মাছ বেশি বেশি খাবো।
0: হ্যাঁ।
5: আজকে একেবারে মাছে মাছে ভরপুর। রূপালী, তুমি তো হিট।
6: আজকে তো আমার নিয়েই সবকিছু কইতাছো তোমরা।
5: হ্যাঁ, গানও মাছ নিয়া, এই নাটিকাও মাছ নিয়া, এরপরে আর কি আবার মাছ নিয়ে কি
6: করলাম? মাছ নিয়ে আসলে তো মাছ ছাড়া আমাকে জীবন চলে না। মাছে ভাতে বাঙালি তো কথাতেই আছে, যত যাই কিছু তুমি খাও, ভাতের সাথে যদি মাছ না থাকে মনে হয় যে কি খাই নাই যেন। আর ওই যে গুড়া মাছের কথা তো কইলো, আমরা তো শুনলামই সবাই যে গুড়া মাছ আমাকে চোখের জন্য কত ভালো, বিশেষ করে বাচ্চাদের খাওয়াইতে হবে ভালো কিরা।
5: আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে মাছ খাও, ফল খাও, সবজি খাও, সবকিছু শরীরের জন্য, ঠিক আছে, শরীর ভালো থাকবে। শুধু খেলেই হবে না,
6: আর কি করণ লাগবো?
5: কাজ করতে হবে।
6: কাজের
5: সাথে আরেকটা কাজ আছে,
7: কি?
5: একটু যদি প্রকৃতির সাথে যদি যোগাযোগ না রাখো, একটু যদি গাছপালার দিকে না তাকাও, গাছপালার নিচে না বসো, তাহলে তো লাভ নাই।
7: গাছপালাও মাইন্ড করবে, আমাগো শরীর খারাপ হবে। গাছপালার নিচে বসলে গাছ যে অক্সিজেন হারে, আমরা সেটা গ্রহণ করি, আমরা যে কার্বন ডাইঅক্সাইড সেটা গাছ গ্রহণ করে, আবার গাছ ছায়া দেয়, ঠান্ডা লাগে গরমের দিনে, কত উপকার।
5: ঠিক আছে, গাছের উপকার
6: লাগাইছো
5: কয়টা?
7: এই এই যে বর্ষাকাল আসলে আমি গাছ লাগানো শুরু করছি, ডেলি দুই একটা দুই
5: একটা। এই সমস্ত কাহিনী, এই শুনো, এই সমস্ত কাহিনী আনার কইরো না, বর্ষা আসলে আমি গাছ লাগাবো, বর্ষা আসলে গাছ থেকে উল্টে ফেলাবো, না, এখন সারা বছর তোমাকে গাছ লাগাইতে হবে।
7: এখন সারা বছর গাছ লাগাবা, কিন্তু এই সিজনটা গাছ লাগানো উপযুক্ত সময়, মাটি ভিজা থাকে, নরম থাকে, গাছ মারা যাওয়ার সম্ভাবনা কম। নাই
5: এইটা হচ্ছে যে তোমাকে এখন বর্ষার সময় গাছ বেশি লাগাবার, ঠিক আছে, কিন্তু সারা বছর গাছ লাগাতে হবে। কেন লাগাতে হবে এটার একটা গুরুত্ব তোমাদেরকে এখন একটা সাক্ষাৎকারের মাধ্যমে শোনাবো। সেটা হচ্ছে উদ্ভিদ উদ্যানের গুরুত্ব।
6: আচ্ছা,
5: কি গুরুত্ব আজ আমরা শুনে নেই।
6: আচ্ছা শুনি।
8: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব জাতীয় উদ্ভিদ উদ্যানের গুরুত্ব সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সোশিওলজিস্ট, বন অধিদপ্তর। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
9: জি, ধন্যবাদ আপনাদের।
8: প্রথমে আপনার কাছে জানতে চাইব দেশব্যাপী জাতীয় উদ্ভিদ উদ্যানের অবস্থান ভিত্তিক এলাকা সম্পর্কে।
9: ধন্যবাদ। 1962 সালে বাংলাদেশ বন বিভাগে গড়ে ওঠা জাতীয় ঐতিহ্যবাহী জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, যা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত, হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর দৃষ্টান্তনায় আবাসস্থলটি ঢাকার মিরপুর একে অবস্থিত। এর পশ্চিমে রয়েছে চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যানের কাছেই রয়েছে তুরাগ নদী, আর এর আয়তন প্রায় 208 একর। এছাড়াও দেশব্যাপী আরো অনেক উদ্ভিদ উদ্যান রয়েছে, যেমন গাজীপুরে আছে ভাওয়াল জাতীয় উদ্ভিদ উদ্যান, তারপরে টাঙ্গাইল এবং ময়মনসিংহে রয়েছে মধুপুর জাতীয় উদ্যান, দিনাজপুরে রয়েছে 5টি উদ্ভিদ উদ্যান, রামসাগর জাতীয় উদ্যান, নবাবগঞ্জ জাতীয় উদ্যান, সিংরা জাতীয় উদ্যান, বীরগঞ্জ জাতীয় উদ্যান, হিমছড়ি জাতীয় উদ্যান। এছাড়া কক্সবাজারে রয়েছে মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান, লাউছাড়া জাতীয় উদ্যান রয়েছে মৌলভীবাজারে, পার্বত্য চট্টগ্রামে রয়েছে কাপ্তাই জাতীয় উদ্যান, নোয়াখালীতে আছে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান, হবিগঞ্জে আছে সাতছড়ি জাতীয় উদ্যান, সিলেটে আছে খাদিমনগর জাতীয় উদ্যান, চট্টগ্রামে রয়েছে বারৈঢালা জাতীয় উদ্যান, পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটা জাতীয় উদ্যান, আর ময়মনসিংহে রয়েছে কাদিনগর জাতীয় উদ্যান, এছাড়া নওগাঁতে রয়েছে আলতাদিঘি জাতীয় উদ্যান।
8: এরপর আপনার কাছে জানতে চাইব শিক্ষা, গবেষণা ও জ্ঞান অর্জনে এবং বিনোদনে জাতীয় উদ্ভিদ উদ্যানের কি কি ভূমিকা রয়েছে।
9: আসলে অনেক ভূমিকা রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশের ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, এবং বন ও বন্য পশু পাখির সৌন্দর্য অবলোকন করার একটি উৎকৃষ্ট স্থান হলো এই উদ্যান। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী, পর্যটক, বিদেশি ডেলিগেট, শিক্ষার্থী, গবেষকগণ পরিদর্শন ও গবেষণা কাজে এসে থাকেন। উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ সকলকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করে থাকেন, তাই জাতীয় উদ্ভিদ উদ্যানটির জীব বৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা, গবেষণা ও বিনোদনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলছে। এই উদ্ভিদ উদ্যানটির মধ্যে রয়েছে 11টি বড় বিভিন্ন আকারের জলাশয়, যা অত্র উদ্যানের জীব বৈচিত্র্যের আবাসস্থলের অত্যাবশ্যকীয় উপাদান। প্রতি বছর এই উদ্যানে জলাশয়ে সমাগম হয় হাজার হাজার অতিথি পাখি সহ অনেক প্রজাতির প্রাণী।
8: এরপর আপনার কাছে জানতে চাচ্ছি জাতীয় উদ্ভিদ উদ্যানের বিশেষ দর্শনীয় এলাকা সমূহ আসলে কোনগুলো।
9: যদি আমরা না গিয়ে এখানে থেকে দৃষ্টির মাধ্যমে অবলোকন করতে চাই, তাহলে বলা যায় যে ওখানে রয়েছে হেজ সম্বলিত চক্র, পদ্মপুকুর, শাপলা পুকুর, আমাজন লিলি ট্যাঙ্ক, পুরাতন বটবৃক্ষ, শক্তিসাগর, অর্কিড হাউস, ক্যাকটাস হাউস, নেট হাউস, ছায়াতরু ইত্যাদি। মৌসুমী ফুলের বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে, তারপর বেদ বাগান, মূর্ত বাগান, শাল বাগান, ঔষধি বাগান, গর্জন বাগান, পাইন বাগান এবং নার্সারিও রয়েছে দুইটি। এছাড়া এখানে বাঁশ সংগ্রহশালা, পাইন সংগ্রহাগার রয়েছে। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় দুটি স্পট রয়েছে শক্তিসাগর এবং পুরাতন বটবৃক্ষ। দেশি প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে সিবিট, বৈলাম, চালমোগরা, ওকনা, সুলতান চাপা, হরিণা, কুম্ভী, লুকলুকি ইত্যাদি। আরেকটি নাম উল্লেখ না করলে নয়, বুদ্ধ নারিকেলটাও এখানকার বেশ আকর্ষণীয় একটি। তারপরে যদি বলা যায় পাখিদের মধ্যে রয়েছে মুনিয়া, মাছরাঙ্গা, পেঁচা, কোয়েল ইত্যাদি। এছাড়া এই উদ্যানে কাঠবিড়ালি, শেয়াল, বেজি ইত্যাদি প্রাণীও দেখা যায়।
8: এখন আপনার কাছে জানতে চাচ্ছি জাতীয় উদ্ভিদ উদ্যান উন্নয়নে সরকারের কোন কোন পরিকল্পনা রয়েছে।
9: সরকারের পরিকল্পনা আছে যে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকাকে যুগ উপযোগী এবং বিশ্বমানের উদ্যানে উন্নীত করা প্রধান লক্ষ্য, এবং বন্যপ্রাণীর আবাসস্থল পুনরুদ্ধারের মাধ্যমে জীব বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের উন্নয়ন করা, দেশি বিদেশি ও বিলুপ্ত প্রায় প্রজাতির জিন পুল সংরক্ষণ এবং ক্রমবিলুপ্ত প্রাকৃতিক শালবন এটা পুনঃস্থাপন করা, আর প্রকৃতিক পর্যটন বিনোদন বিষয়ে শিক্ষা ও গবেষণার দ্বার সৃষ্টি করা।
8: সবশেষে উদ্ভিদ উদ্যানের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন।
9: জলবায়ু পরিবর্তনের প্রচন্ড ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এই ঝুঁকি মোকাবেলার জন্য কার্যকরী পদক্ষেপ হল অধিক হারে বৃক্ষরোপণ করা। জাতীয় উদ্ভিদ উদ্যান অধিক পরিমাণে চারা উত্তোলনের জন্য পর্যায়ক্রমে সারা বছর বীজ, কাটিং, অন্যান্য কাজ করে আসছে। একাধিক প্রজাতির গাছ থাকায় বীজ সরবরাহের মাধ্যমে উদ্যানটি সমৃদ্ধ জীব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। মূলত বন অধিদপ্তরের জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর তথা ঢাকা যে রয়েছে, যেটা সর্ববৃহৎ জীবন্ত উদ্ভিদ সংগ্রহশালা এবং জিন পুল সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান, প্রাকৃতিক অক্সিজেনের উৎপাদক বলা যায়, তাপমাত্রা সমতা সাধন এবং ঢাকা শহরের পরিবেশের পরিশোধক হিসাবে অবদান রাখায় একে ঢাকা শহরের ফুসফুসও বলা হয়।
8: আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আসরে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য। আশা করছি তথ্যগুলো সকলের উপকারে আসবে।
5: আজ কামাল মিনার বক্তব্য শুনি, তোমরা একটু পরে বলো সে এখন কার গাছের তলে বসে কি কবিতা লিখছে, কি গান গাইছে, আমাদের জানা দরকার। বলো,
7: শুনো।
5: হ্যাঁ, শুনতেছি।
7: আলোচনা তো শুনলাম, তোমরাও শুনলা,
5: কারণ সে নদীতে কাঁচায় মাছ চাষ করবে।
10: ওইটা শুনছি,
5: ওইটা শুনছি।
7: আমার মাথায় এখনো ওই মাছ ঘুরতে আছে। তুমি তো
5: বলে কাজ করো, শোনো, নদীতে তুমি একটা গাছ পালো,
7: নদীর মধ্যে গাছ লাগালে সারাক্ষণ পানি থাকলে সেটা কি গাছ হবে? আমি কি এত বোকা? গাছ তো পয়সা মরে যাবে। নদীর পারে উপরে লাগাইতে হবে, পানি জমে না থাকে, পানি জমে না থাকে।
5: হ্যাঁ, আলোচনা শুনে তার মাথায় বুদ্ধি খুলছে, ধন্যবাদ তোমাকে।
7: হ্যাঁ,
5: তাহলে কি আমাদের কি করতে হবে? গাছ লাগাতে হবে,
7: গাছ লাগাইতে হবে।
5: নদীর পারে, পুকুর পারে, সবখানে
6: কোথাও
7: ফাঁকা জায়গা রাখা যাবে।
5: তো আবারও বলি যে এখন কিন্তু এই যে বন্যা হচ্ছে, আমাদের ফসলের দিকে কিন্তু বেশি মাত্রায় খেয়াল রাখতে হবে, যাতে ফসল নষ্ট হয়, এবং বন্যা পরবর্তী যে কাজগুলো যেগুলো বলছি সেগুলো খেয়াল রাখতে হবে,
7: খেয়াল রাখতে হবে।
5: তাহলে চলো আমরা যাই, যাওয়ার আগে একটা ধন্যবাদ দিয়ে যাই
7: অনুষ্ঠান যে আর কি।
5: হ্যাঁ, আজকে যে আমাদেরকে এতগুলো বিষয় সম্পর্কে জানাতে সহযোগিতা করেছে, আমরা জানতে পেরেছি এবং শ্রোতারা আপনারাও জানতে পেরেছেন। এই অনুষ্ঠানটি আমাদের আসর যে প্রযোজনা করেছেন তিনি হচ্ছেন রনিয়া সুলতানা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে চলো আজকে আমরা বাড়ি
7: যাই।

বাংলাদেশ বেতার ঢাকা। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে তাঁর স্মরণে বিশেষ অনুষ্ঠান রাজনীতির মহিরুহ। গ্রন্থনায় শাহনাজ সুলতানা, ধারাবর্ণনায় মোহাম্মদ জসিমউদ্দিন সজীব।

0: আমাদের রাজনৈতিক ইতিহাসের কীর্তিমান পুরুষ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ রোববার ভোর 4:18 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 94 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুল ইসলাম সহ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিভিন্ন সংগঠন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমাদের রাজনৈতিক অঙ্গনের এক দীপ্ত উজ্জ্বল নক্ষত্র। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে 1961 সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ছাত্রজীবনে 1945 সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। পরে ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতির সঙ্গে যুক্ত হন। 1971 সালে হাইকোর্টের আইনজীবীদের মধ্যে যে গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাদের অন্যতম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করলে তাতে যোগ দেন জমির উদ্দিন সরকার। পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন। আমৃত্যু তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জমির উদ্দিন সরকার যখন গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন, তখনই বর্তমান সংসদ ভবনের অসমাপ্ত কাজ শেষ হয়। রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার। 1991 সালের নির্বাচনে বিজয়ের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব দেন তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1996 সালে বিএনপির স্বল্পকালীন সরকারে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ওই সময়ই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান সংবিধানে যুক্ত হয়। 2001 সালে বিএনপি আবারও ক্ষমতায় ফিরলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। 2002 সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর 21 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাঁর লেখা বইয়ের মধ্যে আছে গণতন্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ, এক নজরে সংসদ সম্পর্কিত বিধিবিধান, লন্ডনের শিক্ষা জীবন, দ্য ল অব দ্য সি, লন্ডনের ছাত্র আন্দোলন, বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ ও ডিগবাজি, পল রাজ থেকে পলাশী এবং ব্রিটিশ রাজ থেকে বঙ্গভবন, ল অব দ্য ইন্টারন্যাশনাল রিভার্স অ্যান্ড দ্য আদার ওয়াটার কোর্টস। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমৃত্যু ছিলেন শুদ্ধধারার রাজনীতির পক্ষে। বিগত ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংসদের ভেতর এবং বাহিরে বরাবরই ছিলেন সোচ্চার, বরাবরই ছিলেন গঠনমূলক আলোচনার মধ্যমণি। নবম জাতীয় সংসদের বিরোধী দলীয় সংসদ সদস্যের দেয়া বক্তব্যে তারই প্রমাণ পাই আমরা।
1: মাননীয় স্পিকার, আমি পয়েন্ট অফ অর্ডারে দুটো কথা বলতে চাই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিরোধী দলীয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় সংসদ সদস্যবৃন্দের পক্ষে এই মর্মে প্রস্তাব রাখছি যে আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টির সুরাহা হওয়া দরকার এবং সেটা যত দ্রুত হয় ততই মঙ্গল। সেজন্য বিএনপি ও 18 দলের পক্ষ থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার আলোকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এখন উপস্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী নেই, উনি নিশ্চয় শুনছেন ওনার ঘর থেকে। 1996 ও 2001 সালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণ ভিত্তিক দুটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই দুটি সরকারের উপদেষ্টাবৃন্দ তাদের নিরপেক্ষতার জন্য সকল মহলে প্রশংসিত হয়েছিলেন। ওই দুটি নির্বাচনে একবার আওয়ামী লীগ ও একবার বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে। বিরোধী দলের মাননীয় নেতা ও বিরোধী দলের মাননীয় সদস্যবৃন্দের প্রস্তাব এই যে, এই দুই সরকারের 20 জন উপদেষ্টার মধ্য থেকে বর্তমান সরকারি দল 5 জন ও বিরোধী দল 5 জন সদস্যের নাম প্রস্তাব করবেন। তারাই আসন্ন নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা হবেন। প্রধান উপদেষ্টা নির্ধারণ ব্যাপারে সরকারি ও বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য একজন সম্মানিত নাগরিককে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নির্ধারণ করা হবে। আমরা আশা করি শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে দ্রুত আলোচনার কার্যকর উদ্যোগ নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। সাংবিধানিকভাবে এই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় বিরোধী দলের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমরা বিরোধী দলের সংসদ সদস্যবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদ্যক্ত আহ্বান জানাচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শের প্রতি অমৃত্য অবিচল ছিলেন তিনি।
2: All that is necessary is a good education, sincerity and human approach towards life. If the human approach towards life is there and you are fully educated, in particular the Islamic institutes and the universities are in our country, so very good in giving sermons or to educate the people to go in the right way.
0: আইনের শাসন প্রতিষ্ঠায় সারা জীবন সোচ্চার থেকেছেন তিনি। সমাজে সবার প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য।
3: জিয়াউর রহমান তার শাসনকালে রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অনেক অবদান রেখেছেন, বিশেষত তার গ্রামীণ উন্নয়ন ও কৃষি ক্ষেত্রে সংস্কার কর্মসূচি বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন গ্রাম সরকারের চিন্তাধারা উনি করে যেতে পারেন নাই, কিন্তু চিন্তাধারা রেখে গেছে। পরিবেশের নিরাপত্তা, শস্য উৎপাদন, চারা, অন্যান্য উৎপাদন বস্তু, সার, সেচ ব্যবস্থাপনা, কৃষি ঋণ, কৃষি সম্প্রসারণ, কৃষি গবেষণা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে অনেক ষড়যন্ত্র হয়েছে, এটা এর এখানে রয়েছে। Tariq Rahman has talked about judiciary, that it should remain independent. He has talked about poverty, that poverty has to be eradicated from the country. He has talked about caretaker government for election. A caretaker government er je ain ta, jokhon ami law minister chilam, amar pore bhalo jawa hoyechilo, ain ta madam ki kore diyechilam, sei ain hishebei porobortikale ইম্পার্টিশাল ইলেকশনগুলো হয়। মামলা অনেক রয়ে গেছে, এই যে আবরার কিলিং, ফেলানি মালরা মামলা এবং মকারি অব জাস্টিস, কি বিচার হবে, কি রায় দিতে হবে সেটা জজকে আগে বলে দিয়ে যে আপনাকে হাইকোর্টে নিয়ে যাব, আপনি বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেন, এগুলো এই বইয়ে এখানে রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট, কেস অব ডক্টর জোবাইদা রহমান, কেস অব চিফ জাস্টিস সিনহা, জাজেস অব দিয়ার ওন চয়েস, এক্সট্রা জুডিশিয়ারি কিলিং, এক্সট্রা জুডিশিয়ারি কিলিং এত বছর ধরে সেটা করে গেল, ওই তুলে নিয়ে গেলে যে চলে রাস্তা থেকে তুলে নিয়ে চলে যায়, কোনো জবাব দিতে নেই। কাজেই যে নূতন এলিমেন্ট যেগুলো ঢোকালো আওয়ামী লীগ সরকার এসে, সেইগুলো বন্ধ করতে না পারলে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে টিকে রাখা সম্ভব হবে না। আমি শেষ করছি, কনক্লুডিং কমেন্টস অ্যান্ড প্রমিস ওয়াই তারেক রহমান ইজ ইনএভিটেবল। বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র, মানবাধিকার এটসেট্রা, মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার, এইগুলোর প্রতি লক্ষ্য রেখে এই কাজ করা যাওয়া। আমি শেষ করছি এইটুকু বলে যে রাশিয়ান রেভলিউশন, লেনিন কিন্তু বিদেশে ছিলেন, লেনিন সুইজারল্যান্ড এবং জার্মানিতে, সেখান থেকেই রেভলিউশনটা চালানোর চেষ্টা করেছেন। আজকে এই দেশে যে অন্যায় অবিচার হচ্ছে, তারেক রহমান লন্ডন থেকেই পরিচালনা করছেন, কী করে এগুলো দূর করে দিয়ে বাংলাদেশকে একটা আদর্শ গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা তৈরি করে যেতে পারি।
0: ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের এই মৃত্যু আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি। তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে তার কর্ম ও আদর্শ নিয়ে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এতক্ষণ শুনলেন জাতীয় সংসদ সদস্যের সাবেক স্পিকার এবং বিএনপির অস্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার স্মরণে বিশেষ অনুষ্ঠান রাজনীতির মহিরুহ। গ্রন্থনায় শাহনাজ সুলতানা, ধারাবর্ণনায় ছিলেন মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনায় মোহাম্মদ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে তানিয়া খান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াসমিন আক্তার। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আপনি দেশের জন্য কি করলেন সেটাই মুখ্য। তাই আসুন যার যার জায়গা থেকে সুনাগরিকের দায়িত্ব পালন করি, দেশের জন্য কাজ করি, সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দেশের প্রতি ভালোবাসতে শেখায়। দেশের প্রতি দায়িত্ববোধ এখন থেকেই তাদের মাঝে একটু একটু করে জাগ্রত করতে থাকি।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, আবারও বলছি 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 97% এবং সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:19 এবং অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের আহমেদ কোরাইশি। Dhaka Met Office forecast for the inland river pools well till 1 a.m. says that rain or thundershower accompanied by temporary south-southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamesing, Dhaka, Faridpur, Madaripur, Kushtia, Jashor, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Most places of Rangpur, Rajshahi, Mamensing, Dhaka, Chattogram and Sylhet divisions and many places of Khulna and Borishal divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gust wind. Moderately heavy to very heavy shower is also expected at places of Rangpur, Mamensing, Rajshahi, Dhaka, Chattogram and Sylhet divisions. Slight fall in day temperature is expected and slight rise in night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Saidpur, 35.5 degrees Celsius, and the minimum was at Narayanganj, 23.7 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 27.5 degrees Celsius and minimum 25.5 degrees. Humidity recorded in air at 9 a.m. was 97% and at 6 p.m. also 97%. Sunrise over Dhaka tomorrow at 5:19 a.m. and sunset at 6:49 p.m. And that's all for weather for this time.
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার শুনতে পাবেন। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে রাখুন। সিলিন্ডার বাতাস চলাচল করে এমন স্থানে সংরক্ষণ করুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দিবেন না। আগুনের জ্বলন্ত টুকরা যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি বা সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দুই বালতি পানি ও এক বালতি বালি রাখুন। আগুন লাগলেই সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তারের মাঝখান থেকে পরীক্ষা করুন এবং পুরনো তার বদলে ফেলুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্য সেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি। এটি উন্নয়নের ভিত্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। তিনি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। এদিকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। এতে বক্তারা জনসংখ্যা ব্যবস্থাপনা, নারী শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়ন, পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্প্রসারণ এবং মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ সময় উপস্থিত ছিলেন। এবছর মোট 79,246 জন শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পেয়েছে। এর মধ্যে 32,965 জন ট্যালেন্ট পুল এবং 46,281 জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা আজ অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী 18 জন অসহায় ও দুস্থ নারীদের মধ্যে 10,15,000 টাকার সহায়তার চেক এবং আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বীর লক্ষ্যে আরও 5 জন নারীদের সেলাই মেশিন বিতরণ করেন। এদিকে গাজীপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে গাজীপুর 5 আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দেশের বন্যার দুর্গত মানুষের সহায়তা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুরের সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক বিরোধী অভিযান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। মানিকগঞ্জে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিদেশগামী কর্মীদের নিরাপত্তা অভিবাসন নিশ্চিত করা এবং দালাল চক্রের প্রতারণা প্রতিরোধে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়, এ স্লোগান নিয়ে আজ রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণ করার অতীব জরুরি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:19 এবং সূর্যাস্ত সন্ধে 6:49। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: স্বাভাবিক আমরা সবাই বসি। আসলে এই সময়টায় যে কি একটা অবস্থা, সারা দেশে অতিবৃষ্টি, বৃষ্টি থামছে না। এখন তো একটু থামছে বলে আমরা আসতে পারছি, তারপরে এই যে কি কষ্ট মানুষের, পাহাড় ধসছে কয়েক জায়গায়, রাস্তাঘাট বন্ধ,
3: আবার মাস্টার ভাই কিছু কিছু নিম্ন এলাকায় ঘরের ভিতরে পানি গেছে, জানো কি কষ্ট।
6: অতিবৃষ্টিতে
5: মাঠের ফসল রক্ষার জন্য যে আমাদের কিছু কাজ এখন দ্রুত করতে হবে,
3: বলি
5: আমি এক এক করে বলি। যেমন হ্যাঁ, তুমি যেটা বললে, জমি থেকে দ্রুত পানি সরাইতে হবে, গাছ সোজা করে দিতে হবে, আর ক্ষতিগ্রস্ত পচা বা ভাঙা পাতা বা ডাল বা গাছের অংশ কেটে ফেলতে হবে, যাতে রোগ কম ছড়ায়। হ্যাঁ, আর রোগ বালাই আছে কিনা, অতিবৃষ্টির পর ছত্রাকজনিত রোগের ঝুঁকি বাড়ে, লক্ষণ দেখা দিলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তারপরে সার ব্যবস্থাপনা, আগাছা পরিষ্কার করা, ফসল দ্রুত সংগ্রহ করা, আর নিয়মিত জমির উপরে যাওয়া, এগুলো
3: মাঠ পরিদর্শন বাড়াইতে,
5: এগুলো আমাদের প্রতিদিনের এখনকার কাজ হয়ে গেল। তো চলো এখন আমরা শুরু করি আজকের আসর। কুমড়ো জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন নিয়ে আজকে বলবেন জনাব মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ উইং খামারবাড়ি। তার সাথে কথা বলেছেন ইশরাত জাহান নীলা। আমরা শুনি।
3: আচ্ছা শুনি।
7: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। সঙ্গে রয়েছে আমি ইশরাত জাহান নীলা। আমাদের আজকের বিষয় কুমড়ো জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে পরাগায়ন কি এবং এটি কত প্রকার, সে সম্পর্কে জানব।
8: আমরা জানি যে ফুল দু ধরনের হয়ে থাকে, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল। পরাগায়নের প্রধান শর্ত হল পুরুষ ফুল থেকে পুরুষ ফুলের পরাগধানী হতে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা পরাগায়ন বলে থাকি। এবং পরাগায়ন প্রক্রিয়া ছাড়া উদ্ভিদের বংশবিস্তার, ফুল ফল ধারণ সম্ভব নয়। সুতরাং পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তার এবং ফুল ফল ধারণের জন্য একটি প্রধান মাধ্যম। পরাগায়ন প্রধানত দু ধরনের হয়ে থাকে, একটি হল স্বপরাগায়ন আর একটি হল পরাগায়ন। যখন একই ফুলের পরাগ রেণু পুংকেশর থেকে স্ত্রী কেশরে, অর্থাৎ পরাগধানী হতে যখন গর্ভমুণ্ডে পতিত হয়, তখন তাকে আমরা তাকে স্বপরাগায়ন বলে থাকি। এবং স্বপরাগায়ন বিভিন্ন উদ্ভিদে হয়ে থাকে, বিশেষ করে গ্রাস বা ঘাস জাতীয় যতগুলো আমাদের ফসল আছে, ধান সহ, সেগুলোতে আমাদের স্বপরাগায়ন হয়ে থাকে। পরপরাগায়ন হলো যখন একটি ফুলের পরাগরেণু অন্য গাছের, একটি গাছ থেকে অন্য গাছে স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা পরপরাগায়ন বলি। এবং পরপরাগায়নের জন্য বিভিন্ন মাধ্যম প্রয়োজন, যথা বাতাস, পোকামাকড়, পাখি ইত্যাদি ছাড়া পরপরাগায়ন সম্ভবপর হয় না।
7: এবার একটু জানবো আপনার কাছ থেকে কোন কোন ফসলে কৃত্রিম পরাগায়ন করা যায় সে সম্পর্কে।
8: প্রথমে বলেছি যে পরাগায়ন হলো উদ্ভিদের বংশবিস্তারের একটি মাধ্যম এবং ফুল ফল ও বীজ উৎপাদনের একটি প্রক্রিয়া। বিশেষত আমরা যদি কুমড়া জাতীয় ফসল লক্ষ্য করি, এখানে দেখব যে আমাদের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা। সুতরাং কৃত্রিম পরাগায়ন ওই ক্ষেত্রেই সবচেয়ে বেশি জরুরি ফল ফুল উৎপাদনের জন্য, যে সমস্ত ফসলের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা। তো আমরা দেখতে পাচ্ছি যে কুমড়া জাতীয় ফসলের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা হয়ে থাকে, এই জন্য আমাদের কুমড়া জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন খুবই জরুরি, তাতে করে ফসলের উৎপাদন অনেক বৃদ্ধি পায়। বিশেষ করে শশা, করলা, লাউ, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙ্গে, তরমুজ, কাঁকরোল ও চালকুমড়া ইত্যাদি ফসলে কৃত্রিম পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন অনেক বাড়ানো যায়।
7: কৃত্রিম পরাগায়নের অনেকগুলো ধাপ থাকে, সে ধাপগুলো কি কি?
8: কৃত্রিম পরাগায়নের বেশ কয়েকটি স্টেজ বা পর্যায় অতিক্রম করতে হয়। প্রধানত চারটি পর্যায় অনুসরণ করতে হয়। প্রথমত হলো পুরুষ ফুল সংগ্রহ, তার পরবর্তীতে স্ত্রী ফুলের যে পাপড়ি অপসারণ, তারপর স্ত্রী ফুল নির্বাচন, পরবর্তীতে পরাগায়ন। পুরুষ ফুল সাধারণত সকালে ফুটে, তাই ভোরে সদ্য ফুল পুরুষ ফুল সংগ্রহ করতে হয় এবং যে পুরুষ ফুলের যেই পাপড়ি সেগুলো অপসারণ করতে হয়। আর পাপড়ি অপসারণের পর আমরা যে পরাগধানী থাকে, পুরুষ ফুলের যে পরাগধানী থাকে, সেই পরাগ রেণু আমরা অক্ষত অবস্থায় রাখবো এবং স্ত্রী ফুল যেটা নির্বাচিত করব, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আমরা ওই পরাগ রেণুটা আলতো করে টোকা দিয়ে আমরা স্থানান্তর করব। এই চারটি ধাপ মূলত, প্রথমত পুরুষ ফুল সংগ্রহ, তারপরে পুরুষ ফুল থেকে পাপড়িগুলো সরিয়ে নেব, স্ত্রী ফুল নির্বাচন এবং স্ত্রী ফুলের নির্বাচনের পর গর্ভমুণ্ডে আমরা পরাগ রেণুগুলো স্থানান্তর করব। প্রথমত এই চারটি ধাপ অনুসরণ করে আমরা কৃত্রিম পরাগায়ন সম্পূর্ণ করে থাকি। অন্যান্য কিছু পদ্ধতিও আছে। আমরা যদি পরাগধানী থেকে সরাসরি গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তর করার একটি প্রক্রিয়া, আর একটু যদি আমরা তুলি বা ব্রাশের মাধ্যমে আমরা কিন্তু পরাগরেণুটা স্থানান্তর করতে পারি। তুলি যদি আমরা আলতো করে পরাগধানীতে স্পর্শ করাই তাহলে কিন্তু পরাগরেণু ওই তুলিতে লেগে যাবে, তারপরে আমরা ওই তুলিটুকু গর্ভমুণ্ডে অর্থাৎ স্ত্রী ফুলে আলতো করে যখন স্পর্শ লাগাবো তাহলে কিন্তু এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ পরাগায়ন সম্পূর্ণ হবে। পরাগায়নের আরো একটি, যে পরাগায়ন করার পর আমরা কৃত্রিম পরাগায়ন করার পরে আমরা লক্ষ্য রাখতে হবে যে ফলটির রং পরিবর্তন করে কিনা, বৃদ্ধি পায় কিনা। তবে যদি ফলটির রং পরিবর্তন হয় তখন ফলটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন বুঝতে হবে যে কৃত্রিম পরাগায়ন সফল হয় নাই।
7: সবশেষে আপনার কাছে জানতে চাইব কুমড়া জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন সম্পর্কে।
8: কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো যে আমি যদি মিষ্টি কুমড়া বলি অথবা আমরা যদি লাউ ধরি, এগুলোর ফুলগুলো সাধারণত খুব সকালে ফোটে। পুরুষ ফুলগুলো 3-4 মধ্যে ফুটতে শুরু করে এবং 5-6 মধ্যেই সর্বোচ্চ ফুল ফোটে। ফুল ফোটার 3-3.5 মধ্যেই এই পরাগায়নটা শেষ করতে হয়, অর্থাৎ সকাল 8-11 মধ্যে এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ করতে হয়। 8-11 মধ্যে আমরা পরাগায়ন প্রক্রিয়াটা শেষ না করি তাহলে কিন্তু আমাদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের যে আঠালো ভাবটা সেটা চলে যায় এবং স্ত্রী ফুল বন্ধ হয়ে যায় এবং এই পরাগায়ন সম্ভব হয় নাই। এটা চালকুমড়া এবং লাউ সহ প্রত্যেকটি কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য যে আমরা এই কৃত্রিম পরাগায়নটা সকালবেলা সম্পন্ন করব, সূর্য ওঠার আগেই সম্ভব হলে এই প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করব।
7: কোনো সতর্কতার প্রয়োজন আছে কি সেক্ষেত্রে?
8: আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে আমরা যদি হস্ত পরাগায়ন করি তাহলে আমাদের নিশ্চিত হবে যে পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগায়নটা স্থানান্তর হয়েছে, আর যদি ব্রাশের মাধ্যমে করি তাহলেও এটা আমাদের নিশ্চিত হতে হবে যে ব্রাশে পর্যাপ্ত পরাগরেণু লেগেছে এবং এটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে।
7: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের চমৎকার তথ্য দিয়ে উপকৃত করার জন্য।

0: বলো কেমন লাগলো
1: গান?
0: রোকসানা আক্তার লিজা এবং মোহাম্মদ মনিরুল ইসলাম। গানটি লিখেছেন শাহ মোহাম্মদ সিরাজ আর সুর করেছেন অশোক কুমার সরকার। খুব ভালো লাগলো। আচ্ছা, আমাদের এই যে সবজি চাষের ব্যাপারেও কিন্তু আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা আছে, যদিও এখন যেটা শোনাবো সেটা নতুন না, বহুদিন ধরেই চালু আছে।
1: নতুন নতুন প্রযুক্তি আছে না,
0: এখন হচ্ছে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। চলো এই বিষয় নিয়ে আজকে শুনি।
1: আচ্ছা,
0: বলছেন কৃষিবিদ মাহবুবা মুনমুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি। আমরা শুনি।
1: আচ্ছা শুনি।
2: প্রাকৃতিক লীলা বৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের অধিকাংশ এলাকায় হাওড় পাওড় বিল ঝিল এসব জায়গায় বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। সেখানে সবজি চাষ করা বা বীজতলা তৈরি করার মতো উপযুক্ত জমি পাওয়া যায় না। কিন্তু তাই বলে কি সবজি উৎপাদন থেমে থাকবে? না, সেখানেই রয়েছে আমাদের আবহমান কাল ধরে চলা একটি প্রযুক্তি, সেটি হলো ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করার জন্য যে কাজটি করা হয় সেটা হলো পানির উপরে কচুরিপানা, টোপাপানা, শ্যাওলা বা এই ধরনের উপাদানকে জড়ো করে একটি স্তূপ তৈরি করা হয় এবং এই স্তূপগুলোতেই সবজির চাষ করা হয়। কোনো কোনো এলাকায় ধানের বীজতলাও করা হয়। তো কৃষক এভাবেই আসলে সবজির চাহিদা মেটানোর জন্য এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে আসছে, যা বিশ্বের একটি ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি হিসেবেও আমাদের দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। তো প্রথমেই এই স্তূপ বা ধাপটি কিভাবে তৈরি করব সেটি নিয়ে একটু আলাপ করি। বর্ষার পানিতে যখন কচু

দুই থেকে তিন খণ্ড বাঁশের তিন চার হাত লম্বা আড়াআড়ি বা লম্বা করে ডাল ফেলে একটি জায়গায় এই বাঁশ দিয়ে ঘেরা দেওয়া হয়। প্রথমে নিচের দিকে বড় আকারের কচুরিপানা ও পরে উপরের দিকে ছোট আকারের কচুরিপানা জমা করে করে স্তূপ করা হয়। প্রাথমিকভাবে এক বর্গ মিটারের কচুরিপানা একটি ছোট ধাপ তৈরি করা হয় এবং ধাপটির চারপাশে আরও কিছু কচুরিপানা দিয়ে স্তূপ করতে হয়। এমনভাবে স্তূপটি করা হয় যাতে অন্তত একজন কৃষক উঠে এটির উপরে দাঁড়াতে পারে এবং পরে চারপাশ থেকে আরও কচুরিপানা নিয়ে উল্টে পাল্টে এর উপরে স্তূপ করা হয়। এভাবে দুই থেকে তিন মিটার চওড়া হলে যতদূর সম্ভব লম্বা করা যায় এবং এভাবেই ধাপ তৈরি করতে হয়। ধাপ তৈরির শেষের দিকে কচুরিপানাগুলোর শেকড় উপরের দিকে এবং কাণ্ডগুলো নিচের দিকে রেখে আস্তে আস্তে প্রস্থ থেকে দৈর্ঘ্য বরাবর সাজাতে হবে। তাহলে এখন জানি যে আসলে ধাপে কি কি সবজি চাষ করা যায়। ধাপে সাধারণত পালং শাক, লাল শাক, ঢেঁড়স, শসা, ডাঁটা, পুঁই শাক, বরবটি, ঝিঙ্গা, মরিচ, টমেটো, করলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ এবং চালকুমড়াও চাষ করা সম্ভব। ধাপে বীজ বপনের জন্য এখন বীজ বপন বা এই ধাপে বীজ বপনের উপযোগী করার বিষয়ে একটু আলাপ করি। প্রস্তুতকৃত ধাপটি প্রথমে সুবিধাজনক স্থানে বা বাড়ির কাছাকাছি ভাসিয়ে নিয়ে যেতে হবে এবং বীজ বপনের জন্য ধাপ তৈরির শেষের কচুরিপানার শিকড়ের উপর কাদা এবং গোবর দিয়ে দুই থেকে তিন ইঞ্চি পুরু একটি প্রলেপ দিতে হবে। এখানে সামান্য একটু ইউরিয়া সার প্রয়োগ করলে কচুরিপানাগুলো খুব দ্রুত পচে চাষযোগ্য হয়। এভাবে দশ থেকে বারো দিন পচানোর পর বীজ বপন করা হয়। গোবর বা কাদার পরিবর্তে পুরনো ধাপও এখানে ব্যবহার করা যেতে পারে এবং ধাপের জমি অন্য জমির তুলনায় এখানে ঘনভাবে বীজ বপন করা হয়। আর ধাপে কি কি আসলে পরিচর্যা করা হয় বা কি কি সুবিধা সে বিষয়ে একটু জেনে নিই। আমাদের এই ধাপ চাষের বা ভাসমান বেডের সবজি চাষে তেমন কোনো সারের প্রয়োজন হয় না, কারণ এই যে স্তূপটি বা কচুরিপানার যে তর এটি আসলে উন্নত মানের কম্পোস্ট সার, ফলে শাকসবজি তার প্রয়োজনীয় খাদ্য উপাদান এই কচুরিপানার স্তূপ থেকেই গ্রহণ করে থাকে। এই জন্য কোনো গাছের বাড়বাড়তির কোনো ক্ষতি হয় না, কেবল মাঝে মাঝে কিছু একটু হালকা ইউরিয়া সার স্প্রে করে দিলে সবজির বৃদ্ধি আরো ত্বরান্বিত হয়। ধাপটি পানির উপরে থাকে বলে এখানে আলাদা করে সেচ দেওয়ার প্রয়োজন নেই। রোগ বা পোকার আক্রমণ তেমন নেই, তবে ইঁদুর বা একটু বড় আকারের মাছ অনেক সময় ক্ষতি করে থাকে, সেক্ষেত্রে নেট দিয়ে ঘিরিয়ে রাখা যেতে পারে। সবচেয়ে শেষে আমরা যে অর্থনৈতিকভাবে যে সুবিধা সেটি হলো যে এখানে ঘনভাবে বীজ বপন করা যায়, কাজেই বীজ বপন করে আমরা চারা উৎপাদন করে বিক্রি করতে পারি। যেসব এলাকায় চাষাবাদের জমি নেই সেখানে সবজি উৎপাদন করা যায়, সার এবং সেচ খরচ নেই বললেই চলে, অবসর সময়কে কাজে লাগানো যায় এবং পতিত জায়গা সদ্ব্যবহার করা যায়। এখানে মাছের উপরে সবজি চাষ একই সাথে একটি জায়গাকে বেশি ব্যবহার করার সুযোগ করে দেয় এবং কর্মসংস্থানের একটি ভালো সুযোগ তৈরি করে।

0: আসমানটা খুব কালা, বাইরে জোর বাতাস বইতেছে, বৃষ্টি হইতেছে, ঠাডা পড়তেছে। এমন সময় তোমার বাইরে যাওয়ার দরকার নাই বাবাজি।
1: আমি না গেলে মাঠের থনে গরু ছাগল গুলারে বাড়িতে নিব কেডা আম্মা যান? আমি তো আপনারে দেখতে আনের আগেই ওইগুলারে মাঠের জমিতে ঘাস খেতে দিয়েছি।
0: বাড়িতে তোমার ছোট ভাই আছে, কাজের লোক জব্বার আছে, কুড়াই গিয়ে নিয়ে আসবো।
1: আবার ঠাডা পড়ছে আম্মা। এইরকম ঠাডা পড়ার সময় ওরা বাইরে যাইতে ভয় পায়।
0: আরে ভয় পাই বই তো, ঠাডা বাস পড়লে তো মানুষ আর মাঠের অন্য সব জীব জন্তু পুইরা মারা যায়।
1: অসুবিধা নাই, আমি একটু সাবধানে যামু আম্মা। এক দৌড়ে আগে আমাকে বাড়ি যামু, তারপর ছাতা নিয়া।
2: না না না না না দুলা ভাই, আপনি বাইরে যাবেন না, সবুর করেন সবুর করেন, ঝড় থামুক, ঠাটা পড়া বন্ধ হোক।
1: যাই কর আসেন, আমি যামু আর আমু, আমি তো গেলাম।
0: জামাই, আরে জামাই, আরে গেল গা।
2: আল্লাহ
0: আল্লাহ, মাবুদ, পুকুরে তুমি রক্ষা

0: করো আল্লাহ, ওগুলো তুমি রক্ষা করো।
1: ওরে আল্লাহ, ঝড় বৃষ্টি তো আরো বাইরে গেল। যাই, ওই শিকদার বাড়ির বট গাছটা নিচে যাইয়া খারাই।
2: তিনি বলছেন এই রকম দুর্যোগের দিনে ঘন ঘন বজ্রপাত হইতে থাকলে খোলা মাঠে বিদ্যুতের তারের খুঁটির নিচে, বড় গাছের নিচে পানির কাছে থাকা নিষেধ।
1: ও আচ্ছা, ওই সব জায়গায় থাকলে কি ঘটতে পারে রাশেদ?
2: আরে বিদ্যুতের আধান মানে ওই ইংরেজিতে যারে কয় ইলেকট্রিক সার খুব বেশি হয়, তখন মানুষের শরীরে রক্ত ওই বিদ্যুৎ রে খুব তাড়াতাড়ি কাছে টানে, শরীর পুইরা ছাই হয়, মানুষ সহ সবকিছু পুইরা যায়,
1: সর্বনাশ। তাইলে বাঁচানোর উপায় কি?
2: তখন ঘরে থাকাই ভালো। হঠাৎ ঝড় হলে যদি কেউ বাইরে থাকে তাহলে তারে দ্রুত নিরাপদ স্থানে যাইতে হইব। আর শোনেন, মাঠে ঘাটে খোলা জায়গায় তাল গাছ লাগাইতে হইব আরো বেশি বেশি করে।
1: আচ্ছা রাশেদ, বজ্রপাত ঘটে কেমনে?
2: জোর বাতাসের ধাক্কায় আকাশে ভাইসা বেড়ানো বড় বড় মেঘের খণ্ড জোরে ধাক্কা খাইলে মানে ওই সংঘর্ষ হইলে বজ্রপাত ঘটে, বিদ্যুৎ মানে বিজলি চমকা।
1: আমি কাল থেকে মাঠে ঘাটে খোলা জায়গায় খালি তাল গাছ লাগানোর ব্যবস্থা করবো।
3: তার মানে সোজা কথা হলো, বজ্রপাতের যদি কোনো আশঙ্কা আমরা দেখি,
4: হ্যাঁ,
3: তাইলে আর
5: নিরাপদ জায়গায় থাকতে হইব, ঘরে যতটা সম্ভব নিরাপদ জায়গায় থাকতে হবে,
3: নিরাপদ জায়গায়।
5: আর যদি কোনোভাবে নিরাপদ জায়গায় না যাইতে পারি তাহলে ওই যে আঙ্গুলের মধ্যে ভর দিয়ে বসি পড়ো, কানে আঙ্গুল দিয়ে ভর দিয়ে বসে যাইতে হইব, বুড়ো আঙ্গুলের মধ্যে পায়ের।
3: তো চলো আবার যে কথাটা বলবো, যে সেটা যে অতিবৃষ্টি যে হচ্ছে এখন, মাঠের ফসল রক্ষার জন্য আমাদের কি করণীয়, এটা নিয়ে কথা বলতে বলতে আমরা বিদায় নেব। এই যে অতিবৃষ্টিতে মাঠের ফসল রক্ষার জন্য দ্রুত কিছু পদক্ষেপ আমাদের নেওয়ার দরকার, তাহলে ক্ষতি অনেকটাই পুষায় নেওয়া যায়। যেমন জমি থেকে দ্রুত পানি বের করে
5: দিতে,
3: নালা বা ড্রেন পরিষ্কার করে জমি থেকে পানি বের করে দিন। অধিকাংশ ফসল দীর্ঘ সময় জলাবদ্ধতা সহ্য করতে পারে।
5: আবার মনে করো যে যদি গাছ তো বেকা হয়ে পড়ে যায় না, অনেক সময় যে দড়ি দিয়ে টানা দিতে, হ্যাঁ, তাক টানা দিয়ে মনে করো বান্ধি টান দিতে
3: হলো, বাঁশ বা খুঁটির সাহায্যে,
5: হ্যাঁ। তারপরে মনে করো যে এই যে অনেক সময় মনে করো ডালপালা তো ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো মানে ভাঙ্গি টাঙ্গি যায়, সেগুলো ছাটি ছুটি দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া লাগবে। এগুলো না করলে আবার দেখা গেল যে ওটা থেকে রোগ বালাই তৈরি হবে, হয় মনে করো যেটা ভালো হওয়ার হইলে হইলে হয় সেটা আর ভালো হবে না।
6: হ্যাঁ মাস্টার ভাই, প্রতিদিন যত্ন করতে হইব, দেখতে হইব কি অবস্থা,
5: তারপর আগাছা থাকলে পরিষ্কার করে দেওয়া লাগবে।
3: এই যে অতিবৃষ্টির পরে কিন্তু ছত্রাকজনিত রোগের ঝুঁকিটা বাড়ে, তো এরকম যদি লক্ষণ আমরা দেখি তাহলে কৃষি কর্মকর্তা আছেন না আমাদের স্থানীয় ভাবে, তাদের পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করা
5: লাগবে।
3: আর ভারী বৃষ্টিতে তো সার অনেক সময় ধুয়ে যেতে পারে, পানি নেমে গেলে প্রয়োজনে মাটির অবস্থা অনুযায়ী পরিমিত মাত্রায় কিন্তু সার প্রয়োগ করতে হবে,
5: হ্যাঁ করা লাগবে। তারপরে মনে করো আগাছা পরিষ্কার করে দেওয়া লাগবে, আর তারপরে আবার যদি ফল ফলাদি থাকে সেগুলাকে আবার দ্রুত সংগ্রহ করা লাগবে,
3: ফসল আর কি
5: ফসল, তারপরে আবার
3: মনে করো ভালো হবে,
5: ভালো হবে, হ্যাঁ হ্যাঁ দিন যখন ভালো করা লাগবে।
3: আর ভাবি যেটা বললো যে নিয়মিত জমি পরিদর্শন করা দরকার,
5: এই যে পরিশ্রম করে ফসল ফলাই, এই যে যত্ন তো ওরকম করতে হয় কোনো যত্নে রতন মিলে, আমি যেমন পরিশ্রম করি এই যে বাজারও নেই কয়টা পয়সা পাই, আমারও হাত গরম থে বাজার কটারি টাটকা বিষমুক্ত খাবারও নিরাপদ ফসল ফলাই, আবার দামও বেশি পাই বাজারে।
3: এখন এই যে অতিবৃষ্টি হলো সারা দেশের, আমার বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ বড় কষ্টে আছে, আমাদের এখন উচিত কিন্তু তাদের যার অবস্থান থেকে, শুধু সরকারের উপর নির্ভর করে থাকলে হবে না, যার যার অবস্থান থেকে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো।
5: অনেকের ঘরের ভিতরে পানি ঢুকছে, সবাই মিলে আমরা সহযোগিতা করছি।
3: এই সহযোগিতার আহ্বান জানিয়ে চলো আমাদের আজকের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার থেকে আজকের মধ্যে বিদায় নেবো আমরা। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠান। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি।

0: বাংলাদেশ বেতার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তৃতীয় পালের পক্ষ থেকে। যারা শুনছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এ পালের অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমরা কজন, লায়লা পারভীন কিয়া, কনুজ শিকদার ও আমি মোহাম্মদ জুবাইর ইকবাল। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও এস এম আল জুবাইর। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের শুনছেন, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দুর্বারের আয়োজন থেকে। সৈনিক ভাইরা, দুর্বারের আয়োজনে আপনাদের সাথে আজ রয়েছি আমি কনুজ শিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া।
0: সৈনিক ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকের নিবেদন চিত্রগীতি, ছায়াছবি গান নিয়ে অনুষ্ঠান। আর অনুষ্ঠানের প্রথমেই শোনাব জ্যোতি ছায়াছবি থেকে একটি গান, যুগলে গিয়েছেন রুনা লায়লা ও খালিদ হাসান মিলু।

তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপন, ভালোবাসা ছিল অজানা। এই গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর, ছায়াছবি স্ত্রী।

0: তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা, পূবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমার মাঝে আসি, অসিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয় মানল, রানী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। শনিভের শুনছিলেন কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা। আমরা এবার চলে যাব পরবর্তী গানে।
1: চিত্রগীতির এবারের গানটি একসাথে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন, ছায়াছবি বিচার হবে।

তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো। হ্যাঁ বন্ধুরা, এই গানটি শোনাব কনক চাঁপার কণ্ঠে, নিয়ে হয়েছে মন মানে না ছায়াছবি থেকে।

জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে। আসিফ আকবর ও মিম গেয়েছেন এই গানটি। ছায়াছবি মাই নেম ইজ খান।

সৈনিক ভাই বোনেরা, আপনারা চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গান। এবারে চন্দ্রকথা ছায়াছবির গান শোনাব সেলিম চৌধুরীর কণ্ঠে।

চিত্রগীতির সবশেষে শোনাব নূরছায়া ছবির গান ইমরান ও কণা গেয়েছেন তোরে এত ভালোবাসি আর বলবো কতবার এই গানটি।

0: সৈনিক ভাই বোনেরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দুর্বারের সবায়োজন। এতক্ষণ দুর্বার জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি কনুজ শিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের কানসাসে টুর্নামেন্টের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-1 গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। এর আগে গতরাতে মিয়ামিতে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এদিকে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের এবং বুধবার রাত 1টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী 19 জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে চলমান বিশ্বকাপ ফাইনালের জন্য প্রায় 1,200 বিশেষ টিকিট আগামী শুক্রবার বিক্রির জন্য উন্মুক্ত করেছে, যার প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে $7,380। আগামী মঙ্গলবার বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে 3-ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলা শুরু হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারতকে 56 রানে পরাজিত করে 4-0 সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 257 রান করে। জবাবে ভারত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 201 রান করতে সক্ষম হয়। উল্লেখ্য, দুদলের মধ্যকার সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ইংল্যান্ড। র্যাঙ্কিং তালিকায় ইংল্যান্ড ও ভারতের সমান 268 করে রেটিং আছে। টি টোয়েন্টির সেরা দল এখন ইংল্যান্ড। র্যাঙ্কিংয়ের তৃতীয় থেকে সপ্তম স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। 224 রেটিং নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে বাংলাদেশ। আগামী বুধবার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3-ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। শুক্রবার দুদলের মধ্যে দ্বিতীয় এবং আগামী রোববার তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বিকেল 4:30 শুরু হবে। গাজীপুরে ফুটবল লীগে এফসি টাইগার লিজেন্ডস ফাইনাল উঠেছে। আজ অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে এফসি টাইগার লিজেন্ডস 4-1 গোলে সামিয়া কনস্ট্রাকশন ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। খেলার শুরুতেই দুদল আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু করলেও এফসি টাইগার লিজেন্ডস 4-1 গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয় সামিয়া কনস্ট্রাকশন ফুটবল দলকে। দেশে তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশে 4,500-এরও বেশি ইউনিয়নে এই খেলা অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ ক্রিকেটের পরবর্তী আসর আগামী বছরের জুন জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব ভেন্যুর সুযোগ সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সচেতন জীবনযাত্রা এবং পরিকল্পিত উপায়ে গড়ে তোলা ছোট পরিবারে সবাইকে নিয়েই সুস্থ আছেন। বন্ধুরা, সময় উপযোগী সচেতন সিদ্ধান্ত নেয়া আর সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা জীবনকে করে তোলে সহজ আর সুন্দর। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বলে যায় নানা পরিবেশনায় জীবনের কথা, ছোট পরিবার গড়ে তোলার কথা এবং সুস্থ থাকার কথা। সাথেই থাকুন, শুরু করছি ডাকবাক্সের পালা।

0: ডাকবাক্সে চিঠি এবং ইমেল, এই নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন। আপনাদের উত্তর জানানো হয় এখানে। চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য অন্যান্য দিনের মতো আজও উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি আজকের আয়োজন। মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সবকটি অনুষ্ঠান আমি প্রতিদিনই শুনি। মাঝে মাঝে আমাদের পরিবারের সবাইকে নিয়ে শুনি, মাঝে মাঝে আমার পুরনো বন্ধুদেরকে নিয়েও শুনি। এবং আপনি খুব সুন্দর করে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে কি কি শিখতে পারছেন, জানতে পারছেন এবং বাস্তব জীবনে সেগুলো কাজে লাগাচ্ছেন, সেই বিষয়টি নিয়ে বিশদ আকারে লিখেছেন।
1: ধন্যবাদ মোহাম্মদ শামীম শরীফ। আপনাকে, আপনি জানিয়েছেন যে আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনেন এবং মাঝে মধ্যে পরিবার এবং বন্ধু বান্ধবদের নিয়ে শুনে থাকেন। তবে আমরা আশা করি সবাইকে নিয়ে নিয়মিত শুনবেন আমাদের অনুষ্ঠান, মতামত জানিয়ে লিখবেন নিয়মিত।
0: চিঠি লিখেছেন ইমতিয়াজ আহমেদ শিশির, মানিকগঞ্জ থেকে। আপনি লিখেছেন, কৈশোর বা বয়ঃসন্ধিকাল হলো একজন মানুষের জীবনে সবচেয়ে পরিবর্তনশীল এবং সংবেদনশীল সময়। এই সময় শারীরিক, মানসিক ও হরমোনজনিত নানা পরিবর্তন ঘটে, যা নিয়ে কথা বলতে অনেকে দ্বিধা বোধ করে। এই জায়গাটিতে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সফল ভূমিকা রেখে চলেছে। আমি একজন কিশোর, বেতারের এই সেল আমার পরম বন্ধু, বিপদের সঙ্গী, পথ প্রদর্শক ও সামনে এগিয়ে চলার প্রেরণা যোগায়। এক বৃন্তে এত কিছু অন্য কোথাও পাওয়া যাবে না। আমি গর্বিত এই সেলের বন্ধু হতে পেরে। বিনোদনের মাধ্যমেও যে শেখা যায়, তাই এই সেলের নাটিকা গান শুনলেই বোঝা যায়, এগুলো জীবন পরিবর্তনের সহায়ক, সেই সাথে উত্তম জীবন গঠনের একমাত্র হাতিয়ার বলে আমি মনে করি। তাই তো আজও আমি নিজে সচেতন এবং আমার বন্ধুদেরকেও সচেতন হতে পরামর্শ দিয়ে থাকি। এই আলো পুষ্টি সেলের আলো, যা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
1: ইমতিয়াজ আহমেদ শিশির, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিজের মনে কথাগুলো খুব সুন্দর করে আমাদের লিখে জানিয়েছেন। আমরাও আপনার পুরো চিঠিটাই পড়লাম। আপনি ঠিকই বলেছেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে কিশোর কিশোরীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সমাধান নিয়ে আমরা বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করে থাকি, যাতে কিশোর কিশোরী বেতার শ্রোতারা শুনে বুঝে নিজেদের জীবনে তা কাজে লাগিয়ে সুস্থ সুন্দর থাকতে পারেন। অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য।
0: এবার ইমেল থেকে পড়ছি। কালীগঞ্জ ঝিনাইদহ থেকে ইমেল করেছেন এস এম সবেদ আলী। আপনি লিখেছেন, আমি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানগুলো নিয়মিত শুনে থাকি, ভালো লাগে এবং উপকৃত হই। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে বিভিন্ন অনুষ্ঠান ও নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে পরিকল্পিত পরিবার গঠন, পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সরাসরি শিক্ষিত ও উদ্বুদ্ধ করছে। আপনি আরো লিখেছেন, যেসব বিষয়ে তথ্য ও পরামর্শ পাওয়া যায়, গর্ভকালীন সেবা, শিশু পুষ্টি, পরিবার পরিকল্পনা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, মা ও শিশু মৃত্যু হার হ্রাস, রোগ প্রতিরোধ, পুষ্টি সচেতনতা, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, কুসংস্কার দূরীকরণ, বিনোদনের মাধ্যমে শিক্ষা, নাটক, ম্যাগাজিন, ফোন ইন অনুষ্ঠানের মাধ্যমে বিনোদনের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্যগুলো সহজেই সবার কাছে পৌঁছে দেওয়া হয়।
1: এস এম সাবেদ আলী, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান আপনি নিয়মিত শোনেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই সেল থেকে কি কি বিষয়ে তথ্য পরামর্শ পাওয়া যায় তার একটি তালিকা তৈরি করেছেন। আপনার প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে যারা এই অনুষ্ঠানটি নিয়মিত শুনে থাকেন তারা নিশ্চয়ই জানেন এসব বিষয়ে এবং তারা বিভিন্ন তথ্য পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছেন বলে আমাদের কাছে লিখে জানিয়ে থাকেন।
0: বেলকুচি সিরাজগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু। ছোট্ট একটি নাম, সুখের ঠিকানা, প্রতিদিন সকাল 7:20 প্রচারিত হয়, মাত্র 10 মিনিট। এখান থেকে খুব ভালো ভালো তথ্য পাওয়া যায়, যা সবারই জানা প্রয়োজন এবং সবার কাজেও লাগে। ওই কথাগুলো ভোরের আলোয় আলো ছড়ায়, যা মানুষের হৃদয়ের মাঝে আগামী পথ চলার সুন্দর দিক নির্দেশনা দেয়। 5ই জুলাই রোজ রবিবার সকাল 7:20 খুবই ভালো পরামর্শ, জেন্ডার সমতা ও নারী বৈষম্য নিয়ে আলোচনা, খুবই ভালো লাগলো। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতিদিনের অনুষ্ঠান সুখের ঠিকানা নিয়ে এর আগেও আমরা শ্রোতাদের মতামত পেয়েছি। 10 মিনিটের এই অনুষ্ঠানটি অনেকেই শুনে থাকেন, শুনতে পছন্দ করেন এবং প্রতিদিন যে তথ্য পরামর্শ পেয়ে থাকেন সেগুলো তাদের উপকারে লাগে বলেই আমাদের জানিয়ে থাকেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
0: মোহাম্মদ রবিউল ইসলাম মোয়েন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন, ডাকবাক্সের চমৎকার উপস্থাপনা আমাদের অনেক ভালো লাগে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের কল্যাণে আমাদের জীবন হয়ে উঠেছে আরো আরো সুন্দর বেগবান। সাপ্তাহিক নাটক ও তারুণের কণ্ঠ শুনে বেশ উপকৃত হচ্ছি, যা ভাষায় প্রকাশ করে বলা যাবে না। অসংখ্য ধন্যবাদ সকল কলাকুশলীকে। নীলুফা আক্তার নীলা পাবনা থেকে, আপনার ইমেইলে আপনি লিখেছেন, ডাকবাক্স আমার একান্ত বন্ধু, কারণ এর মাধ্যমে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের বিভিন্ন তথ্য জানতে পারি। এক কথা, আমরা এই সেল থেকে ষোলো আনা সেবা পেয়ে থাকি। প্রতিনিয়ত পুষ্টি সেবা, স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা আমরা পাই। বলা যায় এই সেল আমার পরিবারের একান্ত আপনজন। এই সেল থেকে প্রচারিত অনুষ্ঠানের চিকিৎসা সেবা সারা দেশের মানুষ ঘরে বসে খুব সহজেই পেয়ে থাকে। এই সেল সকাল থেকে রাত অবধি যত ফিচার, জীবন্তিকা, স্পট নাটক প্রচার করে তার মাধ্যমে আমরা জীবনকে সুন্দরভাবে সাজানোর সব উপাদান পেয়ে থাকি। ধন্যবাদ ডাকবাক্স, ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল।
1: মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন এবং নীলুফা আক্তার নীলা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের উপকারিতার কথা যেমন লিখে জানিয়েছেন, তেমনি বিশেষভাবে লিখেছেন ডাকবাক্স অনুষ্ঠানটির কথা। ডাকবাক্স অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান, আপনাদের মনের কথা আমাদের কাছে পাঠিয়ে থাকেন, আমরাও আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানে তা জানাতে এবং উত্তর দিতে চেষ্টা করে থাকি। আরো একবার ধন্যবাদ আপনাদের দুজনকে।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব। প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। প্রযোজক ডাকবাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের ইমেলের ঠিকানা betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার, আমাদের সাথেই থাকুন। আবার ইমেল থেকে পড়ছি, মোহাম্মদ নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে ইমেল করেছেন। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচার করা হয় তার মধ্যে এসগরি ছোট পরিবার অনুষ্ঠানটি অন্যতম, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী ও অভিভাবক সচেতন হচ্ছে এবং সঠিক পরিবার গঠনের জন্য ভূমিকা পালন করে আসছে।
1: নাসির হোসেন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একটি আয়োজন এসগরি ছোট পরিবার নিয়ে ভালো লাগার কথা জানিয়েছেন, উপকারিতার কথা বলেছেন, আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। নিয়মিত থাকবেন এই সেলের সাথে।
0: মোসাম্মত মনিরা খাতুন ময়মনসিংহ থেকে, আপনার ইমেইলে আপনি লিখেছেন, ঘরের কোণে রাখা প্রিয় রেডিও সেটটা থেকে ভেসে আসা বাংলাদেশ বেতারের পুষ্টি সেলের সুর আজ আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। বিয়ের পর যখন নতুন সংসার শুরু করেছিলাম তখন সংসারকে সুখে স্বাস্থ্যে আগলে রাখা সঠিক পথটা আমার জানা ছিল না, ঠিক তখনই আমার জীবনে আলোর দিশারি হয়ে আসে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান। এই সেলের অনুষ্ঠানগুলো নিয়মিতই শুনছি, মেনে চলেছি বলেই আমি আজ সুখের সংসার গড়ে তুলতে পেরেছি। স্বামী সন্তান নিয়ে আমি যে সুখী এবং এক টুকরো স্বর্গ রচনা করতে পেরেছি তার পেছনে বেতারের এই অনুষ্ঠানগুলোর অবদান শব্দে প্রকাশ করার মতো নয়।
1: মোসাম্মত মনিরা খাতুন, জেনে ভালো লাগলো যে আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে নিজের সংসারটাকে গুছিয়ে নিতে পেরেছেন এবং সুখী পরিবার গড়তে পেরেছেন। আমাদেরও প্রত্যাশা শ্রোতারা ভালো থাকবেন, নিয়মিত অনুষ্ঠান শুনবেন, তাদের মনের কথা আমাদের কাছে লিখে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ইমেইলের জন্য।
0: বন্ধুরা, এবারে জানাবো এই সপ্তাহের সেরা চিঠির কথা। এই সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেইল থেকে, পাঠিয়েছেন ঘাটাইল টাঙ্গাইল থেকে সম্রাট এমডি ফারুক মুঘল।
1: ঘাটাইল টাঙ্গাইলের শ্রোতাবন্ধু সম্রাট এমডি ফারুক মুঘল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আপনার এই সপ্তাহের ইমেইলটি আমাদের কাছে সুন্দর একটি ইমেইল মনে হয়েছে এবং যে কারণে আপনার এই ইমেইলটি সেরা চিঠি হিসেবে আমরা নির্বাচন করেছি। আমরা পড়ছি ইমেইল থেকে।
0: বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রচারিত

0: শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে সব শ্রেণী পেশার মানুষের কাছে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার কল্যাণ বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে। আমাদের সমাজে অনেকেই লজ্জা বা সংকোচের কারণে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কিংবা পুষ্টি নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন না। সেই ক্ষেত্রে বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠানগুলো নীরবে একজন সচেতন পরামর্শকের ভূমিকা পালন করছে। বলা যায় এগুলো জনসাধারণের জন্য একটি উন্মুক্ত প্রাথমিক স্বাস্থ্য ও সচেতনতা সেবার গুরুত্বপূর্ণ মাধ্যম।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
2: আজ হাওর বাওর চরাঞ্চল, পাহাড়ি এলাকা, গ্রাম থেকে গ্রামান্তরে এবং দেশের অসংখ্য মা বোনের ঘরে ঘরে বাংলাদেশ বেতারের এই বার্তা পৌঁছে যাচ্ছে। প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবার পরিধি আরও বিস্তৃত হয়েছে, ফলে নতুন প্রজন্ম সহজেই এই মূল্যবান অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হতে পারছে। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কলাকুশলী ও কর্মীদের প্রতি জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনাদের এই মহৎ উদ্যোগ আরো সমৃদ্ধ হোক এবং দীর্ঘদিন ধরে দেশের মানুষের কল্যাণে অব্যাহত থাকুক, এই প্রত্যাশাই রইল।
3: সম্রাট এমডি ফারুক মোগল, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, এর আগে আপনার কাছ থেকে চিঠিও পেয়েছি, ইমেইলও পাঠাচ্ছেন আপনি। আপনার ইমেইলটি পড়ে আমরা বুঝতে পারলাম যে আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন এবং এসব অনুষ্ঠান থেকে শ্রোতারা কিভাবে উপকৃত হচ্ছেন তা আপনি লিখে জানিয়েছেন। আপনি ঠিকই বলেছেন যে অনেক সময় দ্বিধা বা সংকোচের কারণে পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্য বিষয়ক কিছু সমস্যার কথা অনেকে প্রকাশ করতে পারে না, কিন্তু সেগুলো জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে সহজেই সমাধান পেয়ে যেতে পারেন। আমরাও প্রত্যাশা করি যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা সুখী পরিবার গঠনের এবং স্বাস্থ্য পুষ্টিতে ভালো থাকার সব তথ্য পরামর্শ পেয়ে যাবেন। আপনার মতামত আমাদের ভালো লেগেছে, আরো একবার ধন্যবাদ ও অভিনন্দন, আশা করি নিয়মিত লিখবেন।
2: বন্ধুরা, আমরা চলে এসেছি শেষের পর্যায়ে এবং এখন সময় প্রাপ্তি স্বীকারের। আরও যারা ইমেল করেছিলেন, মনোয়ারুল ইসলাম গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে, আলী আহমেদ আরিফ সাপাহার নগা থেকে, মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট থেকে, তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জের আরেক বন্ধু, ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জের বন্ধু, মোসাম্মদ মাহমুদা পারভিন মোহনা পীরগাছা রংপুর থেকে, মোহাম্মদ তানভীর শাফি মুজিবনগর মেহেরপুর থেকে, মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে, মোহাম্মদ ইসমাইল হোসেন মোকামতলা শিবগঞ্জ বগুড়া থেকে, ইমন আহমেদ দুলাল সাটুরিয়া মানিকগঞ্জ থেকে, নিশিতা জাহান ত্রিশা হাতিয়া নোয়াখালী থেকে।
3: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজ আমাদের এখানেই শেষ করতে হবে, তবে আগামী সপ্তাহে আবারও কথা হবে এই প্রত্যাশা রইল। সবাই নিয়মিত থাকবেন বাংলাদেশ বেতারের সাথে, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে।
2: বন্ধুরা, সচেতনতার নিয়ম মেনে চলা এবং আশেপাশের সবাইকে মেনে চলতে উদ্বুদ্ধ করা, এটিকে আমরা যদি নিজেদের একটা দায়িত্ব মনে করে নিই তাহলে সচেতনতার আলো ছড়িয়ে যাবে আরো সুন্দরভাবে, আরো গভীরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিটি দিন আমাদের সাথেই থাকুন। চিঠি এবং ইমেলের অপেক্ষায় আজ বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নীলুফার জাহান। শুরুতে শিরোনাম, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গৃহীত দুটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর। মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের আহ্বান জানালেন রাষ্ট্রপতি। প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন, জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত, ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত 1,05,00,000 টাকা ও 2,050 মেট্রিক টন চাল বরাদ্দ। কাতারি সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক প্রস্তাব। এবং বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে টপকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ শীর্ষে উঠল ইংল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোন ধরনের গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। এ সময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ধানমন্ডি, গুলশান এবং বাড়িধারা লেক সংস্কার ও সংরক্ষণ এবং যথাযথ সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে সমন্বিত উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। বৈঠকে ধানমন্ডি লেক সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর নির্মাণ এবং ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এছাড়া গুলশান ও বাড়িধারা লেকের সঙ্গে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী 6 মাসের মধ্যে পুরোপুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়সীমার মধ্যে ঢাকার আমিনবাজার ও মাতোয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দুটি বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠকে এই গুরুত্বারোপ করেন। বৈঠকে বলা হয়, চীনের সিএমইসি গ্রুপ উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী 25 বছর প্রতিদিন ঢাকা শহরের প্রায় 3,000 টন বর্জ্য ব্যবহার করে 42 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার BNF কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পে প্রতিদিন প্রায় 3,500 টন বর্জ্য ব্যবহারের মাধ্যমে বছরে প্রায় 15,000 টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে প্রায় 81,000 মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদের রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলন আয়তনে বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাষ্ট্রপতি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
2: মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধির চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। একটি জাতির প্রকৃত শক্তি তার জনসংখ্যার আকারে নয়, বরং এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার উপর নির্ভর করে।
0: জাতীয় সংসদ প্রাঙ্গনের পাশের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম এবং বাদ আসর সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সংসদ সদস্যরা। এ সময় তারা মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের কফিনে ফুল দেন। আগে জানানো হয়েছে, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এবারে শুনুন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের জীবন ও কর্ম নিয়ে একটি প্রতিবেদন।
3: 1931 সালের পহেলা ডিসেম্বর দেশের সর্ব উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক নিভৃত পল্লী থেকে শুরু হয়েছিল যে জীবনের পথচলা। নিজ মেধা, সততা আর প্রজ্ঞার জোরে সেই জীবনই একদিন আসীন হয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। রাজনীতির সেই অভিভাবক, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার চিরতরে বিদায় নিয়েছেন। তার এই মহাপ্রস্থানে বাংলাদেশের রাজনৈতিক আকাশে নেমে এসেছে এক অপূরণীয় শূন্যতা ও গভীর শোকের কালো ছায়া। দেশের চরম ক্রান্তি লগ্নে যিনি বারবার ত্রাতা হয়ে হাল ধরেছেন, দলমত নির্বিশেষে ছড়িয়েছেন ব্যক্তিত্বের দ্যুতি, তার এই প্রস্থান দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে সুদূর যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি নিয়ে সুপ্রিম কোর্টের আঙিনায় যিনি ছিলেন আইনের এক প্রদীপ্ত বাতিঘর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তার যে রাজনৈতিক যাত্রা, তা এদেশের সংসদীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে তার নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকা এবং দেশের সংকটময় মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গুরুদায়িত্ব যেভাবে তিনি সামলেছেন, তা আজ ইতিহাস। আইন, শিক্ষা, পররাষ্ট্র কিংবা গণপূর্ত, রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি রেখে গেছেন তার দূরদর্শিতার চিরস্থায়ী স্বাক্ষর। তার সেই বর্ণাঢ্য ও কর্মময় জীবনের অবসান ঘটল। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার চলে গেছেন ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ ও কীর্তি এদেশের মানুষকে পথ দেখাবে আজীবন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে আজ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনা অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা তার বর্ণাঢ্য কর্মজীবনে স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে মরহুম ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রতি সম্মান জানিয়ে সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে সংসদ আগামীকাল বেলা 3টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দলটির পক্ষ থেকে আগামীকাল ঢাকা সহ সারা দেশে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শোক কর্মসূচির অংশ হিসেবে সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামীকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ এক প্রতিবেদনে কেন্দ্রটি জানায়, দেশের তিনটি নদীর পানি পাঁচটি পয়েন্টে বেড়েছে। সাঙ্গু নদীর পানি বান্দরবান ও দোজাহারি, কুশিয়ারা পানি মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দা স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারে শুনুন সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন।
5: টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের সাত জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই সাত জেলায় 58টি উপজেলা, 386টি ইউনিয়ন এবং 11টি পৌরসভা বন্যা কবলিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 2,67,918 পরিবার। ক্ষতিগ্রস্তদের জন্য সরকার 1,131টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা কবলিত জেলার সঙ্গে মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, এনজিও এবং স্থানীয় সমাজকর্মীদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। এদিকে চট্টগ্রামে বৃষ্টি কমার কারণে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও ক্ষতিগ্রস্ত লোকজন। প্রশাসনের সাথে বন্যা দুর্গত বিভিন্ন উপজেলার অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনীও। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, চলমান বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে বন্যা ও পাহাড় ধসে অনেকজন নিহত হয়েছেন। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজার বন্যা পরিস্থিতিতে পানিবন্দী হয়ে পড়েছে 2,50,000-এরও বেশি মানুষ। ডুবে গেছে জেলার বিভিন্ন সড়ক, ঘরবাড়ি ও ফসলি মাঠ। সেই সাথে অব্যাহত রয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ। আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানিয়েছেন, মৌলভীবাজারে সব কটি নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ক্রমাগত বৃষ্টিপাত, মনু ও ধলাই নদীর ভাঙন দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় জনমনে এখনও স্বস্তি ফেরেনি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হচ্ছে। সরকারিভাবে এখন পর্যন্ত 110 মেট্রিক টন চাল, নগদ 5,00,000 টাকা, 350 প্যাকেট শিশু খাদ্যসহ প্রায় 4,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জে গত 2 দিনে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার নদ নদীর পানি বাড়ছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: এদিকে টানা মৌসুমী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী শিক্ষার্থীসহ সকল সাধারণ নগরবাসীকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল 6টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ঢাকায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অবিরাম ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকার ড্রেনেজ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। রাজধানীর মতিঝিল, দিলকুশা, টিকাটুলি, শান্তিনগর, বাড্ডা, গ্রিন রোড, তেজতুরি বাজার, পান্থপদ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি 27 ও 32 নম্বর, মোহাম্মদপুর, শাওড়াপাড়া এবং কালশি এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রামের জন্য 50 লাখ টাকা ও 1000 মেট্রিক টন চাল এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার জন্য 30 লাখ টাকা ও 700 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করেছে। এছাড়া কক্সবাজারের জন্য 20 লাখ টাকা ও 250 মেট্রিক টন চাল এবং সিলেটের মৌলভীবাজারের জন্য 5 লাখ টাকা ও 100 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। এর আগে দেশের 64 জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে নগদ 4,60,00,000 টাকা ও 8,950 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগের এই কঠিন সময়ে কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিএনবি মোহরা ও দক্ষিণ কাট্টলী এলাকার বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের জান আলিহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী প্লাবিত ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানায়। রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, আজ থেকে ঢাকা কক্সবাজার, কক্সবাজার চট্টগ্রাম এবং ঢাকা কক্সবাজার রুটের সব ট্রেন নিয়মিত চলাচল করবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। এবছর প্রাথমিকে বৃত্তি পেয়েছে মোট 79,246 জন শিক্ষার্থী। এর মধ্যে 32,965 জন পেয়েছে ট্যালেন্ট পুল এবং 46,281 জন পেয়েছে সাধারণ বৃত্তি। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় নিশ্চিত হাম ও হামির উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামির উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 969 শিশু। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শেখ হামাদ 1995 সাল থেকে 2013 সালের জুন মাসে স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগের আগ পর্যন্ত দেশটি শাসন করেন। কাতারের সাবেক আমিরের মৃত্যুতে 4 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। হরমুজ প্রণালীতে একটি জাহাজে ইরানি হামলার জবাবে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের 140টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দরি দেওর, জাস্ক ও আসালুহে শহর থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খেলার খবর, ক্রিকেট। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে আইসিসি টি-20 র্যাঙ্কিং এর শীর্ষে উঠল ইংল্যান্ড। র্যাঙ্কিং তালিকায় ইংল্যান্ড ও ভারতের সমান 268 করে রেটিং আছে, তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে টি-20 সেরা দল এখন ইংল্যান্ড। ঘরের মাঠে ভারতকে 5 ম্যাচের সিরিজে 4-0 ব্যবধানে হারিয়ে র্যাঙ্কিং এর শীর্ষে উঠে তারা। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে। আজ সকালে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-1 গোলে সুইজারল্যান্ডকে এবং এর আগে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের এবং বুধবার রাত 1টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গৃহীত 2টি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর। প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন, জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত, ত্রাণ মন্ত্রণালয় অতিরিক্ত 1,05,00,000 টাকা ও 2,050 মেট্রিক টন চাল বরাদ্দ। এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল, প্রধানমন্ত্রী শোক প্রকাশ। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি অ্যানি গুহ। স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা এবং দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা আছে আমাদের সংবিধানে, যেটি সরকার ও চিকিৎসকদের বাধ্যবাধকতা। সংবিধানের এই বাধ্যবাধকতা মেনে এবং জনগণের প্রতি দায়বদ্ধতা স্বীকার করেই চিকিৎসকরা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করেন। কেননা চিকিৎসকরাই হচ্ছেন সমাজের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা যোগানের প্রথম সোপান। রোগীর সঙ্গে চিকিৎসকের একটি মজবুত আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমেই একটি কার্যকরী স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত হয়। অতীতে বিভিন্ন দুর্যোগে চিকিৎসকরা জীবন বাজি রেখে রোগী ও আক্রান্তদের সেবা দিয়েছেন। বিশেষ করে কোভিড মহামারীতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিজেদের সম্পূর্ণ নিবেদিত করে দেশের মানুষের ব্যাপক আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন চিকিৎসকরা। এইভাবে যে কোনো সংকটে রোগী ও চিকিৎসকের মধ্যে যে ভালোবাসা ও বিশ্বাসের বন্ধন রচিত হয়, সেটি হচ্ছে প্রকৃত মানব সেবা। চিকিৎসা বিজ্ঞানে যতই বৈপ্লবিক দিগন্তের সূচনা হোক, শুধুমাত্র উন্নত ও আধুনিক চিকিৎসা আর্তপীড়িতদের পরিপূর্ণ সুস্থ করার জন্য যথেষ্ট নয় যদি চিকিৎসকদেরকে রোগীরা তাদের আস্থার নিতে না পারেন। বিশেষ করে বাংলাদেশের মতো একটি অতি জনবহুল দেশে এটি আরও প্রমাণিত সত্য, যেখানে চিকিৎসক ও রোগীর অনুপাত অনেক বেশি। নানা কারণে দেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের মধ্যে রয়েছে অনেক অসন্তোষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরকে আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রোগীদের সেবা করার আহ্বান জানিয়ে বলেছেন, সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার উপর মানুষের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব। তারেক রহমান স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময়নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সর্বোপরি রোগীদের প্রতি সহমর্মী আচরণকে গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী গতকাল ঢাকা মেডিকেল কলেজের 80তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের বহু রোগী চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রসঙ্গে বলেন, এর ফলে প্রতি বছর $5 বিলিয়ন বিদেশে চলে যাচ্ছে চিকিৎসার খরচে। প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সারা দেশে 80% নারীসহ 1,00,000 হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ। বর্তমান অর্থবছরে শিক্ষাখাতের পর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ রাখা, যা GDP 1.02%, বিভিন্ন চিকিৎসা সামগ্রী এবং কয়েকটি ক্ষেত্রে চিকিৎসা ব্যয় কমানো, চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু কাঁচামালের উপর ভ্যাট এবং ট্যাক্স কমানো এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ প্রত্যাহার, চিকিৎসার জন্য রোগীদের শহরমুখী হওয়া ঠেকাতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে 101 বেডে উন্নীত করা, সকল হাসপাতালের ছাদে সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বিরতিহীন বিদ্যুৎ সরবরাহ করা, শিশু চিকিৎসা রাজধানী কেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে সহজলভ্য করতে বরিশাল ও রাজশাহীতে নির্মিত 200 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল সহ মোট 5টি শিশু হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া, প্রতিটি উপজেলা হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন ইত্যাদি। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রধান লক্ষ্য। সরকার চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে মূল্য দেয় বিধায় চিকিৎসকদের সুযোগ সুবিধা বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে। আশা করা যায় সরকারের এসব পদক্ষেপ চিকিৎসকদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনে আরও আগ্রহী করে তুলবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা, ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে দেশের গান। প্রথমে গিয়েছেন ইন্দ্রকিশোর, গীতিকার সিদ্দিক চৌধুরী, সুরকার এ এইচ এম রফিক।

0: অনুষ্ঠান মালায় এতক্ষণ শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা জানিয়ে দেওয়া হবে।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধরা খরতর। মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোলা জলে পাখগুলি ঘুরে ঘুরে ছুটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, বৃষ্টির সুবাস বয়ে আনা প্রেমময় আষাঢ়ের সন্ধ্যা প্রেরণা তরুণী রাত্রির এই প্রহরে আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ বেতারের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।

0: বাংলাদেশের বর্ষাকালকে বলা হয় সবচেয়ে সুন্দর ঋতু। বর্ষায় গাছের পাতা ঘন সবুজ হয়ে ওঠে, আউশের খেতে জলে ভরে যায়, গাছের সবুজ পাতায় এক রত্তি ধুলাও থাকে না।
1: জলবায়ু পরিবর্তনের আগে বাংলায় বর্ষার রূপ ছিল আরো মনোরম। বর্ষার এই রূপ মাধুরী কবি সাহিত্যিকদের আবেগ আপ্লুত করেছে যুগ যুগ ধরে। এখন থেকে শতাধিক বছর পূর্বে 1922 সালে বর্ষা প্রবন্ধে প্রমথ চৌধুরী লিখেছিলেন,
0: আমাদের এই চোখ পোড়ানো আলোর দেশে বর্ষার আকাশ আমাদের চোখে কি যে অপরূপ স্নিগ্ধ প্রলেপ মাখিয়ে দেয় তা বাঙালি মাত্রই জানে। আজকের আকাশ দেখে মনে হয় ছায়ার রঙের কোনো পাখির পালক দিয়ে বর্ষা তাকে আগা গোড়া মুড়িয়ে দিয়েছে, তাই তার স্পর্শ আমাদের চোখের কাছে এত নরম, এত মোলায়েম।
1: বর্ষা এলে বাঙালির অবচেতনে কালিদাসের মেঘদূত ছায়া ফেলে। রবীন্দ্রনাথ, নজরুল কত যে বর্ষার কবিতা ও গান লিখেছেন, বর্ষার বন্দনা করেছেন বাংলা ভাষায় প্রায় সকল কবি ও সাহিত্যিক।
0: এমনকি একেবারে আধুনিক কালের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদও বৃষ্টিবিলাস করেছেন প্রচুর। বর্ষা নিয়ে তার লেখা জনপ্রিয় গান, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়, যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি।
1: তাই প্রিয় শ্রোতা সঙ্গী, বর্ষার এই ভরা মৌসুমে আপনিও কদম হাতে প্রস্তুত থাকুন। আপনি প্রস্তুতি নিতে নিতে আমরা ঘুরে আসি বিশ্ববিচিত্রার চমকপ্রদ দুনিয়া থেকে।
0: বিশ্ববিচিত্রার খবরগুলো সংগ্রহ করে সংকলন করেছেন ফয়সাল আহমেদ অনন্ত, উপস্থাপন করছেন সাইরা হাবিব।
2: ফুটবলে গোল মানে শুধু স্কোরবোর্ডে সংখ্যা বাড়া নয়, বরং আবেগের বিস্ফোরণ। আর সেই আবেগ প্রকাশের সবচেয়ে রঙিন, মজার ও অভিনব মাধ্যম হলো গোল উদযাপন। কখনো তা ইতিহাসে স্থান করে নিয়েছে, কখনো আবার শাস্তির কারণ হয়েছে। বিশ্ব ফুটবলের এমনই কয়েকটি অদ্ভুত, মজার ও স্মরণীয় গোল উদযাপনের গল্প জানাব আজকের বিশ্ববিচিত্রায়। অনেক গোল উদযাপনের পেছনেই থাকে পারিবারিক গল্প। কিলিয়ার এমবাপ্পে তার সন্তানদের অনুরোধে দুই হাত ভাঁজ করে দাঁড়ানোর বিখ্যাত উদযাপনটি জনপ্রিয় করেন। অন্যদিকে লিওনেল মেসিও নিজের ছেলেদের আবদারে গোলের পর কখনো থর, কখনো স্পাইডারম্যান, আবার কখনো আয়রনম্যানের ভঙ্গি নকল করে দর্শকদের আনন্দ দিয়েছেন। গোলের আনন্দে কর্নার ফ্ল্যাগ বা বলে লাথি মারার ঘটনা নতুন নয়। তবে 2013 সালে হাল সিটির মিডফিল্ডার জেক লিফমোর গোল করার পর উচ্ছ্বাসে ডাগ আউটের পাশে থাকা প্রায় 6,000 পাউন্ড মূল্যের একটি সাইডলাইন ক্যামেরা ভেঙে ফেলেন। পরে অবশ্য তিনি নিজেই ক্ষতিপূরণ পরিশোধ করেন। ১৯৯৪ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করার পর বেবেতো, রোমারিও ও মাজিনহো দুই হাত সামনে এনে দোলনার মতো নাড়াতে থাকেন। সদ্যজাত সন্তানকে উৎসর্গ করে বেবেতোর সেই উদযাপন আজও ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্ত হিসেবে স্মরণীয়। রোমানিয়ার কিছু প্রীতি ম্যাচে দেখা গেছে একেবারেই ব্যতিক্রমী দৃশ্য। গোল করার পর খেলোয়াড়রা মাঠের পাশে অপেক্ষমান গাড়িতে উঠে কিংবা গাড়ি মাঠে এনে উদযাপন করছেন। ফুটবলে এমন দৃশ্য বিরল হলেও দর্শকদের কাছে তা ছিল দারুণ বিস্ময়ের। ২০১০ সালের বিশ্বকাপে ইতালির বিপক্ষে গোল করার পর স্লোভাকিয়ার রবার্ট ভিটেক ক্যামেরা ক্রুদের কাছে গিয়ে তাদের ট্রাইপড ও ক্যামেরা হাতে নিয়ে যেন নিজেই ক্যামেরাম্যান এমন ভঙ্গিতে উদযাপন করেন। অভিনব সেই মুহূর্ত বিশ্বকাপের অন্যতম আলোচিত উদযাপনে পরিণত হয়। গোলের পরের কয়েক সেকেন্ডই অনেক সময় ইতিহাস হয়ে যায়, কখনো হাসির খোরাক, কখনো আবেগের প্রতীক, আবার কখনো বিতর্কের জন্ম দেয় একটি উদযাপন। তবে একথা নিশ্চিত, ফুটবলের সৌন্দর্যকে আরও বর্ণিল করে তুলতে গোল উদযাপনের ভূমিকা অনন্য।
0: বিশ্বের বিস্ময়কর খবরের সংকলন নিয়ে বিশ্ববিচিত্রা শুনলেন সাইরা হাবিবের কণ্ঠে।
1: সোনার দিনার নেই, দেন মোহর চেয়েও না হরিণী, যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি, আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি, আহত বিক্ষত করে চারিদিকে চতুর ভ্রুকটি।
0: উচ্চারিত কথামালা কবি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থের একটি সনেটের প্রথম চার চরণ। কবি আল মাহমুদ 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌরাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
1: তিনি নতুন আঙ্গিকে গ্রামীণ আবহাওয়া এবং লোকজ উপাদানের সংমিশ্রণে এবং অনন্য সাধারণ সব চিত্রকল্প নির্মাণ করে আধুনিক বাংলা কবিতাকে সমৃদ্ধ করেন। আল মাহমুদ 2019 সালে 5ই ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন।
0: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে কবি আল মাহমুদের ব্যক্তি ও সৃজনশীল জীবন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
3: কবি আল মাহমুদ আধুনিকতায় লোকজ উপাদান। গত শতকের 50-এর দশকে আবির্ভূত কবি আল মাহমুদ আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান পুরুষ। তার প্রবেশ লগ্নের দেশজতা, মানবিকতা, সাম্যবাদ ও এতে লগ্ন থাকার আকুতি দিয়েই তিনি আকৃষ্ট করেছিলেন পাঠককে। কিন্তু এসবের পরিণতি প্রাপ্তির আগেই তিনি মানবিক নির্মাণের প্রতি আস্থা হারানোর ঘোষণা দিয়ে ইসলামে কাব্যচর্চা শুরু করেন। ইসলামী কবিতাগুলো তার মধ্য বয়স থেকে শুরু করে শেষ বয়সে লেখা। তিনি জনপ্রিয় হয়েছেন তার কবিতার প্রসাদ গুণের কারণে। সব ছন্দেই তিনি পারদর্শী হলেও বিশেষত পয়ার নির্ভর কবিতাগুলো পাঠককে মুগ্ধ করে সহজ সচ্ছল ডিকশন বা উচ্চারণের কারণে। 30ই কাব্যতত্ত্বের নিরিখে 11ই জুলাই 1936 সাল ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া আল মাহমুদও 30ই কাব্যতত্ত্বের নিরিখে আধুনিক কবি। আধুনিকতায় লোকজ উপাদানের ব্যবহার সূচিত হয়েছিল 40-এর দশকে কবি আহসান হাবিবের হাত ধরে। আল মাহমুদ একে ব্যাপকতা দান করেছেন এবং এই বিষয়টিও তার নিজস্বতা অর্জনের অন্যতম উপাদান। 30ই আন্দোলন থেকে উদ্ভূত নাগরিক চেতনা সমৃদ্ধ আধুনিকতার যখন জোয়ার এসেছে বাংলাদেশের কবিতায়, জসীমউদ্দিনের রচনায় তখনও লালিত হচ্ছিল আবহমান লোক ঐতিহ্যের ক্ষীণ ধারাটি, যা এই অনগ্রসরমান দরিদ্র ভূখণ্ডের ব্যাপক জনগোষ্ঠীর জীবনের সঙ্গে সম্পৃক্ত। মধ্য 50-এ আধুনিকতার মিছিলে শরিক হন কবি আল মাহমুদ এবং আধুনিকতায় লোকজ উপাদান ব্যাপকভাবে যুক্ত করে হয়ে ওঠেন বহুল আলোচিত। 3য় কাব্যগ্রন্থ সোনালী কাবিনের পর থেকে তাঁর কবিতায় বৈশিষ্ট্য বদলে যায়। প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তরের অরণ্যে ক্লান্তির দিন, তিতাস এমন তৃপ্তির নৌকোয় ইত্যাদি কবিতায় গ্রামীণ ঐতিহ্য লগ্নতার যে আভাস ঝলকে উঠেছিল তা 2য় কাব্যগ্রন্থ কালের কলস এবং বিশেষ করে 3য় কাব্যগ্রন্থ সোনালী কাবিনে এসে চূড়ান্ত পরিণতি লাভ করে। সমগ্র আল মাহমুদকে শনাক্ত করার আগে লোক ঐতিহ্য সংলগ্ন আল মাহমুদ বিশেষ আলোচনার দাবি রাখে, কেননা তার কবি পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে এই বিষয়টি। তার কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে লোক লোকান্তর 1973, কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠো, সোনালী কাবিন যা তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এবং প্রথমে যার নাম ঠিক করা হয়েছিল অবগাহনের শব্দ, এরপরে আরব্য রজনের রাজহাঁস, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বক্তিয়ারের ঘোড়া, দুয়েলু দয়িতা, পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক, তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মাঝে রয়েছে ডাহুকি, কবি ও কোলাহল, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উপমহাদেশ, কাবিলের বোন এবং এই উপন্যাসটির মূল প্রতিপাদ্য মুক্তিযুদ্ধ শুরুর প্রেক্ষাপট এবং বাঙালি বিহারি সমস্যা। এরপরে আরও রয়েছে আগুনের মেয়ে এবং চেহারার চতুরঙ্গ। আল মাহমুদের কবি প্রতিভার জোরালো প্রকাশ ঘটেছিল সোনালী কাবিন কাব্যগ্রন্থে। গ্রামীণ আবহে রচিত 44টি কবিতার সংকলনে এই কাব্যগ্রন্থ তার কবি প্রতিষ্ঠা নিশ্চিত করেছিল। এই গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার সঙ্গে 14টি সনেটের সমন্বয়ে সোনালী কাবিন নামে একটি কবিতা অন্তর্ভুক্ত হয়। এটিকে আলাদাভাবে একটি ক্ষুদ্র কাব্যগ্রন্থ বলা যেতে পারে। অন্য কবিতাগুলো হচ্ছে জাতিস্বর, পালক ভাঙার প্রতিবাদে, ক্যামোফ্লাজ, শোনিতে সৌরভ, তোমার আড়ালে ইত্যাদি। পুরো কাব্যগ্রন্থটিতে গ্রামীণ আবহে উঠে এসেছে বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রমের কথা। এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ গোল্ডেন কাবিন নামে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 জন বিশিষ্ট ব্যক্তি 2025 সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তার মধ্যে অন্যতম হলেন কবি আল মাহমুদ। সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করেন। এছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21শে পদক, বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সম্মাননা ইত্যাদি তার প্রাপ্তির ঝুলিকে সমৃদ্ধ করে। আল মাহমুদের সাহিত্য জীবনের শেষ ভাগে তার রাজনৈতিক অবস্থান ও ধর্মীয় ভাবনার পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়। তবে সমালোচক ও গবেষকদের একটি বড় অংশের মতে, এইসব বিতর্কের বাইরে বাংলা কবিতায় তার ভাষা, কাব্যরীতি, নন্দনতাত্ত্বিক অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্থায়ী। 15ই ফেব্রুয়ারি 2019 সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। আল মাহমুদ বাংলা সাহিত্যের এমন একজন কবি যিনি আধুনিকতার সঙ্গে বাংলার লোকজ ঐতিহ্যকে সফলভাবে যুক্ত করেছেন। তার কবিতায় বাংলার মাটি, মানুষ, নদী, প্রেম ও সংস্কৃতি এক অনন্য শিল্পরূপে প্রকাশ পেয়েছে। তাই তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান নির্মাতা হিসেবে আজও সমানভাবে পঠিত, আলোচিত এবং গবেষণার বিষয়।
1: ভবিষ্যৎ নিয়ে আমরা প্রায় সকলেই চিন্তা করি। প্রযুক্তির এই যুগে মানুষের ভবিষ্যৎ যেন কয়েকজন ধনকুবের হাতে বন্দী। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিলাসবহুল গোপন বাংকার তৈরি করছেন।
0: তাদের লক্ষ্য হল প্রযুক্তি আর অর্থের জোরে নিজেদের সুরক্ষিত রেখে সাধারণ মানুষকে বিপদে ফেলে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া।
1: 4-5 জনের একটি ছোট্ট বন্ধু দল ভয়ানক এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা গুটিকয় ধনকুবের ভয়ানক এই পরিকল্পনা ফাঁস করে দেওয়ায় এবং মানব সভ্যতাকে বাঁচানোর দুঃসাহসিক এক মিশনে নামে।
0: প্রযুক্তির অতি ব্যবহার, জলবায়ু পরিবর্তন আর সমসাময়িক বাস্তবতার উপর ভিত্তি করে রচিত নাওমি ওল্ডার ম্যানের দ্য ফিউচার উপন্যাসের লেখিকা এমনই গল্প উপস্থাপন করেছেন।
1: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থপরিচিতি পর্বে নাওমি ওল্ডার ম্যানের উপন্যাস দ্য ফিউচার সম্পর্কে পর্যালোচনা করছেন অধ্যাপক মাস্টার শাহিদ হোসেন।
4: ধরা যাক পৃথিবীতে বড় ধরনের একটা সংকট আসছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ ধ্বংস, সামাজিক অস্থিরতা সব মিলে মানব সভ্যতা হুমকির মুখে। কি করবে এখন মানুষ, কোথায় যাবে, কই পালাবে? এরকমই এক

নাকি এরকম অরাজক বা সংকটের মুহূর্তে নিজেদের এবং নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য কোথাও না কোথাও হয়তো ভূগর্ভস্থ বাংকার তৈরি করে রেখেছেন? আমরা কেউ কেউ হয়তো এ ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছি, কিন্তু কে জানে, হয়তো তাই সত্য। তবে সত্য বা মিথ্যে যাই হোক না কেন, এরকম বিষয় নিয়ে উপন্যাস লেখা হয়ে গেছে সেই 2023 সালে। আজকে আমাদের আয়োজন এমন এক উপন্যাস নিয়ে, দ্য ফিউচার, ভবিষ্যৎ। লেখক নাওমি অল্ডারম্যান, ব্রিটিশ লেখক, এবং 2023 সালে প্রকাশিত এই উপন্যাস একাধারে যেরকম জনপ্রিয় হয়ে ওঠে কল্পবিজ্ঞান হিসেবে, তেমনি টেকনো থ্রিলার উপন্যাস হিসেবে। নাওমি অল্ডারম্যান নজরে আসেন 2017 সালে তাঁর দ্য পাওয়ার উপন্যাস নিয়ে। তবে দ্য ফিউচার উপন্যাস নিয়ে সমালোচকরা ততটা উচ্ছ্বসিত নন। তারপরেও দ্রুতগতির কাহিনী আর থ্রিলারের উত্তেজনা উপন্যাসটিকে টেনে নেয়, কারণ এই উপন্যাস, এই গল্প পাঠককে শুধু বিনোদন নয়, বরং চিন্তায়ও বাধ্য করে। আর এই চিন্তা আর কি নিয়ে? ফিউচার, ভবিষ্যৎ নিয়ে। উপন্যাসটি শুরু হয় এক ভয়ঙ্কর বাক্য দিয়ে, যেদিন পৃথিবী ধ্বংস হয়, এমন বাক্য দিয়ে। অর্থাৎ বোধ করাচ্ছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে বা যাবে। জানা যায় যে AUGR অগার নামে এক AI ভবিষ্যৎবাণী করেছে যে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে। আর এই ভবিষ্যৎবাণীর মাঝেই ওই সময়ের পৃথিবীর 3 জন টেক বিলিয়নিয়ার, মানে বিশ্বের সবচেয়ে বড় 3টি টেক কোম্পানির CEO, তারা নিজেরা নিজেদের পরিবার নিয়ে বিলাসবহুল বাংকারে চলে যান। তাদের কাছে খাবার, পানি, প্রযুক্তি সবকিছুর মজুদ আছে। তারা ভাবছেন, আমরা বেঁচে যাব, বাকিরা যা হয় হোক। সমালোচকদের মতে এই 3 কোম্পানি বর্তমান বিশ্বের 5 টেক কোম্পানি হবে। যেরকম এক CEO-র নাম হচ্ছে লেঙ্গ স্কেটলিশ, তিনি ফ্যানটেইল নামে এক কোম্পানির CEO, ফ্যানটেইল মানে ফেসবুক আর টুইটারের সম্মিলন। আরেকজন CEO হচ্ছেন জিমরি নমিক, তিনি CEO এনভিলের, অ্যামাজন। আরেক CEO হচ্ছেন এলেন বাই ওয়াটার, তার কোম্পানির নাম মেডলার, ছোট বা মাইক্রো আপেল, মাইক্রোসফট অ্যান্ড অ্যাপল। কিন্তু এই বইটি শুধু বিলিয়নিয়ারদের স্বার্থ আর পালানোর গল্প নয়, এটি সাধারণ মানুষের গল্প, যারাই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায়। তাই আমরা পেয়ে যাই এমন কিছু মানুষকে যারা পুরোপুরি সাধারণ নন, তবে তারা পৃথিবীর ধ্বংসের মুখোমুখি দাঁড়াবেন। তাই আছেন লাইজেন, ইন্টারনেট খ্যাত সার্ভাইভালিস্ট। তাকে আমরা পাই যে সিঙ্গাপুরে নতুন প্রযুক্তি খুঁজতে গিয়ে তিনি হামলার শিকার হন। পাই আমরা মার্থা ইনকর্নকে, একসময় ধর্মীয় কাল্টে বেড়ে ওঠা, তিনি অনলাইনে ওয়ানকর্ন নামে পরিচিত। অতীত আর বর্তমানের দ্বন্দ্ব তাকে বিদ্রোহী করে তোলে। আছে অ্যালবার্ট ডেব্রোস্কি, প্রাক্তন CEO, তবে কর্পোরেট দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়ে এবার মার্থার সঙ্গে জোট বেঁধেছেন। আর আছেন সেলাহ নোমকেক ও বেজার বাই ওয়াটার, সারনেম দুটো চেনা লাগছে ঠিকই, এরা ওই 2 টেক মোগলদের পরিবারের সদস্য যারা বিদ্রোহীদের সাথে যুক্ত হয়ে কর্পোরেট ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ায়। উপন্যাসটি প্রশ্ন তোলে, ভবিষ্যৎ কি শুধু কয়েকজন ধনীর জন্যই নিরাপদ, নাকি আমরা সবাই মিলে একটা টেকসই, সকলের জন্য কার্যকর, ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারি? আজকের সোশ্যাল মিডিয়া আর তার অ্যালগোরিদম যেন ধর্মীয় কাল্টের মতো, লোভ আর ভয়ের ব্যবসা করে ভোক্তাকে আকর্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। কিন্তু যেমনটা ফুকো দেখিয়েছিলেন, যেখানেই ক্ষমতার দাপট সেখানেই প্রতিরোধ। অল্ডারম্যানের দ্য ফিউচার উপন্যাসটি যেন সে কথাই বলে। তবে দ্য ফিউচার ভবিষ্যৎ নিয়ে কোনো আশা বা দুরাশার বাণী শোনায় না, বরং দেখায় সাহসী কিছু মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে পরিবর্তন সম্ভব। দ্য ফিউচার বা ভবিষ্যৎ কোনো পূর্ব নির্ধারিত গন্তব্য নয়, বরং ভবিষ্যৎ এক অনিশ্চয়তা যা আমরা নিশ্চিত করতে পারি আমাদের সকলের কর্মক্ষমতায়, সকলের সম্মিলিত চিন্তায়। সেই ভবিষ্যতে প্রযুক্তি কেবল অর্থ উপার্জনের দানব নয়, বরং প্রযুক্তি হয়ে ওঠে মানবিক। প্রযুক্তি কখন মানবিক হয়ে ওঠে? যখন প্রযুক্তি মানুষ আর প্রকৃতির স্বাধীনতা, মর্যাদা আর ন্যায় বিচারকে সম্মান করে। দ্য ফিউচার আমাদের মনে, অনেকের মনে ভয় ধরাতে পারে ভবিষ্যৎ সম্পর্কে, তবে এর মূল শক্তি ভয় ধরানোই নয়, বরং সচেতনতা তৈরি করায়। কারণ দাহিনীর দ্বিতীয় অংশে এমন এক টুইস্ট আছে যা মগজ নাড়িয়ে দেয়। শেষ কথা এই বলি যে প্রযুক্তি যতই উন্নতি হোক, শেষ পর্যন্ত তবে কি পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করবে মানুষের বিবেক, দায়িত্ব

0: এবং পারস্পরিক বিশ্বাস তার দায় হয়তো ভবিষ্যতেরও, কিন্তু তার কিছু দায় আমাদেরও।
1: ভাওয়াল সন্ন্যাসী মামলা ব্রিটিশ ভারতে চাঞ্চল্য সৃষ্টিকারী এক মামলা। ভাওয়াল রাজপুত্র রামেন্দ্র নারায়ণ রায়চৌধুরী তার কথিত মৃত্যুর 12 বছর পর সন্ন্যাসী রূপে ফিরে এসে জমিদারি ফিরে পাওয়ার জন্য মামলা করেন।
2: দীর্ঘ আইনি লড়াইয়ের পর ভাওয়াল রাজকুমার জয়লাভ করলেও আদালতে চূড়ান্ত রায় ঘোষণার পূর্বেই তার মৃত্যু হয়।
1: ভাওয়াল রাজপুত্রের চাঞ্চল্যকর এই ঘটনাকে উপজীব্য করেই বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা রওনক চৌধুরী 1966 সালে যে ছবিটি নির্মাণ করেন তার নাম ভাওয়াল সন্ন্যাসী।
2: প্রিয় শ্রোতা সঙ্গী, সিনেমার কথা এবং গান নিয়ে সাজানো কথাই ও গানে চলচ্চিত্র পর্বে আজ শুনবেন ভাওয়াল সন্ন্যাসী ছায়াছবির গান। পর্বটি গ্রন্থনা উপস্থাপনায় রয়েছেন তনিমা করিম।
3: উত্তরণের প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি কথায় ও গানে চলচ্চিত্র আজকের পর্বে। বন্ধুরা, আজ আমরা শুনব ভাওয়াল সন্ন্যাসী এই চলচ্চিত্রের কথা ও কিছু গান। 1966 সালের 2রা সেপ্টেম্বর মুক্তি পায় ভাওয়াল সন্ন্যাসী এই চলচ্চিত্রটি। এটি তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি অত্যন্ত সফল ও আলোচিত ঐতিহাসিক ড্রামা চলচ্চিত্র। এটি গাজীপুরের ভাওয়াল রাজবাড়ির মেজকুমার রবীন্দ্র নারায়ণ রায়ের কথিত মৃত্যু এবং দীর্ঘ 12 বছর পর সন্ন্যাসী বেশে ফিরে আসার চাঞ্চল্যকর বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন বিশিষ্ট নির্মাতা রওনক চৌধুরী। কাহিনী সীমা ইয়াসমিন, ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন। এই ছবিতে তৎকালীন ঢাকায় চলচ্চিত্রের এক ঝাঁক প্রথম সারির তারকা অভিনয় করেছিলেন। প্রধান পুরুষ চরিত্রে শওকত আকবর, প্রধান নারী চরিত্রে ছিলেন রেশমা, অন্যান্য চরিত্রে আরও যারা ছিলেন আনোয়ারা, খলিল, রানী সরকার, কাজী খালেক, ইনাম আহমেদ, ফরিদ আলী সহ আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন প্রখ্যাত সুরকার সত্য সাহা। বন্ধুরা, এই ছবির একটি কালজয়ী ও জনপ্রিয় গান ছিল আব্দুল জব্বারের কণ্ঠে আকাশের চাঁদ কেন মুকুরে হাসে।
4: আকাশের চাঁদ কেন মুকুরে হাসে, আকাশের চাঁদ কেন মুকুরে হাসে,

0: অসম্ভব।
1: তো বন্ধুরা, গান শোনা হলো আজ এ পর্যন্তই। আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল সবার জন্য।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ষা যেমন সুখের মাস, তেমনি অনেক সময় বর্ষা দুঃখেরও কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে জনপদ প্লাবিত হয়।
3: বন্যায় যদি আপনার আশেপাশের জনপদ প্লাবিত হয়, তাহলে সেই জনপদের অধিবাসীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। বিপদে মানুষের পাশে দাঁড়ানো মানুষেরই কর্তব্য, কেননা মানুষ মানুষের জন্য।
2: প্রিয় বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে পাঠ পর্ব গুটাতে হবে, তাই বিদায় আজকের মতো। উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি বৈশাখী খাতুন,
3: এবং আমি কেম শোয়েব, সম্পাদনায় মোহাম্মদ নিজামউদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, এবং প্রকৌশল দায়িত্বে ছিলেন এস এম আল জুবায়ের,
2: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
3: শুভরাত্রি।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সপ্তাহ ঘুরে আজ আবার হাজির হয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে।
1: সাথে রয়েছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন।
0: আয়োজনের শুরুতে রং নাম্বার ছেয়েছে বিজ্ঞান শিল্পী সাবিনা ইয়াসমিন।
1: আর গানটি শুনতে চেয়েছেন আপনারা শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, ঘোড়াদাইর সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন ও ফারদিন আহমেদ জাহিন,
0: উলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব দিশা, দক্ষিণ লালপুর নাটোর থেকে আব্দুল হান্নান ও আকলিমা বেগম,
1: তুলন্ড ধামেশ্বর দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ শরীফ মোল্লা এবং মোহাম্মদ আকাশ মিয়া, আলমপুর তারাগঞ্জ রংপুর থেকে এইচ এম মাজিদুল ইসলাম, উম্মে সালমা, মোহাম্মদ মুহিদ আল হাসান এবং মোহাম্মদ নাইম আল হাসান,
0: লোহাকুচি কালীগঞ্জ লালমনিরহাট থেকে কেশব চন্দ্র রায় এবং কল্পনা রানী রায়।

0: এবারে ফুল নেব না অশ্রু নেব, ছাছে বিজ্ঞান শিল্পেন্দ্র কিশোর ও কনক চাপা।
1: শুনতে চেয়েছেন রামপুর নলডাঙ্গা বারো বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল, সাথে আছে মোহাম্মদ লাবিব হোসাইন, মোহাম্মদ আফিফ হোসাইন এবং মোসাম্মদ জামিনী খাতুন। ৪৩ নম্বর ডক্টর জগবন্ধু লেন বউবাজার কলকাতা থেকে দেবলীনা মালাকার, সিমরান বিশ্বাস, পেখম রায় এবং আশা চৌধুরী।

0: এবারে শোনাবো সন্তান যখন শত্রু, এ ছায়াছবি গান,
1: শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা।
0: শুনতে চেয়েছেন আপনারা
1: ধানগড়া রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ জানমিয়া হোসেন এবং মোহাম্মদ সোহেল রানা।
0: চিলাইগাতি হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ ও লিজা আক্তার।
1: শাহজাদপুর সিরাজগঞ্জ বর্তমানে সৌদি আরব থেকে পলাশ হাসান, সাথে আছে তানজিলা।
0: দক্ষিণ পিরিজপুর বাজিতপুর কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত ও আলিয়া সুলতানা।
1: বেন্ডারপাড়ি উর্লিপুর কুড়িগ্রাম থেকে জাহাঙ্গীর আলম, নুরুল আলম এবং ফারুক আলম।

0: জিয়নপুর চরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন, সানোয়ার শামীম সানা এবং আজিজ খান।
1: বদরখালী, চকরিয়া, কক্সবাজার থেকে নাইম এবং মামুন।
0: ডুয়েট জয়দেবপুর গাজীপুর থেকে জাহিদুল ইসলাম, আহাদ ফাহাদ এবং শোভা।
1: ঘিওর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মোফাজ্জল হোসেন।
0: গফরগাঁও ময়মনসিংহ থেকে মোহাম্মদ শরীফউদ্দিন, সোমা শরীফ, সামিয়া সাজীব এবং মাহির খারুয়া।
1: আপনারা সবাই শুনতে চেয়েছেন স্বপ্নের নায়ক ছায়াছবির গান,
0: শিল্পী আগুন ও সালমা জাহান।

0: এবারে লাল দড়িয়া ছেঁচুবি গান শিল্পী মনির খান।
1: শুনতে চেয়েছেন জিয়নপুর চড়িডাঙ্গা খাপাড়া দৌলতপুর মানিকগঞ্জ থেকে নার্গিস আক্তার, আকিয়া আরিয়ান ও মেহেদি মামুন।
0: আজমপুর উলিপুর কুড়িগ্রাম থেকে সুপ্র ও নাজ আহমেদ।

0: পাচুরিয়া উত্তরপাড়া বেড়াপাবনা থেকে মোহাম্মদ সানোয়ার হোসেন, সাথে আছে রাকিব, সাব্বির আরিফ, জান্নাতুল রিজা, তাসমিহা, রুকাইয়া, সুমি, সীমা, শিখা, মিরাজুল বুখারির, শহীদুল, আতিকুল, রাতুল, রাসেল, আকাশ, মনিরুল, হাসান, ইশা, জয়নাল আবেদিন, শফিকুল, ইমরান, আদুরি, আন্না, জহুরুল বকুল, আরিফুল, আতাউল্লাহ, জামাল এবং সাকিব।
1: আপনারা শুনতে চেয়েছেন বিষাক্ত নাগিন ছায়াছবির গান, শিল্পী কনক চাপা।

0: শুনছেন অনুরোধের আসর নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
2: এবং সুরাইয়া সুলতানা।
1: এবারে শোনাব লাঠি ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।
2: পছন্দ আপনাদের। দেল্লা, পাংবাই জড়া, নাগরপুর টাঙ্গাইল থেকে আরজিনা, আমিনুর রহমান, মুশফিকা, নহরিন ফাতেমা, তিশা, মেহেদি, কামাল, ইসমাইল, আব্দুল আলী, মাসিসবর, সুফল বিশ্বাস, সোহেল জানা, মোহেমিনুর রহমান এবং নীরব আহমেদ।

এবারে গানটি শুনতে চেয়েছেন বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে আনারু ইসলাম। আপনি শুনতে চেয়েছেন চন্দনদ্বীপে রাজকন্যা ছায়াছবির গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

0: প্রাণ সজনীছে ছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন ইসার চালা, সাগরদিঘি, ঘাটাইল, টাঙ্গাইল থেকে রানুবালা, বাদল বর্মন, টুম্পা পৌদি এবং সিমরান বিশ্বাস।
0: বগাজান বাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল এবং নূপুর মণ্ডল।

0: এবারে শোনাবো কি বলতো,
1: বিগ বস ছেলেছেবের গান শিল্পী কনক চাপা ও কুমার বিশ্বজিৎ।
0: আচ্ছা, আর শুনতে চেয়েছেন মোহাম্মদ আনিরুল ইসলাম বিনতে আসফিয়া তাসনিম, আর রয়েছেন পিরোজপুর সোনা মসজিদ চাপাই নবগঞ্জ থেকে।
1: তাহলে চলুন শুনি।

0: রানীরবন্দর চিরিরবন্দর দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস, সৈকত কুমার দাস।
1: শুনতে চেয়েছেন টাকা পয়সা ছায়াছবির গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদি ও সাবিনা ইয়াসমিন।

0: নিবেদনে সব শেষ গানটি শুনব স্বপ্নের ঠিকানা ছায়া ছবি থেকে শিল্পী রুনা লায়লা।
1: শুনতে চেয়েছেন বিশ্বই সৌরাইল পাংশা রাজবাড়ি ফরিদপুর, বর্তমানে হর্টিকালচার সেন্টার কাশিয়ানী গোপালগঞ্জ থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম, সাথে আছেন লুৎফর জোয়ারদার ও আব্দুর রহমান।

0: শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। সময় স্বল্পতার জন্য আজ যাদের অনুরোধের গান শোনানো হলো না, আগামী সপ্তাহে আশা করি অবশ্যই শোনাবো। যাবার আগে জানিয়ে দিতে চাই, অনুরোধের আসর নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে চিঠি লিখবার ঠিকানা অনুরোধের আসর নিবেদন, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইল ঠিকানা bbnibedon2018@outlook.com।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যারা ছিলাম আপনাদের সাথে, নিবেদন গ্রন্থনায় ডক্টর দেবপ্রসাদ দাস, সম্পাদনায় আব্দুল আউয়াল,
0: প্রকৌশল সহযোগিতায় এস এম আল জুবায়ের,
1: তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীত অনুষ্ঠান নিবেদন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে হাসিনা পারভিন। প্রধানমন্ত্রী তারেক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের DIG, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার, এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ত্রাণ বিতরণের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাষ্ট্রপতি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। জাতীয় সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম এবং বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সংসদ সদস্যরা। এ সময় তারা মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কফিনে ফুল দেন। উল্লেখ, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে আজ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন। সংসদের বৈঠক আগামীকাল 3টায় আবার বসবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামীকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলা নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ এক প্রতিবেদনে কেন্দ্রটি জানায়, দেশের 3টি নদীর পানি 5টি পয়েন্টে বেড়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী প্রবাহে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময়ের অর্থাৎ আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দিচ্ছি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারী মোহাম্মদ শহীদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে হালাল রিজিক সম্পর্কে বলবেন মাওলানা সৈয়দ মহিবুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা সফরকালীন সকাল 10:30 গৌর নদী উপজেলা বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান। 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদি খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান দুপুর 12:30 এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করবেন বেলা 3টায়। এ সকল অনুষ্ঠান কার্যক্রম ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্ব কেন্দ্রে FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এ সকল অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টসে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন FM 106 মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে।
2: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05, ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা ও সুরে আলাপন রাত 10:30, এছাড়া FM 90 মেগাহার্জে রাত 12:15 নিশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নাটক বরেন্দ্র গীতিকার খোঁজে, রচনা দোলন রহমান, প্রযোজনা রফিকুল হাসান। এবারে FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, FM 106 মেগাহার্জে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান, FM 90 মেগাহার্জে সকাল 7:00-9:00 ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জ 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 97%, সন্ধ্যা 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:19, অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ঈমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র, আর সেথায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বাংলাদেশ বেতার ঢাকা আপনারা আমাদের নিশ্চিত অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শোনার জন্য। বর্ণালীর প্রথম গানটি গিয়েছেন সাবিনা ইয়াসমিন, গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার সমর দাস। এরপরে শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, গীতিকার সিরাজুল ইসলাম, সুরকার আজাদ রহমান।

সুরকার বাবু সরকার। এরপরে গানটি দ্বৈতকণ্ঠে গিয়েছেন মোহাম্মদ রাশিদুদ্দিন ও নসীন তাবাসসুম স্মরণ। গীতিকার মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী, সুরকার হিমাদ্রি বিশ্বাস।

শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী রাজীব দাস, গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুরকার মোহাম্মদ সাদেক আলী।

এ গানটির সাথে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিশ্চিত অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি রংধনু মিশ্র গানের অনুষ্ঠান শোনার জন্য। এ অনুষ্ঠানের প্রথম গানটি গিয়েছেন মাহমুদুন নবী, গীতিকার লোকমান হোসেন ফকির, সুরকার গীতিকার নিজেই। শুনবেন দেশের গান, এরপরে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী বুলা মোস্তফা।

পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন রথীন্দ্র রাত রায়। আপনারা শুনছেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। এবারে শুনবেন হৃদয়ের বন্দন ছায়া ছবির গান। গানটি দ্বৈতকণ্ঠে গিয়েছেন আসিফ ও কনক চাপা।

এই গানটির সাথে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান শোনার জন্য। এ অনুষ্ঠানের প্রথমে শোনাব দেশের গান, শিল্পী জিনিয়া জাফরিন লুইপা, গীতিকার মোহাম্মদ জিয়াউদ্দিন, সুরকার মকসুদ জামিল মিন্টু। এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তপন মাহমুদ। এরপরে শুনবেন একটি ইংরেজি গান, শিল্পী জেমস ব্লান্ট।

ব্যান্ড সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আশিকুজ্জামান। আপনারা আমাদের নিশতি অধিবেশন শুনছেন, এবারে শুনবেন লালন শাহের গীতি, লালন গীতি, শিল্পী সুফিয়া মনোয়ার। এরপরে শুনবেন জার্মানি গান, শিল্পী ফিলিপস ফয়েস। এরপরে শুনবেন মনমোহন কবিয়ালের গান, শিল্পী রথীন্দ্রনাথ রায়।

বাংলাদেশ বেতার ঢাকা আপনার আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন, শুনছেন আকাশভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনলেন রিভেঞ্জ ছবির গান, শিল্পী বেলাল খান ও কণা। এরপরে শুনবেন একটি জাপানি গান, শিল্পী হানা। এরপরে শুনবেন শিল্পী আব্দুল করিমের গান, গেয়েছেন নাদিয়া বেগম।

এই গানটি ছাতিয়ে শেষ হল আকাশভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান, বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। এখন শুনলেন নজরুল সঙ্গীত, শিল্পী এ কে এম শহীদ কবির।

নজরুলসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন এ কে এম শহীদ কবির। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারী মোহাম্মদ শহীদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে হালাল রিজিক সম্পর্কে বলবেন মাওলানা সাইয়েদ মহিবুল্লাহ। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা সফরকালীন সকাল 10টা 30 মিনিটে গৌরনদী উপজেলা বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরীকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান। 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন বাগর সাগরদি খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান দুপুর 12টা 30 মিনিটে এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করবেন বেলা 3টায়। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম ঢাকা ক 693 কিলো হার্জ, FM 90 মেগা হার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এ সকল অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন FM 106 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইয়েশুগুড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5টা 10 মিনিটে। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6টা 5 মিনিটে। সন্ধে 7টা 5 মিনিটে কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10টা 5 মিনিটে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। শ্রোতাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিঃশ্রুতি অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحيم
1: السلام عليكم
0: বাংলাদেশ বেতার ঢাকা সকাল 6টা
1: আজ সোমবার 29 আষাঢ় 1433 বঙ্গাব্দ 27 মুহররম 1448 হিজরি 13 জুলাই 2026 খ্রিস্টাব্দ
0: শ্রোতা বন্ধুরা সুন্দর সকালে আপনাদের সকলের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ FM 90 FM 106 FM 102 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে
0: আজকের প্রথম পালার অধিবেশন উপস্থাপনায় রয়েছে সৈয়দা শাহর আরা চৌধুরী ও মোহাম্মদ জসিমউদ্দিন প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোহাম্মদ সিরাজুল আলম ও এস এম আল জুবায়ের এবং অধিবেশন তত্ত্বাবধানে